বাসায় সাজানো চিরন্তনী। শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে। শুক্রবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আজকে শুনছিলাম আর্নেস্ট হেমিংওয়ের একটি গল্প। যুদ্ধই তার জীবনের লেখার যে প্রেরণা সেটা বলা যেতে পারে। অনেক অসংখ্য ছোট গল্প, কিন্তু এই গল্পগুলো যখন আপাত দৃষ্টিতে পড়া যায় তখন মনে হয় যে এটা কোথায় আমরা সাধারণ কথাবার্তা, কিন্তু এই কথাবার্তার মধ্যেও গভীরে এতটাই তার আন্দোলন, এতটাই তার অনুরণন, সেটা যে যার মতো করে কল্পনা দিয়ে অনুভব দিয়ে তাকে বিচার করবে, বিশ্লেষণ করবে। এই গল্পটি কোথাও যেন পড়তে পড়তে আমার মনে হচ্ছিল এটি সৌমিক মুখোপাধ্যায়ের কবিতার কথা। কবিতাটার ভাবটা অনেকটা এরকম, একজন মানুষ শুকনো একটা নদীর সামান্য উচ্ছিষ্ট জলে পা ধুচ্ছে, লোকটা এইমাত্র পায়ে হেঁটে নদী পার হয়ে এলো। এর মধ্যে দুঃখের গল্প কোথায়? কিন্তু সেই দুঃখের গল্পটাই শেষে এসে পড়ছে যে এই লোকটা ওই নদীরই আগের খেয়া পারাপারের মাঝি ছিল, যে আজ হেঁটে এই নদী পার হয়ে এসে অপমানিত। এর মধ্যে আছে নদী বিচ্ছেদের কাহিনী, ঠিক যেমন এই লোকটির ক্ষেত্রে তার ভিটে মাটি থেকে উৎখাত হওয়ার, তার প্রাত্যহিক জীবন বিচ্ছেদের কাহিনী। কারণ সে বলছে, আমি তো শুধু পশু পাখির দেখাশুনো করতাম, আমি তো কোনো দোষ করিনি, কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি, তাহলে আমি কেন চলে আসতে হলো? এই সামান্য কথাটার মধ্যে দিয়ে আসো অসম্ভব একটা যুদ্ধবিরোধী গল্প আর্নেস্ট হেমিংওয়ে আমাদেরকে উপহার দিয়েছেন। গল্পের পরতে পরতে সেই দুঃখগুলো যেন জমে আছে, ঠিক যেমন এই সৌমিক মুখোপাধ্যায়ের কবিতার কথা বললাম, দুঃখের গল্প, একটি দুঃখের গল্প। এইভাবেই সাহিত্যিকরা, শিল্পীরা তারা চারপাশের ঘটনা থেকে ফ্রেমবন্দি করে এমন কিছু কথা, এমন কিছু ঘটনা তুলে আনেন যেগুলো আমাদের মননে, চিন্তায়, চেতনায় আঘাত করে, আমাদেরকে জারিত করে, আমাদেরকে নতুন কিছু ভাবতে, নতুন কিছু করতে প্রাণিত করে। এখানে কিন্তু শিল্প সাহিত্যের সব থেকে বড় একটা দায়বদ্ধতাও বলা যেতে পারে, কিংবা ক্ষমতাও বলা যেতে পারে। 9903655992 এই নাম্বারে আপনাদের পাঠানো বার্তাগুলো একটু চট করে পড়তে শুরু করি, কারণ সময় শেষে পড়তে ফুরিয়ে যায়, তারপরে আর অন্য কথা বলবো যদি সময় থাকে। লিখছেন কে দেখা যাক, সুপ্রভাত, সৌভিক ঢাকুরিয়া থেকে। এই মাসেও, এই সপ্তাহে, এই মাসে ও এই সপ্তাহে প্রথম চিরন্তনী শুনতে বসলাম, সাথে অসাধারণ গান উপভোগ করতে আসলাম। সৌভিক ঠাকুরিয়া থেকে, অনেক ধন্যবাদ সৌভিক। শ্রবণ সাথী উজ্জ্বল, সুপ্রভাত। এ জীবন সূর্যের স্বপ্ন, তাই আলো লাগে ভালো, চিরন্তনীর গল্পে গানে নাশ হয় মনের যত কালো। সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে। অনেক ধন্যবাদ সুভাষবাবু আপনাকে। এরপরে লিখছেন শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকড়াইল হাওড়া থেকে। শুভ সকাল দাদা ভাই, গান গল্প কবিতা শোনার জন্য অপেক্ষা করে আছি, একদম শুরুতে লিখেছেন। অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা আপনাকেও। এরপরে লিখছেন কে দেখা যাক, কমলেন্দু দাস, বাগাজুদ্দিন পার্ক, শিলিগুড়ি থেকে। সুপ্রভাত উজ্জ্বল দা, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল চিরন্তনীর। অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখলেন, সুপ্রভাত দাদা, আবারও এক নতুন ভোর এবং আরও এক নতুন চিরন্তনী। জীবনের

প্রত্যেকটি দিনই নতুনভাবে আসে। সে সম্পূর্ণ নতুন দিনটি ভালো রাখতে গেলে খুব ভোরে ওঠা দরকার। যোগের সঙ্গে ভোরের হাওয়া শরীরে লাগানো সাথে শ্রুতিমধুর সঙ্গীতও আমাদের প্রাণ শক্তিতে সহায়তা করবে। অর্জুন সিং তামিলনাড়ু থেকে। আসলে তাই, যাদের দিনটা অনেক সকালে শুরু করেন তারা সারা দিনের মধ্যে অনেক কাজ গুছিয়ে ফেলতে পারেন। তখন অহেতুক দৌড়দৌড়ি, অহেতুক টেনশনের কিন্তু কোনো প্রয়োজন হয় না। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই যে বিভিন্ন মানুষ, মানে হয়তো বাসে করে যাচ্ছেন কিংবা গাড়িতে রাস্তায় জ্যামের মধ্যে পড়েছেন, ছেঁচেমেচি করছেন, অস্থির হয়ে উঠেছেন, এই অস্থিরতাটা কাটানোর জন্য হয়তো একটু আগে যদি উনি বেরোতে পারতেন, কারণ চারপাশের যে জ্যাম থেকে শুরু করে রাস্তাঘাটের অবস্থা, গাড়ি সব কিছু তো স্বাভাবিকভাবেই ওনার হাতে নেই। কিন্তু তখন বলবেন যে হ্যাঁ, এত কাজকর্ম করে কি করে সময় পাবো। আসলে কি হয়, এই টাইম ম্যানেজমেন্টটা না আমাদের প্রত্যেকের যে যার নিজের মতো, আমাদেরই ভেবে বার করতে হবে যে এতগুলো যদি কনস্ট্রেন্ট থাকে তাকে আমরা কিভাবে কাটিয়ে আমার বাঞ্ছিত প্রার্থিত কাজটা করে নিতে পারবো। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বল দা, আজ শুক্রবারের চিরন্তনীতে গান গল্প শুনছি, খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকেও। অরিজিৎ দাস অধিকারী সেঞ্জিতি বিবেকনগর তেমাথানী সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও, বিশ্ব সাহিত্যে দেওয়া উঁকি নিজের সুরক্ষা নিজের চাই, বিড়ালের মতো না হলে নাই গো মুক্তি নাই। উজ্জ্বলবাবুর সাথে চিরন্তনী সপ্তাহের শুরু, মন প্রাণ উঠছে ভরে তুমি কল্পতরু, পশুপালক বৃদ্ধ যার অভিজ্ঞতাই সার, যুদ্ধবাজী সমাজে আয়না সবার মাঝ, নিজের জন্য যতই করি সবই হবে ব্যর্থ, সবার জন্য করলে কিছু তবেই ভুলব স্বার্থ, প্রেরণাদায়ক গল্প আজ সত্যি হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়ায় প্রাণের তোলা আজকে বিশেষ পাওয়া, করার জন্যে নিষ্ঠা চাই বয়স সেথা মুখ্য নয়, অন্যের জন্য আত্মত্যাগের কথা মুদের শাস্ত্রে কয়, ফুটবলের মহারণে এই জীবনের অমোঘ গাথা, আসুন সবে বেতার সাথী চিরন্তনী মোদের ত্রাতা। অরিজিৎ দাস অধিকারী সেজুতি বিবেকনগর তেমাথানী সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে, ছন্দে ভরিয়ে তুলেছেন। এরপরে লিখছেন নিরঞ্জন সাহু বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে, সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বল, রাতে ভালো ঘুম হয়নি কারণ ভীষণ গরম, তার উপর বিদ্যুৎ বিভ্রাট, ভোর চারটে আকাশ একটু মেঘ দেখলো, বর্ষার কোনো ভাব নেই, এখনো পর্যন্ত আমাদের গ্রামের কেউ বীজতলায় ফেলতে পারিনি, তবুও ভোরের চিরন্তনী শুনতে ভুলিনি, তোমার গল্পের যুদ্ধ শুনে 72 বছরেও লড়াইতে অনুপ্রেরণা এবং সাহস যোগায়, নিরঞ্জন সাউ। হ্যাঁ তাই তো, মানে কোথাও কোথাও তুমুল বৃষ্টি, আবার কোথাও হয়তো বৃষ্টি এখনো শুরু হয়নি, প্রকৃতির এটাই সব থেকে বড় খেয়াল বা নিয়ম যাই বলুন না কেন, তবে অবশ্যই হবে, এবং এই বৃষ্টি আপনাদের কৃষি জীবনের প্রতিটি কাজকে আরো সুন্দর করে ত্বরান্বিত করুক, সেই প্রার্থনা সেই কামনা, ধন্যবাদ আপনাকে। এরপর ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী ও উজ্জ্বল দা, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে শিবশঙ্কর সাতপুয়া গড়হরিপুর আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, রাত্রি শেষে ভোরের শুক্রবারের সপ্তাহের প্রথম চিরন্তনী, শুভ সকাল ঘুম ভাঙানো চিরন্তনী, আজকের গল্পটা খুব ভালো লাগলো, উজ্জ্বলবাবু মন আর চোখ পাঠিয়ে দিলেন চিড়িয়াখানার দিকে, আবার দায় ও দায়িত্ব আছে। শিবশঙ্কর সাতপুয়া গড়হরিপুর থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখছেন, সুপ্রভাত, মাটির পাত্রে পটকা পুরে ফাটিয়েছি কতবার, টুকরো টুকরো হতো পাত্র বিস্ফোরণে ছারখার, শৈশবের সে আনন্দে মজা জাগায় শুধু ভয়, শৈশবের আচার আচরণ কি হয় কো কখনো লয়, জগৎ জুড়ে হোক না শুধু মানবতার চাষ, বিনাশ হোক যুদ্ধ অস্ত্রের নইলে সর্বনাশ। সে আপনাদের কথাটা শুনে মনে হলো মহাত্মা গান্ধী একটি কথা বলেছিলেন, যদি চোখের বদলে চোখ হয় তাহলে সারা বিশ্বই একদিন অন্ধ হয়ে যাবে, এবং যুদ্ধ মানুষের মানবিকতার নিধন, মানুষের নিধনের সঙ্গে সঙ্গেও। এরপরে লিখছেন বিদ্যুৎ রায় নিউটাউন পাড়া জলপাইগুড়ি থেকে, চিরন্তনীতে অপূর্ব কণ্ঠের অধিকারী উজ্জ্বল ভট্টাচার্য শোনাচ্ছেন আর

ইঞ্জিনিয়ারিং এর গল্প। গল্পটি শুনতে শুনতে মনে হচ্ছে যেন আমিও সেই বৃদ্ধ মানুষটির পাশে বসে আছি। যুদ্ধ সবকিছু যেন বিশৃঙ্খল করে দেয়। কি সুন্দরভাবে আপনি গল্পটি বললেন, এটাই চিরন্তনের কাছে পরম পাওয়া। আমার দুঃখগুলো চুপচাপ বসে থাকে পাশে, কখনো আধার রাতে নিঝুম দুপুরে, ছিলেকোঠার পুরনো আসবাবে, স্মৃতি হয়ে রয়ে যায় ঠিক মনের গোপনে এক কোণে। আমি তো আমার মতো চুপচাপ বসে থাকি নির্জন বনে, কখনো রাজপথে প্রতীক্ষালয়ে, হাঁক ডাক কোলাহল শূন্যতার গভীর গহীনে, কখনো নদীর পাশে পরিত্যক্ত জেটির কোনো ধাপে। নদী বন্ধু হলে স্মৃতি সুধা সব কথা, দুঃখ ভালোবাসা ভেসে যেন চলে সাগরের জলে, ভেসে যেন চলে যায় সাগরের জলে। বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া থেকে অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটা কবিতার মধ্যে দিয়ে আপনার বক্তব্য পাঠিয়েছেন। এবং দুঃখগুলো জীবনের সঙ্গে এভাবেই হয়তো সময়ের সঙ্গে সঙ্গে বয়ে যায়। ধন্যবাদ। লিখছেন ভবানী শঙ্কর রায়, ঠাকুরনগর, উত্তর চব্বিশ পরগনা থেকে। সুপ্রভাত উজ্জ্বলদা, আকাশবাণীর চিরন্তনী। আর্নেস্ট হেমিংওয়ের জীবন কথা খুব ভালো লাগলো সত্যি। মাইকেল মধুসূদন দত্ত যেমন জীবন যন্ত্রণা নিয়ে তার লেখালেখি করেন, হেমিংওয়েও তেমনি জীবন যন্ত্রণা থেকে জীবনের কথা উঠে আসে। সত্যি তাই তো, একটা যন্ত্রণা কিন্তু আপনাকে অন্য অনেক কিছু থেকে বিচ্ছিন্ন করে নিজের সঙ্গে নিজের সম্পর্ক তৈরি করতে কোথাও একটা ইনসিস্ট করে, প্রাণিত করে। আর সেই সম্পর্কটা যখন তৈরি হয়, তখন অবচেতনের গহীন থেকে এমন অনেক শব্দ, কথা, চিন্তা উঠে আসে যেগুলো শিল্প কিংবা সাহিত্যের রূপ নেয়। অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন মাধবী শীল, রহিমপুর হুগলি থেকে। সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী, ছবির মতন গল্প, অসাধারণ উপস্থাপনার সাথে অতুল প্রসাদের গান, ভীষণ ভালো লাগলো। ভালো থাকবেন, আপনারও ভালো থাকবেন, ধন্যবাদ। এরপর লিখছেন সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপতি হিন্দমোটর থেকে। প্রথম থেকেই শুনছি আজ শুক্রবারের চিরন্তনী, গল্প গানে ভরা এই অনুষ্ঠান শুনে মুগ্ধ হলাম। সবাইকে প্রভাতী শুভেচ্ছা জানাই, অনেক ধন্যবাদ আপনাকে। ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে লিখছেন, যুদ্ধ সেই দানব যে মানুষ তথা অস্তিত্বকে সংকুচিত করে দিয়ে যায়। ঠিক তাই, কয়েকদিন আগের ঘটনা। আমরা একটা ব্যক্তিগত অনুভূতি বা অভিজ্ঞতার কথা বলি। আমাদের অন্য একটা বাড়িতে, সেখানে থাকা কম হয়, এই বর্ষার সময় চারদিকের যে ফাঁকা জমিগুলো রয়েছে সেখানে প্রচুর আগাছা জন্মেছে। কিছুদিন আগেই সেই আগাছাগুলো নিরিয়ে দিয়ে আসা হয়েছিল। আগাছা মানে গাছই, কিন্তু সে গাছগুলো আমরা চিনি না, যার ফলে সেগুলো আগাছা নাম দিয়েছি। তো সেটা যখন তুলছিলাম, তখন তাই মনে হচ্ছিল যে কোথাও যেন প্রকৃতির সঙ্গে প্রতি মুহূর্তে আমরা যুদ্ধ করে যাই। প্রকৃতিও তার বিস্তার করবেই, আর আমরাও সেই বিস্তারটা রোধ করে নিজের জায়গাকে সুরক্ষিত কিংবা প্রসারিত করতে চাই। আসলে যুদ্ধ ঠিক তেমনি, প্রত্যেকেই নিজেকে সুরক্ষিত করতে চায়, তারপর প্রসারিত করতে চায়। এবং এই সুরক্ষা এবং প্রসারিত জায়গা থেকে একজনের সঙ্গে অন্যজনের কলহ তৈরি করে। এখানে দরকার কোথাও যেন মিউচুয়াল কোঅপারেশন, কিন্তু সেটা হলে পরে তো নিজের অস্তিত্ব অন্য সবার কাছে প্রকাশ করা যায় না, জাহির করা যায় না। যাই হোক, পরের বার্তায় চলে যাই। লিখছেন শিপ্রা সাঁতপুয়া, গড়হরিপুর থেকে। সুপ্রভাত ভাই উজ্জ্বল, অসাধারণ গান, গল্প শুনে মুক্ত হয়ে গেলাম। জীবনের এই গল্পগুলো সত্যি মনকে বড্ড নাড়া দিয়ে যায়, খুব সত্যি কথা। আসলে এই গল্পগুলো কোথাও পৌঁছে দেয় না, শুধু মনকে নাড়া দেয়, একটা জায়গায় দাঁড় করিয়ে নাড়া দেয়, ঠেলে কোথাও পাঠিয়ে দেয় না। খুব সুন্দর, থ্যাংক ইউ। প্রফুল্ল কুমার সিংহ, রাঙাবাণী, শিলিগুড়ি, দার্জিলিং থেকে লিখছেন, আপনার গান গল্প শুনতে শুনতে মনে পড়ে যাচ্ছে এখন শুরু গরম, উত্তরে বঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে গেল দাদা ভাই, দন্দবত। প্রফুল্ল কুমার সিংহ, আচ্ছা, এখন বৃষ্টি দক্ষিণবঙ্গের দিকে নেমে এসেছে, উত্তরবঙ্গে হয়তো আবার পরে বাদলা মৌসুম ঢুকবে। এখন দক্ষিণবঙ্গে খুবই বৃষ্টি চলছে। মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আমি চিরন্তনীর প্রেমে পড়ে গেছি।

ইংরেজি শুক্র শনি আর রবিবারের অপেক্ষায় থাকি চিরন্তনী শুনব বলে। অনেক ধন্যবাদ আপনাদের এই ভালো লাগাগুলি, কিন্তু আমাদের কাছে বড্ড ভালো লাগে, মানে আমাদের বড্ড ভালো লাগে এবং আমাদের কাজ করার একটা প্রেরণা। অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে সাধন মুখোপাধ্যায় অরবিন্দনগর বাঁকুড়া থেকে লিখছেন, সুপ্রভাত, চিরন্তনী, ভোরে উঠতে একটু অসুবিধা, তবুও অধিকাংশ দিনই শুনতে থাকি, অনেক ভালো লাগে। সেই এইটুকু যে আপনারা প্রত্যেকে মানে কষ্ট করে অনুষ্ঠানটা শোনেন, এগুলোও কিন্তু আমাদের কাছে একটা বড্ড পাওয়া। পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগর থেকে মুর্শিদাবাদ থেকে লিখছেন, শুভ সকাল চিরন্তনী, উজ্জ্বল ভাই, অপেক্ষা করছি চিরন্তনী অনুষ্ঠান শোনার জন্য। আজকের গল্পটা ভালো, গল্পের সঙ্গে গান মন ভরে যায়, সকালটা সকলের ভালো যাক। পরিতোষ বন্দ্যোপাধ্যায়, অনেক ধন্যবাদ আপনাকেও পরিতোষবাবু। এরপরে লিখছেন কে, হাওড়া থেকে রঞ্জন লিখছেন, গুড মর্নিং দাদা ভাই, সামনে রথযাত্রা, তাই একদিন রথ নিয়ে একটা অনুষ্ঠান করবেন? নিশ্চয়ই করব। আসলে রথ তো আমাদের দেহ রথ, আমাদের এগিয়ে চলেছে 206 হাড় দিয়ে তৈরি, 206 চাকার মতো, আর তাতে মন বসে আছে সারথি হয়ে, ইন্দ্রিয়গুলো এগিয়ে চলেছে ঘোড়ার মতো। এই যাত্রাও তো একটা রথযাত্রা, যেটা গীতাতে কৃষ্ণও বলেছিলেন। এরপরে লিখছেন রাজবন্ধু সরসনা থেকে, গুড মর্নিং জলদা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী বাই ইয়ার গুড প্রেজেন্টেশন, বাট মাই রুম ফ্লাডেড বাই ইয়ার ফেইন ওয়াটার। উড়ে পাওয়ার এই সাথে সাংঘাতিক অবস্থা, তাড়াতাড়ি জল নেমে যাক। আসলে সত্যি বৃষ্টি হলে কত মানুষের কত সমস্যা, ঠিক ঠিক। এরপরে লিখছেন পায়েল ব্যানার্জি বেলিহরিয়া থেকে, জল তরঙ্গ বাজে এই হৃদয় নির্জুড়ে, মাতাল হাওয়ায় মন ভেসে যায়, হৃদয় হারায় দূরে, ভোরের এই পাখির কূজন মনকে করে, মনকে আকুল করে, হৃদয় যেন ভেসে যায় আজ সাগরের ঢেউয়ের তোরে, উদ্বেল এই ঢেউয়ের খেলা হৃদয় সাগর তীরে, পাখির এই শান্ত কূজন এই মনের নীরে। পায়েল ব্যানার্জি, খুব সুন্দর করে কবিতা পাঠান আপনি, থ্যাংক ইউ। শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই, গুড মর্নিং উজ্জ্বল ভাই, আজ তোমার ভিন্ন ধর্মীয় গল্প আর অতুল প্রসাদের গানের পরিবেশনা খুব ভালো লাগছে, অসাম। চিরদিন সকল শ্রোতা বন্ধুর জন্য রথযাত্রা নিয়ে দু লাইন পাঠালাম, 12 মাসে 13 পার্বণ আসে ঘুরে ঘুরে, রথের মেলায় হরেক মজা, পাপড় জিলিপি খাবো পেট পুড়ে, জয় জগন্নাথ। সত্যি মেলা এবং তার সঙ্গে সঙ্গে পাঁপড় মিষ্টি বিভিন্ন রকম জিনিস নাগরদোলা, এটা কোথাও যেন আমাদের ছোটবেলার থেকে স্মৃতির সঙ্গে এবং জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। এখনকার যেসব মেলাগুলো হয়, মানে খুব আলট্রা মডার্ন কিছু জিনিসপত্র দিয়ে, সেগুলোতে কোথাও যেন মানে নিজের প্রাণের সঙ্গে সংযুক্ত করতে একটু অসুবিধে হয়, হয়তো জানি না ছোটোবেলাকার এই স্মৃতির জন্য কি না, কিন্তু একটু গ্রামীণ মেলায় যখন যাই তখন সেগুলো একটু ভালো লাগে। থ্যাংক ইউ। মৌলি ঢাকুরিয়া থেকে লিখছেন, আজকের গল্প খুব ভালো লাগলো। আসলে এই ছোট্ট কথার মধ্যে দিয়ে কিন্তু তার ভালো লাগাটুকু প্রকাশ করেছেন। এগুলি কিন্তু আমাদের জীবনের সবথেকে বড় জিনিস, কিছু কিছু জিনিস আছে যেগুলো মনকে এতটাই মানে ডাইলুটেড করে দেয় যে তখন আমাদের নিজস্বতা দিয়ে আর কিছু আলাদা করে প্রকাশ করার ইচ্ছে ক্ষমতা কিছুই থাকে না, তখন শুধু ভালো লাগাটুকু জানানোটাই যথেষ্ট। এবং এই বোধটাই কিন্তু আজকের এই গল্পটার যথার্থ মূল্যায়ন। ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন উচিলদহ কাচারিপাড়া থেকে নিখিল রাউত এবং মায়া রাউত, তিনি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক, তাই দুজন চিকিৎসকের কথা উল্লেখ করেছেন। 1 জুলাই পশ্চিমবঙ্গে চিকিৎসা দিবস পালন করা হয় বিখ্যাত ভারতরত্ন প্রাপক ডক্টর বিধানচন্দ্র রায়ের আবির্ভাব এবং তিরোধাব দিবস তার সম্বন্ধে, এবং 2 জুলাই বিখ্যাত চিকিৎসকের কথা ছুঁয়ে গেলেন হোমিওপ্যাথিক স্রষ্টা ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান, 1755 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে জন্মগ্রহণ করেছিলেন।

চিকিৎসার মূল মন্ত্র ছিল রোগের নয়, রোগীর চিকিৎসা করতে হবে। তার বিখ্যাত বই অর্গানন অফ মেডিসিন, খুব সুন্দর করে লিখেছেন দুজন ডাক্তারবাবুর কথা, তিনি নিজেও হোমিওপ্যাথি চিকিৎসা করেন, ভালো লাগলো, থ্যাংক ইউ। এরপর লিখছেন চন্দনা মুখোপাধ্যায় কৃষ্ণনগর থেকে, নমস্কার সুপ্রভাত, সঙ্গে আছি, সবাই ভালো থাকুন। সেই সবার জন্য আমরা যখন আমাদের ভালো লাগা এবং কোথাও প্রার্থনাগুলো প্রকাশ করি, তখনই রবীন্দ্রনাথের কথাটা মনে হয় যে সবার সঙ্গে যোগে যে থাই বিহারও। এবং এই যে সবার সঙ্গে যোগ হওয়া, যুক্ত হওয়া, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে ছন্দ, এই যে প্রতিটি মানুষের সঙ্গে যুক্ত হয়ে ভয় ভীতি থেকে নিজেকে মুক্ত করা এবং এগিয়ে যাওয়া, এটাই কিন্তু জীবনের প্রতিক্ষণে বড় পাওয়া। অনেক ধন্যবাদ আপনাকেও। আজকে মোটামুটি একদম প্রায় শেষ পর্বে এসে পৌঁছেছি, এরপর মৌমিতা আপনাদের জন্য অপেক্ষা করছে আজকের ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে। আগামীকাল ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে চিরন্তনী নিয়ে। রবিবার দিন আবার আমি ফিরে আসব আপনাদের কাছে, তবে রবিবার দিন ভাবছি 5 তারিখ, 6 তারিখে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন, 5 তারিখে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কিছু কথা, কিছু গল্প আপনাদের শোনাব। আসলে শ্যামাপ্রসাদের কথা বলতে গেলে আশুতোষের কথাও চলে আসবে স্বাভাবিকভাবেই, কারণ ওরকম একজন দুর্দণ্ড প্রতাপশালী একজন মানুষ, ওরকম একজন পার্সোনালিটি নিয়ে মা, তার কথা তো ফিরে ফিরে আসবেই, দেখা যাক কীভাবে সাজানো যায় সেদিনের অনুষ্ঠান। তবে আজকে একদম শেষ মুহূর্তে আমরা একদম বন্দে মাতরম দিয়ে শেষ করব এবং শুনতে শুনতে বিদায় নেব। সবাই খুব ভালো থাকবেন, আজকে দিনটা শুধু নয়, প্রতিটি দিন আপনাদের ভালো কাটুক। আর আজকে হয়তো কলকাতাতে বৃষ্টি হচ্ছে, জল কোথাও কোথাও জানি না জমেছে কিনা, জমতেই পারে, হয়তো পরে নেমে যাবে, তার মধ্যেই বাড়ি ফিরতে হবে, সুতরাং মানসিক প্রস্তুতিটাও খুব জরুরি। অনেক ধন্যবাদ আপনাদের, সবাই খুব ভালো থাকবেন।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 30 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:31 হয়ে 54 সেকেন্ড। আজ 3রা জুলাই, শুক্রবার 2026। শুনছেন আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আবহাওয়ার সতর্কবার্তা। আগামী 6 জুলাই 2026 অর্থাৎ সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে, কারণ 35 থেকে 45 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং কখনো কখনো তা 55 কিলোমিটার গতিতেও বইতে পারে। তাই পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলের সমস্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।

একটা কথা আমার অত্যন্ত দুঃখের সহিত মনে করিতেছি। আমার জীবনে আমি এমন দু একটি কৃতবিদ্য বাঙালিকে ঘনিষ্ঠভাবে জানিয়াছি, যাহারা বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষাগুলায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হইয়াও মাতৃভাষা জানা এবং না জানার মধ্যে কোনো পার্থক্যই দেখিতে পাইতেন না। তাহারা সবকটাই পাস করিয়াছেন এবং সরকারি চাকরিতে হাজার টাকা বেতন পাইতেছেন। অর্থাৎ যেসব অদ্ভুত কাণ্ড করিতে পারিলে বাঙালি সমাজে মানুষ প্রাতঃস্মরণীয় হয়, তাহারা সেই সব করিয়াছেন। অথচ বাংলায় একখানা চিঠি পর্যন্ত লিখিতে পারিতেন না। অবশ্য না শিখিলে কিছুই পারা যায় না, ইহাতেও অত দুঃখের কথা নাই। কিন্তু বড় দুঃখের কথা এই যে তাহারা নিজেদের এই অক্ষমতাটা বন্ধু বান্ধবের কাছে আহ্লাদ করিয়া বলিতে ভালোবাসিতেন, লজ্জার পরিবর্তে শ্লাঘা বোধ করিতেন। অর্থাৎ ভাবটা এই যে এত ইংরাজি শিখিয়াছি যে বাংলায় একখানা চিঠি লিখিবার বিদ্যাটুকু পর্যন্ত আয়ত্ত করিবার সময় পাই নাই। জানিনা এরকম হাজার টাকার বাঙালি আরো কত আছেন, কিন্তু এটা যদি তাহারা জানিতেন যে মাতৃভাষা না শিখিহাও ওই অতটা পর্যন্ত পারা যায়, কিন্তু তার ঊর্ধ্বে যাওয়া যায় না, ওই চলা বলা খাওয়া টাকা রোজগার পর্যন্তই হয়, আর হয় না। যথার্থ বড় কাজ যা করিলে মানুষ অমর হয়, যার মৃত্যুতে দেশে হাহাকার উঠে, তেমন বড় কর্মী কিছুতেই হওয়া যায় না। তাহা হইলে নিজেদের ওই অক্ষমতার পরিচয় দিবার সময় অমন করিয়া হাসিয়া আকুল হইতে পারিতেন না। তাই আজ আমি এই কথাটাই আপনাদিগকে বিশেষ করিয়া স্মরণ করাইতে চাই যে যথার্থ স্বাধীন ও মৌলিক চিন্তার সাক্ষাৎ মাতৃভাষা ভিন্ন ঘটে না। যথার্থ বড় চিন্তার ফল সংগ্রহ করিবার পথ মাতৃগৃহ দ্বারের ভিতর দিয়ায়। বাঙালি যখন বাঙালি, সে যখন সাহেব নয়, তখন বিলাতি ভাষা মস্ত বড় ফাটকের সম্মুখে যুগ যুগান্তর দাঁড়াইয়াও কোনোদিনই সে পথের সন্ধান পাইবে না। যেমন করিয়া এবং যে যে উপায়ে শিশুচিত্তে প্রথম চৈতন্যের বিকাশ ঘটিয়াছিল, জানিয়া এবং না জানিয়া যে সকল পদ্ধতি অনুসরণ করিয়া সেই তরুণ চিত্ত ভাব চিন্তা ও ধারণায় অভ্যস্ত হইয়া উঠিয়াছিল, যে সমস্ত জল হাওয়া ও আলোক পাইয়া তাহার জ্ঞানের অঙ্কুর পল্লবিত হইয়া আজ শাখা প্রশাখায় বড় হইয়াছে, সেই জল হাওয়া আলোককে বাদ দিয়া আর একটা অভিনব প্রণালীতে মানবচিত্ত

কোনো মতেই নূতন জ্ঞান রাজ্যে প্রবেশ করিতে পারে না। অর্থাৎ যেমন করিয়া সে মাতৃক্রোড়ে বসিয়া চিন্তা করিতে শিখিয়াছিল, মরিবার পূর্ব মুহূর্ত পর্যন্ত সে শ্রীপথ ছাড়িয়া যাইতে পারে না। পুরাতন জ্ঞানকে অস্বীকার করিয়া, পুরাতন পদ্ধতি ত্যাগ করিয়া কাহারই নূতন জ্ঞান নূতন চিন্তা জন্মে না। আরো একটা কথা, ভাব ও চিন্তা যেমন ভাষার জন্মদান করে, ভাষাও তেমনি চিন্তাকে নিয়ন্ত্রিত, সুসম্বন্ধ ও শৃঙ্খলিত করে। ভাষা ভিন্ন ভাবা যায় না, একটুখানি অনুধাবন করিলে দেখিতে পাওয়া যায়। যে কোনো একটা ভাষা মনে মনে আবৃত্তি করিয়াই চিন্তা করে, যেখানে ভাষা নাই সেখানে চিন্তাও নাই। আবার এই মাত্র বলিয়াছি, পুরাতন নিয়মকে উপেক্ষা করিয়া, পুরাতনের উপর পা না ফেলিয়া নূতনে যাওয়া যায় না। আবার ভাষা ছাড়া সুসম্বন্ধ চিন্তাও হয় না। তাহা হইলে এই দাঁড়ায়, বাঙালি বাংলা ছাড়া চিন্তা করিতে পারে না, ইংরাজ ইংরাজি ছাড়া ভাবিতে পারে না। তাহার পক্ষে মাতৃভাষা ভিন্ন যথার্থ চিন্তা যেমন অসম্ভব, বাঙালির পক্ষেও তেমনি। তা তিনি যত বড় ইংরাজি জানা মানুষই হন, যে ভাষায় প্রথম মা বলিতে শিখিয়াছি, যে ভাষা দিয়া প্রথম এটা ওটা সেটা চিনিয়াছি, যে ভাষায় প্রথমে কেন প্রশ্ন করিতে শিখিয়াছি, সেই ভাষার সাহায্য ভিন্ন ভাবুক চিন্তাশীল কর্মী হইবার আশা করা আর পাগলামি করা এক।

সচেতন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান প্রথম আলো। এই অনুষ্ঠানে আজ শুনবেন যোগিয়া এবং মঙ্গল ভৈরব রাগে সেতার, শিল্পী

যোগিয়া এবং মঙ্গল ভৈরব রাগে সেতার শুনলেন, বাজিয়ে শোনালেন সরঞ্জিৎ সেন। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন সংবাদ।

আকাশবাণী কলকাতা খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকায়চি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত এবং জাপান যৌথ ঘোষণাপত্রে দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছে। দুই দেশ অপরিশোধিত তেলের মজুত, পেট্রোলিয়াম সংরক্ষণ ব্যবস্থাপনা এবং সমুদ্রপথে জ্বালানি পরিবহন শৃঙ্খল আরও সম্প্রসারিত করতে সহমত হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। ইউক্রেনের রাজধানী কিভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 27 জনের মৃত্যু, আহত 90। ফিফা ফুটবল বিশ্বকাপে স্পেন অস্ট্রেলিয়াকে 3-0 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 এ উঠেছে। অন্য ম্যাচে পর্তুগাল ক্রোয়েশিয়ার মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকায়চি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতিতে দুই নেতা গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান। এ প্রসঙ্গে তারা 2025-29 জুলাই রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদে নজরদারি দলের রিপোর্টের কথা উল্লেখ করেন। এছাড়াও গত বছরের 10ই নভেম্বর দিল্লির লালকেল্লায় গাড়িবোমা বিস্ফোরণের ঘটনার নিন্দা করেন তারা। এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। আল কায়দা, আইসিস, জৈশ ই মহম্মদ, লস্কর ই তৈবা সহ রাষ্ট্রসংঘের চিহ্নিত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সমমনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন দুই প্রধানমন্ত্রী। কোয়াড গঠন কাঠামোর আওতায় গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতির বিষয়ে তারা সন্তোষ ব্যক্ত করেন। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার জন্য আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সুসংহত পদক্ষেপ নেওয়া উচিত বলে উভয় নেতাই মত ব্যক্ত করেছেন। ভারত জাপান দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত এক যৌথ ঘোষণাপত্রে উভয় দেশ জানিয়েছে এক্ষেত্রে পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং অভিন্ন স্বার্থ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুদেশের সমৃদ্ধি, নিরাপত্তা এবং অর্থনৈতিক ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। উভয় পক্ষই সেমিকন্ডাক্টর, বিরল খনিজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পরিবেশ বান্ধব জ্বালানি এবং ফার্মাসিউটিক্যালস এই 5টি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে একমত হয়েছে। ভারত ও জাপান অপরিশোধিত তেলের মজুত, পেট্রোলিয়াম সংরক্ষণ ব্যবস্থাপনা এবং সমুদ্রপথে নজরদারি জ্বালানি পরিবহন শৃঙ্খল আরও সম্প্রসারিত করতে সহমত হয়েছে। নতুন দিল্লিতে আজ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকায়চির মধ্যে বার্ষিক শীর্ষস্তরীয় বৈঠকে উভয় পক্ষ এ ব্যাপারে সহমত হয়। বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, দুই নেতার মধ্যে আলোচনার মূল বিষয়বস্তু ছিল জ্বালানি ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখা। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রক বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানায়, বর্তমান ভূরাজনৈতিক অনিশ্চয়তার আবহে উভয় পক্ষ শক্তিক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। ভারত ও জাপান অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, ওষুধ শিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে গতকাল জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ষিক শীর্ষ সম্মেলনে মত বিনিময় করেন।

0: পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বর্তমান সময়ে বিশ্বাস হল আসল সম্পদ। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভারত ও জাপানকে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, মুক্ত ও অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দুদেশের কাছে অভিন্ন অগ্রাধিকারের বিষয়।
1: আর্থিক দুনিয়া সপ্লাই চেইন মে রুকাবটে ট্রেড মে অনিশ্চিততা আর গ্লোবাল ডিমান্ড মে গিরাবট সে জুঝ রহি হ্যায়। লেকিন জেসে কাহা জাতা হ্যায়, ওয়েন দ্য গোয়িং গেটস টফ দ্য টফ গেট গোয়িং। ভারত বিশ্ব কি ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি হ্যায়। পিছলে ফাইনান্সিয়াল ইয়ার মে ভারত কি জিডিপি গ্রোথ 7.7% রহি। ইতনা হি নাহি, পিছলে 12 বর্ষো মে হাম ভারত মে কাইজেন ফিলোসফি যানি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আপনাতে হুয়ে আপনি ইকোনমিক ডিএনএ কো ট্রান্সফর্ম কর রহে হ্যায়।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভায় যৌথভাবে আজও আগামীকাল এই কর্মসূচি চলবে। বিধায়কদের ভূমিকা, প্রশ্নোত্তর ও অন্যান্য পরিষদীয় রীতিনীতি, বিল, আর্থিক কার্যপ্রণালী ও বাজেট প্রক্রিয়া, বিধায়কদের বিশেষাধিকার, নৈতিকতা এবং জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন নেভা সহ একাধিক কর্মসূচি থাকছে। লোকসভার সচিবালয় জানিয়েছে, সাংসদ, প্রিসাইডিং অফিসার এবং সংসদ বিষয়ক বিশেষজ্ঞরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন এই মঞ্চে। লোকসভার সচিবালয়, পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসির প্রাইডের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ মোকাবিলায় দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। কলকাতায় গতকাল জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অ্যানিমাল ট্যাক্সোনমি সামিট বা প্রাণীর শ্রেণীবিন্যাস সংক্রান্ত শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, একক কোনো প্রতিষ্ঠান সব সমস্যার সমাধান করতে পারে না। এক্ষেত্রে তাদের জ্ঞান, পরিকাঠামো ও দক্ষতা ভাগ করে নিয়ে দেশের সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণে বাস্তবসম্মত সমাধান করতে হবে। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং দূষণ বর্তমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে অন্যতম। বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এর সমাধান খুঁজে বের করতে হবে বলে মন্ত্রী জানান। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পাঁচটি বৈজ্ঞানিক প্রকাশনার উদ্বোধন করেন। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেই বিষয়ে মমতা ব্যানার্জি এবং বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের টানাপোড়েনের মধ্যেই দুপক্ষকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। কোন পক্ষকে প্রকৃত তৃণমূল কংগ্রেসের মান্যতা দেওয়া হবে সেই বিষয়ে নিজেদের সমর্থনে তথ্য দিতে বলা হয়েছে তাদের। আগামী সোমবার বিকেল 5:30টার মধ্যে নথিপত্র সহ দুপক্ষকে বক্তব্য জানাতে বলেছে কমিশন। চলতি বছরের জুন মাসে ভারতীয় রেল পণ্য পরিবহনে গত বছরের একই সময়ের তুলনায় 4% বৃদ্ধি নথিভুক্ত করেছে। রেল মন্ত্রক জানিয়েছে, গত মাসে রেলওয়ে 14.2 কোটি টনেরও বেশি পণ্য বোঝাই করেছে। এর পাশাপাশি চলতি বছরের জুন মাসে যাত্রী পরিবহনের ক্ষেত্রেও রেল ধারাবাহিক বৃদ্ধি হার অর্জন করেছে। ফ্রান্স সফররত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ প্যারিসে ফরাসি বহুজাতিক ব্যাংক বিএনপি পারিবাস গ্রুপের শীর্ষ আধিকারিক ইয়ান জেরার্দিনের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে জেরার্দিন জানান, বিশ্বজুড়ে বিনিয়োগের অত্যন্ত নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে ভারতের প্রতি আন্তর্জাতিক মহলের আগ্রহ বাড়ছে। ইউক্রেনের রাজধানী কিভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 27 জনের মৃত্যু হয়েছে, আহত 90 জন। আবাসিক ভবনসহ 30টি পরিকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে, 30টি স্থানে এই হামলা চলেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত বুধবার রাতে ইউক্রেনে হামলার প্রত্যুত্তরে তাদের এই আক্রমণ। এদিকে রাশিয়ার তৈল শোধনাগার সহ একাধিক পরিকাঠামো লক্ষ্য করে ইউক্রেনের হামলা অব্যাহত, এর জেরে রাশিয়ায় জ্বালানি সংকট তৈরি হয়েছে। ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী এলনিনো

0: ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 ম্যাচে অস্ট্রিয়াকে 3-0 হারিয়ে শেষ ষোলোয় পৌঁছেছে স্পেন। মিকেল ওয়ারজাবাল স্পেনের হয়ে 36 মিনিটে প্রথম গোল করেন, 66 মিনিটে দ্বিতীয় গোল করেন পেদ্রো পোরো। এরপর শেষ মুহূর্তে ফের গোল করেন ওয়ারজাবাল। অন্য খেলায় মুখোমুখি হয়েছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত পর্তুগাল 2-1 এগিয়ে রয়েছে। অন্যদিকে রাউন্ড অফ 32 অন্য ম্যাচে আজ মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও আলজেরিয়া। খেলা শুরু হবে সকাল 8:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত এবং জাপান যৌথ ঘোষণাপত্রে দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকেই গুরুত্ব দিয়েছে। খবর শেষ হল, এর পরের খবর সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন এই মহাজীবন। আজ শুনবেন মাদার টেরেসার জীবন কথা।
2: যাচ্ছি প্রিয় ঘর, প্রিয় দেশ, চলেছি সুদূর বাংলার তপ্ত প্রদেশ। বিদায় শিরোনামে সার্বো ক্রোয়েশীয় ভাষায় লেখা একটি কবিতার একটি অংশবিশেষ লিখেছেন অ্যাগনেস গনজা বোয়াকশিউ। 1929 জানুয়ারি কলকাতায় পা দিলেন অ্যাগনেস। তখন তিনি সিস্টার টেরিজা, লোরেটো কনভেন্টের সিস্টার। বাবা মায়ের কনিষ্ঠ সন্তান অ্যাগনেসের জন্ম বর্তমান ম্যাসাডোনিয়ার রাজধানী স্কোপিয়েতে 1910 সালের 26 অগস্ট। 8 বছর বয়সে ঘটে পিতৃবিয়োগ। ছোটবেলাতেই তিনি শুনেছিলেন বাংলাদেশে মিশনারিদের জীবন, তাদের কাজকর্মের ধারা সম্পর্কে। মিশনারি জীবন যেন তাকে হাতছানি দিত। 1928-এর 26 সেপ্টেম্বর গনশা অ্যাগনেস বোয়াকজিউ পা বাড়ালেন ঘর ছেড়ে লোরেটো সিস্টার্সে যোগ দেবার জন্য। মঠে যোগদানের সময়ই গনশা অ্যাগনেস আবেদন করেছিলেন যে তাঁকে যেন বাংলার মিশনে পাঠানো হয়। লোরেটোর মাদার সুপিরিয়ারকে সন্ন্যাস ধর্মগ্রহণের আবেদনে অ্যাগনেস লিখছেন, আমি হাই স্কুলের 5ম শ্রেণী পাশ করেছি। ভাষার মধ্যে আমি জানি আমার মাতৃভাষা আলবেনীয় এবং সার্বীয়, কিছুটা ফরাসি জানি, কিন্তু ইংরেজি একদমই না। কিন্তু আশা রাখি দয়াময় প্রভু আমার ভাষা শিক্ষায় সাহায্য করবেন, তাই এক্ষুনি নেমে পড়ছি ওই ভাষাটা শেখার কাজে। অল্পদিনের মধ্যেই মাদার রপ্ত করলেন ইংরাজি। পরের বছর তিনি পা রাখলেন বাংলায়। শুরু হল সিস্টার টেরিজার জীবন লোরেটো কনভেন্টে। এরপর পার হয়ে গেছে 17টি বছর। সিস্টার টেরিজা তখন মাদার টেরিজা। বাৎসরিক নির্জন প্রার্থনার জন্য চলেছেন রেলে করে দার্জিলিংয়ের লোরেটো কনভেন্টে 1946-এর 10ই সেপ্টেম্বর। যেতে যেতে অন্তরেই পেলেন তার প্রভু যিশুর ডাক, রাস্তায় নেমে দরিদ্রতমদের মধ্যে কাজ করার ডাক। দার্জিলিং থেকে ফিরে কনভেন্ট ও চার্চের কাছে আবেদন করলেন তাকে রাস্তায় নেমে স্বাধীনভাবে জনগণের সেবা করার সুযোগ দিতে। অবশেষে 1948-এর 18ই অগস্ট লোরেটো সন্ন্যাসিনীর সাদা কালো গাউন ছেড়ে নীল সাদা শাড়িতে মাদার নেমে এলেন কলকাতার রাস্তায়। 1950-এ শুরু হল মিশনারিজ অব চ্যারিটি, যাদের মূল কাজ আর্তের সেবা। মৃত্যু পথযাত্রী মানুষ, এইডস আক্রান্ত মানুষ, যক্ষ্মা কুষ্ঠরোগগ্রস্ত মানুষ ঠাঁই পেয়েছেন মিশনারিজ অব চ্যারিটির ছাতার তলায়। অনাথ আতুর দীন দরিদ্র মানুষ পেয়েছেন আশ্রয়, পরিধান, ক্ষুধার অন্ন, অসুখে চিকিৎসা। আজ সারা বিশ্বজুড়ে ছড়িয়ে আছে মাদারের প্রতিষ্ঠান মিশনারিজ অব চ্যারিটি। জীবনের বিভিন্ন সময়ে সম্মানিত হয়েছেন নানা সম্মানে। 1962-তে পেয়েছেন রামন ম্যাগসেসে পিস প্রাইজ, পদ্মশ্রী। 1969-এ পেয়েছেন জওহরলাল নেহরু অ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং। 1980-তে পেয়েছেন ভারতরত্ন। 1982-তে অর্ডার অফ অস্ট্রেলিয়ার অনারারি কম্প্যানিয়ন হয়েছেন। 1983-তে ইংল্যান্ডের অর্ডার অব মেরিট। 1996-সালে আমেরিকার সাম্মানিক নাগরিকত্ব। 1979-সালে তিনি সম্মানিত হয়েছেন নোবেল শান্তি পুরস্কারে। 2016-সালের 19শে অক্টোবর মাদার টেরিজা হন সেন্ট টেরিজা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
2: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
3: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45, বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

কলকাতায় তখন রাজত্ব করছে ভারতলক্ষ্মী ইস্ট ইন্ডিয়া ফিল্ম কোম্পানির মতো স্টুডিও। প্রমথেশ বড়ুয়া মুম্বাই থেকে আসা অফার মাছি তাড়ানোর ভঙ্গিতে প্রত্যাখ্যান করেছেন। কানন দেবী তিলোত্তমায় বসেই ভারতীয় চলচ্চিত্রের প্রথম স্টাইল আইকন, কারণ কলকাতায় তখন এনটি নিউ থিয়েটার্স ভারতে প্রথম প্লেব্যাক আনা প্রোডাকশন হাউস। নেপথ্যে বিএন সরকার, সিনেমা প্রেমী শৈল্পিক এক প্রযোজক, বাংলা ছবির নির্মাতা বীরেন্দ্র।

রবীন্দ্রনাথ জন্মদিন প্রাককালে। চিন্তক এক প্রযোজক আখ্যান আর ব্যতিক্রমী গান, কারিগর সৃজিতা রায়। শুনতে ভুলবেন না হারানো দিনের গান, আজ ঠিক রাত ১১টায়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন ব্রয়লার মুরগির রোগ ও তার প্রতিকার। এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৃত্যুঞ্জয় মণ্ডল।
3: ব্রয়লার মুরগির রোগ ও তার প্রতিকার সম্পর্কে বলতে গেলে আগেই জানতে হবে ব্রয়লার মুরগি কাকে বলে। যে সমস্ত মুরগিগুলোকে আমরা মাংস উৎপাদনের জন্য ব্যবহার করি সেইগুলিকেই বলা হয় ব্রয়লার মুরগি। তাদের ওজন 6-7 সপ্তাহের মধ্যে 2.5-3 কিলো হয়ে যায়। এবার বলি, এই ব্রয়লার মুরগি চাষ করতে গেলে আমাকে খামারকে আগে তৈরি করে রাখতে হবে। জীবাণুনাশক পদার্থ দিয়ে খামারকে সুন্দর করে স্প্রে করে তৈরি করে রাখবো পাখি আসার আগে। পাখি আসার পরে ব্রুডিং সঠিকভাবে করতে হবে, তাপমাত্রা ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে, করে পাখি আমরা রাখবো। এরপর পাখির ভ্যাকসিনেশন শিডিউল একটা বানাতে হবে, টিকাকরণ সেই সমস্ত আমরা দেবো। তারপরেও দেখি কিছু কিছু রোগ আমরা দেখতে পাই, কিছু ভাইরাস জনিত রোগ, কিছু ব্যাকটেরিয়া জনিত রোগ, কিছু ছত্রাক জনিত, কিছু পরজীবী গঠিত, কিছু ম্যানেজমেন্টের জন্য কিছু রোগ বা কিছু পরিপাক জনিত রোগ হয়, বিপাক জনিত রোগ। একে একে সেই রোগগুলি বলি। ভাইরাস জনিত রোগের মধ্যে সবাই শুনেছেন রানীক্ষেত রোগ। এই রোগটি প্রত্যেকটি ফার্মে প্রত্যেকটি খামারেই আমরা দেখতে পাই। রানীক্ষেত রোগ হলে আমরা বুঝবো কি করে? না, একসাথে হঠাৎ করে অনেক পাখি মারা যাবে, পাখি ঝিমিয়ে বসে থাকবে, পাখি জল কম খাবে, পাখি সবুজ রঙের পাতলা পায়খানা করবে বা কখনো পাখির ঘাড় বেঁকে যাবে। এইগুলি দেখলে আমরা বুঝবো যে রানীক্ষেত রোগটি হয়েছে। সেক্ষেত্রে আমাদের প্রতিকার কি? রানীক্ষেত রোগ ভাইরাস ঘটিত রোগ, সেই অর্থে বলতে গেলে চিকিৎসা খুবই সীমিত। তার জন্য আমাদেরকে প্রোটেকশন নিতে হবে। কি না, ফার্মে আমাদেরকে সপ্তাহে 3-4 দিন করে জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে। কোনো জলই অপরিষ্কার জল দেওয়া যাবে না, প্রত্যেক জলের মধ্যে জল শোধনের ওষুধ দিয়ে সেই জলটা পাখিকে দিতে হবে, সুষম খাদ্য দিতে হবে। এছাড়া ফার্মের মধ্যে খামারের মধ্যে বাইরের লোকজনকে ঢুকতে দেওয়া যাবে না, যাকে আমরা বলি খুব কঠোর বায়োসিকিউরিটি আমাদেরকে বজায় রাখতে হবে। যে কেউ আসলো ফার্মে ঢুকতে দেওয়া যাবে না, তাতে করে ভাইরাস আসবে, কোনো গাড়ি ঢুকতে দেবো না। তাই মানুষ এবং গাড়ি যে কোনো কিছুকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। আর ভ্যাকসিন দিতে হবে। এর ভ্যাকসিন আমরা দুটি দিই, 6 বয়সে একটি ভ্যাকসিন দিই, B1 বা F স্ট্রেন বলি, সেটাকে চোখে অথবা নাকে এক ড্রপ করে দিই। তারপরে 21 বয়সে গিয়ে আমরা ওই ভ্যাকসিন নিয়ে বুস্টার করি, সেটা লাসোটা বলে একটা স্ট্রেন আছে, তাকে জলে দুধ পাউডার দিয়ে বরফ দিয়ে গুলে সকালের দিকে অথবা সন্ধ্যের দিকে পাখিকে খেতে দিয়ে দিই। এছাড়া কিছু ছত্রাক জনিত রোগ হয়, যেমন একটি ব্রুডার নিউমোনিয়া অ্যাসপারজিলোসিস, এটা প্রথমের দিকেই পাখির ক্ষেত্রে হতে পারে। হলে পাখি ঠোঁটগুলি উপর দিকে করে শ্বাস নেবে, আবার নেমে যাবে, উপর দিকে করে শ্বাস নেবে, আবার নেমে যাবে। এই দেখলে বুঝবো ব্রুডার নিউমোনিয়া হয়েছে। এক্ষেত্রে প্রতিরোধের উপায়, লিটারের উপরে আমরা কপার সালফেট স্প্রে করবো, তুতে স্প্রে করবো, আর ভেটেরিনারি ডক্টরের পরামর্শ মতো অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করে রোগটিকে আমরা নির্মূল করতে পারি। একটি পরজীবী গঠিত রোগের কথা বলি, খুবই হয় কক্সিডিওসিস। এক্ষেত্রে খামারি দেখেই বুঝতে পারবে যে কক্সিডিওসিস হয়েছে। লিটারের মধ্যে পাখি পায়খানা করবে পাতলা, তাতে রক্ত থাকবে, চোখ বন্ধ করে খামারি বলে দেবে এটি কক্সিডিওসিস। এর উপায় কি? না, পরিশোধিত জল দিতে হবে, খাবারের মধ্যে কক্সিডিওস্ট্যাট দিতে হবে এবং অ্যানথেলমেন্টিক দিয়ে চিকিৎসা করতে হবে পশু চিকিৎসকের পরামর্শ মতো, তাহলে ওটি আমরা করতে পারবো। আর এখন এই অবস্থাতে একটি রোগ খুব হয়, সেটা হিট স্ট্রোক। পাখি শ্বাসকষ্ট জনিত রোগ হয়, প্রচন্ড তাপমাত্রার জন্য পাখি ছটপট করতে থাকে, ছটপট করতে করতে হঠাৎ করে মারা যায়। সেক্ষেত্রে পাখিকে আমরা বাঁচাবো কি করে? না, আমরা বরফ গলা জল রাখবো, যদি পাখি ছটপট করে পাখিকে ধরে নিয়ে এসে তার মাথা বাদে পুরো শরীরটিকে 2-3 ডুবিয়ে গাছের তলায় ছেড়ে দেবো, পাখি বেঁচে যাবে। এছাড়া এই রোগটি জেনারেলি 11-4 মধ্যে বেশি হয়। এই সময় আমরা যে জল দেবো, ঠান্ডা জল দেবো, খাবার বন্ধ করে দেবো, ঠান্ডা জলের মধ্যে ইলেকট্রোলাইট দেবো, ভিটামিন সি দেবো, গুড় দেবো, এইভাবে আমরা এই রোগটিকে সম্পূর্ণ

0: ভাবে নির্মূল করতে পারি। এছাড়াও যদি আপনারা বিশদে জানতে চান তাহলে আপনাদের নিকটবর্তী প্রাণী চিকিৎসা কেন্দ্রে যাবেন, সেখানে প্রাণী চিকিৎসক রয়েছেন, ওনার কাছ থেকে আপনি বিশদে সবকিছু জানতে পারবেন। প্রত্যেকটি জেলাতে, প্রত্যেকটি সাব ডিভিশনে, প্রত্যেকটি ব্লকে আমাদের সরকারি প্রাণী চিকিৎসা কেন্দ্র আছে, সেখান থেকে আপনি বিশদে এদের পরিচর্যা, পাখিদের এবং তাদের চিকিৎসা, তাদের প্রতিরোধ প্রতিকার সবকিছু ব্যাপারে সুন্দরভাবে জানতে পারবেন।
1: এতক্ষণ শুনলেন ব্রয়লার মুরগির রোগ ও তার প্রতিকার, এ বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৃত্যুঞ্জয় মণ্ডল।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী মৈত্রী, এখন জানিয়ে দেব আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। একটু পরেই শুনবেন লোকগীতে, ভারতীয় সময় সকাল 7:15 শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে। আজ শুনবেন গোকর্ণ কর্ণাটকের কথা, উপস্থাপনায় স্পন্দন দাস। 7:35 শুনবেন সকালের আড্ডা, ভারতীয় সময় সকাল 8:30 শুনবেন কলকাতার ডায়েরি। প্রবীর মিত্রের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানুষ প্রতিম দাস, সম্পাদনায় শিরোপা রায়। ভারতীয় সময় সকাল 9:00 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। ভারতীয় সময় সকাল 9:30 শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় বৃষ্টি দেব। সকাল 10:30 শুনবেন রামধনু। এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন নজরুল গীতি, শিল্পী সুস্মিতা পাল, আর তারপরেই শুনবেন শর্মিষ্ঠা ভট্টাচার্যের কণ্ঠে গজল। ভারতীয় সময় সকাল 11:00 শুনবেন বিকাশ পথ, বিষয় অটল পেনশন যোজনা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুজিত গুপ্ত, প্রযোজনা দেবর্ষী ঘোষ। ভারতীয় সময় সকাল 11:15 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সব্যসাচী দত্ত। 11:30 শুনবেন রম্যগীতে, বেলা 12:00 শুনবেন অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায়। 12:30 শুনবেন সাঁওতালি গান। দুপুর 1:00 শুনবেন নাটক অবশেষে, লেখক অমিতাভ ভট্টাচার্য, প্রযোজক সমরেশ ঘোষ। 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 শুনবেন অনুরোধের আসর।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন ভারতীয় সময় বিকেল 5:05 শুনবেন আজ সন্ধ্যায়। উপস্থাপনায় পল্লবী সিনহা। 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় সঞ্জয় হাজরা। 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা। 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য, কোন পাতা কোন রোগে। আজ শুনবেন প্রথম পর্ব, এই বিষয়ে বলবেন ডক্টর সুবল মাইতি। ভারতীয় সময় 7:00 শুনবেন বেতার নাটক অবশেষে, লেখক ডক্টর অমিতাভ ভট্টাচার্য, প্রযোজক সমরেশ ঘোষ। ভারতীয় সময় 7:45 শুনবেন হাউসফুল। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী, গায়িকা এবং অভিনেত্রী মালবিকা সেনের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে ইনা বাগচি। আজ শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, প্রযোজনায় দুর্বাদে। ভারতীয় সময় 8:15 শুনবেন মহিলাদের আসর, সৃষ্টি। এই অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন চিত্রা মুখোপাধ্যায়। উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত। ভারতীয় সময় 9:00 শুনবেন কথায় গানে। উপস্থাপনায় সৃজিতা রায়। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। 9:45 শুনবেন সঙ্গীত শিক্ষার আসর। আজ শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

সঙ্গে থাকবেন প্রমিতা মল্লিক। ভারতীয় সময় রাত 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:45 শুনবেন উপমহাদেশের খবর, রাত 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় সৃজিতা রায়। জানিয়ে দিলাম আজ সারাদিনের অনুষ্ঠান সূচি আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন লোকগীতি। প্রথম গানটি শুনবেন স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে।

শুনলেন লোকগীতে আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে।

কাজের ফাঁকে খানিক অবসর পেলেই মনটা কেমন পালাই পালাই করে। বিশেষ করে আমরা যারা সপ্তাহের বেশিরভাগ সময় ব্যস্ত থাকি, একটু ফাঁক ফুঁকর বা ছুটি ছাটা পেলেই সত্যি মন আর বাড়িতে থাকতে চায় না, কিংবা যে শহরে যে গ্রামে আমি থাকি সেখানে আর থাকতে চায় না। মন খানিক বিশ্রাম চায়, কিন্তু সেই বিশ্রাম একেবারে নতুন কোনো জায়গায়। নিজের পরিচিত সেই চারটে দেওয়াল, সেই একই ছবি, সেই একই পরিবেশ, এই সমস্ত কিছু ছেড়ে ক্লান্ত মন খানিক আশ্রয় চায় এক নিরিবিলির, এক সৌন্দর্যের, যে সৌন্দর্য আমি প্রতিদিন আমার চোখে ধরা দেয় না, যে সৌন্দর্যকে আমি প্রতিদিন উপভোগ করতে পারি না, কিংবা যে নীরবতায় আমি আমার সাথে বেশ খানিকটা সময় কাটাতে পারি। আর তাই তো শত কাজের ফাঁকে যদি দুটো তিনটে দিনের ছুটি পাই, তাহলে তো মন একেবারে পালাই পালাই অবস্থা। তখন ইচ্ছে করে এমন কোনো একটা জায়গায় চলে যাই যেখানে কোলাহল চেঁচামেচি কিছুই নেই, প্রকৃতির নানান শব্দ হতেই পারে শুধুমাত্র সঙ্গে, যেমন সমুদ্রের ঢেউয়ের গর্জন, পাখির কোলাহল, আবার মন্দিরের ঘণ্টার ধ্বনি এবং দূর থেকে ভেসে আসা মন্ত্রের সুমধুর সুর, আর তা শুনতে শুনতে নেমে আসে অপার এক শান্তি। আর যদি সত্যি এমন কোনো জায়গার হদিশ পেতে চান, তাহলে একবার ঘুরে আসতে পারেন গোকর্ণ থেকে। হ্যাঁ, আপনার মন যদি কয়েকদিনের ছুটি চায়, যদি মন খানিকটা শান্তির খোঁজ পেতে চায়, তাহলে আপনি সমুদ্রের ঢেউয়ের গর্জনকে সঙ্গী করে পাখির কলকাকলি, কোলাহল আর মন্দিরের ঘণ্টাধ্বনির সঙ্গে পাবেন দূর থেকে ভেসে আসা মন্ত্রের শব্দ, আপনার মনকে শান্ত করে দেবে। এমনই জায়গা গোকর্ণ, কর্ণাটক। গোকর্ণ কর্ণাটকের উত্তর কানাড়া জেলার ছোট্ট শহর একটি। এর আরেক নাম কানাড়ার মন্দির নগরী। সারা বছর ধরে অসংখ্য মানুষ তীর্থ করতে গোকর্ণ যান। তবে হ্যাঁ, অন্যান্য তীর্থক্ষেত্রের মতো কোলাহল এখানে আপনি একেবারেই পাবেন না। যদিও তীর্থক্ষেত্র ছাড়াও গোকর্ণের আরেকটি দিকে রয়েছে বিশাল দিগন্ত বিস্তৃত আরব সাগর, আর সেই সাগরের তীরেই রয়েছে মন্দির নগরীর গোকর্ণের একাধিক সমুদ্র সৈকত, যে সমস্ত সমুদ্র সৈকত আপনার মনকে শান্ত স্থিতধী করে তুলবে।

সংস্কৃত ভাষায় গোকর্ণের অর্থ হল গরুর কান। গোকর্ণের মহাবালেশ্বর মন্দিরে অবস্থিত শিবলিঙ্গটির আকৃতি অনেকটা ঠিক গরুর কানের মতো, সেই কারণেই নাকি এই স্থানের নাম হয়েছে গোকর্ণ। শহরের প্রায় মাঝখানে অবস্থিত কর্ণাটকের সরকারি বাসস্ট্যান্ড, আর তার 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে গোকর্ণ সমুদ্র সৈকত, যেখানে স্নিগ্ধতা বিরাজ করে প্রতি মুহূর্তে। এই সৈকত থেকেই গোকর্ণ শহরের শুরু হয়েছে। এই সৈকতের গা ঘেঁষেই পরপর সাজানো রয়েছে রাজ্যের অন্যান্য নানান সৈকতগুলি, আর সেই কারণেই এর আর এক নাম সমুদ্র মার্গ। গোকর্ণ সংলগ্ন ইয়ানা শহরে আপনি চাইলেই সাইক্লিং করতে পারেন, করতে পারেন পর্বতারোহণও। গোকর্ণ সমুদ্র তটে রয়েছে সার্ফিং, স্কুবা ডাইভিং, প্যারাসেলিং, জেট স্কেটিং এর মতো স্পোর্টস গেম। তাই চাইলে আপনি যদি অ্যাডভেঞ্চারও পেতে চান, তাহলে তার সমস্ত ব্যবস্থাও রয়েছে এখানে। আচ্ছা, গোকর্ণতে গিয়ে কোন কোন জায়গায় যাবেন, চলুন চটপট জেনে নিই গোকর্ণতে আমরা কোন কোন জায়গায় যাব। প্রথমেই ঘুরে আসতে পারেন মহাবালেশ্বর মন্দির থেকে। ঐতিহাসিকদের মত অনুযায়ী মন্দিরের প্রতিষ্ঠাতা কদম্ব রাজবংশের রাজা ময়ূর শর্মা, কিন্তু বহুশ্রুত গল্প থেকে জানা যায় রাবণ রাজা রানা পাথরের অংশ দিয়েই নাকি পরবর্তী সময়ে এই মন্দির তৈরি করেছিলেন কদম্বরাজ, যদিও এর কোনো ঐতিহাসিক সত্যতা নেই। আরব সাগরের কাছেই অবস্থিত এই মন্দির। মহাবালেশ্বর মন্দিরটি দক্ষিণ কাশী নামেও পরিচিত। দিনের বেশ কিছু সময় সমুদ্রের গর্জন, মন্দিরের ঘণ্টাধ্বনি এবং পুরোহিতের মন্ত্রের সুর মিলে মিশে একাকার হয়ে যায়, সে যেন এক অপূর্ব পরিবেশ। মন্দিরের প্রসাদ সাম্বার এবং দই ভাত। প্রতিদিন ভোর 6টা নাগাদ মন্দির খোলে, বন্ধ হয় 12:30টায়। আবার পুনরায় মন্দির খোলে বিকেল 3টেতে এবং বন্ধ হয় রাত 9টায়। ইতিহাস এবং সংস্কৃতির সঙ্গে আলাপ হতে পারে এই মন্দিরে। মন্দিরের স্থাপত্য ভাস্কর্য অপূর্ব সুন্দর, দ্রাবিড় সভ্যতার স্পষ্ট নিদর্শন রয়েছে এই মন্দিরের গায়ে। কর্ণাটকের 7 মুক্তিস্থলের অন্যতম এই মহাবালেশ্বর মন্দির। এর অদূরেই রয়েছে মহাগণপতি মন্দির। মহাবালেশ্বর মন্দিরের অদূরেই মহাগণপতি মন্দির, আর এক পবিত্র তীর্থস্থল। মন্দিরের প্রধান আরাধ্য দেবতা গণেশ। কিংবদন্তি অনুসারে রাক্ষসরাজ রাবণ কৌশলে গণেশের একটি কালো পাথরের মূর্তি এখানে স্থাপন করেছিলেন, সেই মূর্তি নাকি আজও পূজিত হয়। এই মন্দিরও প্রতিদিন ভোর 6টায় খোলে এবং বন্ধ হয় 12:30টায়, বিকেল 3টেতে খোলে এবং বন্ধ হয় রাত 9টায়। এরপরেই আপনি চলে যেতে পারেন মিরজান দুর্গতে। রানী চেন্না ভৈর দেবী কর্ণাটকের এই মিরজান দুর্গ নির্মাণ করেছিলেন চেন্না ভৈর দেবী। বিজয়নগর সাম্রাজ্যের অন্তর্গত গারসোপ্পা রাজ্যের রানী ছিলেন তিনি। তাঁর রাজত্বে উৎকৃষ্ট মানের গোলমরিচ ফলত, আর সেই কারণে এই এলাকার পর্তুগিজ বণিকদের আনাগোনা একেবারে লেগেই থাকত। রানীকে পর্তুগিজরা ডাকতেন গোলমরিচ রানী নামে। তার নির্দেশে পর্তুগিজ স্থপতিদের সহায়তায় 17শ শতকে মিরজান দুর্গ নির্মিত হয়। এই দুর্গে বাস করেই রাজ্য শাসন করতেন রানী চেন্না ভৈর দেবী। দক্ষিণ ভারতীয় ইতিহাসে এই দুর্গের অবস্থান ভীষণ গুরুত্বপূর্ণ। মিরজান দুর্গ দর্শকদের জন্য খুলে যায় 8:30, বন্ধ হয় বিকেল 5:30টায়, কোনো প্রবেশ মূল্য নেই। এখানে এলে সাক্ষাৎ ইতিহাসকে আপনি স্পর্শ করতে পারবেন, সেই 17শ বা 18শ শতকে যেন, সেই 17শ ও 18শ শতক যেন আজও থমকে রয়েছে এই দুর্গের মধ্যে। এরপরেই চলে যেতে পারেন কুড়লি বিচ। সমুদ্রমার্গের অপূর্ব একটি সুন্দর সৈকত হল কুড়লি বিচ। এই বিচের সূর্যাস্ত আজীবন আপনার মানুষ পটে আঁকা হয়ে থেকে যাবে। ভারী চমৎকার এই সমুদ্র সৈকতে। গোকর্ণের অন্যতম টুরিস্ট স্পট এটি। এই সমুদ্র সৈকতের ধারে পেয়ে যাবেন খাওয়া দাওয়া সহ নানান বিনোদনের উপায়। তবে সন্ধ্যের দিকে বিচে আর যাবেন না, কারণ তাহলে ফেরার গাড়ি আর পাবেন না। সূর্যাস্তের পর যাতায়াতের গাড়ি পাওয়া বেশ কঠিন হয়ে পড়ে, তাই এই বিচে সন্ধ্যের দিকে লোকজন একটু কমই যান। আর তাই নিরিবিলিতে যদি সময় কাটাতে চান, তাহলে এখানে চলে আসতে পারেন। ও হ্যাঁ, আপনি যদি চান ওখানে গিয়ে নিজের মতো ঘুরবেন, তাহলে অবশ্যই আপনি স্কুটার, স্কুটি বা যে কোনো টু হুইলার ভাড়ায় নিয়ে নিতে পারেন। সারাদিনের জন্য রেন্টে নিয়ে নেবেন এবং ঘুরে

বেড়াবেন গোটা সমুদ্র সৈকত, গোটা গোকর্ণ এলাকা। এরপরেই চলে আসতে পারেন হাফ মুন বিচে, ছোট্ট একটি মনোরম সমুদ্র সৈকত। দোকানপাটের সংখ্যা বেশ কম এখানে। এই হাফ মুন বিচে একবার গেলে কিন্তু আর ফিরে আসতে ইচ্ছে করবে না। অপূর্ব এক শান্তি আর স্নিগ্ধতা বিরাজ করে। যারা নির্জনতা পছন্দ করেন তারা এই বিচে অবশ্যই আসতে পারেন। তাই শুধু মন্দির নগরী হিসেবে নয়, গোকর্ণের খ্যাতি বিনোদনের দিক থেকেও মন্দ নয়। কিভাবে যাবেন? হাওড়া থেকে ট্রেনে যশবন্তপুর, যশবন্তপুর থেকে গোকর্ণ রোড স্টেশনে যাওয়ার ট্রেন ধরবেন, গোকর্ণ রোড স্টেশন চত্বর থেকে অটো বা গাড়িতে গোকর্ণ। শুনলেন আসুন বেরিয়ে যান ভারতে, আকাশবাণী মৈত্রী। একটু পরেই শুনবেন সংবাদ।

সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতিতে দুই নেতা গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান। এ প্রসঙ্গে তারা 2025-29 জুলাই রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে নজরদারি দলের রিপোর্টের কথাও উল্লেখ করেন। এছাড়াও গত বছরের 10 নভেম্বর দিল্লির লালকেল্লায় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনার নিন্দা করেন তারা। এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। আল কায়দা, আইসিস, জৈশ ই মহম্মদ, লস্কর ই তৈবা সহ রাষ্ট্রসংঘ চিহ্নিত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সমমনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন দুই প্রধানমন্ত্রী। কোয়াড গঠন কাঠামোর আওতায় গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতি বিষয়ে তারা সন্তোষ ব্যক্ত করেন। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার জন্য আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সুসংহত পদক্ষেপ নেওয়া উচিত বলে উভয় নেতাই মত ব্যক্ত করেছেন। ভারত এবং জাপান দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকেই গুরুত্ব দিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত এক যৌথ ঘোষণাপত্রে উভয় দেশ জানিয়েছে, এক্ষেত্রে পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং অভিন্ন স্বার্থ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুদেশের সমৃদ্ধি, নিরাপত্তা এবং অর্থনৈতিক ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। উভয় পক্ষই সেমিকন্ডাক্টর, বিরল খনিজ, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, পরিবেশবান্ধব জ্বালানি এবং ফার্মাসিউটিক্যালস এই 5টি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে একমত হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভায় যৌথভাবে আজ এবং আগামীকাল এই কর্মসূচি চলবে। বিধায়কদের ভূমিকা, প্রশ্নোত্তর ও অন্যান্য পরিষদীয় রীতিনীতি, বিল, আর্থিক কার্যপ্রণালী ও বাজেট প্রক্রিয়া, বিধায়কদের বিশেষাধিকার, নৈতিকতা এবং জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন সহ একাধিক কর্মসূচি থাকছে। লোকসভার সচিবালয় জানিয়েছে সাংসদ, প্রিসাইডিং অফিসার এবং সংসদ বিষয়ক বিশেষজ্ঞরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন এই মঞ্চে। লোকসভার সচিবালয়, পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেই বিষয়ে মমতা ব্যানার্জী এবং বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। কলকাতায় গতকাল জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট বা প্রাণীর শ্রেণীবিন্যাস শীর্ষক সম্মেলনে সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, একক কোনো প্রতিষ্ঠান সব সমস্যার সমাধান করতে পারে না। এক্ষেত্রে তাদের জ্ঞান, পরিকাঠামো ও দক্ষতা ভাগ করে নিয়ে দেশের সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণে বাস্তবসম্মত সমাধান করতে হবে। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং দূষণ বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে অন্যতম। বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এর সমাধান খুঁজে বের করতে হবে বলে মন্ত্রী জানান। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পাঁচটি বৈজ্ঞানিক প্রকাশনার উদ্বোধন করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরের পহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী 57 দিনব্যাপী তীর্থযাত্রায় অমরনাথ গুহা মন্দিরে পবিত্র শিবলিঙ্গ দর্শন করবেন। 28 আগস্ট অমরনাথ যাত্রা শেষ হবে। প্রথম ব্যাচের তীর্থযাত্রীরা গতকাল কড়া নিরাপত্তায় অনন্তনাগের নুনওয়ান এবং গান্দেরওয়াল জেলার বালতালে দুটি বেস ক্যাম্পে পৌঁছন। এই দলে মোট 4,822 জন পুণ্যার্থী রয়েছেন। যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে প্রশাসনের তরফে ব্যাপক বন্দোবস্ত করা হয়েছে। দুটি রুটে বিশ্রামের ব্যবস্থা, খাবারের স্টল, স্বাস্থ্য পরিষেবার সুবিধা রয়েছে। বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন এবং কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আজ ইরান যাচ্ছেন। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব, দুদেশের মধ্যে ঐতিহাসিক ও সভ্যতাগত সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগকে আরও জোরালো করবে। ভারতের বর্তমান নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম ইলাহি জানান, নিরাপত্তার কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনেই তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন না। থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলীয় মুগদাহান অঞ্চলে একটি দুর্ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, 11 বছরের এক বালক একটি পিকআপ ট্রাক চালিয়ে 35 জনের তীর্থযাত্রীর দলটিকে ধাক্কা মারে ঘটনাস্থলেই প্রাণ হারান 5 সন্ন্যাসী। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও 4 সন্ন্যাসীর মৃত্যু হয়। বর্তমানে 13 জন চিকিৎসাধীন। সিরিয়ার রাজধানী দামাস্কাসে একটি ক্যাফেতে বিস্ফোরণে কমপক্ষে 9 জনের মৃত্যু হয়েছে, 20 জন আহত। সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ক্যাফেটি রাজধানীর হিজাজ এলাকায় প্যালেস অব জাস্টিস থেকে 100 মিটার দূরত্বে অবস্থিত। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ইউক্রেনের রাজধানী কিভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 27 জনের মৃত্যু হয়েছে, আহত 90 জন। আবাসিক ভবন সহ একাধিক পরিকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। 30টি স্থানে এই হামলা চলেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত বুধবার রাতে ইউক্রেনের হামলার প্রত্যুত্তরেই তাদের এই আক্রমণ। এদিকে রাশিয়ার তৈল শোধনাগার সহ একাধিক পরিকাঠামো লক্ষ্য করে ইউক্রেনের হামলা অব্যাহত। এর জেরে রাশিয়ায় জ্বালানি সংকট তৈরি হয়েছে। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 ম্যাচে ক্রোয়েশিয়াকে 2-1 হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে পর্তুগাল। 53 মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে ইভান পেরিসিচ গোল করেন। এরপর 68 মিনিটে পর্তুগালের হয়ে পেনাল্টি থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে পর্তুগালের হয়ে গঞ্জালো র্যামোস গোল করায় পর্তুগাল ম্যাচ জিতে যায়। অন্য খেলায় স্পেন অস্ট্রিয়াকে 3-0 হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে। স্পেনের হয়ে 36 ও 89 মিনিটে জোড়া গোল করেন মিকেল ওয়াজারওয়াল, 66 মিনিটে একটি গোল করেন পেড্রো পোরো। আগামী মঙ্গলবার স্পেন ও পর্তুগাল পরস্পরের মুখোমুখি হবে। অন্যদিকে রাউন্ড অফ 32 অন্য ম্যাচে আজ মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও আলজেরিয়া। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 8:30। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 40 রানে পরাজিত করে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। আগামী রবিবার লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ব্যাডমিন্টনে কানাডা ওপেন সুপার 300 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় পর্বে ভারতের তানিয়া হেমন্ত জাপানের রিকো গুঞ্জির কাছে 21-11 ব্যবধানে পরাজিত হয়েছে। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ভারতের কমনওয়েলথ পদকজয়ী আকর্ষি কাশ্যপ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা।

0: করেছেন। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় আমি।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের সকালের আড্ডা। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্পন্দন। নিশ্চয়ই ভালো আছেন সকলে। বাইরে আজ আকাশ সত্যিই মেঘলা, তবে সেই মেঘলা আকাশে অন্ধকার নামক নানামুখ বৃষ্টি কিন্তু যে কোনো মুহূর্তেই নামতে পারে। না, এখন আবার শুধু মেঘলা আকাশ নয়, এখন একেবারে ঝকঝকে রোদের সময়ও দেখি ঝাঁপিয়ে বৃষ্টি নামে। মানে কি অদ্ভুত একটা সময়ের মধ্য দিয়ে চলছে বলুন তো, তীব্র রোদের মাঝে বৃষ্টি পড়ছে হঠাৎ করে।

কখনো কখনো তীব্র রোদের মাঝে বৃষ্টি হয়, কিন্তু সেটা ইলশে গুঁড়ি। কিন্তু না, এই কয়েকদিন আগে দেখলাম শুধু ইলশে গুঁড়ি নয়, একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি। আর দেখবেন, এই হঠাৎ করে এমন বৃষ্টি এলে না, চারিদিকে কেমন একটা সোঁদা গন্ধ পাওয়া যায়। ভারী ভালো লাগে সেই গন্ধ, অনেকেরই সেই গন্ধ বেশ প্রিয়। আপনি কি জানেন, এই সোঁদা গন্ধ যেটা আমাদের মন ছুঁয়ে যায়, সেটি আসলে কিসের গন্ধ? আমরা অনেকেই ভাবি এটি বোধহয় মাটি ভিজে গেলে এই গন্ধ হয়, মাটির গন্ধ। কিন্তু একেবারেই না, আসলে এই গন্ধটির নাম হল পেট্রিকার। এই গন্ধ আসে এক ধরনের ব্যাকটেরিয়া থেকে, যার নাম অ্যাক্টিনোমাইসেটিস। এই অ্যাক্টিনোমাইসেটিস নামক ব্যাকটেরিয়া মাটিতে বসবাস করে। বৃষ্টি পড়লেই মাটি ভিজে যায়, আর তখনই এই ব্যাকটেরিয়াগুলো জিওসমিন নামক এক রাসায়নিক নিঃসরণ করে। এই জিওসমিনই সেই পরিচিত গন্ধের জন্য দায়ী, যাকে আমরা সোঁদা গন্ধ বা বৃষ্টির গন্ধ বলি। মানে বুঝতে পারলেন তো, এই জিওসমিনের গন্ধকেই আমরা বলি সোঁদা গন্ধ। মানুষের ঘ্রাণেন্দ্রিয় এই জিওসমিনের প্রতি খুবই সংবেদনশীল, অল্প পরিমাণেই আমরা সেটা টের পেয়ে যাই। আর এই গন্ধ শুধু ভালো লাগা তৈরি করে না, অনেকের মনে ফিরিয়ে আনে শৈশবের স্মৃতি, ছুটির দিন কিংবা প্রথম প্রেমের বৃষ্টির এক মিঠে অনুভূতি। এটা এক ধরনের মানসিক প্রশান্তি। আসলে প্রকৃতি যেন নতুন করে শুদ্ধ হতে শুরু করে বৃষ্টি পড়লে। বিজ্ঞান আর প্রকৃতির মেলবন্ধনেই তো পৃথিবী আরো সুন্দর হয়ে ওঠে, আরো হয়ে ওঠে রহস্যময়, রোম্যান্টিক।

ঝরঝর মুখর বাদর দিনে গান শুনতে শুনতেই ঝলমলিয়ে রোদ উঠে পড়েছে বাইরে। সে যাই হোক, খাতায় কলমে তো ক্যালেন্ডারে তো এখন বৃষ্টির দিন। এই বৃষ্টির দিনের সোঁদা গন্ধই হোক কিংবা এই মন কেমন করা বৃষ্টির সকালগুলোতে, বাঙালি মন কিন্তু একটু খিচুড়ি খিচুড়ি করে, তাই না? বৃষ্টির দিনে খিচুড়ি বেগুন ভাজা কিংবা মাছ ভাজা হলে তো আর কথাই নেই। অধিকাংশ বাঙালি বাড়ির কর্তা বৃষ্টির দিনে গিন্নির কাছে আবদার করেন খিচুড়ি খাওয়ার। কিন্তু আপনি কি জানেন, শুধু আপনি নন মশাই, স্বয়ং মহাদেব ও পার্বতীর কাছে মাঝে মধ্যে আবদার করতেন এই খিচুড়ি খাওয়ার জন্য। আর মনসামঙ্গল কাব্যে তার একেবারেই জলজ্যান্ত প্রমাণ আছে। মনসামঙ্গল কাব্যে স্বয়ং শিব যে খাবারের জন্য আবদার করেছিলেন পার্বতীর কাছে, তা হল বৈশাদৃশ্যময় উপকরণে তৈরি মিশ্র খাদ্য। কি বললাম? বৈশাদৃশ্যময় উপকরণে তৈরি মিশ্র খাদ্য, যাকে সহজ ভাষায় বলে খিচুড়ি। খাদ্যরসিক বাঙালি বাড়িতে বৃষ্টি পড়লেই যখন তখন বদলে যেতে পারে মেনু। কাশ্মীর থেকে কন্যাকুমারী, আসমুদ্র হিমাচলে বোধহয় এমন কেউ নেই এর স্বাদ যিনি চেখে দেখেননি। তুমুল বৃষ্টি কিংবা ঝিরঝিরে বৃষ্টি, বৃষ্টির সঙ্গে খিচুড়ির এবং খিচুড়ির সঙ্গে বাঙালির সম্পর্ক আজও অটুট চলে আসছে সেই আদি যুগ থেকে। বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র সকলেই ভালোবাসতেন খিচুড়ি খেতে। আচ্ছা, এই যে সকালে উঠে খিচুড়ির গল্প শোনাচ্ছে, কেন শোনাচ্ছি বলুন তো? আমি কি আপনাদের খিচুড়ি খাওয়াবো? একেবারেই না। আমি আপনাদের না এই খিচুড়ির উৎস সম্পর্কে বেশ কয়েকটা মজার গল্প বলবো। খিচুড়ির ইতিহাস ঘাঁটাঘাঁটি করতে গেলে দেখা যায়, এ নিয়ে বাঙালির যতই আবেগ থাকুক না কেন, এই খাবারের উৎস কিন্তু বাংলায় নয়। বাঙালি খিচুড়িকে একেবারে নিজের খাদ্য করে ফেলেছে, কিন্তু এর উৎস বাংলায় একেবারেই নয়। এর প্রবেশ বাংলায় বরং বেশ খানিকটা পরে। গ্রিক দূত সেলুকাস উল্লেখ করেছেন, তখন ভারতীয় উপমহাদেশে চালের সঙ্গে ডাল মেশানো খাবার খুবই জনপ্রিয় ছিল। আবার আলবেরুনিও তাঁর ভারততত্ত্বে খিচুড়ির প্রসঙ্গ বাদ দেননি। মরক্কোর বিখ্যাত পর্যটক ইবন বতুতা খিচুড়ি প্রস্তুত প্রসঙ্গে শুধু চাল ডাল নয়, নির্দিষ্ট করে মুগ ডালের কথাও বলেছেন। অন্যদিকে আবার চাণক্যের লেখা মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের সময়কালেও বাঙালির অতি প্রিয় এই খিচুড়ির উল্লেখ মেলে। সপ্তদশ শতকে ভারত ভ্রমণকালে ফরাসি পরিব্রাজক তাভেরনিয়ের লিখেছেন, সে সময়ে ভারতে প্রায় সব বাড়িতেই নাকি খিচুড়ি খাওয়ার রেওয়াজ ছিল। এ তো গেল ভারতের কথা, কিন্তু ভারতের বাইরে সেই ইতিহাস আরো প্রাচীন শুনব। তবে তার আগে শুনে নেব আরেকটি গান, কিন্তু আপনি যদি এর মধ্যে বাজারে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে একটু থেমে যান। কি খাবেন আজকে? বাঙালি বাড়ির মেনু কি চেঞ্জ হচ্ছে? খিচুড়ি নাকি সর্ষে ইলিশ?

সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউকে একটু দূরে সরিয়ে রেখে আবার খানিকটা ফিরে আসি খিচুড়িতে। না, আপনার যদি ইচ্ছে করে সর্ষে ইলিশ কিংবা চিংড়ি কচি লাউ খেতে সে আপনি খেতেই পারেন, কিন্তু ওই যে খিচুড়ির ইতিহাস বলছিলাম, মোগল আমলের ইতিহাস বলে আকবরের মন্ত্রী আবুল ফজল তাঁর আইনি আকবরীতে নানান ধরনের খিচুড়ি তৈরির কথা লিখে গেছেন। খিচুড়ির প্রতি ভালোবাসা ছিল জাহাঙ্গীরেরও, আর তাতে মিশত পেস্তা ও কিসমিস। ভালোবেসে তিনি তাঁর নাম রেখেছিলেন লাজিজা। বিদেশেও 19 শতকের ভিক্টোরিয়ান যুগ অর্থাৎ 1837 থেকে 1901 খিচুড়ি ইংল্যান্ডের হেঁশেলে ঢুকে পড়েছিল। মোটামুটি 19 শতকের মাঝামাঝি সময়ে মিশরীয়দের মধ্যেও কুশারি নামের একটি পদ বেশ জনপ্রিয় হয়ে ওঠে। কুশারি, যেটি তৈরি হতো চাল, ডাল, চানা, ভিনিগার, টমেটো সস, পেঁয়াজ, আদা, রসুন নানান উপকরণ দিয়ে। রন্ধন প্রণালী হিসেবে এই কুশারিকেই খিচুড়ির ভিন্ন রূপ বলা যেতে পারে, কারণ কুশারি যেভাবে রান্না হতো খিচুড়িও ঠিক সেভাবেই রান্না হয়, শুধুমাত্র ভিনিগার আর টমেটো সস ছাড়া। আর প্রায় সমস্ত কিছুই আমরা খিচুড়িতে ব্যবহার করি। বলেন কি মশাই, তাহলে বাংলায় প্রবেশ কবে? এর উত্তর হল 1200 থেকে 1800 সালের মধ্যবর্তী কোনো এক সময়ে বাংলায় খিচুড়ির আবির্ভাব। ডাল গরিবের আমিষ বলা হলেও প্রথম দিকে ডাল ছিল কিন্তু উচ্চ শ্রেণীর খাদ্য। খিচুড়ির চার ইয়ার, ঘি, পাঁপড়, দহি, আচার, এই কথাটি চালু থাকলেও বাঙালি মানেই কিন্তু খিচুড়ি আর পাঁপড়। তবে জোড়া সাঁকর ঠাকুর বাড়িতে আবার রন্ধন পটীয়সীরা বলছেন দই দিয়ে খিচুড়ি খাইতে মন্দ লাগে না। তাদের বক্তব্য ছিল ডালে আর চালে খিচুড়ি বানায়, খিচুড়ির স্বাদ পোলায় না পায়। খিচুড়ি বৈষ্ণব ও পোলাও শাক্ত, নিরামিষ হিন্দু খিচুড়ির ভক্ত। তাহলে আর তাই আজও খিচুড়ির একটা আলাদাভাবে নানকেন বিট ব্যাপার রয়েছে, আর সে কারণেই জিভের জলের দুর্বলতার জন্য অনায়াসেই দায়ী করা যায় এই লাস্যময়ী পদটিকে।

সজোরে মাংসটা ঝাল হবে মেটে হবে আশুটা কেটে গিয়ে দাদা করে জুড়ে দেবে কান্না আমি শ্রী শ্রী ভজ।

0: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
1: নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITRWKATHA মৈত্রী কথা @gmail.com।

0: অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
2: সকালের আড্ডায় এখন সময় দৃষ্টিকোণের। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুশীল মল্লিকের স্মরণে আজকের দৃষ্টিকোণ।

সুশীল মল্লিক অসাধারণ কণ্ঠ মাধুর্য ও হৃদয় গ্রাহী পরিবেশনায় সুধীজন মহলে এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন অত্যন্ত সমাদৃত।

গীতবিতানের প্রেম থেকে প্রকৃতি, স্বদেশ থেকে বিচিত্র, প্রতিটি পর্যায় থেকে ভিন্ন রসের রবীন্দ্রসঙ্গীতের মর্মোপলব্ধি পরিস্ফুট হয়েছে শিল্পীর উপস্থাপনায়।

জন্ম ১৯৩৪ সালের দোসরা জুলাই। বিজ্ঞানের ছাত্র সুশীল পেশা ছিলেন একটি রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানার রপ্তানি উন্নয়ন আধিকারিক, তবে পরের দিকে শুধুমাত্র সঙ্গীতেই মনোনিবেশ করেন তিনি।

মেধা ও ঋজু ব্যক্তিত্ব, গভীর পড়াশোনা এবং অসাধারণ স্বরমাধুর্যের অধিকারী সুশীল মল্লিক রবীন্দ্রসঙ্গীতের জগতে তাঁর নিজস্বতা তৈরি করেছিলেন।

সঙ্গীতের প্রথম পাঠ নিয়েছিলেন আচার্য অনাদি ঘোষ দস্তিদারের কাছে। পরে তিনি দেবব্রত বিশ্বাসের সান্নিধ্যে আসেন। সেই সম্পর্ক ছিল শিল্পভাবনার এক গভীর উত্তরাধিকার। দেবব্রত

নিঃশ্বাস যেমন রবীন্দ্রসঙ্গীতকে চিন্তা ও অনুভবের জায়গা থেকে তুলে ধরেছিলেন, সুশীল মল্লিকও সেই ধারাকেই নিজের কণ্ঠে বহন করেছিলেন। ঋত্বিক ঘটকের যুক্তিতক্ক আর গপ্প ছবিতে দ্বৈত কণ্ঠে।

সুশীল মল্লিকের গান আমাদের মনে করিয়ে দেয় রবীন্দ্রসঙ্গীত এক বোধের, এক সৌন্দর্যের, এক আত্মিক যাত্রার নাম।

2000 খ্রিস্টাব্দের 7ই জুলাই সুশীল মল্লিকের কণ্ঠ নীরব হয়, কিন্তু তার গান স্পন্দিত হতে থাকে শ্রোতার অন্তরে প্রজন্ম থেকে প্রজন্মে।

গানটি শুনলেন সুবীর সেনের কণ্ঠে। শুনছেন সকালের আড্ডা, আপনাদের সঙ্গে রয়েছি আমি স্পন্দন দাস। সকালের আড্ডায় এখন সময় জানা অজানার।

0: জানা অজানায় পরপর তিন দিন ধরে শুনছেন বন মহোৎসব শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকা। আজ তৃতীয় পর্ব, বলছেন অধ্যাপক সুপ্রীতি পাল।
1: ভারতের পশ্চিম সীমান্তে বিস্তৃত থর মরুভূমি প্রথম দর্শনে অনেকের কাছে অনুর্বর ও প্রাণহীন বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতির গভীরে তাকালে বোঝা যায় এটি একটি সুসংগঠিত অত্যন্ত সংবেদনশীল বাস্তুতন্ত্র। এখানে বৃষ্টিপাত অল্প, তাপমাত্রা তারতম্য বেশি এবং জল অত্যন্ত সীমিত। তবু এই কঠিন পরিবেশই খেজড়ি, রোহিডা, বাবুল, স্থানীয় ঘাস, ঝোপঝাড় এবং অসংখ্য পোকামাকড়, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী প্রাণী নিজেদের অভিযোজনের মাধ্যমে টিকে রয়েছে। গভীর মূল, ক্ষুদ্র পাতা, ধীর বৃদ্ধি এবং জল সংরক্ষণের বিশেষ কৌশল এই উদ্ভিদগুলিকে প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকতে সাহায্য করে। থর আমাদের শেখায় যে সবুজ মানে ঘন বন নয়, এটি সুস্থ মরুভূমিও প্রকৃতির অমূল্য সম্পদ। মরুভূমির প্রতিটি উদ্ভিদ, প্রতিটি ঘাস এবং প্রতিটি জলাশয় এই বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এই অঞ্চলেই বিষ্ণই সম্প্রদায় ভারতের পরিবেশ ইতিহাসে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণকে তারা ধর্মীয় ও নৈতিক কর্তব্য হিসেবে গ্রহণ করেছেন। 1730 সালে খেজরুলি ঘটনায় অমৃতা দেবী বিষ্ণই এবং তার সহযোদ্ধাদের আত্মত্যাগ দেখিয়ে দিয়েছিল যে প্রকৃতি রক্ষা শুধু প্রশাসনিক নীতি নয়, মানুষের বিবেকেরও বিষয়। থর মরুভূমি আমাদের এক গভীর শিক্ষা দেয়, প্রকৃতিকে নিজের ইচ্ছামতো বদলে দেওয়া উন্নয়ন নয়, প্রকৃতির নিজস্ব চরিত্রকে বুঝে তার সংরক্ষণ করাই প্রকৃতির পরিবেশ দর্শন। ভারতের বনযাত্রা শুরু হয়েছিল প্রকৃতির সৃষ্টি দিয়ে। ভূতত্ত্ব, জলবায়ু, নদী, বৃষ্টিপাত এবং লক্ষ লক্ষ বছরের বিবর্তন মিলে গড়ে তুলেছে হিমালয়ের শীতল অরণ্য, পশ্চিমঘাটের চিরসবুজ বর্ষাবন, উত্তর পূর্ব ভারতের জীববৈচিত্র্যময় বনভূমি, মধ্য ভারতের শাল অরণ্য, সুন্দরবনের ম্যানগ্রোভ এবং থর মরুভূমির শুষ্ক বাস্তুতন্ত্র। পরে মানুষ এই অরণ্যের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে, কোথাও দেববন, কোথাও পবিত্র অরণ্য, কোথাও সম্প্রদায় ভিত্তিক সংরক্ষণ, কোথাও বননির্ভর জীবিকা, কোথাও সহাবস্থানের দর্শন, আবার কোথাও আত্মত্যাগের ইতিহাস। ভারতের বন সংস্কৃতি আমাদের শিখিয়েছে যে প্রকৃতিকে রক্ষা করা মানে কেবল গাছকে রক্ষা করা নয়, বরং একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থাকে রক্ষা করা। আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে সেই শিক্ষাকে নতুনভাবে গ্রহণ করার সময় এসেছে। বন মহোৎসব কেবল একটি নির্দিষ্ট দিনে চারা রোপণের অনুষ্ঠান হতে পারে না, এটি হতে হবে একটি দীর্ঘ মেয়াদী বৈজ্ঞানিক কর্মসূচি, যেখানে প্রতিটি অঞ্চলের জন্য থাকবে পৃথক লক্ষ্য, পৃথক পরিকল্পনা এবং পৃথক সংরক্ষণ কৌশল। হিমালয় বন মহোৎসবের অর্থ হবে জলাধার পুনরুদ্ধার, পশ্চিমঘাটে তার অর্থ জীব বৈচিত্র্যের সংরক্ষণ, উত্তর পূর্ব ভারতে সম্প্রদায় ভিত্তিক বন ব্যবস্থা।

0: ব্যবস্থাপনা, মধ্য ভারতে বননির্ভর মানুষের সঙ্গে সমন্বিত পুনরুদ্ধার, সুন্দরবনে জলবায়ু সহনশীল উপকূলীয় বাস্তুতন্ত্র গড়ে তোলা, আর থর মরুভূমিতে শুষ্ক ভূমির নিজস্ব প্রকৃতিকে সম্মান জানিয়ে দেশীয় উদ্ভিদ ও সীমিত জলসম্পদের সুরক্ষা। এই ভিন্ন ভিন্ন লক্ষ্য একটি মূল দর্শনের দিকে আমাদের নিয়ে যায়, প্রতিটি অঞ্চলে নিজস্ব প্রকৃতিকে তার স্বাভাবিক রূপে সংরক্ষণ করা। প্রকৃতি কখনো এক ছাঁচে কাজ করে না, তাই বনায়নও এক ছাঁচে হতেই পারে না। ভারতের ভবিষ্যৎ সবুজ হবে তখনই যখন আমরা বুঝতে শিখব একটি গাছের থেকেও বড় একটি বন, একটি বনের থেকেও বড় একটি বাস্তুতন্ত্র, আর একটি বাস্তুতন্ত্রের থেকেও বড় মানুষের সঙ্গে প্রকৃতির সহাবস্থান। এই উপলব্ধি ভারতের আঞ্চলিক বন মহোৎসবের প্রকৃত দর্শন। এক দেশ, বহু বাস্তুতন্ত্র, একটি সম্মিলিত অঙ্গীকার, প্রকৃতিকে বুঝে প্রকৃতির সঙ্গে মিলেমিশে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, জীব বৈচিত্র্য সমৃদ্ধ, জল নিরাপদ এবং জলবায়ু সহনশীল ভারত গড়ে তোলা।
1: জানা অজানায় এতক্ষণ শুনছিলেন বন মহোৎসব শিরোনামে তিন পর্বের ধারাবাহিকের তৃতীয় পর্ব, বললেন অধ্যাপক সুপ্রীতি পাল।
2: সত্যি, প্রকৃতিকে বাঁচানো আমাদের সকলেরই কর্তব্য, শুধুমাত্র বন মহোৎসব নয়, প্রকৃতির এই গোটা জীব কুলকেই আমাদের বাঁচাতে হবে, সমস্ত প্রাণীদের বাঁচাতে হবে, গাছ বাঁচাতে হবে। আর সেই লক্ষ্য নিয়েই ১২ বছরের এক মেয়ে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। শুনব সেই গল্প, তবে তার আগে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি রইল আপনাদের জন্য।

সমুদ্রের তলদেশে যখন বেশিরভাগ মানুষ শুধু রঙিন মাছ আর প্রবালের সৌন্দর্যের খোঁজে যান, তখন ১২ বছরের থারাগাই আরাথানা খুঁজে চলেছে প্লাস্টিকের স্তূপ আর পরিত্যক্ত মাছ ধরার জাল। ১২ বছরের একটি মেয়ে, হাতে কোনো বড় পদক নেই, নেই আলো ঝলমলে কোনো মঞ্চ, অথচ সমুদ্রের তলদেশে নেমে সে যা করছে তা অনেক প্রাপ্তবয়স্ক মানুষও কল্পনা করতে পারেন না। থারাগাই আরাথানা এখন পরিচিত ওশনস লিটল গার্ল নামে। বয়স মাত্র ১২ বছর, কিন্তু ইতিমধ্যে ১০০রও বেশি স্কুবা ডাইভ করে ফেলেছে সে। সমুদ্রের বুক থেকে সরাতে সাহায্য করেছে ৭

হাজার কিলোগ্রামের বেশি প্লাস্টিক বর্জ্য এবং পরিত্যক্ত মাছ ধরার জাল। ভাবতে পারছেন, 7,000 কিলোগ্রামেরও বেশি। চেন্নাইয়ের বাসিন্দা থারাগাইয়ের জলের সঙ্গে সখ্যতা সেই ছেলেবেলা থেকে। তার বাবা এস বি অরবিন্দ থারুন শ্রী একজন পেশাদার স্কুবা ড্রাইভার ও প্রশিক্ষক। বাবার হাত ধরে মাত্র 5 বছর বয়সে স্কুবা ডাইভিং শেখা শুরু করেন তিনি। প্রথম দিকে সমুদ্রে রঙিন মাছ, প্রবাল আর জলের নিচের বিস্ময় তাকে টানত। কিন্তু কয়েক বছরের মধ্যে সেই বিস্ময়ের আড়ালে লুকিয়ে থাকা এক ভয়াবহ সত্যি তার চোখে পড়ে। সমুদ্রের তলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্লাস্টিকের বোতল, প্যাকেট আর ছিঁড়ে যাওয়া মাছ ধরার জাল। আরও বড় আঘাত পায় যখন সে একটি সি কাউকে জলে আটকে মারা যেতে দেখে। সেই দৃশ্য তার মনে গভীর ছাপ ফেলে। তারপর থেকেই বদলে যায় থারাগাইয়ের লক্ষ্য। 7-8 বছর বয়সের মধ্যেই সে বাবার সঙ্গে সমুদ্র পরিষ্কারের কাজে নামে। ডুব দিয়ে প্লাস্টিক, পরিত্যক্ত জাল আর নানান ধরনের বর্জ্য তুলে আনতে থাকে সে। 2022 সালে মাত্র 8 বছর বয়সে প্রায় 600 কিলোগ্রাম প্লাস্টিক বর্জ্য সরানোর কাজে অংশ নিয়ে সে প্রথমবার জাতীয় স্তরের আলোচনায় আসে। আজও থামেনি সেই ছোট্ট মেয়েটি। বছরের পর বছর ধরে থেমে থাকেনি তার এই কাজ। থারাগাইয়ের অভিজ্ঞতা যেমন বেড়েছে, তেমনই বেড়েছে তার সংগ্রহ করা বর্জ্যের পরিমাণ। বর্তমানে প্রায় 7,000 কিলোগ্রামের বেশি প্লাস্টিক এবং ঘোস্ট নেট নামে পরিচিত পরিত্যক্ত মাছ ধরার জাল সমুদ্র থেকে সরাতে সাহায্য করেছে। এই জালগুলি বহু সময় কচ্ছপ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তাই থারাগাইয়ের কাছে প্রতিটি ডাইভ শুধু একটি অভিযান নয়, সমুদ্রের প্রাণগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা। আসলে সমুদ্র যে তার বন্ধু, তার ভালোবাসা, আর সেই ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিবার অক্সিজেন সিলিন্ডার পিঠে নিয়ে নীল জলের গভীরে নেমে পড়ে এই 12 বছরের মেয়ে সাগরের ডাকে।

আশা ভোঁসলের কণ্ঠে শুনলেন গানটি। এবার জেনে নেওয়া যাক বিশ্বকাপ ফুটবলের খবর। লস অ্যাঞ্জেলসেই স্বপ্নমোচন ঘটল স্পেনের। ১৬ বছরের খরা কাটল এবার। সেই ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসকে হারানোর পর এই প্রথমবার নকআউটে জয় পেল লা রোহা, আর সেই জয়ের সুবাদেই পৌঁছে গেল চলতি বিশ্বকাপের রাউন্ড অফ ১৬। অস্ট্রিয়ার বিরুদ্ধে স্পেনের হয়ে জোড়া গোল করলেন মিকেল ওয়ারজাবাল। যোগ্য দল হিসেবেই পেদ্রো পেরো ৬৬ মিনিটের মাথায় স্পেনের ব্যবধান দ্বিগুণ করলেন। ম্যাচ যত গড়াচ্ছিল ততই কিন্তু স্পেনের গোল করার সম্ভাবনা আরও বাড়ছিল। শেষমেশ ৩-০ গোলে জিতে পরের রাউন্ডে পৌঁছে যায় লুইস দে লা ফুয়েন্তের দল স্পেন। আর ওদিকে এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হতে চলেছে সুইজারল্যান্ড আর আলজেরিয়ার। অন্যদিকে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার ম্যাচে পর্তুগাল 2-1 গোলে এগিয়ে রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে সুইজারল্যান্ড এবং আলজেরিয়ার খেলা। নজর থাকুক বিশ্বকাপের দিকে, আর সঙ্গে থাকুক আকাশবাণী মৈত্রী। সময় প্রায় শেষ, এবার বিদায় নিতে হবে। যেতে যেতে আপনাদের জন্য এই গানটি রইল সিদ্ধার্থ রায়ের কণ্ঠে। ভালো থাকবেন সকলে।

0: কালের আড্ডা উপস্থাপনায় ছিলাম আমি স্পন্দন দাস, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আমাদের অনুষ্ঠান কলকাতার ডায়েরিতে। প্রত্যেক শুক্রবার সকাল 8:30 আপনারা এই অনুষ্ঠান শোনেন মৈত্রী প্রচার তরঙ্গে। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন অতিথি হিসাবে, তিনি প্রবীর মিত্র। তাকে পরিচয় করাতে গেলে আধ ঘন্টা এমনিতেই কেটে যাবে, কথা বলা আর হবে না। আমরা এটা বলবো, ছোট টেবিল থেকে বড় সমুদ্র, এত অবধি তার যাতায়াত। বলতে চাইছি, টেবিল টেনিসের জগৎ থেকে জাহাজ চলাচলের জগৎ, এরকম বিস্তৃত তার কর্মক্ষেত্র। এবং সেইটা আমরা যখন আলোচনায় আনব, তখন এমন এমন কিছু ঘটনা উঠে আসবে যেগুলো আমাদের চমৎকৃত করতে পারে, যেগুলোকে তার জীবনের মাইলস্টোন এবং এক অর্থে আমাদের এই কলকাতার জীবনেরও মাইলস্টোন বলা যেতে পারে। তো কলকাতার জনজীবন নিয়ে যখন কথা হচ্ছে, তখন প্রবীর মিত্রকে আমরা নিয়ে যেতে চাইব এমন একটা সময়ে, যে সময়ে এত সুযোগ সুবিধা ছিল না, সেটা দিয়েই শুরু করব। সালটা 1975, কলকাতায় একটা বড় টুর্নামেন্ট হচ্ছে, আর সেই টুর্নামেন্ট সংগঠিত করার দায়িত্বে যে দু একজন ছিলেন তার মধ্যে অন্যতম আপনি। টেবিল টেনিসের বিশ্ব টুর্নামেন্ট কি হলো আমাদের বলুন। 1975 সালের মতো একটা বছরে, যখন আমাদের অন্যান্য সমস্যাও খুব একটা কিছু কমেনি, তখন এইটা করার সাহস বা উদ্যোগ আপনারা নিলেন কিভাবে, কিভাবে করলেন?
2: আপনি শুরু করেছেন খুব ভালো। বিশ্ব টেবিল টেনিস কলকাতায় হবে না কেন বলে একটা আনন্দবাজার পত্রিকার একটা শিরোনাম এসেছিল, যেটা লিখেছিলেন চিরঞ্জীব। এবং সেইটা থেকে আমার যে ড্রিমটা ছিল, তার সঙ্গে আমি একজন শরিক পেয়েছিলাম সঙ্গে, যে আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করেছিল, গোপীনাথ ঘোষ। এবং তার কথা একটু না বললে এটা হবে না। যদিও বেঙ্গল টেবিল অ্যাসোসিয়েশনের যে টিম ছিল, সেই টিমটার ভেতরেও একটা সুখী পরিবার ছিল আমাদের। এবং সেই পরিবারের ভেতরে একটা পরিকাঠামো তৈরি করার ইনসেন্টিভ আমি তৈরি করতে পেরেছিলাম তখন, যেখানে একটা 30 বছরের ব্লু প্রিন্ট আমরা তৈরি করেছিলাম। সেই 30 বছরের ব্লু প্রিন্টের ভেতরে ডেভেলপমেন্ট ব্লু প্রিন্ট পুরোপুরি, তার ভেতরে ছিল সংগঠন তৈরি করা, টিম বিল্ডিং করা, প্রশিক্ষণের ব্যবস্থা করা, প্লেয়ার তৈরি করা, আর সেগুলোকে তাদের উদ্বুদ্ধ করার জন্যে বড় বড় ইভেন্ট এখানে নিয়ে আসা আর কি। ছোটোখাটো দু একটা আগে হতে এসেছে, কিন্তু ওয়ার্ল্ড টেবিল টেনিসের মতো অত বড় বৃহৎ কর্মযজ্ঞ সেটা তখন শুধু কলকাতা কেন, ভারতবর্ষে খুব কম হয়েছিল। তখন 51-তে এশিয়ান গেমস হয়েছে দিল্লিতে, 52-তে একটা ওয়ার্ল্ড টেটি হয়েছিল বোম্বেতে, অনেক ছোট স্কেলে। এখানে 70টা দেশকে নিয়ে এই যে বিশাল কর্মযজ্ঞের প্রস্তুতি, সেটা ছিল একটা বিশাল। এবং সবাইকে কনভিন্স করে এই জিনিসটাকে তুলে নিয়ে যাওয়ার জন্যে আমার বিডিটির ভেতরেও অনেক সংশয় ছিল, সেই সংশয়গুলোকে পার হতে হয়েছিল। তারপরে এই দু একজন আমার হাত ধরেছিল তখন একে করে, কিন্তু আমাকে সিংহভাগ লোক তখন আমাকে পাগল বলেছিল, যে এটা কখনো সম্ভব নয়। আর শুধু আমাদের কলকাতায় বলবো কেন, আমাদের যে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের যিনি প্রেসিডেন্ট ছিলেন তখন, রয় ইভান্স, যাকে আমি কনভিন্স করতে পেরেছিলাম পরে অনেক কষ্ট করে, তিনিও গোড়ার দিকে বলেছিলেন যে 9 মাস ভেতরে একটা স্টেডিয়াম গড়ে উঠবে এখানে, এটা নট ইন মাই কান্ট্রি বয়, এটা তুমি কী করে করবে এখানে। এখন উনি ইন্সপেক্ট করতে এসেছিলেন, তখন তো এই নেতাজি স্টেডিয়াম যেখানে রয়েছে তখন সেখানে একটা খালি প্যাচ অফ গ্রাস, এছাড়া তো আর কিছু ছিল না, জমি ছিল খালি।
1: কথায় কথায় তাহলে উঠে এলো যে এই 1975 সালের বিশ্ব টেবিল টেনিস টুর্নামেন্টের জন্য একটা নতুন স্টেডিয়াম তৈরি হয়েছিল কলকাতা শহরে, এই হুগলি নদীর পাড়েই, তার নাম আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। সেইটার বর্ণনাও আমরা শুনতে চাইব, রাতারাতি কিভাবে গড়ে উঠল।
2: সেটা তো সবচেয়ে বড় কথা, ওইটাই আমাদের বড় হ্যান্ডিক্যাপ ছিল, যে ওটা কি করে হবে। আর বিশ্বাস করানো লোককে, যেমন রয় ইভান্স এখানে এসে একথা বলার পরে, আমরা সিদ্ধার্থ শঙ্কর রায় অনেক কিছু আমাদের আশ্বাস দিয়েছিলেন, ওনার সক্রিয় সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠানটাকে তৈরি করা, স্টেডিয়ামটাকে গড়ে তোলা, এর সমস্ত কিছুই আমাদের একটা অধরা স্বপ্ন থেকে যেত। কিন্তু উনি সমস্ত জিনিসটা নিয়ে আমাকে একটা যে ভার দিয়েছিলেন এটা করার জন্য, আমার সঙ্গে ধ্রুবদাসকে, উনি ধ্রুবদাস একজন ডিরেক্টর অফ স্পোর্টস ছিলেন, ওর স্কুল জীবনের সহপাঠী, এবং তিনি খুবই ভালো লোক ছিলেন, কিন্তু তার সঙ্গে সংগঠন বা এগুলো সম্বন্ধে ওর পরিচয় ছিল না, কিন্তু সবসময় একজন ভালো ক্রিকেটার ছিলেন উনি।

0: একটু যদি তার অবদান ছিল, আর এখানেও যে ওর অবদান আছে অনেক, কিন্তু উনি এগুলোকে নিজে এতটা হ্যান্ডেল করার মতন ওর মানসিকতা এবং প্রজ্ঞা দুটোই ছিল না। কিন্তু এটাকে যখন তুলে নিয়ে যাওয়ার জন্য আমরা যখন নমাসের ভেতরে করতে হবে, সেই জিনিসটাকে রয় ভান্স এখানে এসে বললেন যে এটা তো আমাদের খুবই অবিশ্বাস্য মনে হচ্ছে। তখন আমরা সংক্ষেপে বলছি যে আরও ঘটনা বাদ দিয়ে যে অ্যাসেম্বলিতে একটা মিটিং হয় যেখানে চিফ মিনিস্টারের ঘরে, সেখানে আমি, গোপীনাথ এবং তখনকার টিটিএফআই প্রেসিডেন্ট রঙ্গারাম অনুজম তিনজনে ছিলাম। সিদ্ধার্থ রায়ের কাছে রয় ভান্সকে নিয়ে গিয়ে হাজির করেছিলাম। তার আগে আমরা সমস্ত দেখিয়েছি, ওরা অবিশ্বাসটাকে যতটা ভাঙবার চেষ্টা করেছি, কতটা সমর্থ হয়েছিলাম জানি না, কিন্তু খানিকটা ওর মন ভিজেছিল এটাকে আমরা বুঝতে পেরেছিলাম। কারণ আমাদের যেসব টেকনিক্যাল জিনিস দেখিয়েছিলাম, ইনফ্রাস্ট্রাকচার দেখিয়েছিলাম, আমাদের এখানে কী করে করা যায় তার একটা একটা আভাস দিয়েছিলাম, এবং যখন এটা অবিশ্বাস হয়ে দাঁড়িয়েছিল, আমাদের তখন বেলিটিয়ার প্রেসিডেন্ট ছিলেন আমাদের পিসি গোয়েঙ্কা, যিনি আসাম গভর্নমেন্টের চেয়ারম্যান ছিলেন, এখন উনি আমাদের রয় ভান্স, আমি, গোপী এবং পিসি গোয়েঙ্কা নিজে গাড়ি চালিয়ে, তখন বঙ্গ সংস্কৃতি সম্মেলন হচ্ছিল আইটিএ প্যাভিলিয়নে, সেখানে ওখানে নিয়ে গিয়ে ওকে এটা দেখালেন যে এখানে একটা যে থিম প্যাভিলিয়ন সেটা মডার্ন ডেকোরেটর করেছিল। তো সেটা ওই বৃহৎ প্যাভিলিয়নটা দেখে ইভান সাহেব একদম হতচকিত হয়ে গেছেন, দেখে বলেছেন যে এটা কতদিন লেগেছে এটা করতে। তো সেখানে পিসি গোয়েঙ্কা বললেন যে এটা আমাদের ২৪ ঘন্টা লেগেছে। তবে উনি বিশ্বাস করতে চাইছিলেন না এটা কী করে হলো আর কি। এখন পিসি গোয়েঙ্কার উদ্দেশ্যটা ছিল, আমরা যখন বুঝতে পারলাম, ওকে বোঝানো যে যদি আমাদের স্টেডিয়াম ইনকমপ্লিট থাকে তাহলে আমাদের এরকম একটা প্ল্যান বি আছে টু ব্যাক ইট আপ, কাজে তোমরা এখানে কোনো হেজিটেট করো না কলকাতাকে এটা দেওয়ার জন্য আর কি।
1: ইভান্স কি ব্রিটিশ?
0: ব্রিটিশ, হ্যাঁ।
1: আচ্ছা,
0: উনি তখন ওয়েলসম্যান ছিলেন উনি ইংল্যান্ডের। এবং তারপরে যখন আমরা চিফ মিনিস্টার ঘরে যখন মিটিংয়ে গেলাম, তখন ইভান্স খুব গুছিয়ে বলার চেষ্টা করছেন যে কত বড় রেসপন্সিবিলিটি এবং সেটাতে এই স্টেডিয়ামটা কেন বিশ্বাসযোগ্য হচ্ছে না যে এর ভেতরে হয় বলে আর কি। এখন চিফ মিনিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায় ওকে কথা থামিয়ে দিয়ে, আমার এটা মনে আছে যে ওর যে এই ভাষাটা আমি বলছি, বলেছে, মিস্টার ইভান্স, আই হ্যাভ আস্কড প্রবীর টু শো ইউ অ্যারাউন্ড ফিউ প্লেসেস, ইউ সিলেক্ট দ্য ব্রাইট, উই শ্যাল ড্রেস হার আপ। এটা কিন্তু একটা বিরাট আশ্বাস ওর পক্ষে। পরে বলেছেন রয় ইভান্স অনেকবার যে এটা, এই আশ্বাসটা আমাকে খুবই এ করেছিল, কিন্তু তারপরেও এখানে দেবার জন্যে আমি এটা সংক্ষেপে একটু এই ঘটনা না বলে দিলে এটা এ করে যাবে। সেই দিনই যে চিফ মিনিস্টার মিটিং করে উনি দিল্লি গেলেন, আমাদের কথা ছিল যে দিল্লিতে টিটিএফআইয়ের এক্সিকিউটিভ কাউন্সিল মিটিং হবে, সেখানে ওকে আবার দিল্লির একটা ভেন্যু দেখতে হবে। দিল্লিতে সেটা আমাদের টিটিএফআইয়ের প্রেসিডেন্ট রঙ্গারাম অনুজম, ওনার দিল্লির ওপরে ঝোঁক ছিল, উনি কলকাতাকে সাপোর্ট করেছেন, আমি বলছিলাম যে একদম না, কিন্তু দিল্লিকে প্রেফারেন্স ছিল। তো সেটা করার জন্যে উনি ওকে দিল্লিমুখী করে দেওয়ার চেষ্টা করছিলেন আর কি, আর আমরা সেটাকে রেজিস্ট করছিলাম। মানে আমার পার্টিকুলারলি আমার সঙ্গে কমিট করেছিলেন আমাকে, কিন্তু উনি সবসময় বিশ্বাসযোগ্য কাজ করতেন না, মানে এটা করে নিয়ে আর কি। তো যাই হোক, আমি ক্লারিজেস হোটেলে যেখানে রয় ভান্সকে রাখা হয়েছিল, আমার সেখানে জায়গা পাচ্ছি না, কিন্তু একটা অ্যাটিক রুম নিয়েছিলাম আমি, তখন ওইটুই খালি অ্যাভেলেবেল ছিল, কিন্তু সেখানে বলে যে তাই সই আমি এখানেই থাকবো। তারপরে আমাকে পরের দিন সকালবেলায় মিটিংয়ের আগে ওর ঘরে ব্রেকফাস্ট করতে গিয়ে আমরা একটা প্রজেক্ট রিপোর্ট তৈরি করে যেটা চিফ মিনিস্টারকে দিয়েছিলাম আমরা, মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের, সেই প্রজেক্ট রিপোর্টটা লেদার বাউন্ড, আমি আর গোপী দুজনে মিলে এটা করেছিলাম, সেইটাকে আমরা ওর কাছে প্রেজেন্ট করেছিলাম, এবং আমি সেটাকে তখন ওকে বলেছিলাম কীভাবে করা যাবে। তো দেখে উনি অনেকক্ষণ ধরে সময় দিয়ে দেখে পড়ে খুবই ইমপ্রেসড হয়েছিলেন। তখন উনি অনেক ওর দুঃখের কথা বলেছিলেন যে আমাকে আমার ঘোরানো হচ্ছে অনেকদিন ধরে, কিছুতেই রামানুজম এটাকে প্যানালাইজ করছে না, এবং সেটা না করার জন্য আমাদের একটা মনে হচ্ছে যে অন্য কোথাও নিয়ে যেতে হবে কেন ইন্ডিয়াতে না করিয়ে, কিন্তু তোমাদের কথা শুনে এখন মনে হচ্ছে যেখানে করা সম্ভব।
1: মানে এটা ইভান সাহেব বলছেন?
0: ইভান সাহেব বলছেন। ওখানে আমাদের যখন এক্সিকিউটিভ কাউন্সিল মিটিং হলো, তখন সকালে হাফে রাঙ্গা ওখানে বললে যে উনি এখানে করতে চাইছেন না, তবে আমি ঠিক করে একটা কিছু ব্যবস্থা করব দিল্লিতে যদি দিয়ে প্রথমে হয় আর কি। আমি কিছু বলিনি, কিন্তু তারপরে যখন দুপুরবেলা উনি নিজে এলেন, যখন মানে দিল্লির প্রগতি ময়দান দেখে, তখন এসে উনি ওই মিটিংয়ে যখন অনেকক্ষণ বলছে, দেখুন রাঙ্গা সেটাকে আমরা বুঝতে পারলাম যে রাঙ্গা চাইছিল না এটাকে এখানে দিল্লি করতে চাইছিল, উনি বললেন দেখো আমার ডিসিশন হয়ে গেছে এখানে, তোমরা মিটিংয়ে একটা ডিসিশন নাও, অনেকক্ষণ তর্কাতর্কি করার পরে আর কি, যে এটা কলকাতাকে দিচ্ছ তাহলে আমি তোমাদের এখানে দেবো, আর যদি কলকাতায় না দাও তাহলে আমি ইন্ডিয়া থেকে নিয়ে চলে যাবো। মানে এত বড় একটা আশ্বাস বাণী ওখান থেকে, যারা রয় ভান্সের বুক থেকে বেরোলো,
1: মারাত্মক
0: সেটা আমার খুবই তো এ হয়েছে। তারপরে যখন এটা অ্যানাউন্স করার জন্যে, আমার মনে আছে আমার বাড়িতে তখন টেবিল টেনিস অফিস ছিল বিলটিয়ার এলগিন রোডের বাড়িতে, এখন এলগিন রোডের বাড়িতে আমার সব সাতীর্থরা

0: গোপীত বটি, তার সঙ্গে সরোজ দাস ছিল, সরোজ ঘোষ আমাদের বেঙ্গলের ক্যাপ্টেন ছিলেন আগে, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আর আমাদের দাদা বলতাম সবসময়। ওরকম আরো ছ জন, আমরা যখন ফ্লাইটে ফিরলাম রাত্রিবেলায় দিল্লি থেকে, তারা অপেক্ষা করছেন। কিন্তু আমি ফোন নিয়ে গোপীকে বলে দিয়েছিলাম যে তুমি প্রেসে ফ্ল্যাশ করে দাও, তা সেটা সেদিন একদম ইট ওয়েন্ট ভাইরাল। তারপর থেকে আমাদের চ্যালেঞ্জটা শুরু হয়েছিল, চারটে লোকের কাছ থেকে টেন্ডার নেওয়া হয়েছিল এই স্টেডিয়াম তৈরি করার জন্য।
1: আর কত মাসে তৈরি হয়েছিল?
0: তৈরি হয়েছিল যদিও নমাস আমাদের সময় পুরো ছিল না, কমে গেল নমাস ছিল যখন উনি আমাদের অ্যালোকেট করেছিলেন। কিন্তু এটা প্রজেক্টটাকে অ্যাওয়ার্ড করার পরে বোস ব্রাদার্স বলে, নমি বোস বলে আর্কিটেক্ট ছিলেন, তাকে টার্নকি জব দেওয়া হয়েছিল, এবং ওরটাই সবচেয়ে ভালো ছিল। শুধু মানে সস্তা নয়, ওর তো দামটা অন্যদের চেয়ে কম ছিল ঠিকই, কিন্তু তার চেয়ে বড় কথা ছিল উনি যেটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল যেটা আমাদের ওখানে এক্সপ্লেন করেছিলেন প্রেজেন্টেশনের সময়, যে এটা একটা প্রিকাস্ট স্টেডিয়াম হবে,
1: মানে আগে থেকে ছাঁচে ঢেলে তৈরি করে ওখানে গিয়ে বসিয়ে
0: দেবে। একদম তাই। আর এই স্টেডিয়ামটা বসে আছে কোথায়? 54টা পোর্টালের ওপরে বসে আছে স্টেডিয়ামটা। এই 54টা পোর্টাল, এক একটা পোর্টালের ওজন ছিল 30 টনের মতন, তার জন্য ক্রেন লাগে, অনেক কিছু ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম ছিল, তো সেগুলো সব করে নিয়ে ও বলে এটা যদি আমাকে ঠিক করে দেয়া যায় আমি এটাকে ডেলিভার করব। তারপরেও প্রবলেম হচ্ছিল, মানে আমাদের তখন মনসুন চলে আসছে প্রায় আর কি, এখন সেই ভেতরে পিডাব্লিউডির সঙ্গে আমারও একটুখানি হচ্ছিল, কারণ পিডাব্লিউডি আমার কথা শুনতে একটু অস্বস্তি বোধ করছিল, কারণ আমার তখন মানে যা 30 বয়স, মানে এ করে নিয়ে আঁকি। আর তার জায়গায় যারা যিনি চিফ আর্কিটেক্ট ছিলেন পিডাব্লিউডির, বিশ্বনাথ ব্যানার্জি, তার বয়স তখন 50, তা সেখানে একটা
1: জেনারেশন গ্যাপ।
0: আর ওনার পক্ষে আমার মানে আমার সর্দারই বলতে পারেন, সেটা ওনারটা একটুখানি কষ্টকর হচ্ছিল আর কি, সেই জন্য প্রজেক্টটা পেঁচিয়ে যাচ্ছিল। মানে অনেক সময় ওদের কাছে অনেক কিছু ডিমান্ড করছেন উনি, যদিও সিদ্ধার্থ রায় বলছেন যে কোনো যদি অসুবিধায় পড়েন আপনি আমাকে ডিরেক্টলি বলবেন। জেসি তালুকদারকে নিয়ে আসা হলো, মানে আমাকে একজন অফিসার দিন গভর্নমেন্টে যিনি পুরো অথরিটি নিয়ে করতে পারেন, কারণ আমি এদের হ্যান্ডেল করতে পারছি না। তাতে উনি জেসি তালুকদারকে নমিনেট করেছিলেন,
1: তিনি সিভিল সার্ভিসের লোক।
0: হ্যাঁ, সিভিল সার্ভিসের লোক। আর উনি আসার পর থেকে আমাদের এই কাজের গতিটা মানে একদম একটা কোয়ান্টাম জাম্প এলো আর কি। সেটা করে আমি বলেছিলাম একটা ইন্টারভিউতে তখন, যে কাউকে যদি মিরাকল ম্যান অফ 75 বলা হয় সেটা জেসি তালুকদার, কারণ স্টেডিয়ামের সিংহভাগ ক্রেডিট তো ওর, আমরা ওর পাশে ছিলাম এইটুকু ঠিকই, কিন্তু যা ডিসিশন মেকিং তার অ্যাডমিনিস্ট্রেটিভ কতগুলো যে শিখেছিলাম তখন ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে, সেটা একটা জীবনের সঞ্চয় হয়ে আছে এখনো, সেই জন্য বলতে গেলে আবেগ এসে অনেক বেশি কথা বলে ফেলি।
1: তাহলে এই সম্পূর্ণ হওয়া স্টেডিয়ামে বিশ্ব টেবিল টেনিস টুর্নামেন্ট কোন মাসে শুরু হলো?
0: ফেব্রুয়ারি 5 তারিখে শুরু হয়েছিল।
1: তার মানে আপনারা কাজ শুরু করেছিলেন 1974
0: শুরু করেছিলাম আমরা, করতে করতে আমাদের মে মাস হয়ে গেছিলো, আর মে মাস থেকে ফেব্রুয়ারি অব্দি বুঝতে পারছেন তাদের যদি সমস্যা একটা উদ্দেশ্য ছিল। জেসি তালুকদার আমাদের সঙ্গে এসে জয়েন করেছিলেন তখন বোধ হয় সামটাইম ইন অগাস্ট আর কি, এতে করে যখন কাজটা আটকে যাচ্ছিল, অনুরোধে চিফ মিনিস্টার এটাকে বুঝতে পেরেছিলেন, বুঝতে পেরে উনি ওকে অ্যাপয়েন্ট করেছিলেন আর কি।
1: আচ্ছা, একটা কথা জানতে ইচ্ছে করে, আমরা যখন এই কলকাতা ডায়েরি অনুষ্ঠানে প্রবীর মিত্রের সঙ্গে কথা বলছি এবং বলে দিতে চাই যিনি রমেশচন্দ্র মিত্রের বংশধর, কিন্তু শুধু সেই কারণে তো আর আপনাকে এই উদ্যোগের ফর্ণধার করে দেওয়া হয়নি বা সামনে গিয়ে দেওয়া হয়নি, আপনি নিজেও ভালো খেলোয়াড় ছিলেন। 1959 আপনি স্টেট চ্যাম্পিয়ন হয়েছিলেন, ফলে সেই খেলাটাও আপনার একটা বড় অ্যাডভান্টেজের জায়গা ছিল, যে আপনি খেলাটা জানেন, খেলায় পারদর্শী, খেলার সামনের সারিতে, এবং আপনি খেলা শিখেছিলেন একজন অসাধারণ হাঙ্গেরীয় প্লেয়ারের কাছে। সেই হাঙ্গেরীয় খেলোয়াড়ের নাম হচ্ছে ভিক্টর বার্না, যার খেলা দেখে পিং পং খেলাটার নাম হয়ে গেল টেবিল টেনিস। একটু বলুন না, তাকে দেখে কেমন লেগেছিল, কিভাবে তার কাছে কোচিং নিয়েছেন?
0: ভিক্টর বার্না আমাদের এখানে 2 কোচিং দিয়েছিলেন, প্রথমবারটা ছিল 1 মাস মতন, সেকেন্ড টার্মটা ছিল আবার 6 মতন।
1: সেটা কত সাল নাগাদ?
0: সেটা ছিল 56 এর গোড়ার দিকে।
1: তার মানে আপনার তখন 16 মতো বয়স?
0: হ্যাঁ, 16 মতো হয়ে গেছে, 16 বছর। এখন সেখানে আমরা জুনিয়র প্লেয়ারও ছিলাম, তার সঙ্গে অনেক সিনিয়র প্লেয়ারও ছিল, যেমন কল্যাণ জয়ন্ত নিজে ওদের জয়েন করেছিলেন, আর আমার আইডল, আমার ওর খেলা দেখে আমার খেলাতে আসা, তো সেই তিনি ছিলেন, এবং আরও এই লাহিরি দা, সরোজ দা, এসব যে যারা আমাদের সিনিয়র প্লেয়াররা তারা ছিলেন। পরে অনেক ভালো খেলেছে দীপক ঘোষ একজন, সে পরে জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে এবং ইন্ডিয়ার টিমে খেলেছে তখন ন্যাশনাল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে, ও ছিল, ওর খেলা একদম পাল্টে দিয়েছিলেন উনি। আমাদের খেলাতে বটি, মানে আমরা খেলাটা যে গ্রামারটাকে উনি একদম মানে পুরোপুরি শিখিয়ে দিয়েছিলেন, যে আমাদের যে আজকের টেবিল টেনিস খেলাটা একটা ছন্দময় খেলা, এবং এটা যত কিছু স্পোর্টস ডিসিপ্লিন আছে তার ভেতরে এটা ফার্স্টেস্ট রিফ্লেক্স স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড।

0: সবথেকে দ্রুত নড়াচড়া করতে হয়, প্রতিক্রিয়া জানাতে।
1: আচ্ছা শুধু না, শুধু আপনার মাইন্ড সুইচিং, যেটা আমাকে যে ডিসিশন নিতে হবে এক সেকেন্ড আপনি টাইম পাবেন না, সঙ্গে সঙ্গে টেবিলের উপর ডিসিশন নিতে হবে যদি এ করার জন্যে, সেই জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় না করতে হয়, ভিক্টর ব্যানার্জি যে একটা অদ্ভুত ওর ক্ষমতা ছিল, হাসি মুখে দেখিয়ে নানা রকম অনেক পুরনো কথা বলে নানা রকম
0: মানে গল্প করে মজানো,
1: গল্প করে আজ জোক সমস্ত ওর মানে অসাধারণ বা ভালো ভালো হয়েছিল আর কি। যেরকম আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমরা ওখানে সবাই যখন খেলছি কোচিং দিচ্ছেন আর কি, তখন একটা কল্যাণ জয়ন্তের খুব ফেমাস এসেছিল ব্যাক হ্যান্ড ফ্লিক, যে স্ট্রোকটা মানে ওর লোককে একদম এ করে দিত আর কি, তা সেটার জন্য জয়ন্ত হাসতে হাসতে বলে যে টেবিলের একধারে একটা রুমাল রেখে দিল, রেখে দিয়ে ভিক্টর বললো যে জয়ন্ত এই হুইট দ্য হ্যাঙ্কারচিফ, সেটা বোধ হয় দশটা বারোটাতে একটাও হিট করতে পারলো না জয়ন্ত, তখন হাসতে হাসতে বলেন যে ইউনো জয়ন্ত দিস ইজ ওয়াই ইউ আর সো ডিসেপটিভ।
0: আপনার খেলা দেখে কিছুই বোঝা যায় না, মানে রুমালে গিয়ে আর লাগলো না,
1: ওখানে ওই যখন এরাই বুঝতে পারছে না প্লেয়ারে বুঝবে করতে যায়। তো সেটা একটা ছোট্ট ঘটনা বললাম এখন ক্যাশে। তারপর থেকে খেলাটা আস্তে আস্তে যেটা আমি ছন্দ পেতে সময় লেগেছে, যারা খেলেছি তার সেরকম খেলোয়াড়দের সঙ্গে একটা ওতপ্রোতভাবে একটা জড়িয়ে গেছি, আর সেইখানে গিয়ে আস্তে আস্তে যখন 59 ন্যাশনালস হয়েছিল কলকাতায়, সেটা সিলভার জুবলি ন্যাশনালস ব্রিটিয়ার, কারণ ব্রিটিয়ার হচ্ছে ওল্ডেস্ট অ্যাসোসিয়েশন ইন ইন্ডিয়া,
0: বেঙ্গল টেবিল টেনিস,
1: বেঙ্গল টেবিল অ্যাসোসিয়েশন, সেটা 1934 এটা ফর্মেশন হয়েছিল, তার পাঁচ বছর বাদে টেবিল টেনিস ফেডারেশনকে এখানে কলকাতাতেই হয় পলেন্ড ফেডারেশন সাউথ ক্লাবে। তো এই যে সময়টা গিয়ে 59 যখন 25 বছর হলো তখন এখানে ন্যাশনালস করেছেন, সেই বছরে স্টেট চ্যাম্পিয়নশিপে আমার সৌভাগ্য হয়েছিল যে আমি ওটা জিততে পেরেছিলাম আর কি, আর পঙ্কজ গুপ্তর হাত থেকে প্রাইজ নিয়েছিলাম।
0: বাহ বাহ। শ্রোতা বন্ধুরা, কলকাতার ডায়েরি অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি প্রবীর মিত্রের সঙ্গে, টেবিল টেনিসের জগতে যার নামটা আমার বোধ হয় খুব ভুল হবে না যদি বলি জীবন্ত কিংবদন্তির মতো, এবং তিনি শুধু টেবিল টেনিসে মেতে থাকেননি, তিনি আরেকটা কাজ করেছেন সেটা বাঙালির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বাঙালি জাতিকে ব্যবসামুখী করতে চাইতেন, তো চাইলেই তো সেটা সম্ভব হয় না, কিন্তু কিছু ক্ষেত্রে সাফল্য আসে। প্রবীর মিত্র তিনি কাজ করতে করতে চলে গিয়েছিলেন বিলেতে, সেখান থেকে এমনভাবে পড়াশুনো করেছিলেন যাতে তিনি জাহাজ ব্যবসাটা সম্পর্কে জানতে পারেন, এবং সেই জাহাজ ব্যবসার যাকে বলে শুধুমাত্র শিক্ষার্থী নয় বা শুধুমাত্র একজন চাকুরে নন, একজন উদ্যোগপতি হয়ে তিনি নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন। আমাদের যদি ওই বিলেতে যাওয়া, পড়াশুনো এবং জাহাজের ব্যাপারটা একটু বলেন তাহলে খুব ভালো হয়।
1: আমি তো আগে বললাম যে 59 আমি স্টেট চ্যাম্পিয়ন হওয়ার পরে সেটি আমার লাস্ট ন্যাশনালস খেলা হয়েছিল কলকাতায়, সেটা ডিসেম্বরে হয়েছিল। ফেব্রুয়ারি মাসে আমার বাবা এবং তার একজন বন্ধু ছিলেন স্যার বিজয় প্রসাদ সিং রায়, ইন্ডিয়া চ্যাম্পশিপ কোম্পানির চেয়ারম্যান, বাবার সঙ্গে আমি গেছিলাম ওর কাছে, বললেন যে তুমি আমার অফিসে এসো, শিপিং এমন একটা জিনিস যে আমাদের লোকে দরকার আছে, আমরা তোমাকে লন্ডনে পাঠাবো, এবং সেখানে ওদের যে ইন্ডিয়া চ্যাম্পশিপ কোম্পানির যারা এজেন্ট ছিলেন স্টেলমন ল্যাটিন কোম্পানি, সেখানে আমাকে ইন্টার্নশিপ দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। সেখান থেকে আমার শিপিংয়ের যাত্রাটা শুরু। তারপরে আমি তো ওখানে শিখেছি একটা শিপিং চার্টারিংয়ে আমি একটা ফেলো হয়েছি, ভালো রেজাল্ট করেছিলাম, যার জন্য বল্টিক এক্সচেঞ্জ আমি কিছু কাজ করতে পেরেছিলাম লন্ডনে। সেগুলো করার পরে আমি যখন ফিরে এলাম ভারতবর্ষে, তখন আমি বিড়লাতে জয়েন করেছিলাম রত্নাকর শিপিং কোম্পানিতে, সেখানে জয়েন করে ওদেরও নতুন কোম্পানি শুরু হয়েছিল, সেখানে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম, কিন্তু আমার মাথায় সবসময় ছিল যে আমি একটা শিপিং কোম্পানি তৈরি করব এবং সেখানে জাহাজ কিনবো, জাহাজ চালাবো, এটা ব্যাপারে। এখন সেইটাকে করতে করে আমি 71 গিয়ে হিমালয় শিপিং কোম্পানিকে আমি প্রমোট করি, এবং তখন একটা ফ্রুগাল ক্যাপিটাল নিয়ে 18 লক্ষ টাকা, আমরা একটা শিপিং কোম্পানির পক্ষে যথেষ্ট নয়, কিন্তু আমাকে স্বামী লোকেশানন্দ উদ্বুদ্ধ করেছিলেন, বলেছেন যে তোমার যদি স্বপ্ন থাকে ঝাঁপিয়ে পড়ো, তুমি এক পায়ে গেলে ঠাকুর তোমাকে পাঁচ পায়ে এগিয়ে নিয়ে যাবেন। এখন সেই রকম মানসিকতা নিয়ে আমি ঝাঁপিয়ে পড়েছিলাম, পুরো বিশ্বাস ছিল রামকৃষ্ণ বিবেকানন্দের উপরে, আর সেইখানে সেই পাদপদ্মে বিশ্বাস নিয়ে এই যাত্রা শুরু হয়েছিল, এবং তাতে একটা 30 বছরের প্ল্যান ছিল, যেখানে 10 বছরে আমরা পুরনো জাহাজ কিনবো 2 কি 3টে, সেখান থেকে কিছু রিজার্ভ বিল্ড করব, করে ব্যালেন্স শিটটাকে তৈরি করবো যাতে আমি পরে পাবলিক ইস্যুতে যেতে পারি,
0: যাকে বলে প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে অবশেষে একেবারে
1: পাবলিক লিমিটেডে চলে যায়,
0: পাবলিক
1: সেটা করার জন্য সেই 10 বছরের প্ল্যানটা আমার খুবই সাকসেসফুল হয়েছিল। যা যা পরিকল্পনা ছিল পেপারের ভেতরে, সেখানে 3টে জায়গা আমাদের

0: সাতখানা জাহাজ হয়েছিল। সাতখানা জাহাজ যখন হয়েছে এবং আমাদের যখন রিজার্ভটা বেশ ভালো বিল্ড করেছে, তখন সাকসেসফুলি কোম্পানিটা 80 সাল অব্দি চলেছে। তার মধ্যেখানে তখন শিপিং মার্কেটে তো একটা আপস অ্যান্ড ডাউন থাকে, তা একটা ওয়ার্ল্ড শিপিং তখন একটা 78-79 একটা নিচের দিকে যাচ্ছিল মানে ইকোনমিতে, সেই সময়টাতে সস্তায় জাহাজ পাওয়া যাচ্ছিল। তা আমি মিৎসুইর সঙ্গে একটা এগ্রিমেন্ট করে জাপানে গিয়ে কোয়ো শিপইয়ার্ডে দুটো কন্টেনার জাহাজ অর্ডার দিয়েছিলাম আর কি। আর এই জাহাজগুলো তখন চলছে, কিন্তু আমি জানতাম যে 10 বছর বাদে এরা এদের জীবন ফুরিয়ে যাবে আর কি। জাহাজকে লিঙ্গ হিসেবে আমরা বলি শ্রী, সেই জন্য আমরা তার উপরে আমাদের ভালোবাসা তৈরি হয়ে যায় জাহাজের উপরে। এবং জাহাজের কোথাও একটা লাইফ সাইকেল আছে, তার যে আরম্ভ থেকে যখন তৈরি হলো, তৈরি থেকে শেষ অবধি 20-22 বছর যখন বয়স হয়ে যায় তখন তাকে খোল পাল্টাতে হয়। ক্র্যাপ ভ্যালুও পাওয়া যায় অনেক, এসবগুলোকে আমরা সব হিসাবের ভেতরে রেখে আমি এই প্ল্যানগুলো করেছিলাম। কিন্তু আমি ওই অর্গানাইজেশনের ভেতরে, আমার তখন তো খুব টাকা ছিল না, চাকরি করতে করতে এটাকে তৈরি করেছিলাম, অন্য পার্টনারদের সহযোগিতা নিতে হয়েছিল যাদের ক্যাপিটাল দেবার জন্য আর কি। ইসি বোসান কোম্পানি ছিল আর আমাদের ফ্যামিলি থেকেও আমরা দিয়েছিলাম, সবই ছিল। কিন্তু আনফর্চুনেটলি এই জায়গাতে এসে যখন আমরা আইপিওতে গেলাম, আমাদের বোর্ড আমাকে অ্যাপ্রুভাল দিয়েছিল, আমি গিয়ে টোকিওতে প্রেস কনফারেন্স করে দুটো জাহাজ অর্ডার দিলাম, সমস্ত কিছু মানে শিপিং ইন্ডাস্ট্রিটাকে যে পাল্টে দেয়া এবং শিপিং এর সঙ্গে পোর্টের একটা মানে খুব ঘনিষ্ঠতা এনে দেয়া, যে দুটো একদম একসঙ্গে যোগাযোগ আছে। কারণ পোর্টে যদি ভালো ইনফ্রাস্ট্রাকচার না থাকে তাহলে কোনো জাহাজের হ্যান্ডেল করার সময় বেড়ে যায়, কারণ জাহাজ আর্ন করে যখন জাহাজ চলে, পোর্টে বসে থাকলে তো জাহাজ আর্ন করে না, তখন জাহাজের আইডল টাইম শুরু হয় আর কি। ইন্ডাস্ট্রির ভিতরে এয়ার জিনিস আছে, এগুলোকে খুব সুচারুভাবে এটাকে তৈরি করা হয়েছিল। এবং ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে যেটা হীনমন্যতা ছিল সে সময়, যে আমরা এগুলো সব অ্যাডভান্স কান্ট্রিরা পারবে, আমরা পারবো না, আমি সেটাকে বদলাবার চেষ্টা করেছিলাম।
1: এখানে একটা প্রশ্ন আমার খুব জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে বাঙালির শিল্প ব্যবসার ক্ষেত্রে আমি যদি নির্দিষ্টভাবে জাহাজ ব্যবসা বলি, তাহলে দ্বারকানাথ ঠাকুর এবং ওই কার টেগোর কোম্পানি, সেটা একটা মাইলস্টোন, সেই প্রথম বোধ হয় বাঙালি জাহাজ ব্যবসা করতে নামলো, বা অন্তত পরিবহন, জলপথে পরিবহন ব্যবসা করতে নামলো। তারপরে আপনাদেরটা তৈরি হলো, এটাকে তো মানে বিশেষভাবে গর্বের একটা সামগ্রী হিসেবে দেখার প্রয়োজন আছে বলে আমাদের মনে হয়।
0: দেখুন, দ্বারকানাথ ঠাকুর যে এটা কার্টেগর কোম্পানি করেছিলেন, যেটা সেটাকে পরিবহনে একটা সত্যি কথা জাহাজ, ওরকম তো উদ্যোগপতি কেউ ছিলেন না, মানে ও একটা অসাধারণ জীবন দ্বারকানাথ ঠাকুর। আমরা সবাই অনেক সময় ভাবি যে রবীন্দ্রনাথ বা তার পিতার দেবেন্দ্রনাথ, সেগুলোর সঙ্গে দ্বারকানাথ ঠাকুরের কন্ট্রিবিউশন যে কতখানি সেটা এখনো পর্যন্ত পুরোপুরি মূল্যায়ন হয়নি। কারণ দেবেন্দ্রনাথ ঠাকুর সবকিছু দেনাশোধ করেছিলেন, কিন্তু যা কিছু ওদের তৈরি হয়েছিল সবই কিন্তু এই দ্বারকানাথ ঠাকুরের ওপরে, যিনি রামমোহনের সমসাময়িক ছিলেন এবং বাংলার ওই রেনেসাঁ যুগে ওর অবদানও কিন্তু অসম্ভব। সেই জন্য আমি ওকে প্রণাম জানিয়ে বলছি যে শিপিং কোম্পানি হিসেবে আমাদের যেটা কনসেপ্ট সেটা ছিল ওশান গোয়িং জাহাজ কিনে যাওয়া। উনি চালাতেন যেটা বার্জ চালাতেন বা স্টিমার চালাতেন, সেগুলোতে একটুখানি যুগের পরিবর্তন হয়েছিল, কিন্তু আমাদের আগে বাঙালি কোনো শিল্পপতি জাহাজ ব্যবসাতে তখনও আসেনি।
1: তাহলে এটা দাঁড়াচ্ছে যে আমরা বাঙালির হাতে প্রথম জাহাজ কোম্পানি গড়ে উঠতে দেখলাম আপনার মাধ্যমে বা আপনার সহযোগীদের মাধ্যমে, সবার মাধ্যমে আর কি, কিন্তু সেটা সামগ্রিকভাবে সেটা স্থায়ী হলো না। কিন্তু সেটা থেকে আবার টেবিল টেনিসে ফেরা, এই ব্যাপারটা কিভাবে সম্ভব হলো? মানে এমন তো নয় যে আপনি যাবতীয় কাজকর্ম ছেড়ে দিয়েছেন, জাহাজ নিয়ে আর ভাবছেন না বা অন্যান্য কিছু নিয়ে ভাবছেন না, কেরিয়ারটা আপনার সম্পূর্ণটা টেবিল টেনিস ঘিরে, তা তো নয়। তাহলে টেবিল টেনিসে ফেরা আবার কি করে হলো এবং কিভাবে এক্ষেত্রে অগ্রগতি আপনার ঘটলো সেটা একটু জানতে চাইব।
0: দেখুন, 81 সালে যখন আমি হিমালয় শিপিং ছেড়ে আরেকটা শিপিং কোম্পানি করেছিলাম, ক্যাপস্টান শিপিং, এখন সেখানে যখন কাজ করছি ওই সময় আমার একটুখানি ছেদ পড়েছিল টেবিল টেনিস হবে, কিন্তু ওয়ার্ল্ড ট্রেড যখন করেছি তখন আমার হিমালয়ের একদম তুঙ্গে, তখন মানে আমার প্রবলেম বলুন, তার প্ল্যানিং, কাজ, কর্মস, এই দুটোকে সামলাতে যে ঠাকুর বোধহয় আমার হাত ধরেছিলেন, তাহলে এই দুটোকে একসঙ্গে সামলানো মানে অমানুষই ছিল। তবে এরমও হয়েছে, ওয়ার্ল্ড ট্রেড যখন করেছি তখন আমার সকালে 6টা-6:30 ভেতরে বেরিয়ে যেতাম, বাড়ি ফিরতাম তখন 1টা-1:30, আমার মেয়ে তখন 5 বছর বয়স হয়নি পুরো, সেখানে আমার স্ত্রী সামলাতেন, সেখানে এখানে আমাকে খুবই সহযোগিতা করেছিলেন সবসময়। আমার টেবিল টেনিসের ছাত্রছাত্রী বা যারা আমার সঙ্গে সময় খেলাধুলো করেছেন, তারপরেও যারা খেলেছেন, সবাই ওকে প্রায় মাতৃজ্ঞানে এ করতো। হিমালয়ের প্রবলেম এটা দুটো একসঙ্গে সামলে যেখানে গিয়ে দাঁড়িয়েছিল 75-এর ওয়ার্ল্ড ট্রেড সাকসেস এবং হিমালয়ের সাকসেস, পরপর জাহাজ কেনা হচ্ছে তখন আর কি, এই দুটোকে করার জন্য এটা আমি আমার কোনো কৃতিত্ব দাবি করি না, এটা কী করে যে ঠাকুর করিয়ে দিয়েছিলেন আমি এখন

0: পর্যন্ত এটা একটা আমার কাছে নিজের কাছে মেরাকেল থেকে গেছে। কিন্তু এটা সত্যি যে স্বামী লোকেশ্বরানন্দ আমার মেন্টর ছিলেন, তার যে কথা তুমি এক পায়ে গেলে পাঁচ পায়ে গবে, হেমলার ক্ষেত্রেও সেটা হয়েছিল, টেবলেন্স বিশ্ব টেবলেন্সের ক্ষেত্রেও সেটা হয়েছিল, এরকম নিয়ে আর কি।
1: না কিন্তু ১৯৭৫ পরে আপনার টেবিল টেনিসের সঙ্গে যে যোগাযোগ সেটা কিভাবে রইল, মানে তখন আপনি আর কি উদ্যোগ নিলেন বা
0: না? ১৯৭৫ পরে টেবিল টেনিস অনেক কাজ হয়েছে টেবিল টেনিসে, তখন আফটার মাথ ওয়ার্ল্ড টেনিসে একটা স্বপ্ন ছিল যে ওয়ার্ল্ড টেনিসের পরে আমি একটা টেবিল টেনিস একাডেমি তৈরি করব পুরোপুরি আর কি, যেখান থেকে প্লেয়ারের ফ্লোটা একদম ইনসিস্টেন্টলি বেরোবে, সেইটা করার জন্য ইন্টারন্যাশনাল ইভেন্ট করব আরো বড় বড়, কিন্তু তার সঙ্গে একটা একাডেমি তৈরি করে দেবো। সে একাডেমি তৈরি করা আমার ড্রিমটা কিন্তু লং টার্ম, এখনো স্যারের সঙ্গে আমি যোগাযোগ করে রেখেছি, কারণ একটা প্রজেক্ট স্যাংশন হয়েছে একাডেমির প্রজেক্ট। এটা যদি এখনকার জেনারেশনে যেসব প্লেয়ার অনেক উঠছে তারাই একাডেমি কনসেপ্ট নিয়ে এখন সমস্ত এটা চলছে খেলাধুলো, উইদাউট অ্যান একাডেমি ইউ ক্যান রিয়েলি সার্ভাইভ, তো সেইটাকে করার জন্য আমার পুরো প্ল্যানিং চলছিল তখনও। ৮০ সালে ওয়ার্ল্ড টেনিসের পরে নেক্সট বিগেস্ট ইভেন্ট ওয়াজ এশিয়ান টেবিল টেনিস, সেটা ওই নেতাজি স্টেডিয়ামে করেছিলাম তখন, তখন অনেক সহজ হয়ে গেছিলো কারণ তখন তো স্টেডিয়াম হয়ে গেছে অলরেডি, কিন্তু সেটাও একটা বিরাট এশিয়ান কান্ট্রি তো অনেক, মানে আমাদের প্রায় ২০-২৫টা দেশ ছিল তখন এশিয়ানদের খেলতে এসেছিল, এটা ওয়ার্ল্ডের মধ্যে এতটা বড় ছিল না, কিন্তু তাহলেও এটা মিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছিল। তারপরে তো এইসবকে নিয়ে এখন চলছে, তার সঙ্গে আমার ক্যাপ্টেন ট্রিপিংয়ের সমস্ত আরম্ভ হয়ে গেছে। তারপরে ৮০ সালে অবশ্য তখন হিমালয় ছিল, ৮১ সাল থেকে আমার ক্যাপ্টেন শুরু হয়েছে।
1: আচ্ছা, এইসব কোম্পানির কোনোটাই তো আজকে আর নেই,
0: ক্যাপ্টেন ট্রিপিং কারণ ছিল এখনো পর্যন্ত আছে, নেই বলবো না। একমাত্র মেয়ে আমার শ্রমণা, সে ক্যালিফোর্নিয়ায় রয়েছে সিলিকন ভ্যালিতে, ও একজন আইটি প্রফেশনাল, খুব নাম করা আইটি প্রফেশনাল, যার অনেক বই পাবলিকেশন আছে, আর ওরও মানে ইন্ডিয়ান কালচারের সঙ্গেও খুব প্রতপ্রতভাবে জড়িত, আমরা শ্রুতি নাটক করেছি এইসব অনেক রকম আর কি। কিন্তু সেই জন্য ও এখানে এসে শিপিংয়ে জয়েন করতো না, গ্র্যাজুয়ালি আমাকে অফিসটাকে গোটাতে হয়েছে। কান্ডিগ অব্দি আমি কিন্তু রেগুলার অফিসে যেতাম, আমি কলকাতা পোর্টের বোর্ডে ছিলাম প্রায় ৪ বছর, এবং কলকাতা পোর্ট শেষ অবধি এখনও ওরা মনে রাখে যে আমাকে কনসালট্যান্ট হিসেবে ওরা ব্যবহার করেছে, আর আমিও একটা নিষ্কাম কর্ম হিসেবে ওটাকে নিয়েছিলাম। কলকাতা পোর্টের যে এত প্রবলেম, ড্রাফটের প্রবলেম, একটা রিভার এন্ড পোর্ট, এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করে নানান রকম ইনোভেটিভ সলিউশন অ্যান্ড এই প্রজেক্টস, বোধহয় আমার একাধিক প্রজেক্ট দেওয়া আছে, কোনো পোর্ট কিছু ইমপ্লিমেন্ট করতে পেরেছে, কিছু এখনো হয়নি। নানান আমি ওয়ার্কশপ করেছি, শিপিংয়ের অনেক ছাত্র আমার আছে যারা নানান জায়গায় কাজ করছে এগুলোদের নিয়ে আর কি। আমার কাছে এটাও একটা প্যাশন ছিল, এই যে আমার টেবিল টেনিসটা যেমন প্যাশন, প্যারালালি এটা একটা প্যাশন, এবং একটা থার্ড প্যাশন ছিল আমার সোশ্যাল কাজ, যেটা রামকৃষ্ণ মিশনে করা, রোটারির সঙ্গে করা। আমি একজন সিনিয়র রোটারিয়ান, আজও যুক্ত আমি একটা ক্লাব তৈরি করেছি 1991, সেটা আমি চার্টার প্রেসিডেন্ট, তাতে আমরা একটা স্কুল করেছি, এডুকেশন নিয়ে অনেক কাজ করছি আমরা। আজকেও আমার কর্মজীবন শেষ হয়নি, তবে দেহের সঙ্গে মনের একটা তো সংযোগ আস্তে আস্তে একটা গ্যাপ তৈরি হয়, তো যতটা মন যে গতিতে চলে শরীর তত গতিতে চলে না।
1: শ্রোতা বন্ধুর একটা কথা আছে না, ওই যে আদার ব্যাপারীর জাহাজের খবরের দরকার কি, ঠিকই, কিন্তু টেবিল টেনিসের ব্যাপারই বলবো না, খেলোয়াড় বা উদ্যোক্তার জাহাজের খবরের দরকার আছে, সেটা প্রবীর মিত্রকে দেখলে বা তার কথা শুনলে খুব ভালোভাবে বোঝা যায়। এবং কলকাতার ডায়েরি কলকাতার নানা ঐতিহ্যকে তুলে আনার চেষ্টা করে, এবং সেই ঐতিহ্যের মধ্যে ব্যবসার ঐতিহ্যও খুব বড়, খেলার ঐতিহ্যও বড়, এগুলো কোথাও যদি একটা জায়গায় এসে মিলে যায় সেটা আমাদের কাছে আরও আনন্দের। এই যে বাংলার উদ্যোগ, বাংলা শিল্প, সেটা কোথাও একটা শুরু হয়েছিল, কি আকার নিয়েছিল, সেগুলো জানতে পারাটাও আমাদের অবশ্য কর্তব্য অন্যান্য অনেক কিছুর সঙ্গে। তো আজকে আমাদের প্রবীণ মিত্রকে বিদায় জানাতে হবে, কেননা একটা সময়ের পর তো আমরা এই আলোচনা চালাতে পারি না খুব স্বাভাবিক নিয়মে, কিন্তু মন কেমন বলছে যে কয়েকদিন পরে আবার হয়তো আপনারা অনুরোধ করবেন যে ওই জাহাজ নিয়ে, জাহাজের ব্যবসা নিয়ে, জাহাজের পাঠ নেওয়া নিয়ে, বা কোথায় কোথায় কোন দেশে কেমন জাহাজ ছিল, কি কি অবস্থা ছিল, সেটা নিয়ে আরেকবার আলোচনা হোক, আবার টেবিল টেনিস নিয়ে কিছু কথা হোক, হবে হয়তো, তখন প্রবীরবাবু আবার সাড়া দেবেন আমাদের ডাকে। আজকে তাকে অনেক ধন্যবাদ, নমস্কার জানিয়ে শেষ করি কলকাতার ডায়েরি।
0: নমস্কার, আজকে এখানে এসে খুবই ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, এতে যদি কিছু উপকার হয় কোনো মানুষের, সেটা আমার একটা প্রাপ্তি হবে।
2: শুনলেন কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে, অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন।

ভৈরবী রাগে এসরাজ, পরিবেশন করবেন শুভায়ু সেন মজুমদার, শিল্পীকে তবলায় সঙ্গত করবেন সুধীর ঘোড়াই।

শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে এসরাজ পরিবেশন করলেন শিল্পী শুভায়ু সেন মজুমদার, রাগ ভৈরবী, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সুধীর ঘোড়াই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ, সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ, সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব, সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন, লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45-এ বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz-এ অথবা নিউজ অন AIR অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30-এ অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 kHz-এ ভারতীয় সময় 8:30-এ, বাংলাদেশ সময় 9:00-এ। শুনতে ভুলবেন না।

ছায়া দিয়ে, পদ্মা দীঘির পাড় দিয়ে, রথতলার পাশ দিয়ে কোন গায়ে গিয়ে পৌঁছেছে জানি না। কিন্তু শুধুই কি তিসির ক্ষেত, পদ্মদীঘির পাড় আর রথতলা? পথের সাক্ষী তো থাকে বাস স্টপ, ট্রেন স্টেশন, ট্যাক্সি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, আরও কত কিছু। আসলে পথের চারপাশটা বদলাতে থাকলেও পথটা ওই একই থাকে। সবার পথের চারপাশটা হয়তো একই না, কিন্তু পাড়ি তো দিতে হয় সকলকেই। আজকের মনের মতো গান তাই এই এগিয়ে চলা নিয়ে। ধাক্কা, দুঃখ, আনন্দ, উল্লাস, হোঁচট সব কিছুকে সঙ্গী করে এই পথ যদি না শেষ হয়। আর পথের সাথে আমি বৃষ্টি, আর এই অন্তহীন চলার পথের আড্ডা তাহলে শুরু হোক অন্তহীন ছায়াছবির গান দিয়েই। ফিরছি আড্ডায়।

সবকিছুর মূলেই কিন্তু এই ফেরারই মন। যেমন ধরুন, আমরা যখনই কোনো যাত্রায় বেরোই, আমাদের প্রধান উদ্দেশ্য কি থাকে? সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো। কিন্তু সেখানে পৌঁছানোর জন্য যে পথ আমরা পাড়ি দেই, তার গুরুত্ব যে কতখানি, তা বোধ হয় পথে পাড়ি দেওয়ার সময় ঠিক বুঝে উঠতেই পারি না আমরা। মনে হয় প্রতিদিনই তো একই রাস্তা দিয়ে যাতায়াত করছি, কিন্তু সেই প্রতিদিনের রাস্তায় যে কতটা বদলে যেতে পারে, শুধুমাত্র আমাদের এই ফেরারি মনের ছোট্ট ছোট্ট কলকাঠি নাড়া নয়, তা সহজে কুল পাওয়া মুশকিল। ধরুন, আজকে আপনি আপনার কর্মক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দিলেন, সেখানে যাওয়ার জন্য হয়তো আপনি যে সময় বেরোন তার থেকে বেশ খানিকটা দেরি করে ফেলেছেন, বা ধরুন কর্মক্ষেত্র বা পড়াশোনা বা কাজের যে কোনো ক্ষেত্রেই পৌঁছানোর পর মনে হচ্ছে বা যেতে যেতে মনে হচ্ছে একটা খারাপ পরিস্থিতি সামনে আসতে পারে, বা পাতি কথায় কোথাও গিয়ে ঝাড় খাওয়ার চূড়ান্ত সম্ভাবনা আছে, ঠিক সেই মুহূর্তে আপনার যাত্রাপথে আপনার যে মানসিক স্থিতি থাকবে, তা কি আর বাদবাকি দিনগুলোর মতো একই হবে? সেদিন দেখবেন বাসের কন্ডাক্টর, ট্রেনের টিকিট যারা কাটেন, তারা একটু দেরি করলেই আপনার মাথাটা গরম হয়ে যাচ্ছে, বা রাস্তায় কেউ একজন একটু ধাক্কা দিল, ব্যাস এই আপনার মনে হলো এক্ষুনি এই তৃতীয় বিশ্বযুদ্ধটা শুরু করা অবশ্যই দরকার। কিন্তু আবার ধরুন, যেদিন আপনার মনটা খুব চনমনে, কোনো একটা ভালো খবর শুনেই হয়তো বেরিয়েছেন বাড়ি থেকে, সেদিন দেখবেন পথের নানান খুঁটিনাটিতে

আপনি হয়তো অনেক বেশি নজর দিচ্ছেন। রাস্তার ধারে বসে যারা পড়াশুনো করছে তাদের দেখে হয়তো আপনার উৎসাহ অনেকটা বেড়ে যাচ্ছে, বা ছোট ছোট বাচ্চারা হয়তো কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে আর ওই দৃশ্য দেখে হয়তো আপনারও মনে পড়ে গেল আপনার স্কুল জীবনের ছোট ছোট কিছু কথা, বা ওই বাচ্চাগুলোর বইয়ের ভারে নুয়ে পড়া দেখে মনে হতেও পারে যে এত চাপ তো আমাদের সময় ছিল না বাবা। আসলে আমাদের মুডের ওপর, আমাদের এই ফেরারি মনের ওপর আমাদের মানসিক পরিস্থিতির অনেকটা নির্ভর করে, আর সেটাই প্রভাব ফেলে আমাদের ওই চলার পথের ওপর। আমাদের চারপাশটা আমরা কেমনভাবে দেখছি আর আমাদের এই যাত্রাপথে যে কতদিন কত কিছু নতুন হয়ে যায় আমরা অনেক সময় দেখতেই পাই না। পথের আড্ডা চলছে, এই পথ যদি না শেষ হয়, আর ফিরছি একটা গানের উপরে।

কথা বলছি পথ নিয়ে, এই পথ যদি না শেষ হয়। হ্যাঁ, শেষ তো হয় মানে সাময়িকভাবে কোনো একটা গন্তব্যে পৌঁছানো, মানে সেই সময়ের সেই পথের শেষ হওয়া। কিন্তু পথ যে শুধু নির্দিষ্ট গন্তব্যেই পৌঁছয় তা তো নয়, এর তো আবার থাকে নিজের বেশ কিছু হাতছানি। এই যেমন ধরুন, ছোটবেলায় স্কুলে বা টিউশন পড়তে যাওয়ার সময় পথের পাশের মাঠ থেকে বন্ধুরা হাতছানি দিত, আজকে পড়তে যেতে হবে না, চল না খেলি। বা আরেকটু বড় হয়ে চায়ের দোকানে বন্ধুদের ঠেকে বসার হাতছানি, বা কখনো কখনো রাস্তার ধারের চটপটে খাবার খাওয়ার হাতছানি, বা এখন যারা বড় হয়ে গেছি, নিজের কাজের চাপের দুনিয়ায় হট করে যখন আশেপাশে ওই বন্ধুদের, মানে ছোট ছোট বন্ধুদের, বাচ্চাদের চেঁচামেচি হই হুল্লোড় শোনা যায়, যে বয়সটা জানে না জীবনের বোঝা কি, অন্ধকার মানে কি, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এইসব কঠিন কঠিন শব্দের মানে কি, তাদের দেখে আরও একবার তাদের কাছে ফিরে যাওয়ার হাতছানি, একটা বল যদি খেলে আসা যায় ওদের সাথে। আসলে এটাই তো হয়ে থাকে, কর্মক্ষেত্রে পৌঁছানোর পথ হোক বা জীবনের পথ, সমস্ত রকমের নানান রকমের হাতছানি আসে, আর সেই হাতছানিকে টাটা দিয়ে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এগিয়ে যাওয়াটাই তো লড়াই, জীবনে জিতে যাওয়ার লড়াই। এই পথিকরা আমরা সবাই, যারা এই জীবনের চলার পথের পথিক, তাদের এই প্রতি মুহূর্তে হোঁচট খাওয়া আর হোঁচট খেয়ে একটুখানি রাস্তা এগিয়ে যাওয়া, এটাই তো জীবন। আবার ফিরবো আড্ডায়, পথ নিয়ে আড্ডায়। এখন হেমন্ত মুখোপাধ্যায় আর তারপর শ্যামল মিত্র, ব্যাক টু ব্যাক দুটো গান।

অজানা এই পথে মাঝে মাঝে সঙ্গী হয় কেমন আমাদের অজানা মানুষেরা, অচেনা মানুষেরা। পথেই তো তৈরি হয় কত গল্প, কত সম্পর্ক, আলাপ হয় কত নতুন মানুষের সাথে, জমাটি গল্পও হয়। আমরা কিন্তু জানি যে মাত্র কয়েকটা স্টপেজ অবধিই আমাদের এই গল্পের অস্তিত্ব, কিন্তু তাও কি মন খুলে গল্প করি আমরা, তাই না? বোধহয় আমরা আরো অনেকটা নিশ্চিন্ত হয়ে গল্প করি এই কারণে, কারণ কিছু সময় নিজের লোকেদের বা নিজের চেনা পরিচিতদের সঙ্গে কথা বলতে গিয়ে মনে হয় যে এই কথাটা বললে যদি ওর খারাপ লাগে, বা এই কথাটা যদি অন্য কাউকে জানিয়ে দেয়। কিন্তু এই অজানা পথিক বন্ধুদের সাথে কথা বলতে গিয়ে আমাদের কিন্তু সেই সংকোচ বা সেই সংশয় হয় না, তাই আরো অনেকটা নির্ভয়ে নিঃসংকোচে গল্প করি আমরা। আর এই কথাগুলো শুনতে শুনতে নিশ্চয়ই আপনাদেরও কোনো পথে তৈরি হওয়া গল্পের কথা, সম্পর্কের কথা মনে পড়ে যাচ্ছে, মনে করুন না। যদি মনে পড়ে জানাতে পারেন আমাকে, আমাদের ফেসবুক পেজ আকাশ।

মণিমৈত্রী মৈত্রী সেই বেজ খুলে দেখবেন এই পথ যদি না শেষ হয় বলে একটি পোস্ট আছে, মানে আজকের এই মনের মতো গানের অনুষ্ঠানের একটি পোস্ট। সেখানে গিয়ে ঝটপট লিখে ফেলুন তো আপনার চলার পথের কোনো ঘটনা। তাহলে একটু পরেই এই আড্ডেতেই সবার সাথে শেয়ার করব আপনার জীবনের ওই ঘটনা। অপেক্ষায় থাকলাম কিন্তু, ঝটপট লিখুন। হ্যাঁ, কথা শুনতে শুনতে লেখাটা তো একটু চাপের, তাহলে বরং আমরা একটা গানের বিরতিতে চলে যাই। আর গান শুনতে শুনতে মনে করুন আপনার চলার পথের চলতি কোনো ঘটনা আর লিখে জানিয়ে দিন। গানের বিরতির পর ফিরব আমার পথের সাক্ষী হওয়া একটা গল্পে। তাহলে এখন গান আর আপনাদের নিজেদের জীবনের ঘটনা মনে করার পালা আর লিখে জানানোর পালা।

জানে, যাওয়ার আগে যেমনটা বলেছিলাম আমার পথের একটা গল্প বলবো, সেটাই বলি। দিনটা প্রায় বছর দুয়েক আগে, এরকমই একদিন মৈত্রীর ডিউটি সেরে স্টুডিও ছেড়ে বেরিয়েছি বাড়ির উদ্দেশ্যে। মোড়টাতে দাঁড়িয়েছিলাম এই বাস ধরবো বলে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও কোনো বাসের ঠিক ঠিকানা নেই। হঠাৎ করে আমার পাশে একটা মেয়ে এলো, আমারই বয়সী বা হয়তো আমার থেকে সামান্য একটু বড়। আমাকে নিজে থেকেই উপজে এসে বলল, এখন কিন্তু বাস এখান থেকে যাচ্ছে না, মানে আজকে এই রুটের সব বাসগুলো ঘুরিয়ে দিয়েছে, ওই সামনের মোড়টা থেকে ধরতে হবে। ব্যাস তারপর আর কি, দুজনে মিলেই হাঁটা শুরু করলাম যেই রাস্তা দিয়ে বাসগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেই রাস্তার দিকে। আর যেতে যেতেই টুকটাক নানা গল্প, কে কোথায় কাজ করি, কার বাড়ি কোথায়, বাড়িতে কারা কারা আছেন। ওই মেয়েটার বাড়িতে ওর বোন ছিল আর ওর মা, আর ও বাড়ির বড় মেয়ে, তাই বেশ অনেক দায়িত্বই ছিল ওর কাঁধে, আর খুব আনন্দের সাথে সেই দায়িত্বগুলোকে পালনও করেও। তারপর আমরা বাসে উঠলাম। বাসে বেশ কিছুটা পথ একসাথেই ছিলাম, আমি আগে নেমেছিলাম, ওর আমার আরেকটু পরে, দু একটা স্টপ পরে নামার ছিল। তো গল্প করতে করতে যথারীতি কন্ডাক্টর এলেন টিকিট করতে। আমি পার্স থেকে টাকাটা বের করতে যাব, তখনই ওই মেয়েটি আমাদের দুজনের ভাড়াই দিয়ে দিল। এবার স্বভাবতেই আমি আপত্তি জানাতে ও বলল, আরে না ঠিক আছে, আবার যেদিন দেখা হবে সেদিন তুমি আমার ভাড়া দিয়ে দিও, কেমন? ভাড়া দিয়ে দিয়েছিল, বাড়িতে কে আছে, কোথায় কে চাকরি করি, সে সবটুকু শুনেছিলাম আমরা দুজনে। কিন্তু আশ্চর্যভাবে আমরা দুজন দুজনের নামটুকু শুনতেই ভুলে গিয়েছি। তাই আজকে আমার এই গল্পের, আমার এই বন্ধুর নামটা জানাতে পারলাম না আপনাদের, কারণ আমার নিজেরই জানা নেই। আসলে মৈত্রী তো অনেকের কানেই পৌঁছায়, তাই সেই আশাতেই হয়তো খানিকটা এখানে গল্পটা বলা, যে যদি তার কানেও এই গল্পটা পৌঁছে গিয়ে থাকে তাহলে তাকে জানিয়ে রাখি, আমার ভাড়া দেওয়াটা কিন্তু এখনো বাকি আছে, নিশ্চয়ই দেখা হবে।

দেখা হওয়ার ইচ্ছে তো থাকে ওই বন্ধুদের সাথে, কিন্তু কেন জানি না এই হুট করে আসা বন্ধুগুলোর সাথে আর দ্বিতীয়বার দেখাই হয় না। কিন্তু কি অগাধ বিশ্বাস করি না আমরা আমাদের এই পথ চলতি মানুষদের ওপর, মানে পথ চলতেই যারা আমাদের সঙ্গী হয়ে ওঠে তাদের উপর। এই ধরুন আমরা কেউ একা যাতায়াত করছি, বড় লাগেজ আছে সাথে, এবার হয়তো ট্রেনের টিকিট বা কিছু একটা কোনো প্রয়োজনীয় জিনিস আনতে যাওয়ার দরকার, কিন্তু অত বড় লাগেজ সাথে নিয়ে যাওয়াটা বেশ সমস্যা। তাই পথ চলতি যে কোনো একজনকে আমরা বলে যাই, আমার এই ব্যাগটা একটু দেখবেন তো, আমি এক্ষুনি আসছি। বা হয়তো বাসে ট্রেনে সিট রেখে জলের বোতল কিনতে যাওয়া, তখনও সেই একই, আমার ব্যাগটা একটু দেখবেন তো। অথচ পাশের ওই ব্যক্তিকে আমরা চিনি না, কোনোদিন দেখিনি, কার চোখের থেকে সামলাতে যে তাকে দেখতে বলে গেছি সেই চোখটা যে তারই নয় তাও তো আমরা জানি না। আসলে আমরা জানতে চাই না, আমরা শুধু মন খুলে বিশ্বাস করতে চাই। ধরুন আমার ব্যাগ বাটার উপর যার নজর আছে, কাকতালীয়ভাবে হয়তো তাকেই বললাম ব্যাগটা দেখতে। আর এরকমটা কিন্তু খুব কমই হয়েছে যে যাকে ব্যাগ দেখতে বলে গেছি আমরা সেই ব্যাগটা নিয়ে চোপাট হয়েছে। বা উল্টো দিকেও যদি হয়, মানে আমাদেরকে কেউ যদি দায়িত্ব দিয়ে যায় কারোর জিনিস দেখার, আমরাও কিন্তু খুব মন দিয়ে দায়িত্ব নিয়ে সেটার খেয়াল রাখি। অদ্ভুত তাই না? ভীষণ অদ্ভুত। আসলে মানুষের মনটাই বড় অদ্ভুত, কিন্তু এটাই তো চলার পথ, এগিয়ে যাওয়ার রাস্তা। ভরসা করতেই হয়, ভরসা না করে সে নিজের মানুষ হোক চেনা বা অচেনা, ভরসা ছাড়া এই জীবনে টিকে থাকা যায় না। মুঠোটা খুলতেই হয়, কিচ্ছু করার থাকে না।

যাতায়াতের কথা বলছিলাম, চলার পথের কথা, যাত্রাপথের কথা। হুট করে মনে পড়ে গেল ছোটবেলার স্কুল থেকে ফেরা, স্কুলে যাওয়ার গল্পগুলোর কথা। এই স্কুলে যাওয়ার সময় ইউনিফর্ম নষ্ট হয়ে যাওয়ার ভয়ে খুব একটা হুটোপাটি না হলো, ফেরার সময় কার বাধা কে মানে। বন্ধুদের সঙ্গে হই হই, টিফিন বাক্স, জলের বোতল খালি হওয়ার দরুন ব্যাগটাও বেশ হালকা, আর স্কুলের পড়ার চাপ পেরিয়ে যাওয়াতে আরও বেশি হালকা। কেউ কেউ আসতাম, মানে যাদের বাড়ি কাছাকাছি আর কি, তারা পা গুনতে গুনতে, মানে স্কুল থেকে বাড়ি ফিরতে কত পা হাঁটছি সেইটা। বা কখনো ফুটপাতে রাস্তায় পড়ে থাকা কোনো বোতল, কিছু হালকা কোনো জিনিস নিয়ে শুরু হয়ে যেত ফুটবল খেলা। আর যদি বৃষ্টি নামতো বা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে যাওয়ায় কিছু কিছু জায়গায় জল যখন জমে, তখন আনন্দ আর পায় কে। জলের মধ্যে ছপছপ করার পর জুতো জামা ভিজে গেলেও, যখন জানাও থাকে যে এই কারণে বাড়ি ফিরে মায়ের দুমদুম পড়তে পারে পিঠের ওপর, কিন্তু সেই সব ভয়কে উপেক্ষা করেই চলতো দেদার আনন্দ। কি আর করবো বলুন, আপনার আর আমার জীবনের ওই দিনগুলো তো আর ফেরার নয়, কোনোভাবেই না। কিন্তু চলার পথের ওই দিনগুলোর আনন্দ স্মৃতিকে মনে নিয়েই এগিয়ে চলুক না জীবন। স্মৃতির হাত ধরেই বর্তমানের দিন।

এই যে ছোটবেলার একরকমের পথের গল্প, বড় হয়ে আর একরকম। আসলে এগুলো কিছুই না, প্রত্যেক দিনের যাপনের কিছু অংশ, আমাদের নিজেদের সাথে বয়ে নিয়ে যাওয়ার কিছু অংশ, অজান্তেই আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে তারা। বিভিন্ন বয়সে বিভিন্ন পরিস্থিতিতে চারপাশের পরিবেশগুলো আলাদা হতে থাকলেও গল্পের ধরন কিছু আলাদা হলেও খুব কাছের হয়। এই গল্পের কোনো ক্লাইম্যাক্স থাকে না, বিরাট কোনো মোড় থাকে না, কিন্তু কিছু জিনিস অজান্তেই মনে থেকে যায়। অজান্তেই ওই পথটাকে আমরা ভালোবেসে ফেলি, এই জার্নিটাকে ভালোবেসে ফেলি, সে যে কারণেই হোক। একই বন্ধুর সাথে বাড়িতে বসে আড্ডা দেওয়া, কিন্তু তাও আমরা বলে উঠি চল একটু হেঁটে আসি। এই কয়েকদিন আগেই আমার পরিচিত একজন আমাকে বলছিলেন যে সে আর তার বন্ধু নাকি প্রায় রোজ দিন বিকেলে হেঁটে খানিকটা এগিয়ে তাদের বাড়িরই রাস্তায় একটা হসপিটালের এক কফি কাউন্টার থেকে কফি খেয়ে আসে। এবার ওই কফিটা হয়তো বাড়িতে আরো বেশি ভালোই পাওয়া সম্ভব, বা হসপিটালের ওই কফি কাউন্টারটাও তো খুব আকর্ষণীয় ঘুরতে যাওয়ার জায়গা নয়। কিন্তু ওই যে যাওয়া আসার পথের গল্প, সেটা আমরা সবাই জানি, ওটা বাড়িতে থাকলে না ঠিক হয় না, ওই আমেজটাই আসে না। তাই তো যারা ওয়ার্ক ফ্রম হোম করে তাদেরকে আমরা আদতে খুশি বলে দাগিয়ে দিলেও তাদের কিন্তু খুব কষ্টের দাবি থাকে যে ঘরে বসেই তো কাজ, আরাম না রে, কষ্ট হয়, কারোর মুখ দেখতে পারি না, আড্ডা হয় না, ঝামেলা হয় না, ঝগড়া হয় না, পথ চলতে কোনো নতুন মানুষকে নতুন ঘটনা চোখে পড়ে না, সবটা বড্ড এক ঘেয়ে লাগে। তাই জীবন হোক বা রাস্তা, এগোনো থামানো যাবে না, হোঁচট খেয়ে কখনো মুখ থুবড়ে পড়ে

আবার উঠে দাঁড়িয়ে হাসি মুখে চনমনে এই মনটাকে সাথে নিয়েই এগোতে হবে, কারণ এটাই তো জীবন বন্ধু, এই পথ কখনো শেষ হবে না, গন্তব্য একদিনই আসে যেদিন জীবনটা শেষ হয়ে যায়। তার আগে কোনো গন্তব্য নেই, সবটাই জার্নি, পথ। এই পথই আমাদের জীবনের সবচেয়ে বড় সত্যি, সবচেয়ে বড় বন্ধু। আজকের মনের মতো গানে এই পথ যদি না শেষ হয় নিয়ে আড্ডা দিচ্ছিলাম, গান শুনছিলাম, কিন্তু পথ শেষ না হলেও মনের মতো গানের অনুষ্ঠানের সময় একেবারে শেষ। আজকের পথের সাথে ছিলাম আমি মৈত্রী বন্ধু বৃষ্টি, আপনাদের সঙ্গে আবার আড্ডা হবে, গান হবে, কথা হবে অন্য একদিন। আপাতত এই রাস্তা থেকে সাময়িক হলো টাটা, আবার নিশ্চয়ই দেখা হবে।

শুনলেন মনের মতো গান। উপস্থাপনায় ছিলেন বৃষ্টিদেব, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন রামধনু। আজকের রামধনুর অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুল গীতি, শিল্পী সুস্মিতা পাল।

শুনছেন অনুষ্ঠান রামধনু। এতক্ষণ শুনলেন নজরুল গীতি, শিল্পী সুস্মিতা পাল। রামধনু অনুষ্ঠানে এখন শুনবেন গজল, শিল্পী শর্মিষ্ঠা ভট্টাচার্য।

শুনছিলেন গজল, শিল্পী শর্মিষ্ঠা ভট্টাচার্য। রামধনু অনুষ্ঠানটি এখানে শেষ হল আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান বিকাশ পথ।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান বিকাশ পথ।

সরকারি ক্ষেত্রে যারা কাজ করেন, কর্মজীবন শেষে অবসরকালীন সময়ে তারা পেনশন পেয়ে থাকেন, অথবা যারা সংগঠিত ক্ষেত্রে বা বড় ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তারাও তাদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে সঞ্চয় করে থাকেন। কিন্তু যারা স্বনিযুক্ত বা অসংগঠিত ক্ষেত্রে উপার্জন করেন, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, গৃহবধূ, তারা কিভাবে তাদের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখবেন, সেই সব মানুষদের কথা ভেবেই কেন্দ্রীয় সরকার চালু করেছেন অটল পেনশন যোজনা বা APY। আজ বিকাশ পথ অনুষ্ঠান

0: এখানে আমরা অটল পেনশন যোজনা বা APY নিয়ে বিস্তারিত শুনব। কথা হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চুচুড়া আঞ্চলিক শাখার আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের ম্যানেজার সঙ্গীতা দাসের সঙ্গে।
1: অটল পেনশন যোজনা মে মাসে 9 তারিখে 2015 ভারতীয় সরকার লঞ্চ করে। মে মাসে এটি লঞ্চ করা হয়, কিন্তু চালু হয়েছে স্কিমটি 1 জুন থেকে। এই স্কিমটি এই মুহূর্তে ইউনিয়ন ক্যাবিনেট থেকে অ্যানাউন্সমেন্ট একটি করা হয়েছে, March 31, 2031 অবধি এটি চলবে।
0: জানতে চাইব অটল পেনশন যোজনা বা APY স্কিম কি, আর এর থেকে আমরা কিভাবে উপকৃত হব।
1: APY স্কিমটি হচ্ছে পেনশন স্কিম যেটি মিনিমাম 1,000 থেকে শুরু করে 5,000 অবধি পেনশন আমরা পেতে পারি 60 বছরের পরে। মিনিমাম 1,000 টাকা পেনশন পাওয়ার জন্য সরকার একটি বয়স নির্ধারিত করে ফেলেছেন, সেটি হচ্ছে 18 থেকে 40, যার মধ্যে আমরা এটার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি। কিভাবে অন্তর্ভুক্ত হব, কত টাকা লাগবে? 1,000 টাকার জন্য লাগছে 42 টাকা প্রতি মাসে মিনিমাম, এবং আপনি তার দরুন কি পাবেন? আপনি পাবেন 1,000 টাকা পেনশন 60 বছরের পর, আপনি যতদিন জীবিত থাকবেন। এবং এর মধ্যে আমরা যদি সর্বোচ্চ যে মূল্য নির্ধারণ করা হয়েছে সেটাকেও যদি ধরি, 5,000 টাকা যদি আমি পেনশন চাই, যে টাকাটা আমাকে দিতে হবে, এবং আমার যদি বয়স 40 হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ যে মূল্য নির্ধারণ করা হয়েছে আমার জন্য সেটা হচ্ছে 1,454, অর্থাৎ আমি 40 বছর বয়সে 1,454 প্রতি মাসে যদি জমা করি বা আমার অ্যাকাউন্ট থেকে যদি কেটে নেওয়া হয়, তাহলে আমি 5,000 টাকা পেনশন পাচ্ছি। 18 থেকে 40-এর মধ্যে বিভিন্ন বয়সের জন্য বিভিন্ন পেনশনের অ্যামাউন্টের জন্য আলাদা আলাদা মূল্য নির্ধারণ করা হয়েছে। এর ধরুন যদি আপনার যে নমিনি হলেন তার কি বেনিফিট রইল, সে কি পাবে? যদি 60 বছর বয়সের আগে আপনার কিছু হয়, তাহলে আপনার যিনি নমিনি উনি কিন্তু পুরো টাকাটাই তুলে নিতে পারেন, যেটুকু আপনি জমিয়েছেন উইথ ইন্টারেস্ট। বা আরেকটা অপশন তাকে দেওয়া হতে পারে যে সে কিন্তু পেনশনটা চালিয়ে যেতে পারেন, এবং উনি পেনশনার হিসেবে 60 বছরের পরে নিজে পেনশনটি পেতে পারেন। এছাড়া আর কি অপশন আছে, যদি এই নমিনিও কোনো কারণে পেনশন পেতে পেতে উনিও গত হয়ে যান, অর্থাৎ যিনি অরিজিনাল সাবস্ক্রাইবার তার নমিনি নমিনিও গত হলেন, তার ক্ষেত্রে তারপরে যে নমিনি থাকবে তার সন্তান বা তার নিয়ারেস্ট যে নেক্সট লিগাল হেয়ার, সে কিন্তু একটি ইনসিওরড অ্যামাউন্ট পাবে, যেটি সরকার নির্ধারণ করেছে। যাদের 5,000 টাকা পেনশন অ্যামাউন্ট, তাদের কিন্তু 8.5 লক্ষ টাকা পাওয়ার মতন একটি স্কিম হচ্ছে APY। তারা কিন্তু সেই অ্যামাউন্টের বেনিফিশিয়ারি হতে পারেন ম্যাক্সিমাম। এবং যদি 1,000 টাকার পেনশন অ্যামাউন্ট হয়, তাহলে 1.7 লাখের একটা লামসাম কিন্তু সেই দুটি মানুষ যারা সাবস্ক্রাইব করেছিলেন এবং নমিনি ছিলেন, তার উপরন্তু যিনি নমিনি হবেন উনি কিন্তু ওই 1.7 লাখের বেনিফিটটা পাবেন।
0: এই স্কিমটি কারা করতে পারবেন?
1: এই স্কিমটি আমাদের শ্রমিক যারা আছেন, যারা অসংগঠন ভাবে যারা কাজ করছেন বা আনঅর্গানাইজ সেক্টর যেটাকে আমরা জানি, বা গৃহবধূ যারা আছেন, বা যারা পেনশন বা ইনকাম ট্যাক্স কোনো আওতাতেই পড়ছে না, বা যাদের কোনো সেইভাবে ইনকাম নেই।
0: আচ্ছা, অটল পেনশন যোজনাতে নিজেদের অন্তর্ভুক্তির জন্য আমাদের কি করতে হবে?
1: APY বা অটল পেনশন যোজনা স্কিম আমরা কিভাবে দেব? আমাকে একটি ভারতীয় নাগরিক হতে হবে, এটা আমার এলিজিবিলিটি, এবং এর মধ্যে আমাকে যেটা করতে হবে, আমার একটি ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে। আমার প্রত্যেক মাসে এই অ্যাকাউন্টটি থেকে টাকা কেটে ফেলবে, তার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে নিকটবর্তী যে মিনি ব্যাংক বা CSP বা কাস্টমার সার্ভিস পয়েন্ট বা পোস্ট অফিস আমাকে রেজিস্টার করতে হবে। অফলাইন অ্যান্ড অনলাইন বোথ ওয়েজ আমরা এটা করতে পারি। আমরা ENPS এর একটা APY পোর্টাল আছে, সেখানেও করতে পারি সরকারিভাবে। নেট ব্যাংকিং যারা ইউজ করেন তারা নেট ব্যাংকিং দিয়ে করতে পারেন। এইভাবে আপনারা অন্তর্ভুক্ত হয়ে মাসিক হিসেবে আপনারা এই অ্যামাউন্টটি 42 বা 290 বা 210, যেমন সাবস্ক্রিপশন অ্যামাউন্ট হবে, আপনারা সেটা কাটাতে পারেন। এটা মাসিক হতে পারে, ত্রিমাসিকও হতে পারে, 3 মাস অন্তর অন্তর আপনি টাকাটা কাটাতে পারেন, বা হাফ ইয়ারলি 6 মাস অন্তরও টাকাটা কাটাতে পারেন। হতেই পারে আপনাদের কোনো সুবিধা অসুবিধা হচ্ছে, সে কারণে আপনারা যদি কোনো কারণে এই সাবস্ক্রিপশন অ্যামাউন্ট 6 মাস না দিতে পারেন, এবং আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটি অটোমেটিক যদি ব্যাংক বা পোস্ট অফিস না কাটতে পারে, সেক্ষেত্রে ছ মাস পরে আপনার

0: অ্যাকাউন্টটি কিন্তু লকড হয়ে যাবে, এবং 12 মাস পরে এই APY যে স্কিমটা আপনি করেছেন সেটা 12 মাস যদি টাকা না দেওয়া হয় সেক্ষেত্রে ডিঅ্যাক্টিভেট হবে, এবং 2 বছর যদি আপনি টাকা না দেন সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটি পুরোপুরি ক্লোজ হয়ে যাবে। এবং আপনি যদি কোনো মাসে টাকা না দিতে পারেন, পরের মাসে দিলেন, সেক্ষেত্রে একটি মিনিমাম পেনাল্টি কাটা হয়, সেটা হচ্ছে প্রতি 100 টাকায় 1 টাকা। তাহলে আপনার সাবস্ক্রিপশন অ্যামাউন্ট যদি 200 হয় তাহলে 2 টাকায় পেনাল্টি আপনার নির্ধারণ করা হয়েছে, তার সাথে অবশ্যই আপনার যে সাবস্ক্রিপশন অ্যামাউন্ট সেই মূল্যটা তো আপনাকে কেটে নেওয়া হবে।
1: এটা বলুন, যদি কোনো কারণে আমি পরবর্তী সময়ে APY তে টাকা জমা করতে অক্ষম হই তাহলে আমার জমা টাকার কি হবে?
0: এই APY যদি আপনার কোনো রকম আর্থিক অবস্থা যদি আপনার মনে হয় আমি কোনোভাবে এইটা চালাতে পারছি না, আমার সাংসারিকভাবে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে, আমার মেডিকেল ট্রিটমেন্ট আছে, এমার্জেন্সি আমার কোনো ফান্ড দরকার, সেই ক্ষেত্রে আপনি এই স্কিম যে কোনো মুহূর্তে ক্লোজ করতে পারেন। আপনি নিকটবর্তী যে কোনো CSP, মিনি ব্যাঙ্ক বা ব্যাঙ্ক বা পোস্ট অফিস বা অফলাইন অনলাইন যে কোনো প্ল্যাটফর্মে গিয়েই আপনি এই স্কিম বন্ধ করতে পারেন। তার একটি ফর্ম আছে, আপনি 8.25 রেট অফ ইন্টারেস্টে যা টাকা জমিয়েছেন সেটি সুদ সমেত ফেরত পাবেন।
1: এই অটল পেনশন যোজনা বা APY তে এখনো পর্যন্ত কতজন যোগদান করেছেন?
0: টোটাল যারা এই স্কিমে যারা অন্তর্ভুক্ত হয়েছেন সেই সংখ্যা 8,67,00,000, অর্থাৎ 8,67,00,000 মানুষ তারা এই পেনশন পাবেন এই মুহূর্তে। এই গত মার্চ 2026 যদি আমি 31st ডেটা যতদূর আমরা দেখেছি তাতে আমরা দেখতে পাচ্ছি সরকারের যে স্ট্যাটিস্টিক সে অনুযায়ী 48% যারা এই স্কিমে অন্তর্ভুক্ত হয়েছেন তারা কিন্তু মহিলা। আমরা সকলকে অনুরোধ করছি, যারা যারা মনে করছেন নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য এবং আপনারা নিজেদের স্বাবলম্বী করার জন্য, স্পেশালি হাউসওয়াইফ যারা গৃহস্থের কাজে ভীষণভাবে ব্যস্ত থাকেন, তাদেরকে বলবো এই মিনিমাম অ্যামাউন্ট যেটা আছে আমাদের সেই স্কিম আপনারা ডেফিনেটলি APY করুন। এবং যারা যে পুরুষেরাও আছে যাদের উপর সংসারের পুরো ভার আছে, যারা চাষি, তারা তাদের সন্তানের ভবিষ্যৎ ভেবে নিজেদের ভালো রাখার জন্য অবশ্যই APY তে নিজেদের অন্তর্ভুক্ত করান।
1: আমরা কথা বলেছিলাম কিছু মানুষের সঙ্গে যারা তাদের বার্ধক্যে উপার্জনের পন্থা হিসেবে অটল পেনশন যোজনা বা APY কে বেছে নিয়েছেন। জেনে নেব কেন তারা অটল পেনশন যোজনা বা APY কে বেছে নিলেন। চন্দননগরের বাসিন্দা সৌমিত্র দাস জানালেন,
2: আমি প্রাইভেট একটি জব করি, তো সেই সূত্রে জানতে পারলাম আমার বন্ধুর কাছ থেকে যে অটল পেনশন যোজনা নামে একটি স্কিম রয়েছে যেটি আমাদের ক্ষেত্রে খুব ভালো, যেহেতু আমরা কোনো সরকারি কাজ করি না বা কোনো ট্যাক্সের আয়ত্তে আসি না, তো ভবিষ্যতের জন্য এই স্কিমটা করে রাখা মানে বেটার ভাবলাম। তো আমার বয়স এখন 22, তো সেই সূত্রে 1,000 থেকে 5,000 আমি পেনশন নিতে পারি, তো 5,000 টাকাটাই বেশি সুবিধা লাগলো। 295 টাকা করে প্রতি মাসে আমায় 60 বছর অবধি দিতে হবে, তো 60 বছর 1 মাস যখন হবে তখন থাকতে আমি 5,000 টাকা করে পেনশন পাবো প্রতি মাসে। বাই এনি চান্স যদি 60 বছরের মধ্যে আমার কিছু হয়ে যায়, তো আমি যে নমিনি যাকে রেখেছি সে সেই টাকাটা হয়তো পেনশনে কনভার্ট করতে পারে, কিংবা পুরো টাকাটা কিছু ইন্টারেস্টের উপর রিটার্ন পেয়ে যাবে। ভবিষ্যতে যদি কোনো আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে আমি মনে করি যে স্কিমটা চালাবো না, সেটাও আমি বন্ধ করে যে টাকাটা জমেছে সেটাও কিছু ইন্টারেস্টের উপর রিটার্ন পেয়ে যাবো। আমার মতো বলে যে কজন রয়েছে আমার প্রেফারে আর কি চেনে জানা, সবাইকেই বলবো যে এই স্কিমটা করে রাখা খুব ভালো, যেহেতু ভবিষ্যতের চিন্তা করতে হবে এখন থাকতে, কিছু না জমালে পরে কোদ দিয়ে কি আছে, যেহেতু আমরা কোনো সরকারি স্টাফ না বা কোনো কিছুই না, তো এটা করা ভালো।
1: কথা হলো বাঁশবেড়িয়ার গৃহবধূ পায়েল দের সঙ্গে।
3: আমি একজন গৃহবধূ, আমি এই অটল পেনশন যোজনার ব্যাপারটা আমি জানতে পারি, তো তারপরে আমি আমাদের যে CSP আছে মানে কাস্টমার সার্ভিস পয়েন্ট আছে ওখানে গিয়ে আমি যোগাযোগ করি এবং তারা আমাকে সব ব্যাপারটা বুঝিয়ে বলে এবং আমি মাসিক 5,000 টাকার পেনশনের জন্য এটি চালু করি। আমাকে প্রত্যেক মাসে 376 টাকা করে দিতে হয়। তারা আমাকে জানিয়েছে আমার 60 বছর বয়সের পর আমি 5,000 টাকা করে পেনশন পাবো। 60 বছর বয়সের পর আমার আর কিছু করার ক্ষমতা সেভাবে থাকবে না এবং আমি কারোর উপর যাতে ডিপেন্ড আমাকে না করতে হয় তার জন্য আমি এই স্কিমটা চালু করি। আমার যে হাজবেন্ড আছে তিনি হচ্ছেন আমার নমিনি। এই 60 বছরের মধ্যে যদি আমার কিছু হয়ে যায় তো আমার হাজবেন্ড সেই 5,000 টাকা পেনশন পাবেন, এবং তারও যদি কিছু হয়ে যায় তাহলে আমার যে সন্তান আছে সে একটি

0: ভালো অ্যামাউন্ট পাবেন, এটাই আমাকে জানানো হয়েছে সিএসপি থেকে।
1: ভদ্রেশ্বরের বাসিন্দা বেসরকারি সংস্থায় কর্মরত অরিজিৎ কুমার রক্ষিত বললেন,
2: আমি একজন বন্ধু মারফত অটল পেনশন যোজনা সম্পর্কে জানতে পারি। সেখানে আমি দেখতে পারি যে এখানে বিভিন্ন প্ল্যান রয়েছে, 1,000, 2,000, 5,000। তো আমার 5,000-এর প্ল্যানটা খুবই ভালো লাগে। আমার বয়স 28। আমাকে বলা হয় যে এই প্ল্যান যেটা রয়েছে আমাকে প্রত্যেক মাসে 465 টাকা করে দিতে হবে। 465 টাকা দেওয়ার পরিবর্তে যখন 60 বছর বয়স হবে প্রত্যেক মাসে 5,000 টাকা করে আমি পেনশনটি পাব। এবং যদি আমরা ধরুন 60 বছর বয়সের আগে আমার মৃত্যু ঘটে, তাহলে আমার যে নমিনি রয়েছে সে কিন্তু এই পেনশনটা কন্টিনিউ করে, তাহলে সেক্ষেত্রে সেও 5,000 টাকা করে পেনশনটা পাবে। এবং পরবর্তীকালে যে লিগ্যাল হেয়ার রয়েছে সে একবারে 8.5 লাখ টাকা পাবে। বা আমিও যদি ধরুন 60 বছর বয়স আগে আমি যদি এই প্ল্যানটিকে স্টপ করে দিই বা কন্টিনিউ না করি, তাহলে কিন্তু আমি একবারে পুরো টাকাটা তুলে নিতে পারবো। তো এই বিভিন্ন সুবিধাগুলো রয়েছে, তো সেই দেখে আমিও এই প্ল্যানটা করি। এই প্ল্যানটা আমার ভালো লেগেছে, অসাধারণ প্ল্যান। তো আগামী দিনে আমিও সবাইকে আহ্বান করতে পারি যে আপনারাও এগিয়ে আসুন, আপনারাও এই প্ল্যানটা করুন। এবং আমি যেমন আমার নিজের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করেছি, তো আপনারাও যেন আপনাদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করতে পারেন।
1: শুনলাম অটল পেনশন যোজনা বা APY নিয়ে বিস্তারিত তথ্য, এবং জেনে নিলাম মানুষ কেন এই প্রকল্পকে তাদের ভবিষ্যতের উপার্জন হিসেবে বেছে নিচ্ছেন। আশা করি স্বনিযুক্ত ও অসংগঠিত উপার্জনের ক্ষেত্রে অটল পেনশন যোজনা বা APY ব্যাপকভাবে সাড়া ফেলবে এবং আরও বেশি সংখ্যক মানুষ এই প্রকল্পে অংশগ্রহণ করে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করবেন। বিকাশ পথ অনুষ্ঠান আজ এই পর্যন্তই। গ্রন্থনা সুচিস্মিতা গুপ্ত, শব্দগ্রহণ ও সম্পাদনা সুজিত গুপ্ত, প্রযোজনা দেব।

শুনলেন অনুষ্ঠান বিকাশ পথ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সব্যসাচী দত্ত।

0: শুনছিলেন সব্যসাচী দত্তর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রম্যগীতি।

রোমগীতির অনুষ্ঠানে আজকে প্রথম গান অরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, গীতিকার শান্তিময় কারফার্মা আর সুরকার অলোকনাথ দে।

রমগীতির অনুষ্ঠানের পরের গান মানবেন্দ্র মুখোপাধ্যায় আর ইন্দ্রাণী সেনের দ্বৈত কণ্ঠে, গীতিকার কাজী নজরুল ইসলাম এবং সুরকারও কাজী নজরুল ইসলাম।

পরের গান মিল্টু মুখোপাধ্যায়ের কথায়, ভূপেন হাজারিকার নিজের সুরে, তারই কণ্ঠে এই নিবেদন।

আজকের রম্যগতির অনুষ্ঠানের শেষ নিবেদন গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় মানস মুখোপাধ্যায়ের সুরে এবং তাঁরই কণ্ঠে এই গান।

শুনলেন রম্যগীতি আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায়।

ইতিহাস মানেই কি শুধু সাল তারিখ, যুদ্ধ আর রাজবংশের তালিকা? একেবারেই নয়। ইতিহাসের প্রতিটি পাতার আড়ালে লুকিয়ে থাকে কিন্তু স্বপ্ন, সংগ্রাম বা সাহস, ত্যাগ, যাই বলি না কেন, ভালোবাসা, এবং অবশ্যই এমন কিছু মানুষের গল্প যাদের সিদ্ধান্ত বদলে দিয়েছিল একটি যুগের পথ চলা। আজ আমরা ফিরে যাব সেই ভারতবর্ষে, যেখানে রাজমুকুট শুধুমাত্র কোনো ক্ষমতার চিহ্ন নয়, একটা বিশাল দায়িত্বের প্রতীক ছিল বলা যায়। যেখানে সিংহাসনে বসা মানেই শুধুমাত্র রাজত্ব করা নয়, হাজার হাজার মানুষের সুখ দুঃখের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া। কেউ গড়েছেন বিশাল সাম্রাজ্য, কেউ যুদ্ধ জিতে গেছেন এবং তারপরে বুঝেছেন যে শান্তির মূল্য কী বা কতখানি, কেউ আবার নিজের বুদ্ধি আর দূরদর্শিতায়

ছড়িয়ে থাকা রাজ্যগুলোকে কখনো এক সূত্রে বাঁধার চেষ্টা করেছিলেন, আবার কেউ মানুষের মনে জাগিয়েছিলেন বা বলা ভালো দেখিয়েছিলেন স্বাধীনতার সাহস। আজকের এই যাত্রা, এটা জার্নি তো, আমরা পুরো ইতিহাস ধরে যেহেতু কথা বলছি, আজকের এই যাত্রায় আমরা পরিচিত হব এমন কয়েকজন রাজা ও মহারাজার সঙ্গে যাদের জীবন শুধু ইতিহাসের পাতায় নয়, অনেকগুলো কারণেই মানুষের মনেও অমর হয়ে আছে। তাহলে চলুন সময়ের স্রোত বয়ে ফিরে যাই 2500 বছর আগে। ঘড়ির কাঁটা বলছে সময় এখন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথার, তোমাদের সঙ্গে ঠিক সময়ে আড্ডা দিতে হাজির আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। তবে এই যে বললাম গল্প হবে, অল্প অল্প গল্প কথা আমাদের অনুষ্ঠানের নাম, গল্প তো হবেই, আর গল্প কিন্তু আড্ডা কিন্তু গান ছাড়া খুব একটা ভালো লাগে না, তাই শুরুতে একটা গান হোক এবং মনটা একটু ভালো হয়ে যাক, তারপরে আমরা ধীরে ধীরে বিষয়ে প্রবেশ করব। কেমন? আজকের বিষয় হচ্ছে রাজকাহিনী। তাহলে শিল্পী শ্রেয়া ঘোষাল ও ঈশান মিত্রের কণ্ঠে আমার পছন্দের একটি গান থাকলো তোমাদের জন্য, ফিরে আসছি গানের পর, সঙ্গে থাকো।

ফিরে এলাম গানের পর। আর আজ অল্প অল্প গল্প কথায় তোমাদের সঙ্গে আলোচনা করছি রাজ কাহিনী নিয়ে। তোমাদের সঙ্গে আড্ডায় রয়েছি আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। গানে যাওয়ার আগে যে কথা বলছিলাম যে কেউ গড়েছেন বিশাল

সাম্রাজ্য, কেউ যুদ্ধ জিতে বুঝেছেন শান্তির মূল্য, বা এই যে অনেকের মনে জাগিয়েছিলেন স্বাধীনতার সাহস, স্বাধীনতার আশা আকাঙ্ক্ষা, এই বিষয়গুলো ভাবো। আজকের মতো তো তখন ওই একক ভারতবর্ষ ছিল না, তাই না? ছিল ছোট বড় অসংখ্য রাজ্য, কোথাও শক্তিশালী রাজা, কোথাও আবার ছোট্ট একটি জনপদ। এক রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের যেমন বন্ধুত্ব ছিল, তেমন সংঘর্ষও ছিল। ঠিক সেই সময় উত্তর পশ্চিম দিক থেকে আসে এক বিদেশি ঝড়, তিনি ম্যাসিডোনিয়ার সম্রাট আলেকজান্ডার। তার অভিযান উত্তর পশ্চিম ভারতের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন এনে দেয়। অন্যদিকে মগধ তখন ছিল সবচেয়ে শক্তিশালী রাজ্যগুলির একটি, সেখানে শাসন করছিল নন্দ রাজবংশ। কিন্তু প্রাচীন ঐতিহাসিক সূত্রে জানা যায় সেই শাসন নিয়ে অনেকের মধ্যেই নাকি অসন্তোষ ছিল। এই সময় ইতিহাসের মঞ্চে আসেন এক অসাধারণ মানুষ, চাণক্য। তিনি শুধু একজন শিক্ষক ছিলেন না, ছিলেন রাষ্ট্রনীতি এবং কূটনীতির একজন অসাধারণ চিন্তক বলা যায়। ঐতিহ্য অনুযায়ী তাঁরই দিক নির্দেশনায় এক তরুণ ধীরে ধীরে নিজেকে গড়ে তুলছিলেন। সেই তরুণের নাম চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্তের ছোটবেলার সব কথা আমরা জানি না, ইতিহাসের অনেক পাতাই সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে, মুছে গেছে, কিন্তু একটি বিষয় নিয়ে ইতিহাসবিদদের তেমন কোনো দ্বিমত নেই। তার সেই অদম্য ইচ্ছাশক্তি এবং নেতৃত্বের যে ক্ষমতা এবং কঠোর পরিশ্রম, এই এই যে যে উপাদানগুলো আর কি, যে যে ইনগ্রেডিয়েন্টগুলো তাকে একজন অসাধারণ শাসকে পরিণত করেছিল, সেগুলো কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি জানি। এবং দীর্ঘ লড়াইয়ের পর তিনি নন্দ শাসনের অবসান ঘটিয়ে প্রতিষ্ঠা করেন মৌর্য সাম্রাজ্য। ভারতীয় ইতিহাসে এটিই ছিল প্রথম বৃহৎ সাম্রাজ্য যা বিস্তীর্ণ অঞ্চলকে একটি শক্তিশালী শাসনের অধীনে নিয়ে আসে। তবে চন্দ্রগুপ্তের আসল শক্তি কিন্তু এই যুদ্ধ জিতে যাওয়াতে ছিল না। তিনি এমন একটি প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছিলেন যা একটা ওই বিশাল সাম্রাজ্যকেও সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে সাহায্য করেছিল, এবং কৃষি, বাণিজ্য, রাজস্ব ব্যবস্থা, নিরাপত্তা সব ক্ষেত্রেই কিন্তু তিনি আলাদা করে গুরুত্ব দিয়েছিলেন। এর ঠিক কিছুদিন পরেই আলেকজান্ডারের উত্তরসূরি সেলিউকাস উত্তর পশ্চিম ভারতের কিছু অঞ্চল পুনর্দখলের চেষ্টা করেন। সেই সূত্রেই চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে তাঁর যুদ্ধ হয়। তবে শেষ পর্যন্ত দুই শাসক যুদ্ধের বদলে সন্ধির পথে বেছে নেন। এই সন্ধির ফলে মৌর্য সাম্রাজ্যের সীমানা আরও বিস্তৃত হয় এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। চন্দ্রগুপ্ত মৌর্য যে সাম্রাজ্যের ভিত গড়ে দিয়েছিলেন, তারপর সেই দায়িত্ব নেন তাঁর পুত্র বিন্দুসার। তাঁর শাসনকালে মৌর্য সাম্রাজ্য আরও সুসংহত, মানে এই যে বলছিলাম না একটু আগেই বলতে গিয়ে, যে এই যে ডিসিপ্লিনটা, মানে কত বড় এরিয়া জুড়ে তিনি শাসন করছেন বা কতটা দখল করছেন, তার থেকেও বড় বিষয় কিভাবে চালাচ্ছেন পুরোটা সেই জায়গাটা। ফলে বিস্তৃত তো হয়ই, কিন্তু কিভাবে চালাচ্ছেন সেই বিষয়টাও সেই সময় ভাবার মতো। এবং এরপর ইতিহাসের মঞ্চে আসেন এমন এক সম্রাট যার নাম আজও ভারতবর্ষের গণ্ডি পেরিয়ে বিশ্বের নানা প্রান্তে আলোচনা করা হয় এবং তার নাম উচ্চারণ করা হয়। তিনি হলেন সম্রাট অশোক। মানে আজ যে রাজা মহারাজাদের সম্পর্কে আমি বলবো, আমি চেষ্টা করব অন্তত 4 থেকে 5 জন এমন রাজা সম্পর্কে আলোচনা করার যাদের জীবন থেকে আমরা কিছু বিষয় অন্তত শিক্ষা নিতে পারি। তো এই যে বলছিলাম যে সম্রাট অশোক, তবে তার জীবনে সবচেয়ে বড় পরিচয় বারবার করে যেটা বলছি, তিনি তো জিতেছিলেন অবশ্যই, বিজয়ী সম্রাট, কিন্তু বিজয়ী সম্রাট হিসেবেই তার একমাত্র পরিচয় নয়, একজন মানুষ হিসেবে তিনি কেমন ছিলেন সেই বিষয়টাও আমাদের একটু ভাবতে হবে। এবং খ্রিস্টপূর্ব 268 সালের কাছাকাছি সময় ওই দিকটা যদি দেখি, যে মানে সময় অশোক মৌর্য সাম্রাজ্যের শাসক হলেন এবং তার শাসনের প্রথম দিকে সাম্রাজ্যকে আরও বিস্তৃত করা তার একটা লক্ষ্য ছিল, সেই সময় একটি গুরুত্বপূর্ণ রাজ্য তখনও মৌর্য সাম্রাজ্যের বাইরে ছিল, সেটা ছিল কলিঙ্গ, বর্তমান ওড়িশার বিস্তীর্ণ অঞ্চল। সমুদ্র বাণিজ্য, সম্পদ এবং ভৌগোলিক অবস্থানের কারণে কলিঙ্গ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অশোক সিদ্ধান্ত নিলেন যে কলিঙ্গকে মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করবেন। তা আনুমানিক খ্রিস্টপূর্ব 261 উনি এই
কলিঙ্গ যুদ্ধটা আর কি শুরু হলো। এবং ইতিহাস থেকে আমরা জানতে পারছি যে এই যুদ্ধ ছিল অত্যন্ত ভয়াবহ। অশোকের ত্রয়োদশ শিলালিপি থেকে আমরা জানতে পারি যে এই যুদ্ধে প্রায় 1,00,000 মানুষ নিহত হন, 1,50,000 মানুষ বন্দী হন এবং আরও বহু মানুষ নানা কারণে প্রাণ হারান এবং শেষ পর্যন্ত বিজয় আসে মৌর্য সাম্রাজ্যের। কিন্তু যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অশোক

যে দৃশ্য দেখেছিলেন তা তাঁর মনকে গভীরভাবে নাড়া দিয়েছিল, চারদিকে ছড়িয়েছিল মানে এই যে মৃত্যু তার ছবি এবং আহত মানুষের এই যে যন্ত্রণা, স্বজন হারানোর বেদনা, তার মধ্যে থেকেই তো এইসব চলছে এবং সেই অভিজ্ঞতার কথা তিনি নিজেই পরে শিলালিপিতে প্রকাশ করেছিলেন। একজন সম্রাটের নিজের অনুশোচনা প্রকাশের এমন উদাহরণ বিরল। এবং এই ঘটনার পরে কিন্তু ধীরে ধীরে তাঁর চিন্তাধারায়ও পরিবর্তন আসে। তিনি বুঝতে পারেন যে একজন শাসকের সবচেয়ে বড় শক্তি কিন্তু শুধুমাত্রই অস্ত্রে নয়, মানুষের বিশ্বাস এবং কল্যাণও সমান গুরুত্বপূর্ণ। এরপর তিনি শাসন কার্যে জনকল্যাণের উপর বিশেষ গুরুত্ব দিতে শুরু করেন। রাস্তার ধারে গাছ লাগানো, কূপ খনন করা, পথিকদের বিশ্রামের ব্যবস্থা করা, মানুষ ও পশুর চিকিৎসার উদ্যোগ নেওয়া, এমন নানা কাজের উল্লেখ তাঁর শিলালিপিতে পাওয়া যায়। অশোক তাঁর শাসনের মূল ভিত্তি করেছিলেন ধর্মকে, এবং এই ধর্ম কোনো একটি নির্দিষ্ট ধর্মের প্রচার ছিল না, এর মূল শিক্ষা ছিল সেই সত্যবাদিতা, দয়া বা সহনশীলতা, বড়দের সম্মান করা, সকলের প্রতি সদ্ভাব বজায় রাখা এবং বিভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধা করা। নিজের এই বার্তাই মানুষের কাছে পৌঁছে দিতে তিনি সাম্রাজ্যের নানা প্রান্তে পাথর ও স্তম্ভে শিলালিপি খোদাই করান, আর আজও সেই শিলালিপিগুলি ভারতীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল। ইতিহাসবিদদের মতে তাঁর সময়ই বৌদ্ধ ধর্ম ভারতবর্ষের বাইরে শ্রীলঙ্কা সহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে আর কি আরো বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ে, এবং অশোক আমাদেরকে শেখান যে এই যে জয়, তারপরে এই যে শাসন ব্যবস্থা বা শাসন ক্ষমতা, তার মধ্যেই শুধুমাত্র সবটুকু নেই। নিজের ভুল বুঝতে পারা এবং তারপরে মানুষের জন্য কাজ করা বা চিন্তাধারার এই যে একটা পরিবর্তন, যে ট্রানজিশন আমরা দেখছি ধীরে ধীরে ধীরে ধীরে, সেই যে জার্নিটা শুরুর দিকে বলছিলাম, ওই যে জার্নি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং মৌর্য সাম্রাজ্যের পতনের বহু বছর পরে আবার উত্তর ভারতে উত্থান ঘটবে আর এক শক্তিশালী সাম্রাজ্যের, বা ঘটেছিল অবশ্যই, গল্পের মতো করে তোমাদেরকে সেই বিষয়গুলো ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি। তো সেই যুগকে আমরা বলছি গুপ্ত যুগ, এবং সেই যুগের অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন সমুদ্রগুপ্ত, সে বিষয়ে আসবো, সে বিষয়ে অনেক কথা বলার আছে। তবে এই যে জার্নির কথা বলছি, ইতিহাসের কথা বলছি, সময়ের কথা বলছি, এবং এই কথা বলতে বলতে আমরা দেখছি যে কত বদল, কত পরিবর্তন, কত কিছু আর আগের মতো নেই, কত কিছুই বদলে গেছে, কিন্তু সেসবের ছাপ রয়েছে যাকে আমরা ইতিহাস বলছি, সেসবের গল্প শুনছি, আলোচনা করছি। কিন্তু এসবের মধ্যেও তো এমন এমন অনেক চরিত্র থাকে যারা আমাদের স্মরণ করিয়ে দেয় সেই সময়ের গান, সেই সময়ের গল্প। তেমন করেই হয়তো আজও কোথাও কোথাও কোনো এক মসজিদে কোনো এক মুর্শিদ গান ধরেছেন, এবং শিল্পী নচিকেত্রা চক্রবর্তীর কণ্ঠে এই গানটি থাকলো তোমাদের জন্য। এবং দেখা যাক যে মুর্শিদ ঠিক কী স্মরণ করাতে চাইছে তার গান দিয়ে আমাদের। এবং এই যে বলছিলাম বারবার করে যে সময় তো বয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, সময় এগিয়ে যাচ্ছে, কিন্তু প্রতিটা ধাপে তার একটা করে গল্প সময় কিন্তু রেখে যাচ্ছে, এবং সেই গল্প নিয়েই মুর্শিদের গান থাকলো তোমাদের জন্য।

ফিরে এলাম গানের পর, আর আজ অল্প অল্প গল্প কথার অনুষ্ঠানে রাজকাহিনী নিয়ে আলোচনা করছি তোমাদের সঙ্গে। আড্ডায় রয়েছি আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। আর গানে যাওয়ার আগে যে কথা বলছিলাম সমুদ্রগুপ্তের কথা, মৌর্য সাম্রাজ্যের পতনের পর কেটে যায় কয়েক শতাব্দী এবং এই সময় ভারতবর্ষে একাধিক রাজবংশের উত্থান ও পতন ঘটে। কিন্তু চতুর্থ শতাব্দীতে আবার উত্তর ভারতে গড়ে ওঠে এক শক্তিশালী সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য। সেই সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন সমুদ্রগুপ্ত। তিনি ছিলেন চন্দ্রগুপ্ত প্রথমের পুত্র এবং প্রয়াগ প্রশস্তি থেকে জানা যায় চন্দ্রগুপ্ত প্রথম তাঁকেই নিজের উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছিলেন। সিংহাসনে বসার পর সমুদ্রগুপ্ত একের পর এক সামরিক অভিযানে সাফল্য অর্জন করেন। উত্তর ভারতের বহু রাজ্য তিনি নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন, আবার দক্ষিণ ভারতের বেশ কয়েকজন শাসককে পরাজিত করেও তাঁদের রাজ্যে ফিরিয়ে দেন। এবং তাদের এই যে রাজ্য ফিরিয়ে দেওয়া, এবং তবে তাদের মৌর্য নয়, গুপ্ত সাম্রাজ্যের অধীনতা স্বীকার করতে হয়েছিল এবং কর দিতে হতো, এবং এই নীতি তাঁর রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দেয়। কেন, সেসব বিষয়ে আসছে ধীরে ধীরে। সমুদ্রগুপ্তের সামরিক সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবরণ পাওয়া যায় প্রয়াগ প্রশস্তি থেকে, এবং তাঁর সভাকবি হরিসেন এই শিলালিপি রচনা করেছিলেন। যদিও এটি একজন রাজাকে প্রশংসা করে লেখা, সহজ করে বললে, তবুও ইতিহাসের মূল্যবান দলিল বলা যায়, কারণ এখানে বহু বহু বহু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। তবে সমুদ্রগুপ্তকে শুধু একজন যোদ্ধা বললে কিন্তু ভুল হবে, তিনি ছিলেন শিল্প ও সংস্কৃতিরও অনুরাগী। তাঁর কিছু স্বর্ণমুদ্রায় তাকে বীণা বাজাতে দেখা যায়, ইতিহাসে এমন দৃশ্য খুব বিরল দেখা যায়, কিন্তু বিরল। একজন সম্রাট যে যুদ্ধক্ষেত্রের পাশাপাশি সঙ্গীতকেও সমান সম্মান দিচ্ছেন, মুদ্রাগুলি তার সাক্ষ্য বহন করছে। এবং সমুদ্রগুপ্ত শাসনকালে গুপ্ত সাম্রাজ্য আরও শক্তিশালী হয়ে ওঠে, বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই শক্ত ভিতের ওপর দাঁড়িয়েই পরবর্তী গুপ্ত শাসকদের সময়েও সাহিত্য, শিল্প, গণিত, জ্যোতির্বিজ্ঞানের অসাধারণ বিকাশ ঘটে, এবং এই কারণেই গুপ্তযুগকে অনেক ইতিহাসবিদ ভারতের ইতিহাসের স্বর্ণযুগ বলছেন। সমুদ্রগুপ্তের জীবন থেকে আমরা কি শিখছি, তার মানে এই যে শুধুমাত্র শাসক মানেই হাতে তরবারি থাকবে না, দূরদর্শিতার প্রয়োজনও রয়েছে, সংস্কৃতির প্রতি শ্রদ্ধা থাকারও দরকার রয়েছে, এবং এগুলোর মধ্যে কোনো একটার কম কোনো একটার বেশি এরকমও নয় যে এটার দরকার আছে এটার দরকার নেই, ওটা আছে তো এটা নেই। সব উপাদানগুলো মিলিয়েই একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে পারা যায়, সম্ভব। কিন্তু ভারতের ইতিহাসের গৌরব নিয়ে যেহেতু কথা বলছি, সেটা তো শুধুমাত্র উত্তর ভারতেই সীমাবদ্ধ ছিল না, বহু শতাব্দী পরে দক্ষিণ ভারতেও আবির্ভাব ঘটেছিল এমন এক সম্রাটের যার শাসনকাল আজও সমৃদ্ধি, সুশাসন এবং সেই সময় সাহিত্য চর্চার জন্যও স্মরণীয় আর কি। তিনি হলেন কৃষ্ণদেব রায়। সমুদ্রগুপ্তের পর কেটে যায় বহু শতাব্দী, ভারতের নানা প্রান্তে নতুন নতুন রাজ্যের উত্থান ঘটছে। তখন উত্তর ভারতের পাশাপাশি দক্ষিণ ভারত হয়ে উঠছে শিল্প, সাহিত্য, বাণিজ্য, সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। এবং এই সময় দক্ষিণ ভারতের ইতিহাসে উজ্জ্বল হয়ে ওঠে বিজয়নগর সাম্রাজ্য, আর সেই সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন কৃষ্ণদেব রায়। খ্রিস্টীয় 1509 সালে তিনি সিংহাসনে বসেন। তার শাসনকালে বিজয়নগর সাম্রাজ্য শুধু সামরিক শক্তিতেই নয়, অর্থনীতি, কৃষি, সাহিত্য ও সংস্কৃতিতেও উল্লেখযোগ্য উন্নতি লাভ করে। কৃষ্ণদেব রায় ছিলেন একজন দক্ষ সেনাপতি, তাঁর নেতৃত্বে বিজয়নগর সাম্রাজ্য বিশেষ করে দাক্ষিণাত্যের বিভিন্ন শক্তির বিরুদ্ধে একাধিক যুদ্ধে সাফল্য অর্জন করে এবং নিজের অবস্থান আরও সুদৃঢ় করে তোলে। তবে ওই যে শুরুতেই বললাম বা আগেও বললাম, বারবার বলছি, তিনি তার পরিচয় শুধু

মাত্র একজন বিজয়ী শাসক হিসেবেই রেখে যাননি। তিনি ছিলেন বিদ্বান, কবি এবং শিল্পীদের একজন মহান পৃষ্ঠপোষকও বটে। তাঁর রাজসভায় বহু কবি ও পণ্ডিতদের সমাবেশ ঘটেছিল। ইতিহাসে তারা অষ্টদিগ্গজ নামে পরিচিত। কৃষ্ণদেব রায় নিজেও সাহিত্য চর্চা করতেন যেমনটা বললাম, এবং তাঁর রচিত তেলুগু কাব্য আমুক্তমাল্যদা আজও দক্ষিণ ভারতীয় সাহিত্যের কিন্তু একটি গুরুত্বপূর্ণ সৃষ্টি হিসেবেই বিবেচিত হয়। এবং তিনি কৃষি, সেচ ব্যবস্থা, জনকল্যাণমূলক কাজের প্রতিও সমান গুরুত্ব দিয়েছিলেন। ঐতিহাসিক সূত্র থেকে সেগুলোর উল্লেখ পাওয়া যায়। তার সময়কাল যদি আমরা দেখি এবং সেই সময়ে তার শাসনকালে বিজয়নগর ছিল দক্ষিণ ভারতের অন্যতম সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র, এবং সেই সময় ভারতে আসা পর্তুগিজ পর্যটকেরাও বিজয়নগরের যে ব্যস্ত বাজার বা এই যে সমৃদ্ধ নগর জীবনের কথা বলছি এবং এই যে ঐশ্বর্য, সব কিছুরই প্রশংসা করেছিলেন। কৃষ্ণদেব রায়ের জীবন আমাদেরকে মনে করিয়ে দেয় যে একজন শাসকের প্রকৃত পরিচয় ওই যে তরবারি যুদ্ধ এসবের মধ্যে নয়, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, মানুষের উন্নয়নের চিন্তা এবং তাদের প্রতি যে দায়বদ্ধতা সবটুকুর মধ্যেই লোকানো থাকে বা উপাদানগুলোর বীজ বপন করা থাকে বলা যায়। কিন্তু ইতিহাসের পথ চলা তখনও শেষ হয়নি, এখনও বাকি বলছি। সপ্তদশ শতাব্দী, ভারতের রাজনৈতিক পরিস্থিতি তখন দ্রুত বদলে যাচ্ছে, বিভিন্ন শক্তির মধ্যে ক্ষমতার লড়াই চলছিল। ঠিক এই সময় পশ্চিম ভারতের ওই সহ্যাদ্রি পর্বতমালার কোলে জন্ম নেন এক তরুণ, যিনি পরবর্তীকালে ইতিহাসে পরিচিত হন ছত্রপতি শিবাজী মহারাজ নামে। ১৬৩০ সালে শিবনেরি দুর্গে তাঁর জন্ম হয়। তার মা জিজাবাই ছোটবেলা থেকেই তাকে বিভিন্ন রকমের ধর্মীয় মূল্যবোধ, সাহস, ন্যায়বোধ এবং মানুষের প্রতি যে দায়বদ্ধ থাকা যেটা বলছিলাম সে সব কিছু শিক্ষা দিয়েছিলেন। এবং আর তার বাবাও মানে সাহাজি ভোঁসলে, তিনিও ছিলেন একজন দক্ষ সেনাপতি। ছোটবেলা থেকেই শিবাজি একটা বিষয় খুব পরিষ্কার বুঝতে পেরেছিলেন যে শুধু বড় সেনাবাহিনী থাকলেই একটা রাজ্যকে রক্ষা করা যায় না, প্রয়োজন হতে সঠিক পরিকল্পনারও, দূরদর্শিতার এবং নিজের যে ভূখণ্ড সেটা সম্পর্কে গভীর জ্ঞান থাকাও সমান জরুরি। এই ভাবনা থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে তাঁর স্বরাজ্যের স্বপ্ন, নিজেদের মানুষের দ্বারা পরিচালিত এক স্বাধীন শাসন ব্যবস্থা। তরুণ বয়সেই তিনি একের পর এক দুর্গ নিজের নিয়ন্ত্রণে আনতে শুরু করেন এবং ওই যে পর্বতের দুর্গগুলি তাঁর সামরিক শক্তির অন্যতম ভিত্তি হয়ে উঠেছিল। যুদ্ধক্ষেত্রেও তিনি নতুন কৌশল গ্রহণ করেছিলেন, ছোট ও দ্রুতগামী যে বাহিনী, পাহাড়ি পথের ব্যবহার করা এবং এই যে আকস্মিক একটা আক্রমণ করা, তার যে কৌশলগুলো সেগুলোই তাকে বারবার কিন্তু সাফল্য এনে দিচ্ছিল। তবে শিবাজির সাফল্য শুধুমাত্র এটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তিনি একটা সুসংগঠিত প্রশাসন গড়ে তোলেন। রাজস্ব ব্যবস্থা, দুর্গ পরিচালনা, প্রশাসনিক দায়িত্বের এই যে বন্টনের ক্ষেত্রে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। উপকূল রক্ষার জন্য একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার দিকেও তার বিশেষ নজর ছিল। তার অষ্টপ্রধান পরিষদ শাসন কার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। ১৬৭৪ সালের আইগড় দুর্গে শিবাজির রাজ্যাভিষেক হয়। সেই দিনটি শুধু একজন রাজার অভিষেক ছিল না, স্বরাজ্যের স্বপ্ন বাস্তবে রূপ পাওয়ার এক ঐতিহাসিক মুহূর্ত ছিল। আর আজও কিন্তু শিবাজি মহারাজকে স্মরণ করা হয় তার ওই সাহসের জন্য, নেতৃত্বের জন্য, দূরদর্শিতার জন্য। কারণ তিনি কোথাও একটা গিয়ে এই বিষয়টাকে দেখাতে পেরেছিলেন যে দৃঢ় ইচ্ছা শক্তি বা এই যে বলছিলাম বারবার করে পরিকল্পনা করার কথা, পরিকল্পনা এবং অবশ্যই সবশেষে যেটা গুরুত্বপূর্ণ, মানুষের আস্থা থাকলে তবেই বড় লক্ষ্য অর্জনের দিকে একটু এগিয়ে যাওয়া যায় কয়েক পা। বাকিটা তো সময় বলে, বলেছেও, বলবেও। এবং এই যে বারবার করে বলছি সময় বলেছে, বলবে, সব কথা যখন বলি তখন একটা গান আমার খুব মনে পড়ে এবং যখন ভাবি রাজা মহারাজদের কথা বা শাসন ব্যবস্থার কথা। সময় হয়তো বদলেছে, অনেক কিছুই বদলেছে, অনেক কিছু বদলায়নি, কিন্তু কিছু কিছু বিষয় তো আমাদের ভাবায়, আমাদের কাঁদায়ও এবং মনে হয় যে তখন দুহাত জড়ো করে ভারত মায়ের কাছে একটু প্রার্থনা করি, একটু জানাই যে আমরা কি বলতে চাই, আমরা কি ভাবছি। আমার খুব পছন্দের একটি গান থাকলো তোমাদের জন্য। ঘড়ির কাঁটা বলছে আজ আর খুব বেশি সময় নেই, তাই আমায় বিদায় জানাতেই হবে। ভালো থেকো, সুস্থ থেকো আর কানে রেখো যুববাণী। ফলো করতে ভুলো না আমাদের যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ, কারণ সেখানেই তোমরা পাবে আমাদের সব অনুষ্ঠানের আপডেটস। আর যেতে যেতে তোমাদের জন্য থাকলো শিল্পী দুর্নিবার সাহার কণ্ঠে
আমার খুব পছন্দের।

0: শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন শুভাশিস বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন সাঁওতালি গানের অনুষ্ঠান।
1: শুরু হচ্ছে সাঁওতালি গানের অনুষ্ঠান।

সাঁওতালি গানের অনুষ্ঠানে আজ পরিবেশন করা হচ্ছে বিভিন্ন ধরনের লাগড়ে গান। লাগড়ে হল সাঁওতালি গানের একটি প্রকার। এই গান যে কোনো সময় এবং উপলক্ষ ছাড়াই গাওয়া যায়। সুর ও তাল অনুযায়ী বিভিন্ন ধরনের লাগড়ে গান রয়েছে, যেমন এতহব লাগড়ে, শিকরীয় লাগড়ে, ঝিকো লাগড়ে ইত্যাদি ইত্যাদি। তবে একই সুর ও তালের লাগড়ে গান অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন নামে পরিচিত। যেমন কোনো এক অঞ্চলের এতহব লাগড়ে অন্য অঞ্চলে হয়তো সোজে লাগড়ে নামে পরিচিত, আবার এক অঞ্চলের লাগড়ে গান অন্য অঞ্চলে

এই গানে নাচের আখড়ার বর্ণনা করা হয়েছে। বাদকের দল আগে আগে মাদল বাজায়, পিছনে রয়েছে নর্তকীর দল। জমজমাট এই নাচের আখড়ায় সকলকে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এবারের নিবেদন শিকারিয়ে লাগড়ে, পরিবেশন করছেন মালতী টুডু ও সহশিল্পীবৃন্দ। খামারের পরিত্যক্ত কোণে ফুটেছে গোলাপ ফুল, তার সৌন্দর্য সকলের মন ছুঁয়ে গেলেও পড়ন্ত বেলায় তা মলিন হয়ে পড়ে। আমার ছোট্ট মেয়েটির খোঁপায় সেই ফুল মলিন হওয়া অবধি শোভা পায়, গানটিতে এই কথাই বলা হয়েছে।

লাগড়ে গানের অপর একটি রূপ হল টুহুর। টুহুর লাগড়ে, কল্যাণী মুর্মু ও সহশিল্পীদের গাওয়া একটি টুহুর লাগড়ে গান শুনি।

এই গানেও নাচের আখড়ার বর্ণনা করা হয়েছে। নর্তকী দল নাচে ও গানে মাতোয়ারা হয়ে অবশেষে ক্লান্ত হয়ে পড়ছে, দেখলে মায়া হয়, তবু যেন খুশির শেষ নেই।

এবারে ঝিকে লাগড়ে গান পরিবেশনায় অঞ্জলি সরেন ও সম্প্রদায়। এই গানটিতে পুত্রকে নিয়ে মায়ের স্বপ্ন কথা বলা হয়েছে। ওহে বাছা, এবছর তোমার জন্য ধুতি কিনে দেব, আসছে বছর দেব পাগড়ি, আর তার পরের বছর তোমার বিয়ে দেব। দৈনন্দিন কাজে অখুশি তোমার বাবাকে রাজি করাতে হবে।

অনিল মান্ডি ও সম্প্রদায়ের পরিবেশনায় শুনি একটি সোজে লাগড়ে গান। গানটিতে পৌরাণিক আখ্যানের কথা বলা হয়েছে। প্রভুর দয়ায় কিভাবে এই বসুন্ধরা ও মানব সৃষ্টি হয়েছে তার উল্লেখ আছে গানটিতে।

অনেক ধরনের লাগড়ে গানের মধ্যে একটি হল সার্দি লাগড়ে গান। এই গান শোনাচ্ছেন গোলাপী হাঁসদা ও সম্প্রদায়ে। এই গানে সাঁওতাল জাতির সৃষ্টি কাহিনীকে স্মরণ করা হয়েছে। এত বড় পৃথিবীতে মানব জন্ম, বিশেষত সাঁওতাল জাতির জন্ম যে হাঁস হাঁসির নামক পাখি থেকে, সেই কথাই বলা হয়েছে।

আজকের শেষ নিবেদন জহার লাগড়ে গান। বাড়িতে সবই আছে, চিড়েমুড়ি আছে, মিষ্টিও আছে, কিন্তু খাবার লোক নেই, কাকে দেওয়া যায়? নাচের আখড়ার যারা শোভা বাড়ায়, সেই বাদকের দল বাজাতে বাজাতে ও নর্তকীর দল নাচতে নাচতে ক্রমশ যেন ক্লান্ত হয়ে পড়ছে। তাদেরই দেওয়া হোক এই চিড়েমুড়ি ও মিষ্টি, তারা চনমনে হয়ে উঠুক, জমে উঠুক আখড়া। এই কথাই বলা হয়েছে এবারের গানটিতে। পরিবেশন করছেন লবা মুর্মু ও সম্প্রদায়।

শুনলেন সাঁওতালি গানের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন নাটক, বেতার নাটক

আজকের নাটক অবশেষে, রচনা ডাক্তার অমিতাভ ভট্টাচার্য, প্রযোজনা সমরেশ ঘোষ। নাটক অবশেষে।

0: রক্ত দিয়েলে বাবা?
1: হ্যাঁ রে মা।
0: আচ্ছা বাবা, এই নিয়ে কতবার রক্ত দিলে তুমি?
1: কতবার? মুশকিলে ফেললি। তা কলেজ লাইফ থেকে শুরু করে কতবার হবে তা মানে ধর বার কুড়ি তো হলোই।
0: কুড়ি বার?
1: জানিস তো এদেশে রক্তের অভাবে কত শিশু মারা যায়। থ্যালাসেমিয়া শিশুদের কথাই ভাবনা, আমরা না দিলে রক্ত পাওয়া যাবে কোথা থেকে? রক্ত তো আর ফ্যাক্টরিতে তৈরি হয় না মা।
0: জানি তো বাবা, সেই জন্যই তো আমি এবার নার্সিং কলেজে ব্লাড ডোনেশন ক্যাম্পে নাম দিয়েছিলাম, কিন্তু আন্ডারওয়েট হয়ে যাওয়াতে বাতিল হয়ে গেলাম।
1: আন্ডারওয়েট? হতেই পারে না, ও মনে হচ্ছে ওয়েট মেশিনটায় কোনো গোলমাল ছিল। নার্সিং স্টুডেন্ট কখনো আন্ডারওয়েট হয়?
2: না না, কোনো গন্ডগোল ছিল না। আরে ঠিক মতো খাওয়া দাওয়া না করলে ওজনটা বাড়বে কোত্থেকে? না দুধটা ধরো।
1: দুধ? দুধ কেন শুভ্রা? মানে আমি তো এখন নেই খেয়ে অফিসে বেরোবো।
2: অফিস?
1: হ্যাঁ,
2: এতটা রক্ত দেবার পর তুমি এখন অফিসে যাবে?
1: শোন,
2: না না না না না, আজ তোমার অফিস যাওয়া হবে না, বরং দুধটা খেয়ে দু ঘন্টা শুয়ে থাকো।
1: কি বলছো কি তুমি?
2: উফ, কেন যে বছর বছর শরীর থেকে এত রক্ত দাও কে জানে।
0: মা, তুমি তো দিন দিন ওভারওয়েট হয়ে যাচ্ছ, তুমি তো মাঝে মাঝে রক্ত দিলেই পারো।
2: তোরা দে, তুই আর তোর বাবা দিয়ে পুণ্যি অর্জন কর, ওসব আদিক্ষেতা দেখানোর সময় আমার নেই।
1: বলো তো।
2: কি গো, আজও তোমার ফিরতে রাত 8টা বেজে গেল? আচ্ছা, চেষ্টা করলে আর একটু আগে কি ফেরা যায় না?
1: যায়, তবে তাতে কাজে ফাঁকি দিতে হয়। আর তাছাড়া কলকাতার রাস্তাঘাট আর গাড়ি ঘোড়ার অবস্থা দিন দিন যা হচ্ছে, ওসব তুমি বলো না।
2: দেখো তোমার না কয়েকদিন কেমন ফ্যাকাশে লাগছে।
1: হ্যাঁ,
2: রক্ত দিয়েছ তো 8-9 দিন হয়ে গেল, অথচ উইকনেসটা কিছুতেই কাটছে না, তাই না?
1: উইকনেস আমার আগেও ছিল না আর

0: নেই সুব্বু?
1: হ্যাঁ, নেই বললেই হলো, নিশ্চয়ই আছে। শোনো, তুমি না একটা ভালো টনিক কিনে এক মাস খাও তো।
0: টনিক? খাবো, নিশ্চয় খাবো।
1: ও শোনো, তোমার একটা রেজিস্ট্রি চিঠি এসেছে হসপিটাল থেকে, আমি সই করে রেখেছি।
0: আচ্ছা,
1: ওই যে ওই টিভির ওপর রয়েছে।
0: ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি দেখছি। ডিয়ার স্যার, দিস ইজ ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন দ্যাট ইয়োর ব্লাড টেস্ট শুড বি রিপিটেড ফর এক্সক্লুডিং দি প্রেজেন্স অফ HIV ভাইরাস।
1: কি গো ভাইরাস, সেটা আবার কি
0: ভাইরাস?
1: মা, একেবারে নাইট ডিউটিটা করে ফেললেই তো পারতিস।
2: বাবা বাবা, ঘরে ঢোকার মুখে কি সাদর সম্ভাষণ। মা, ইভিনিং ডিউটি রাত 8টায় শেষ হয়েছে, বেরোতে বেরোতে 8:30, আর বাড়ি ফিরলাম এই দেখো 9:16। খুবই কি দেরি করেছি?
0: না না, একদম দেরি করিসনি। জানিস মিমি, আমার নামে না একটা চিঠি এসেছে, ভাইরাস টাইরাস কি সব লিখেছে, ও মাথা মুন্ডু, আমি তো কিছুই বুঝতে পারছি না মা।
2: কই, দেখি দেখি।
1: এই নে, ভালো করে পড়ে দেখে বুঝিয়ে বলতো, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে।
2: কই দাও। দিস ইজ ফর ইউ কাইন্ড।
1: কিরে, রক্তে খারাপ কিছু পাওয়া গেছে?
2: না না, সেরকম কিছু নয়। আচ্ছা বাবা, তোমার তো এমনি শারীরিক কোনো অসুস্থতা নেই, তাই না?
0: না, মাঝে মাঝে ওই অ্যাসিডিটি ছাড়া আমার তো কোনো প্রবলেম নেই মা।
2: ওজন তো ঠিকই আছে, কোনো গ্ল্যান্ড প্ল্যান ফলেনি তো বাবা?
0: না না না না, আর ওজন মানে এই ব্লাড ডোনেশনের সময় তো দেখলাম 64 কেজি, ও গত বছরও আমার তাই ছিল। আচ্ছা ব্যাপারটা কি বলতো,
2: ওই ব্লাড ডোনেশনের সময় তুমি যেখানে রক্ত দিয়েছিলে, তারা তোমার ব্লাড স্যাম্পলটা আরেকবার পরীক্ষা করে দেখতে চাইছে যে তাতে HIV নামে এক ধরনের ভাইরাস আছে কিনা।
1: সেটা আবার কি জিনিস রে, কোনো খারাপ টারাপ কিছু নয় তো?
2: হ্যাঁ, এত ভাবছো কেন মা, এটা একটা রুটিন ব্যাপার, ওরা বাবাকে ডেকে পাঠিয়েছে আর একবার রক্তটা পরীক্ষা করবার জন্য।
0: যাবো বলছিস?
2: হ্যাঁ নিশ্চয়ই যাবে, আমিও যাবো তোমার সঙ্গে। আর তাছাড়া ওখানে ছাড়াও আমাদের হাসপাতালে প্যাথোলজিতে ব্লাডটা আর একবার করিয়ে নেব।
0: আর একবার কেন?
2: দুবার করলে ক্ষতি কি বাবা?
0: যা ভালো বুঝিস করো।
1: তখনই পই পই করে বারণ করেছিলাম যে রক্ত দিয়ে এত পুণ্য অর্জনের দরকার নেই, এবার ঠেলা সামলাও। কি রোগ শরীরে নিয়ে এলো কে জানে।
2: মা তুমি যাও তো রান্নাঘরে যাও, আমার ভীষণ খিদে পেয়েছে।
1: যাচ্ছি, তুই হাত মুখ ধুয়ে নে।
3: আরে বৌদি, আপনি হঠাৎ?
1: সনাতন, তোমার কাছে আমার একটা বিশেষ প্রয়োজন আছে।
3: সেজন্য তো মিমিকে দিয়ে আমাকে ডেকে পাঠাতেই পারতেন।
1: মানে ব্যাপারটা খুব গোপনীয়, তাই পাঁচকান করতে চাই না। তুমি হেলথে কাজ করো বলেই তোমার কাছে এসেছি।
3: গোপনীয় কি ব্যাপার বলুন তো বৌদি?
1: তোমার দাদা মাঝে মাঝে রক্তদান করে, তাতে তুমি জানো।
3: হ্যাঁ, এই তো কিছুদিন আগেও ভলেন্টারি ব্লাড ডোনারদের হয়ে রক্ত দিয়েছেন, আমার সঙ্গে বাজারে দেখা হয়েছিল।
1: ওই রক্ত দিয়েই কাল হয়েছে। এই দেখো ওরা কি চিঠি ফাটিয়েছে।
3: কই দেখি দেখি। ওরা ওই দাদার ব্লাড স্যাম্পলটা ওখানে আরেকবার টেস্ট করতে চেয়েছে।
1: কেন চেয়েছে বলো তো?
3: ওই এইডস বলে একটা রোগ আজকাল খুব হচ্ছে না, ওর জীবাণুর নাম হলো HIV ভাইরাস। তা ওরা হয়তো সন্দেহ করছে দাদার রক্তে ওই জীবাণু থাকতে পারে।
1: বলো কি, আচ্ছা রোগটা কি খুব বাজে রোগ?
3: বুদি বুদি, আমি তো ডিটেলসে বলতে পারবো না, তবে শুনেছি মানে বাজে পাড়ায় গেলে নাকি এসব রোগ হয়।

0: এক কাজ করুন, আপনি বরং এই চিঠিটা আমার কাছে রেখে যান, আমি আজই একবার ডাক্তার চক্রবর্তীর কাছ থেকে সব জেনে আসবো।
1: ভয়ে আমার হাত পা ধরে ঠান্ডা হয়ে আসছে। কি বিপদে পড়লাম বলো তো সনাতন।
0: বৌদি, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন, দাদার তো আর এইডস হয়নি, হয়তো কোনো কারণে ওদের সন্দেহ হয়েছে। আপনি বাড়ি যান, আমি রাতে দেখা করবো।

0: গেল চিঠিটা এইখানে তো রাখলাম। মা, ও মা,
1: কি
0: মা, ব্লাড ব্যাংক থেকে পাঠানো বাবার চিঠিটা কোথায় গেল?
1: কোথায় তা আমি কি করে জানবো? দেখ, হয়তো তোর বাবা অন্য কোথাও রেখেছে।
0: বাবা জানেই না, চিঠি তো পরশুদিন আমি নিয়ে এখানে রাখলাম। তুমি কাউকে দাওনি তো মা?
1: আমি আমি আবার ওই চিঠি কাকে দেবো? আর আমি ওর সবই বুঝি বা কি?
0: বোঝো না বলেই হয়তো কারো কাছে বোঝবার জন্য দিয়েছ।
1: আহ, কি যে উল্টোপাল্টা বকছিস নাই সাত সকালে!
0: উল্টোপাল্টা নয় মা, আমি ঠিকই বলছি। তুমি কাল সনাতনদার কাছে গিয়েছিলে, সঙ্গে ছিল না ওই চিঠিটা? কি ঠিক বলছি তো?
1: তুই এসব জানলি কি করে?
0: জানতে হয় মা, কিন্তু তুমি কোন বুদ্ধিতে সনাতনদার কাছে গেলে বলো তো?
1: সনাতন হেলতে কাজ করে, আর তোর বাবা, আর তুই যখন আমার কাছে সবকিছু গোপন করে গেলি তখন
0: তখন কি
1: তখন তখন এছাড়া আমার আর কি করার ছিল বল?
0: বাহ, ঘরের সমস্যা বাইরে জানিয়ে এসে এখন বলছো আমার কি করার ছিল বল। তা সনাতনদা তোমায় কি বলল?
1: বলল তোর বাবা নাকি এইডস হতে পারে। আরে, খারাপ জায়গায় গেলে নাকি ওইসব রোগ হয়। আরে, এসব কথা সত্যি নাকি?
0: সত্যি মিথ্যে যাচাই করার জন্য তুমি আমার কাছে জিজ্ঞেস করতে পারতে মা, তা না করে হাসপাতালের স্টোর কিপার সনাতন দার কাছে গেলে কেন? সারা পাড়ার লোকের কাছে এইভাবে বাবার মাথাটা হেট করলে কেন মা?
2: মায়ের ওপর রাগ করে কোনো লাভ নেই মিমি। খবরটা আজ দু তিনটে নিউজ পেপারে বেরিয়েছে।
0: কই, দেখি দেখি।
2: এই দেখ,
0: কলকাতায় নতুন এইডস রোগী। কিন্তু কিন্তু বাবা, এ তো রং ইনফরমেশন। এইচআই ভাইরাস তোমার রক্তে আছে কিনা তাই ওরা জানতে চেয়েছে, আর আর এখানে লিখেছে কিনা।
2: আরে বাবা, এই কথা তুই আমায় বোঝাতে পারিস, কিন্তু ওদের মুখ বন্ধ করবি কি করে বল?
0: এত দায়িত্বজ্ঞানহীন ওরা! আগে তো ভালো করে খোঁজ নেবে। যে কোনো ব্লাড ডোনারের এইচআইভি টেস্ট করা তো এখন একটা রুটিন ব্যাপার বাবা।
1: কি সব বলছিস তোরা, আমি তো মাথা মুন্ড কিছুই বুঝছি না।
0: তোমার এত বুঝে দরকার নেই মা, তুমি বরং বাবার জন্য চা জল খাবার করে আনো, যাও।
1: কি রোগ যে নিয়ে এলো তোর বাবা জানি না। মনিমা, ও মনিমা, মনিমা!
0: এত ডিপ্রেসড হয়ে পড়ো না বাবা। দু জায়গায় ব্লাড টেস্ট করাতে দিয়েছি, রিপোর্টটা আগে আসতে দাও, তারপর।
2: ওই রিপোর্ট আসার সময় পর্যন্ত যে কেউ অপেক্ষা করতে রাজি নয় মিমি।
0: কে রাজি নয় বাবা?
2: আমার অফিসের কর্তৃপক্ষ, কলিগরা, এমনকি আমার প্রতিবেশীরাও। অপরাধী জানিল না কিবা অপরাধ, বিচার হইয়া গেল।
0: অফিসে তোমায় কেউ কিছু বলেছে?
2: হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্টাল ইনচার্জ বোসবাবু। বোসদা, আমায় ডেকেছেন? আরে এসো এসো, আমি তোমাকেই খুঁজছি। গতকাল তো অফিসে আসুনি না, ক্যাজুয়াল নিয়েছি, মানে ওই ব্লাড টেস্ট করতে গিয়েছিলাম, দেরি হয়ে গেল। বেশ তো, আরো কয়েকটা দিন ছুটি নিয়ে নাও, তোমার তো ছুটি পাওনাই আছে।

0: হ্যাঁ, তা আছে, কিন্তু হঠাৎ নিতে যাব কেন?
1: না, তোমার শরীরটা খারাপ যাচ্ছে তো, এ সময় তোমার কয়েকদিন বিশ্রামের দরকার।
0: শরীরটা আমার বোঝা, আমি তো কোনো রকম অসুস্থতা বোধ করছি না, তবে ছুটি নেব কেন?
1: প্রভাস, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তোমাকে বলতে আমার খারাপ লাগছে, অথচ না বলেও উপায় নেই।
0: কি বোঝা?
1: তোমার সহকর্মীরা তোমার সঙ্গে কাজ করতে হেজিটেট করছে।
0: হ্যাঁ, মানে
1: যতক্ষণ না তোমার ব্লাড টেস্টের ফাইনাল রিপোর্টটা আসছে।
0: কি বলছেন বোঝা? মানে ব্লাড ডোনার্সদের এইডস এর জীবাণু পরীক্ষাটা তো একটা রুটিন ব্যাপার। হ্যাঁ, আর আমার মেয়ে নার্সিং পড়ছে, তাই আমি ওর হাসপাতালেই।
1: প্রভাস, আমার হাত পা বাঁধা। এই দেখো দেখো, 21 জন সহকর্মীর গণ আবেদন। প্লিজ প্রভাস, আমায় তুমি ভুল বুঝো না।

0: আশ্চর্য, তোমার তো এজ হয়নি বাবা, তা সত্ত্বেও এই অপমান তোমাকে ওরা করতে পারলো? আর তাছাড়া কারো এজ হলেও তা একমাত্র ছড়াতে পারে দৈহিক সংযোগের ফলে, রক্তের মাধ্যমে বা ইঞ্জেকশনের সিরিঞ্জের মাধ্যমে, ছোঁয়াছুঁই থেকে বা খাবার বা জল থেকে, নিঃশ্বাসের সঙ্গে তো এরক ছড়ায় না। প্রফেসর আলম সেদিন পরিষ্কার বললেন যে এইডস রোগীর সঙ্গে এক ঘরে থাকলে, এক বাথরুম ব্যবহার করলে, এমনকি এক থালা থেকে খাবার খেলেও বাবা এরক ছড়ায় না।
1: বলা আর করার মধ্যে যে অনেক পার্থক্য মিমি, আমি যে এখন কি করি
0: বাবা? বাবা তুমি কি খুব ভয় পাচ্ছ বাবা?
1: হ্যাঁ,

0: প্রভাস, ও প্রভাস,
1: কে?
0: এক মিনিট,
2: পরশু থেকে তো আমাকে খুঁজছি। আমাকে হঠাৎ
3: একটু গোপন কথা আছে তোমার সঙ্গে।
2: আমার সঙ্গে গোপন কথা?
3: হ্যাঁ, যে জন্য বাড়ি না গিয়ে এখানেই তোমাকে ধরলাম, জাস্ট দু মিনিট।
2: বেশ বলো।
3: তোমার ওই ব্লাড রিপোর্টটার কথা বলছিলাম আর কি।
2: ও,
3: সাসপেক্টেড কেস তো?
2: সাসপেক্টেড? কে কি সাসপেক্ট করেছে বলো।
3: এই নানা জনে নানা রকম সাসপেক্ট করছে আর কি। জনপ্রতিনিধি হিসেবে আমারও তো একটা ডিউটি আছে।
2: বটে তো।
3: হ্যাঁ, তাই বলছিলাম কটা দিন একটু বাইরে থেকে ঘুরিয়ে শোনা, কি দরকার? পাড়ার লোকের অহেতু কৌতূহলের খোরাক হয়ে।
2: তাহলে শিবু, তুমি বলছো যে আমি এখন এই এলাকার লোকের অহেতু কৌতূহলের খোরাক?
3: প্রভাস, প্লিজ প্লিজ ব্যাপারটা অন্যভাবে নিও না। জানো তো, এইডস রোগটা নিয়ে একটা মৃত্যু ভয় জড়িয়ে আছে সবার মনে।
2: জানি। ঠিক আছে, তোমার প্রস্তাব বিবেচনা করে দেখব।
3: আচ্ছা।
2: তুমি আজ হঠাৎ মনির মার হাত দিয়ে চা পাঠালে?
4: কাজে ব্যস্ত ছিলাম তাই। কেন, মনির মা কি মানুষ নয়?
2: না না না, আমি সে কথা নয় সুপ্রা, তবে আমাদের এতদিনের

0: দাম্পত্য জীবনে আজ হঠাৎ এই পরিবর্তন তো, তাই
1: পরিবর্তন মনে করলেই পরিবর্তন। তোমার সংসারে আমি কি চিরকাল ওই দাসীর মতো খাটবো নাকি?
0: তার মানে?
1: মানে আর কি, তুমি এখানে সেখানে ফুর্তি করে বেড়াবে আর আমি তোমার হুকুম তামিল করে যাব।
0: এই সমস্ত তুমি কি বলছো শুভ্রা? আমি আমি ফুর্তি করে বেড়াই?
1: নিশ্চয়ই, নইলে এসব নোংরা রোগ কারো হয়? লজ্জায় আমি কারো কাছে মুখ দেখাতে পারছি না, সমিতিতে যেতে পারছি না।
0: ওরা নিশ্চয় রোগটার সম্বন্ধে সঠিক তথ্য জানে না, তাই ওরা এই সমস্ত মনে করছে।
1: তাহলে তুমি জনে জনে গিয়ে ওদের বোঝাও যে তুমি নোংরা পাড়ায় যাওনি।
0: কি বলছো কি তুমি?
1: আকাশ থেকে এই রোগ তোমার উপর পড়েছে?
2: হ্যাঁ মা, বোঝাবো, ওদের সবাইকে বোঝাবো যে এইডস হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ। ভাইরাসটার নাম হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, সংক্ষেপে HIV। এই ভাইরাস দেহে ঢুকলেই যে রোগটা হবে এমন কোনো কথা নেই মা, হতে পারে এই পর্যন্ত। আর আর হলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে, বারে বারে জ্বর হয়, গ্ল্যান্ড ফলে ওজন কমে যায়।
1: আমাকে এত বুঝিয়ে কি হবে, যা হবার তা তো হয়েছে। ও, আমি তো এখন কি করবো তা জানি না।
0: চাকরিটাও বোধ হয় গেল মিমি, বাধ্যতামূলক অবসর নেবার প্রস্তাব এসেছে। কালকে বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং বসবে, কি হবে কে জানে।
2: কি হবে মানে, দেশে কি আইন কানুন বলে কিছু নেই নাকি?
0: আছে, আবার নেইও। কয়েকদিন আগে সেই ঘটনাটা পেপারে পড়িসনি, এইডস আক্রান্ত এক তরুণকে দিন রাত রাস্তায় পড়ে থাকতে হয়েছিল। তার বাড়ির লোক তাকে আশ্রয় দেয়নি, স্থানীয় হাসপাতাল, থানা, এমনকি কোনো সমাজসেবী সংস্থাও তার সাহায্যে এগিয়ে আসেনি। জানিস মা, আমার মতো সেই হতভাগ্য তরুণও ছিল ভলেন্টারি ব্লাড ডোনার। আর তো মানুষের প্রয়োজনে বার বার রক্ত দিয়েছে সে, অথচ সে নিজে যখন আর্ত, তার প্রয়োজনে কেউ এগিয়ে এলো না। আমারও হয়তো ভবিতব্যে তাই লেখা আছে।
2: বাবা বাবা, এইসব তুমি কি বলছো? আমি তো সবসময় তোমার পাশে আছি।
0: শুধু তুইই আছিস, আর কেউ নেই। এমনকি তোর মা আলাদা শুচ্ছে, আলাদা থালায় আমায় খেতে দিচ্ছে।
2: সে কি, আমি তো কিছু জানি না।
0: তোর তো জানার কথা নয়, তোর তো একদিন নাইট ডিউটি চলছে, কতক্ষণই বা তোর সঙ্গে আমার দেখা হয়। আর একটা ব্যাপার দেখ, তোর মা আমার চরিত্র নিয়ে কদিন ধরে সুযোগ পেলেই বাজে কথা বলছে। আমার আমার নিজেকে নিজের কাছে বড় ছোট মনে হচ্ছে মিমি, বড় ছোট মনে হচ্ছে।
2: বাবা আর দুটো দিন বাবা, পরশু দিনই ব্লাড টেস্টের রিপোর্টটা পেয়ে যাব।
0: রিপোর্টে নেগেটিভ এলেও কি সবার ওই ভুল ধারণাগুলোকে রাতারাতি পাল্টে দিতে পারবো? পারবো না মিমি, পারবো না। আমাদের এই অশিক্ষিত মনগুলো যতদিন না শিক্ষিত হবে ততদিন এভাবেই চলবে রে।
2: তবুও তো চেষ্টা করতে হবে বাবা, কত পুরনো রোগ কুষ্ঠ, তার থেকে আমরা কি এখনো সম্পূর্ণ সংস্কার মুক্ত হতে পেরেছি বলো? আচ্ছা বাবা, তোমায় একটা কথা জিজ্ঞেস করব।
0: নিশ্চয়ই, তুই তো শুধু আমার একমাত্র সন্তান নস, তুই আমার সত্যিকারের বন্ধু। বল মিমি।
2: বাবা বাবা, একটা কথা আমায় সত্যি করে বলবে?
0: বল।
2: মানে তুমি

0: জন্য বিপথে গিয়ে এই ভয়ঙ্কর রোগের
1: মিমি মিমি শেষ পর্যন্ত তুইও আমাকে
0: বাবা
1: আমি তোর কাছেও
0: না না বাবা তা নয় তুমি বিশ্বাস করো তুমি আমার কাছে চিরটা কাল যেমন দেবতার আসনে ছিলে তাই থাকবে বাবা কিন্তু কিন্তু আমার যে বড্ড ভয় করে বাবা যদি ভুল করেও ওই রিপোর্টটা পজিটিভ আসে তাহলে তোমাকে যে আজ নয় কাল চিরকালের জন্য হারাতে হবে বাবা

0: বাবা, ও বাবা, মা, ও মা, সবাই শুনে যাও, রিপোর্টটা নেগেটিভ। হ্যাঁ মা, হ্যাঁ, বাবার রক্তে এইচআই ভাইরাস নেই। আমি নিজে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ডক্টর রায়ের সঙ্গে দেখা করেছি, উনি বলেছেন যে ভয়ের কিচ্ছু নেই মা, কিচ্ছু নেই। কি হলো মা, চুপ করে আছো কেন? মা,
1: তোর বাবা
0: কি
1: চলে গেছে মিমি?
0: কি বলছো মা? বাবা চলে গেছে?
1: এই চিঠিটা পড়ে দেখ।
0: বাবার চিঠি কই দেখি।
2: শুভ্রা, গত 7 দিনে আমার চারপাশের পৃথিবীটা যে এত দ্রুত বদলে যাবে তা আমি স্বপ্নেও ভাবিনি। আমার অফিস কলিগ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার কাছেই আমি একটা আতঙ্কের জীব হয়ে দাঁড়িয়েছি। আমার এই দুঃসহ মানসিক যন্ত্রণায় আমি তোমাদের কাছে, বিশেষ করে তোমার কাছে সহমর্মিতা আশা করেছিলাম। তুমি আমার পাশে দাঁড়ালে আমি সসম্মানে বেঁচে থাকার লড়াইটা লড়তে পারতাম, কিন্তু তার হল না। শুধুমাত্র সন্দেহের বশে আমি সবার কাছে অপরাধী হয়ে গেছি। আমার একমাত্র মেয়ে, যাকে আমি প্রাণের চেয়েও ভালোবাসি, গতকাল মনে হলো আমাকে নিয়ে সন্দেহ তার মনে উঁকি মারছে। বলো শুভ্রা, এরপর এখানে আর আমি থাকি কি করে? হ্যাঁ, আমি চলে যাচ্ছি। না না, এ পৃথিবী ছেড়ে নয়, চলে যাচ্ছি এক সমাজসেবী সংস্থার হয়ে বাইরে কাজ করতে। তারাই আমার চিকিৎসার দায়িত্ব নেবে যদি কখনো সত্যি সত্যি আমার এইডস হয়। তোমরা সুখে থেকো, তোমাদের প্রভাস।

0: ডাক্তার অমিতাভ ভট্টাচার্য রচিত অবশেষে নাটকটির অভিনয় এখানে শেষ হল। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন বোসবাবু তরুণ মিত্র, শিবু দেবকুমার চক্রবর্তী, সনাতন স্বপন সাঁই, মিমি নমিতা চট্টোপাধ্যায়, শুভ্রা শেফালী বন্দ্যোপাধ্যায় ও প্রভাসের ভূমিকায় অরুণ মুখোপাধ্যায়। কারিগরি সহযোগিতা বিশ্বনাথ মান্না, সম্পাদনা শিখা সাহা। অবশেষে নাটকটি প্রযোজনা করলেন সমরেশ ঘোষ।
1: শুনলেন বেতার নাটক অবশেষে, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সম মনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান ও গুজরাট সফর করবেন। বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করে বললেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। পাকিস্তানে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত 40 জনের মৃত্যু, আহত 8। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলায় মানবিক সহায়তার পরিমাণ বাড়িয়েছে ভারত। ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2,595। ফিফা বিশ্বকাপ ফুটবল রাউন্ড অফ 32 ম্যাচে সুইজারল্যান্ড 2-0 গোলে আলজেরিয়াকে হারিয়ে দিয়েছে। অন্য খেলায় আজ অস্ট্রেলিয়া মিশরের মুখোমুখি হবে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকায়চি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতিতে দুই নেতা গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পায়েলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান। এ প্রসঙ্গে তারা 2025-29 জুলাই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নজরদারি দলের রিপোর্টের কথাও উল্লেখ করেন। এছাড়া গত বছরের 10 নভেম্বর দিল্লির লালকেল্লায় গাড়িবোমা বিস্ফোরণের ঘটনারও নিন্দা করেন। তারা এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয় আল কায়দা, আইসিস, জেইস ই মোহাম্মদ, লস্কর এ তৈবা সহ রাষ্ট্রসংঘের চিহ্নিত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সম মনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন দুই প্রধানমন্ত্রী। কোয়াড গঠন কাঠামোর আওতায় গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতির বিষয়ে তারা সন্তোষ ব্যক্ত করেন। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার জন্য আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সুসংহত পদক্ষেপ নেওয়া উচিত বলে উভয় নেতাই মত ব্যক্ত করেছেন। ভারত এবং জাপান দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত এক যৌথ ঘোষণাপত্রে উভয় দেশ জানিয়েছে এক্ষেত্রে পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং অভিন্ন স্বার্থ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুদেশের সমৃদ্ধ নিরাপত্তা এবং অর্থনৈতিক ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। উভয় পক্ষই সেমিকন্ডাক্টর, বিরল খনিজ

0: পর জাপানের বেশ কয়েকটি সংবাদপত্র গণমাধ্যমে ইতিবাচক প্রতিবেদন প্রকাশ করেছে। দি জাপান টাইমস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, সরবরাহ শৃঙ্খল সমস্যা, জ্বালানি নিরাপত্তা এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদারের সঙ্গে সম্পর্কে জোরদার করার পদক্ষেপ নিয়েছে। কিয়োটো নিউজ জানিয়েছে, এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক প্রভাবের মধ্যে একটি মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে ভারত জাপান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনেরও উদ্বোধন করবেন। 480 কোটি টাকায় নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পেরও সূচনা করবেন। রাজস্থান সফরকালে তিনি বালোত্রায় 1.06 লক্ষ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও শিলান্যাস এবং উদ্বোধন করবেন। এই প্রকল্পের মাধ্যমে শিল্প তিনি জয়পুর মেট্রো রেলের প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের শিলান্যাসও করবেন। এই প্রকল্পের মাধ্যমে শিল্প এবং আবাসিক অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। এই প্রকল্পে 36টি স্টেশন থাকবে, খরচ পড়বে 13,000 কোটি টাকা। আগামীকালই সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুজরাট যাবেন। সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটি সূচনা করবেন। এর মাধ্যমেই ভারতের সেমি কন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব স্থিতিশীল, সক্ষম এবং উদ্ভাবন কেন্দ্রিক উন্নতির লক্ষ্যে পরবর্তী পর্যায়ের দিকে এগিয়ে চলেছে। প্যারিসে ভারত ফ্রান্স বাণিজ্য রাউন্ড টেবিল বৈঠকে তিনি বলেন, বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে। এর কারণ প্রযুক্তিগত উন্নয়ন, সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য, শক্তিক্ষেত্রে রূপান্তর এবং ভূরাজনৈতিক বিকাশ ইত্যাদি। শ্রীমতী সীতারামন 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে ফরাসি ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের ভারতের লগ্নির আবেদন জানান। যুব বিষয়ক দপ্তর আজ নতুন দিল্লিতে মাই ভারত ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন কনক্লেভের আয়োজন করেছে। অ্যাসোচেম, ফিকি, সিএআইটি এবং বণিক সংগঠন সিআইআই এই কনক্লেভে যোগ দিয়েছে। শিল্প সংস্থাগুলিকে মাই ভারত ব্যবস্থাপনায় যোগদানের লক্ষ্যেই এই সম্মেলন। সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যুবকদের উন্নয়নের ওপর। অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে যুবরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা।
1: রাজ্য বিধানসভা রাজ্য কি জনতা কে কল্যাণ কে লিয়ে নীতিয়া কানুন বনানে কে সাথ উনকে সমাধান উনকে বেহতর জীবন কে লিয়ে ভি কাম করতি হে। ইসলিয়ে আপ জিতনি বিধানসভা কে অন্দর তর্কপূর্ণ তরিকে সে তথ্যোঁ কে আধার পর অচ্ছি চর্চা সংবাদ করেঙ্গে উতনা হি আপ অচ্ছা নেতৃত্ব দে পায়েঙ্গে ওর যে বিধানসভা কে ইস নেতৃত্ব সে হি রাজ্য কা নেতৃত্ব নিকলতা হে, দেশ কা নেতৃত্ব নিকলতা।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন বিধায়কদের পরিষদীয় রীতিনীতি ও নিয়মকানুন সম্মতে ওয়াকিবহল করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, বিধানসভার অধ্যক্ষ রতীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত রয়েছেন। পাকিস্তানের শেরানি ঝোপ মহাসড়কে আজ এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত 40 জন প্রাণ হারিয়েছেন, আহত আরও 8। বালুচিস্তান ও খাইবার পাখতানখোয়া সীমান্তের কাছাকাছি দানাসার এলাকায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে ইতিমধ্যে 40 জনের দেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য ঝোপের ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী 57 দিন ব্যাপী তীর্থযাত্রায় অমরনাথ গুহা মন্দিরের পবিত্র শিবলিঙ্গ দর্শন করবেন। 28 আগস্ট

0: অমরনাথ যাত্রা শেষ হবে। উপরাষ্ট্রপতি সি ভি রাধাকৃষ্ণন জম্মু কাশ্মীরের বার্ষিক অমরনাথ যাত্রায় অংশ নেওয়া সকল পুণ্যার্থী ও ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ষিক অমরনাথ যাত্রায় অংশ নেওয়া পুণ্যার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন এক চিঠিতে, বার্ষিক অমরনাথ যাত্রাকে দেশের আধ্যাত্মিক ঐতিহ্য ও সাংস্কৃতিক একতার এক চিরন্তন অধ্যায় হিসেবে বর্ণনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অমরনাথ যাত্রা হল সনাতন সংস্কৃতির প্রতি অবিচল ভক্তি, ধৈর্য, সংযম এবং অদম্য চেতনার পবিত্র প্রতীক। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারত তার মানবিক সহায়তার পরিমাণ আরও বাড়িয়েছে। চিকিৎসা সেবা ও ত্রাণ পাঠানোর বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভেনেজুয়েলায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল ধারাবাহিকভাবে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছে। ভেনেজুয়েলার দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। গত 24 জুন পরপর 2টি শক্তিশালী ভূমিকম্পে কারাকাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2,595, আহত 12,000-এরও বেশি। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অব 32 ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে আজ সুইজারল্যান্ড 2-0 গোলে আলজেরিয়াকে হারিয়ে দিয়েছে। অন্য খেলায় অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার, সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সমমনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান ও গুজরাট সফর করবেন। খবর এখনকার মতন শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান, উপস্থাপনায় বৃষ্টিদেব। শ্রোতা বন্ধুরা, আজকের বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে প্রথম নিবেদনে থাকুক মোকাম।

গানে সাজানো আজকের এই আয়োজন। যে গান কখনো ফিরিয়ে নিয়ে যায় শৈশবের উঠোনে, কখনো ছুঁয়ে যায় ভালোবাসার দিনগুলো, আবার কখনো অকারণে মুখে এনে দেয় এক চিলতে হাসি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুরোধের আসর। থাকুন আমার সঙ্গে আর শুনতে থাকুন একের পর এক আপনাদেরই পছন্দের গান। প্রথমে যারা আমাদের কাছে অনুরোধ করেছেন তাদের নাম হলো বিষ্ণুপদ সেন, মায়া সেন, কৌশিক সেন, শ্রেয়সী সেন, কতুলপুর বাঁকুড়া থেকে। রইল বন্ধু আপনাদের জন্য আপনাদেরই পছন্দের এই গানটি।

আপনারা শুনছেন অনুষ্ঠান অনুরোধের আসর। এবারে যে গানটি শুনবেন সেই গানের শিল্পী মান্না দে, অনুরোধ করেছেন চন্দন কুমার রাজশ্রী রায়, খানাকুল হুগলি থেকে। রইল বন্ধু আপনাদের জন্য এই গানটি।

আপনারা শুনছেন অনুরোধের আসর অনুষ্ঠান। এবারে শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান, অনুরোধ করেছেন সুমন জানা, কামিনী জানা, দুলাল জানা, সৃজন, মালা ও সুজাতা, ছত্রী এগরা, পূর্ব মেদিনীপুর থেকে। রইল বন্ধু আপনাদের জন্য আপনাদের পছন্দের এই গানটি।

এবারে অনুরোধ করেছেন প্রবীর কুমার, পান্টিবাজার, কুমারখালী, কুষ্টিয়া, বাংলাদেশ থেকে। শুনতে চেয়েছেন রাহুল দেব বর্মনের কণ্ঠে এই গানটি।

শুনছেন অনুষ্ঠান অনুরোধের আসর। এবারে শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান, অনুরোধ করেছেন মনীষা রায়, মেখলিগঞ্জ কোচবিহার থেকে।

লস্করের কণ্ঠে একটি গান অনুরোধ করেছেন ঐশিকা, রেবা, বাণী, অম্বরীশ, সজীব, মিঠু ও ছুটি ও বিন্দু, মারো মানকর পূর্ব বর্ধমান থেকে। রইল বন্ধু আপনাদের জন্য এই গানটি।

শুনছেন অনুরোধের আসর অনুষ্ঠান। এবারে শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে ছায়াছবি মায়ামৃগ থেকে অনুরোধ করেছেন অসীম কুমার মণ্ডল, বেতালন, মঙ্গলপুর বাঁকুড়া থেকে। রইল বন্ধু আপনার জন্য এই গানটি।

শুনছেন অনুরোধের আসর অনুষ্ঠান। এবারে অনুরোধ করেছেন বাবু সুরাই, মানু সুরাই, সুখদেব সুরাই, মিলা সুরাই, অনিমা, প্রদীপ, সুজাতা, সুদীপ সুরাই, বেগড়ি দোমজুর, হাওড়া থেকে। শুনতে চেয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান। রইল বন্ধু আপনাদের জন্য এই গানটি।

আজকের অনুরোধের আসরে এখানেই শেষ হলো। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন শেষ হলো। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 5টায় এবং বাংলাদেশ সময় বিকেল 5টা বেজে 30 মিনিটে। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় বিকেল 3টে বেজে 10 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 3টে বেজে 30 মিনিট হয়ে 32 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টসে।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 5:02 হয়ে 13 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 5:32 হয়ে 35 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন জানিয়ে দেব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামী 24 ঘণ্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বেশি, ও দিনের সর্বনিম্ন তাপমাত্রা 26.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাপ যথাক্রমে 95% ও 66%। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 0.14.9 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবী বন্ধুদের জন্য আবহাওয়ার বিশেষ সতর্কবার্তা। 3/7/2026 থেকে 7/7/2026 পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল বরাবর এবং উপকূল থেকে দূরে ঘণ্টায় 35-45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং মাঝে মাঝে ঘণ্টায় 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবী বন্ধুদের 3/7/2026 থেকে 7/7/2026 পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল বরাবর এবং উপকূল থেকে দূরবর্তী অঞ্চলে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এবারে জানিয়ে দেব আজ অর্থাৎ 3/7/2026-এর মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে। ভারতীয় সময় বিকেল 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সঞ্জয় হাজরা, 6:20 ক্ষেত খামারের কথা, 6:50 আপনার স্বাস্থ্য, কোন পাতা কোন রোগ শুনবেন প্রথম পর্ব, এ বিষয়ে বলবেন ডাক্তার সুবল মাইতি, 7:00 বেতার নাটক অবশেষে লেখক ডক্টর অমিতাভ ভট্টাচার্য, প্রযোজক সমরেশ ঘোষ, রাত 7:45 শুনবেন হাউসফুল।

ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী, গায়িকা এবং অভিনেত্রী মালবিকা সেনের সাক্ষাৎকার নিয়েছেন ইনা বাগচি। শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব প্রযোজনায় দুর্বাদে। 8:15 শুনবেন মহিলাদের আসর সৃষ্টি। অনুষ্ঠানটির বাইরে থেকে রেকর্ড করে এনেছেন চিত্রা মুখোপাধ্যায়, উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় সৃজিতা রায়। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। 9:45 সঙ্গীত শিক্ষার আসর, রবীন্দ্রসঙ্গীত শিল্পী রবীন্দ্রসঙ্গীত প্রমিতা মল্লিক। 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, এসরাজ শুভায়ু সেন মজুমদার, রাগ বাগেশ্রী, তবলায় সুধীর ঘোড়াই। 10:45 শুনবেন উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সৃজিতা রায়। রাত 12:00 মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আজ অর্থাৎ 3/7/2026 দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে। এখন শুনবেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়। উপস্থাপনে আমি পল্লবী সিনহা।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা। শুরু করছি অনুষ্ঠান আজ সন্ধ্যায়। দিনের ব্যস্ততা ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছে তার রঙিন পশরা। পশ্চিম আকাশে সূর্যের শেষ আলো যেন নরম তুলির টানে এঁকে দিচ্ছে বিদায়ের ছবি। একে একে জ্বলে উঠছে ঘরের আলো, উঠোনে ফিরছে পাখিরা, কোথাও সন্ধ্যার প্রদীপ। সব মিলিয়ে সন্ধ্যা যেন এক অনন্য। দিনের সঙ্গে রাতের ক্লান্তির সঙ্গে প্রশান্তির আর কর্মব্যস্ততার সঙ্গে নিজের কাছে ফিরে আসার এক নীরব আয়োজন। এই সময়টুকু যেন বড় আপন, তাই না? সারাদিনের ছোট বড় গল্পগুলো তখন ধীরে ধীরে এসে বসে মনের জানলায়। কোনো অসমাপ্ত কথার স্মৃতি, কোনো প্রিয় মুখের হাসি, কোনো পুরনো গানের সুর, সব মিলিয়ে সন্ধ্যা আমাদের জীবনে এক কোমল অধ্যায়। এই আলো আঁধারের ভেতরেই আমরা খুঁজে পাই একটু স্বস্তি, একটু নিঃশ্বাস, একটু নিজের সঙ্গে কথা বলার অবকাশ। আজকের এই অনুষ্ঠান জুড়ে থাকবে একজন বিশিষ্ট ব্যক্তিত্বের জন্মদিনের কথা, এগিয়ে চলার গল্প, প্রতিদিনের চলার পথে কিছু লাইফস্টাইল টিপস, আর ফিফা ওয়ার্ল্ড কাপের কিছু কথা, আর লাস্ট বাট নট দ্য লিস্ট সুন্দর সুন্দর কিছু গানের সম্ভার। হয়তো কোনো গান আপনাদের ফিরিয়ে দেবে কোনো ফেলে আসা দিনের স্মৃতি, কোনো কথায় মিলবে নতুন ভাবনার আলো, কিংবা কোনো মুহূর্ত নিঃশব্দেই ছুঁয়ে যাবে মন। তাই যেখানেই থাকুন, বাড়িতে, কর্মস্থলে, পথে, কিংবা প্রিয় কোনো জানালার ধারে, কিছুটা সময় শুধু নিজের জন্য রেখে দিন। সন্ধ্যার এই মায়াবী আবহে মনটাকে একটু বিশ্রাম দিন। আমি আছি আপনাদের সঙ্গে কথায়, সুরে আর অনুভূতিতে। চলুন, গোধূলির এই নরম আলোকে সঙ্গী করে শুরু করি আজকের আয়োজন। শুরু হোক আজ সন্ধ্যায়। একটি সন্ধ্যা, কিছু গল্প, কিছু গান, সঙ্গে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু অল্প বিস্তৃত।

সঙ্গীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন কিশোর কুমার। তার কণ্ঠে হাসি ছিল, কান্না ছিল, ছিল জীবনের অসংখ্য রং। সেই সুরের আবহেই বড় হয়ে উঠেছিলেন তার ছেলে অমিত কুমার। অমিত কুমার খুব অল্প বয়স থেকেই সঙ্গীতের পরিবেশে বেড়ে উঠেছেন। বাবার খ্যাতি ছিল আকাশ ছোঁয়া, কিন্তু সেই ছায়ার নিচে থেকেও নিজস্ব পরিচয় গড়ে তোলা সহজ ছিল না। অমিত কুমার নিজের কণ্ঠ ও গায়কের ভঙ্গিতে শ্রোতাদের মন জয় করেছেন। বাবার গান যেমন মানুষের হৃদয়ে রয়ে গিয়েছে, তেমনি ছেলের গানও আলাদা করে জায়গা করে নিয়েছে। একটি পরিবারের গল্প যেখানে গানই ছিল সবচেয়ে বড় ভাষা। একজন গেয়েছেন এক সময়ের জন্য, আরেকজন গেয়েছেন আরেক প্রজন্মের জন্য, কিন্তু দুজনের মধ্যেই ছিল সঙ্গীতের প্রতি অকৃত্রিম ভালোবাসা। এই ভালোবাসাই তাঁদের আজও আমাদের কাছে প্রাসঙ্গিক করে রেখেছে। ভাবছেন তো এই বিষয়ে এত কেন কথা বলছি? কারণ আজ অমিত কুমারের জন্মদিন, 3রা জুলাই। ছোটবেলা থেকেই তাঁর চারপাশে ছিল সুর, তাল, লয় আর সঙ্গীতের এক অনন্য পরিবেশ। শৈশবে মাইক্রোফোনের সঙ্গে তাঁর পরিচয়। খুব অল্প বয়সেই বাবার হাত ধরে রেকর্ডিং স্টুডিওতে যাওয়া, শিল্পীদের কাজ দেখা, সুরের জগৎকে কাছ থেকে অনুভব করা, এসবই যেন তার বেড়ে ওঠার অমূল্য পাঠ। 80 ও 90 এর দশকে তাঁর কণ্ঠে একের পর এক জনপ্রিয় গান সঙ্গীত প্রেমীদের মন জয় করেছে। প্রেম, আনন্দ, দুষ্টুমি, অভিমান কিংবা জীবনের সহজ সরল অনুভূতি, সবকিছুকেই তিনি গানে রঙিন করে তুলেছেন। তার কণ্ঠে ছিল এক সহজাত উষ্ণতা। এবারে রইল তারই কণ্ঠে একখানি গান আপনাদের জন্য।

মাঠ কাঁপাতে আর পুরো দুনিয়াকে এক সুতোয় বাঁধতে আবারও ফিরে এসেছে গ্রেটেস্ট শো অন আর্থ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। ফুটবল মানেই তো শুধু একটি বলের পেছনে 22 জন মানুষের দৌড়াদৌড়ি নয়, ফুটবল মানে কোটি কোটি মানুষের আবেগ, নির্ঘুম রাত, চায়ের কাপে তুমুল ঝড় আর প্রিয় দলের জয়ে আকাশের দিকে তাকিয়ে এক অদ্ভুত আনন্দ। ব্রাজিলের সাম্বা ম্যাজিক, আর্জেন্টিনার পাসের ঝড় নাকি ইউরোপিয়ান জায়ান্টদের নিখুঁত ট্যাকটিক্স, কার মাথায় উঠবে এবারের বিশ্বজয়ের মুকুট, কে হবে নতুন হিরো আর কার চোখ ভাসবে বিদায়ের কান্নায়, সেটা তো বলবে সময়। চলুন তার আগে শুনে নিই আমাদের ফেসবুক পেজের পোস্টে বন্ধুরা কি কি কমেন্ট করেছেন। প্রথম কমেন্টটি পড়ব শুভায়ু মোদক। শুভায়ু মোদক লিখেছেন, এবারের বিশ্বকাপ দেখে মনে হচ্ছে বড় দল আর ছোট দলের ব্যবধানটা সত্যি অনেকটাই কমে এসেছে, বিশেষ করে আফ্রিকার দলগুলো যেভাবে লড়াই করছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আজীবন রোনালদো ভক্ত হিসেবে গতকালের ক্রোয়েশিয়া পর্তুগাল ম্যাচ দেখে মনে হলো হয়তো এবার ফুটবল দেবতাও চান বিশ্বকাপটা রোনালদোর হাতেই উঠুক। তবে তার আগে নজর থাকবে কেভ ভার্দের দিকে, দেখি তারা

মেসির বিজয় রথ থামাতে পারে কি না? কমেন্টটি করেছিলেন শুভায়ু মোদক। এবারে কমেন্টটি পড়ব সাত্তকী সরকার লিখেছেন, 2026 বিশ্বকাপ দেখাটা সত্যি দারুণ এক অভিজ্ঞতা, মনে হচ্ছে যেন আমি নিজেই সেই মুহূর্তগুলোর অংশ হয়ে আছি। সেই আবেগ, আগ্রাসী মনোভাব, ট্যাকল আর ফ্রি কিক সব মিলিয়ে এক এক কথায় অসাধারণ। ছোট দলগুলো বড় বড় শক্তিধর দেশগুলোর ওপর আধিপত্য বিস্তার করছে, তারা যেন নিজেদের সর্বস্ব উজাড় করে খেলছে এবং আমরা তার ফলও দেখতে পাচ্ছি। সেকেন্ড কমেন্টটি পড়লাম সাত্তকী সরকারে। সাত্তকী সরকার এই কমেন্টটি লিখেছিলেন।

কখনো কখনো একটি সিদ্ধান্ত শুধু একজন মানুষের জীবনেই বদলে দেয় না, বদলে দেয় বহু পরিবারের আগামী দিনের গল্প। রায়গঞ্জের দীপ্তুলাল বাগচির জীবন যেন তেমনই এক অনুপ্রেরণার অধ্যায়। একসময় তিনি ছিলেন পুলিশকর্মী, টানা 14 বছর কলকাতায়, তারপর 7 বছর শিলিগুড়িতে কর্মজীবন কাটিয়েছেন। নিরাপদ একখানা চাকরি, নিশ্চিত ভবিষ্যৎ সবই ছিল তাঁর হাতে। কিন্তু মনের ভেতরে ছিল আরও একটি স্বপ্ন, নিজের কাজের মাধ্যমে অন্য মানুষের কর্মসংস্থানের পথ তৈরি করা। অবশেষে 2011 সালে তিনি সরকারি চাকরি ছেড়ে ফিরে আসেন নিজের শহর রায়গঞ্জে, দেবীনগরের বাড়িতে। সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে গড়ে তোলেন রায়গঞ্জের আব্দুলখাতা এলাকায় প্রায় 12 কাঠা জমির ওপর ব্যাগ তৈরির কারখানা। আজ সেখানে প্রায় 150 মহিলা কাজ করছেন। কারখানা গড়ে ওঠার পর দীপ্তুলালবাবুর খুব কাছ থেকে দেখলেন আশেপাশের বহু পরিবার আর্থিক অনটনের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছে। বিশেষ করে অনেক মহিলা সংসারের 4 দেওয়ালের মধ্যেই আটকে রয়েছেন, অথচ তাদের মধ্যেই লুকিয়ে রয়েছে কাজ করার অদম্য ইচ্ছে শক্তি। সেই সম্ভাবনাকেই তিনি সম্মান জানালেন। বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করলেন, ধীরে ধীরে তাদের হাতে তুলে দিলেন দক্ষতার চাবিকাঠি। আজ এই কারখানায় তৈরি হয় নানান ধরনের মেয়েদের হ্যান্ডব্যাগ, শপিং ব্যাগ ও সাইড ব্যাগ। একটি ব্যাগ তৈরিতে খরচ হয় প্রায় 12 থেকে 30 টাকা। প্রয়োজনীয় কাঁচামাল কলকাতা ও দিল্লি থেকে তিনি নিয়ে আসেন। তৈরি হওয়া ব্যাগ শুধু পাইকারি বাজারেই নয়, অনলাইনেও পৌঁছে যায় দেশের নানা প্রান্তে। অফলাইনে শিলিগুড়ি, অসম সহ সমগ্র উত্তর পূর্ব ভারতের বাজারেও রয়েছে এই ব্যাগের চাহিদা। অনলাইনে প্রতিটি ব্যাগের দাম থাকে সাধারণত ওই 200 থেকে 300 টাকার মধ্যে। এই কর্মচক্রের আরও একটি বড় শক্তি হলো কি জানেন তো? প্রশিক্ষণ। কাজের পরিমাণ অনুযায়ী তাদের মাসিক আয় প্রায় ভালোই হয়ে যায়। শুরুতে এলাকায় দক্ষ কর্মীর অভাব ছিল, তখন বাড়িতে বসে থাকা মহিলাদের বোঝাই তাদের বিনামূল্যে প্রশিক্ষণ দিতেন তিনি। আজ তাদের অনেকেই নিজের পায়ে দাঁড়িয়েছেন, স্বাবলম্বী হয়েছেন।

0: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
1: নির্ভরযোগ্য নয় এমন কোন সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: ব্যস্ত জীবনের প্রতিদিনের হিসেব নিকেশের মাঝেও কোথাও না কোথাও লুকিয়ে থাকে ছোট্ট ছোট্ট ইচ্ছে। তা কি? তা হলো একটু বেরিয়ে পড়ার, কাঁধে একটি ব্যাগ, হাতে সময়ের অবকাশ আর মনে এক রাশ কৌতূহল। তাই এবারে আমি আপনাদের নিয়ে যাব এমন এক পথের সন্ধানে যেখানে প্রকৃতি কথা বলে, ইতিহাস নিঃশব্দে হেঁটে চলে। তাহলে চলুন মনটাকে একটু মুক্ত করে দিই। কলকাতার কোলাহল ছাড়িয়ে মাত্র কয়েক ঘন্টার পথ, তারপরই চোখের সামনে মেলে ধরবে এক শান্ত সবুজ ক্যানভাস। হাওড়া জেলার আমতা ব্লকের এক নিরিবিলি জনপদ গড় ভবানীপুর। পর্যটনের চেনা মানচিত্রে এই গ্রামের নাম হয়তো এখনো খুব উজ্জ্বল নয়, কিন্তু ইতিহাসের কাছে এর গুরুত্ব এক অমূল্য দলিলের মতো। সময়ের ধুলো মেখে এখানে আজও অক্ষত দাঁড়িয়ে আছে প্রাচীন টেরাকোটার মন্দির, যা বহন করছে বাংলার এক গৌরবময় অতীতকে। গড় ভবানীপুরের আসল ঐশ্বর্য লুকিয়ে আছে তার যুগ যুগান্তরের ধর্মীয় ঐতিহ্য আর প্রাচীন স্থাপত্যের পরতে পরতে। গ্রামের বুক জুড়ে শান্ত হয়ে বিরাজ করছে শতাব্দী প্রাচীন গর্ভ ভবনের

0: পল্লী জীবন, ভাঙা গড়া মিঠো পথ, টলটলে জলের পুকুর ঘেরা ঘর বাড়ি, দিগন্ত জোড়া ধান ক্ষেত আর আকাশের গায়ে হেলান দিয়ে থাকা তাল খেজুরের সারি। সকালে যেখানে ঘুম ভাঙে হাজারো পাখির কলকাকলিতে, অলস বিকেলে মাঠে চড়ে বেড়ায় গোধূলির দল, আর শান্ত সন্ধ্যায় বেজে ওঠে মন্দিরের কাঁসর ঘণ্টা। শহুরে জীবনের ক্লান্ত ধুলোবালি ধুয়ে ফেলার জন্য এর চেয়ে অমূল্য অভিজ্ঞতা আর কী বা হতে পারে? আর একটু সময় নিয়ে যদি এখানে বসা যায় মানুষদের পাশে, তবে চেনা ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকা কোনো অজানা লোকগাথার ঝাঁপি খুলে যাবে আপনার সামনে।
1: Check, check.

বর্ষা মানে জানলার কাছে বৃষ্টির টুপটাপ খুনসুটি, ভেজা মাটির গন্ধ আর বাতাসে এক রাশ স্নিগ্ধতা, তাই না? কিন্তু এই ঋতু যেমন প্রকৃতিকে নতুন রূপে সাজিয়ে তোলে, তেমনি আমাদের ত্বকের জন্য নিয়ে আসে নানান চ্যালেঞ্জ। কখনো ত্বক হয়ে ওঠে শুষ্ক, আবার কখনো অতিরিক্ত তৈলাক্ত। তাই বর্ষার দিনে ত্বকের যত্নে একটু বেশি মনোযোগ দেওয়া কিন্তু জরুরি। অনেকেই এই সময় নানান রকম দামি সিরাম বা প্রসাধনীর খোঁজে ব্যস্ত হয়ে পড়েন। অথচ সৌন্দর্য চর্চার প্রথম ধাপ একটি উপযুক্ত ফেস ওয়াশ বা ক্লিনজার। তার গুরুত্ব অনেক সময়ই চোখ এড়িয়ে যায় আমাদের। অথচ রূপ বিশেষজ্ঞ এবং চিকিৎসকদের মতে বর্ষাকালের স্কিন কেয়ার রুটিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গী হতে পারে একটি সঠিক

ফেস ওয়াশ। আর্দ্রতার কারণে এই সময় ত্বকে ঘাম ও প্রাকৃতিক তেল উৎপাদন অনেকটাই বেড়ে যায়। তার সঙ্গে ধুলো, দূষণ, নানান রকম কিছু সহজেই ত্বকের উপর জমে থাকে। এই স্তর যদি ঠিকভাবে পরিষ্কার না করা হয় তবে লোমকূপ বন্ধ হয়ে যায়, তার ফলে ব্রণ, কালচে দাগ, এমনকি ছত্রাকজনিত সংক্রমণও কিন্তু আমাদের দেখা যায়। তাই চলুন এবারে জেনে নেওয়া যাক বর্ষার দিনে কি ধরনের ফেস ওয়াশ বেছে নেওয়া যেতে পারে। প্রথমেই নজর রাখতে হবে দিনে পিএইচ ভারসাম্যর দিকে। সাধারণ ক্ষারযুক্ত সাবান বা অনুপযুক্ত ফেস ওয়াশ এই স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে দিতে পারে। তাই পিএইচ ব্যালেন্সড ফেস ওয়াশ ত্বকের সুরক্ষা অক্ষুণ্ণ রেখে পরিষ্কার করে এবং আর্দ্রতাও বজায় রাখতে সাহায্য করে। এরপর দেখতে হবে ফেস ওয়াশে কী কী উপাদান রয়েছে। যাদের ত্বক তৈলাক্ত এবং ব্রণপ্রবণ তাদের জন্য স্যালিসিলিক অ্যাসিডযুক্ত ফেস ওয়াশ উপকারী। এটি লোমকূপের গভীরে গিয়ে অতিরিক্ত তেল দূর করতে কিন্তু সাহায্য করে। আর যাদের ত্বক শুষ্ক তাদের জন্য সেরামাইট এবং প্রিবায়োটিক পোস্টবায়োটিক সমৃদ্ধ ক্লিনজার উপযুক্ত। এগুলো ত্বকের প্রাকৃতিক লিপিড ও মাইক্রোবায়োমিককে সুরক্ষিত রাখে। আর আরেকটা কথা মনে রাখা কিন্তু খুব জরুরি, কি কথা? এই সুন্দর ত্বকের রহস্য শুধু দামি প্রসাধনীতে নয়, বরং সঠিক যত্ন আর ছোট ছোট অভ্যাস। বর্ষার দিনে তাই ত্বককে ভালোবাসুন, তাকে পরিষ্কার রাখুন, আর প্রকৃতির মতোই নিজের মুখে ফুটে উঠুক এক নির্মল সতেজ আভা।

দেখতে দেখতে আরেকটি সন্ধ্যা ধীরে ধীরে পার করে এলাম। আকাশের গায়ে যে রঙের আঁচড় কিছুক্ষণ আগেও ছিল তা কিন্তু মিলিয়ে গিয়েছে। দিনের ব্যস্ততা, ক্লান্তি আর কোলাহলের পর এই সন্ধ্যায় যেন আমাদের শেখায় একটু থামতে, একটু নিজের সঙ্গে কথা বলতে, আর একটু মন খুলে নিঃশ্বাস নিতে। আজ আমি এখান থেকেই বিদায় নেব বন্ধু, কিন্তু আপনারাও আমাদের অনুষ্ঠান কেমন লাগলো তা জানাতে ভুলবেন না যেন। আমাদের ইমেল maitribondhu23@gmail.com, ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি। সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না যেন। আজকের মতো বিদায় বন্ধু, তবে যাওয়ার আগে রেখে যাব একখানি মন ভালো করা গান আপনাদের সকলের জন্য।

এরই সাথে শেষ করলাম আজকের আজ সন্ধ্যায় অনুষ্ঠান। সঙ্গে ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পল্লবী সিনহা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সঞ্জয় হাজরা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটাতে বিকেল 5টা বেজে 50 মিনিট, মানেই তো দেশ বিদেশের নানান খেলার খবর নিয়ে হাজির মৈত্রী ক্রীড়াঙ্গন। আর আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জয়। প্রথমেই কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে এক নজরে। পঁচাশি মিনিটে 2-0 গোলে পিছিয়ে থেকেও সেনেগালকে 3-2 গোলে হারিয়ে জয় পেল বেলজিয়াম। অন্যদিকে বসনিয়া হার্জেগোভিনাকে 2-0 গোলে হারিয়ে সহজ জয় আমেরিকার। এদিকে 16 বছর পর নকআউট পর্যায়ে জয়ের দেখা পেল স্পেন। স্পেন 3-0 গোলে হারায় অস্ট্রিয়াকে। স্পেনের তারকা লামিনে ইয়ামাল বললেন, ফ্রান্স আমাদের চেয়ে ভালো দল নয়। অন্যদিকে সুইজারল্যান্ড 2-0 গোলে হারালো আলজেরিয়াকে এবং পর্তুগাল 2-1 গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে পৌঁছালো শেষ ষোলোয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সহ পুরো পর্তুগাল দল স্মরণ করল প্রয়াত ফরোয়ার্ড ডিয়াগো জোতাকে। আজ রাত্রি 11টা বেজে 30 মিনিটে ইজিপ্ট খেলতে নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এদিকে সালাহারে

ভোট নিয়ে চিন্তায় থাকছে মিশর। বিশ্বকাপে আগামীকাল ভোর 3:30 আর্জেন্টিনা খেলবে কেপ ভার্দের বিরুদ্ধে এবং সকাল 7:00 কলম্বিয়া খেলবে ঘানার বিরুদ্ধে। বিশ্বকাপ থেকে আলজেরিয়া বিদায়ের পর আলজেরিয়ার অন্যতম খেলোয়াড় রিয়াদ মাহরেজ অবসর ঘোষণা করলেন। এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের রাজশাহী স্টার্স পেল ভারতের ইস্টবেঙ্গলকে তাদের গ্রুপে। গতকাল মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড 40 রানে হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকাকে। অন্যদিকে শ্রীলঙ্কা সফররত ভারতীয় এ ক্রিকেট দল গতকাল শ্রীলঙ্কান এ ক্রিকেট দলের বিরুদ্ধে সৌজন্যমূলক দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে। ভারতীয় ক্রিকেট দল টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। উইম্বলডনের তৃতীয় রাউন্ড শুরু হল আজ থেকে। আর্থার রিন্ডারকনেকের বিরুদ্ধে খেলতে নামছেন আজ নোভাক জোকোভিচ। অন্য ম্যাচে ইয়ান লেন্ডার্ড স্টোরফের বিরুদ্ধে খেলতে নামছেন দানিল মেদভেদেভ। শ্রোতা বন্ধুরা, এবার চলে আসি আতশ কাঁচের তলায়। আজ আতশ কাঁচের তলায় থাকছে পর্তুগাল এবং ক্রোয়েশিয়ার ম্যাচ। প্রথম 45 মিনিটের খেলা দেখে কে জানত পরের অর্ধেকে এতটা নাটকীয়তা জমিয়ে রেখেছে এই ম্যাচ। বিরতির সময় স্কোর লাইন ছিল 0-0, অর্থাৎ কিনা প্রথম অর্ধে কোনো গোলই হয়নি। সুযোগ তৈরি হয়েছে, আক্রমণ হয়েছে, কিন্তু গোল আসেনি। দ্বিতীয় অর্ধে এই চরিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন, এক অন্য মানের ছবি। গোল, পাল্টা গোল, অফসাইড বাতিল হয়ে আবারও গোল, ভিএআরের হস্তক্ষেপ, যোগ করার সময় পর্তুগালের গোল, আবার শেষ মুহূর্তে ক্রোয়েশিয়ার সমতা ফিরিয়ে আনার উল্লাস, কিছুক্ষণ পরে সেটা আবারও ভিএআরে বাতিল হওয়া। মানে সব মিলিয়ে টরেন্টোতে বিশ্বকাপের শেষ 32 ম্যাচটি ছিল দ্বিতীয়ার্ধে দেখা রুদ্ধশ্বাস সব নাটকীয় ঘটনায় ভরা। 90 মিনিট পেরিয়ে যোগ করা সময়ে 19তম মিনিটে শেষ হওয়া ম্যাচের শেষ উদযাপন করেছে পর্তুগাল। ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে শেষ হলে উঠেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। আর ম্যাচে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হারের হতাশা নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ক্রোয়েশিয়া 40 বছর বয়সী লুকা মাদ্রিজ। কানাডার টরেন্টো স্টেডিয়ামে এটি ছিল বিশ্বকাপের শেষ ম্যাচ। প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়েছিল পর্তুগাল। ব্রুনো ফার্নান্দেজ, রাফায়েল লিয়াও, জোয়ার কানসেলো এবং রোনালদোরা একের পর এক সুযোগ তৈরি করলেও ক্রোয়েশিয়ার রক্ষণে সেসবই আটকে গিয়েছিল। ক্রোয়েশিয়ার গোলকিপার ডমিনিক লিভাকোভিচ ছিলেন রীতিমতো দেওয়ালের ভূমিকায়। বিপরীতে ক্রোয়েশিয়ার আক্রমণ খুব বেশি আগ্রাসী হয়নি, সে কারণে বিরতিতে দুই দলই গোলশূন্য অবস্থায় মাঠে সমতায় ছিল। খেলা চেহারা বদলে যায় কিন্তু দ্বিতীয় অর্ধে। শুরুতেই আক্রমণের ধার বাড়ায় ক্রোয়েশিয়া। 53 মিনিটে স্তানিচিজের ক্রস থেকে বল পেয়ে নিচু শটে গোল করে দলকে এগিয়ে দেন ইভান পেরিসিচ। সেই গোলে 3 মিনিট পরেই আবারও পর্তুগালের জলে বল জড়ায় ক্রোয়েশিয়া, তবে অফসাইডে তা বাতিল হয়ে যায়। এরপর নাটকের কেন্দ্রবিন্দুতে চলে আসে রোনাল্ডো। 61 মিনিটে কানসোলোর পাস ধরে দারুণ ফিনিশে জাল খুঁজে পেলেও সূক্ষ্ম অফসাইডের কারণে ভিএআরে তার গোল বাতিল হয়ে যায়। তবে হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। 3 মিনিট পরেই ভিএআর দেখে ভেগারের জার্সি টেনে ধরার অপরাধে পর্তুগালকে পেনাল্টি দেয় রেফারি। 68 মিনিটে স্পট কিকে সোজাসুচি বল জালে পাঠিয়ে সমতা ফেরান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপের নক আউট পর্বে এটি ছিল তার প্রথম গোল। সমতা ফেরার পর দুই দলই জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। 80 মিনিটে আবারও বল জালে জড়ায় ক্রোয়েশিয়া, কিন্তু এবার অফসাইডের পতাকা তাদের আনন্দ কেড়ে নেয়। 81 মিনিটে রোনালদোকে তুলে নেন পর্তুগাল কোচ রোবার্তো মার্টিনেজ। তবে মাঠ ছাড়ার সময় পর্তুগাল অধিনায়কের মুখে ছিল স্পষ্ট অসন্তোষের ছাপ। রোনাল্ডোর অনুপস্থিতিতে পর্তুগাল খেলার আক্রমণের গতিও বাড়ে। খেলার অতিরিক্ত সময় মনে হচ্ছিল তখন যে যোগ করা সময়ের 4 মিনিটে গোল পেয়ে যাবে পর্তুগাল। রাফায়েল লিয়াওয়ের ক্রস থেকে দুরন্ত হেড করে
বদলিতে খেলতে নামা খেলোয়াড়।

0: গনসালো রামোস গোল করলেন। 2-1 ব্যবধানে এগিয়ে গিয়ে জয়ের খুব কাছাকাছি পৌঁছে যায় পর্তুগাল। কিন্তু নাটক তখনও শেষ হয়নি। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে গ্যালারি থেকে বোতল ছোলেন ক্রোয়েশিয়ার সমর্থকেরা। কিছু সময় খেলা বন্ধ থাকার পর খেলার বাঁশি বাজান রেফারি। শেষে বাঁশির সঙ্গে সঙ্গে শুরু হয় পর্তুগালের উল্লাস, আর শেষ হয়ে যায় মদ্রিজের আরেকটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন। আর রোনালদো বহু প্রতীক্ষার পর নক আউটে প্রথম গোলের স্বাদ নিয়ে তিনি এখন তার দলকে পৌঁছে দিলেন শেষ ষোলোয়। আগামী সোমবার রাত 12:30 পর্তুগালের মুখোমুখি স্পেন। শুনছিলাম আতস কাঁচের তলায়।
1: আতস কাঁচের তলায়
0: আজ শুক্রবার, আর শুক্রবার মানেই তো ক্রীড়াঙ্গনে থাকে মাঠে ময়দানে অনুষ্ঠান। স্টুডিওর বাইরে থেকে এই অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়।
1: মাঠে ময়দানে
2: সিএবিতে গত বুধবার 1 জুলাই পালিত হল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের 147তম জন্মদিন। ছিলেন সিএবির কর্মকর্তারা, প্রত্যেকেই তার অবদানের কথা স্বীকার করলেন। সেখানে হাজির ছিলেন আমাদের আকাশবাণীর প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়। প্রাক্তন সিএবি সভাপতি তথা রঞ্জি জয়ী ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আমাদের জানালেন,
3: আমরা ওনার সম্বন্ধে আমি ব্যক্তিগতভাবে যা শুনেছিলাম সবার কাছ থেকে মুখোমুখি, তাতে ওনার মতন শ্রদ্ধাশীল একজন ব্যক্তিত্ব, তার জন্মদিন আমরা খেয়ে প্রতি বছর উদযাপন করি এবং এই আমাদের ক্লাব হাউসটাও ওনার নামে। এটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার, মানে বিরাট দিন আমাদের। আমাদের প্রথমে ফ্ল্যাগ হোস্টিং হয়, তারপর মাল্যদান হয় এবং এখানে সকল মেম্বাররা দেখছেন এরা আসেন, সবাই আসেন। তো এটা আমাদের কাছে এই দিনটা একটি খুব বড় দিন। উনি আমাদের প্রাক্তন চিফ মিনিস্টার ছিলেন, একজন ওরা সুনাম মহান ডক্টর ছিলেন। তার ডাক্তারির অনেক কিছু গল্প আমরা শুনেছি, হ্যাঁ, এক মহান ব্যক্তিত্ব। এইরকম একজন ব্যক্তির জন্মদিন আমরা প্রতি বছর সিএবিতে যে পালন করি, এটা আমাদের কাছে একটা বিশেষ দিন। এবং আপনি জানেন যে আমাদের যে ক্লাব হাউস, এটা ডক্টর বিসি রয়ের নামই ক্লাব হাউসটি, তো আমরা ওনাকে এই দিনকে শ্রদ্ধা জানাই। আমাদের সব মেম্বাররা এই দিনকে উপস্থিত হন, ওনাকে শ্রদ্ধা জানাতে মাল্যদান হয়। প্রথমে আমরা ফ্ল্যাগ হোস্টিং করি, তারপর ওনাকে মাল্যদান দিই। এটা আমাদের কাছে একটা বিশেষ।
2: সিএবির আম্পায়ার কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথায়,
4: পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী, স্বাধীনতার পর প্রথম মুখ্যমন্ত্রী হন ডক্টর প্রফুল্ল কুমার ঘোষ। প্রফুল্ল কুমার ঘোষ 6 মাসের পর মুখ্যমন্ত্রী থেকে চলে যাওয়ার পর, তারপর থেকে আমৃত্যু ডাক্তার বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি শুধু মুখ্যমন্ত্রী নন, তার ডাক্তার হিসাবে সেই সময়কার বহু ভালো ভালো রোগীকে সারানো থেকে শুরু করে ওই সময়কার মেডিসিনের শ্রেষ্ঠ ডাক্তার ডাক্তার বিধানচন্দ্র রায় ছিলেন। আজকে পশ্চিমবাংলার আমরা বিধানচন্দ্র রায়কে রূপকার বলে মনে করি, যে পশ্চিমবঙ্গের যে রূপ সেটা ওনার সময় উনি রূপদান করেছেন। পরবর্তীকালে অনেক মুখ্যমন্ত্রী এসেছেন, কিন্তু আমি মনে করি ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের সর্বকালের সেরা মুখ্যমন্ত্রী। সিএবিতে তার নামের ক্লাব হাউসটা তার নামই হয়েছে, বিধানচন্দ্র রায়ের সময় থেকেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তখন ছোট একটা সংস্থা ছিল, মুখ্যমন্ত্রী হিসাবে তখন থেকেই এই সংস্থার ওপর তার অনেক ভালোবাসা ছিল, সেই কারণেই এই ক্লাব হাউসটা ডাক্তার বিধানচন্দ্র রায়ের নামে করা হয়েছে। এবং আজকে ওনার শুধু জন্মদিন নয়, ওনার মৃত্যুদিনও আজকে, একই দিনে তার জন্মদিন এবং মৃত্যুদিন একসঙ্গেই আমরা পালন করি। সিএবি দীর্ঘদিন ধরে এই জন্মদিন এবং মৃত্যুদিন একসঙ্গেই পালন করেন। তো বিধানচন্দ্র রায়ের মতন রূপকার আমরা যদি পশ্চিমবঙ্গে আগামী দিনে আরেকজন পাই, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের চালচিত্র বদলে যাবে।
5: একইভাবে বাংলা ক্রিকেটও একটা উন্নয়নের ধারা বিধান রায়কে নিয়ে

0: রায় রূপকার ছিলেন। এবার বাংলার ক্রিকেটের উন্নয়নের ধারা তো বিধান রায়কে দিয়ে ব্যাপার নেই, বাংলার ক্রিকেটের উন্নয়নের ধারা অব্যাহত। সিএবির প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং তার সঙ্গে যারা আছেন প্রচুর চেষ্টা করছেন কি করে বাংলাকে আরও উন্নত থেকে উন্নততর জায়গায় নিয়ে যাওয়া হয়। তো আমার কথা হচ্ছে, ওই নচিকেতার গানই বলি, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। তো এই যে ঝড় বইছে বেঙ্গল ক্রিকেটকে নিয়ে, এটা থেমে যাবে এবং আগামী দিনে বাংলায় বাঙালি ছেলেরাই দাপটে ক্রিকেট খেলে ভারতীয় দলে সদস্য হবে।
1: সিএবির পর্যবেক্ষক কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মল্লিকও বিধানচন্দ্র রায়ের অবদানের কথা জানালেন আমাদের।
2: প্রতি বছর সিএবি ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন একই দিনে সেটা শ্রদ্ধার সঙ্গে প্রতি বছর পালন করা হয়। এবছরও আমরা পালন করলাম। আমাদের সভাপতি সৌরভ গাঙ্গুলি শুভ সূচনা করেন পতাকা উত্তোলনের মাধ্যমে। একটা কথা আমি বারবার বলি যে আজকে বিধানচন্দ্র রায়ের আমরা পুষ্পার্ঘ দিচ্ছি, মাল্যদান করছি, একটু স্মৃতিচারণ করা আমাদের দরকার। বিধানচন্দ্র রায় ছিলেন আমাদের রূপকার, একজন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী। 1948 সালে 23 জানুয়ারি নেতাজির জন্মদিনের দিন উনি মুখ্যমন্ত্রীত্বের শপথ নেন। কে একটা ছেলে বা মেয়ে আমরা দেখেছি জীবনে বড় হতে গেলে বাবা মায়ের একটা দারুণ প্রভাব থাকে। ওনার মা ছিলেন অঘোর কামিনী দেবী, বাবা ছিলেন প্রকাশচন্দ্র রায়। এই অঘোর কামিনী দেবী এমন একজন মহিলা ছিলেন, ওনার মন ছিল সংস্কারমুক্ত। উনি সাদা শাড়ি পরতেন, উনি শাঁখা সিঁদুর নোমা আস্তে আস্তে পরিত্যাগ করেছিলেন। যে পিতৃতান্ত্রিক সমাজে বিভিন্ন প্রতিবাদী মহিলা হয়েছিলেন, লেখাপড়া তিনি তার হাজব্যান্ডের কাছ থেকে শিখতেন। আস্তে আস্তে তিনি স্কুলে মেয়েদেরকে নিয়ে পড়াশোনা করাতেন, শেখাতেন। তা এরম একজন যার মা হয় তার তো ছেলে এরকম হবেই। 1913 থেকে 1948 সাল যখন মহাত্মা গান্ধী 18 বার অনশন করেছিলেন, সেই সময় কিন্তু আমাদের এই ডাক্তার বিধানচন্দ্র রায় বেশিরভাগ সময় ওনার পাশে ছিলেন। এবং যেটুকু আমরা শুনেছি নাকি উনি স্পর্শ করলেই মানুষ ভালো হয়ে যেত। আজকে এরম একজন মানুষ আজকে আমাদের এই পশ্চিমবাংলায় ছিলেন, এই জন্য আমরা গর্বিত। উনি একটা কথা বলতেন, তার আগে বলি যে উনি কিন্তু ওনার এই কাজ করার জন্য কিছু অর্থের যখন দরকার হয় উনি কিন্তু ট্যাক্সি ড্রাইভারের কাজ করতেন পার্ট টাইম। এটা হয়তো আমরা অনেকেও শুনেছি কি শুনিনি। উনি একটা কথা বারবার বলতেন যে হাত গুটিয়ে বসে থাকার চেয়ে চেষ্টা করে পড়া যায় ভালো। তা এরম একটা মানুষ আমাদের বাংলায় জন্মেছিলেন, আজকে আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ না, আজকে যিনি যে কথাগুলো উনি বলেছেন, যেভাবে উনি জীবন, আজকে এই কল্যাণী তারও রূপকার আমাদের ডাক্তার বিধানচন্দ্র রায়। আজকে যদি ওনার নির্দেশিত পথে আমরা যদি সামান্য ওনার কথা মেনে চলতে পারি, ওনার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাই, একসঙ্গে বাংলা ক্রিকেটও আস্তে আস্তে আরও উন্নতি করবে আমরা এই প্রত্যাশা করি।
1: এতক্ষণ শুনলেন সিএবি থেকে রেকর্ড করে আনা একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়।
3: মাঠে ময়দানে
4: শুনছিলাম মাঠে ময়দানে, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়। শ্রোতা বন্ধুরা, বিশ্বকাপের রাউন্ড অফ 32 খেলা প্রায় শেষ লগ্নে উপস্থিত, শুরু হতে চলেছে রাউন্ড অফ 16 খেলা, জমে উঠেছে বিশ্বকাপ। আর গতকালের ম্যাচ নিয়ে আমাদের এভাবেই জানালেন প্রখ্যাত ধারাভাষ্যকার পল্লব বসু মল্লিক।
5: জমে উঠেছে বিশ্বকাপ ফুটবল, এ নিয়ে আমাদের সঙ্গে কথা বললেন প্রখ্যাত ধারাভাষ্যকার পল্লব বসু মল্লিক।
6: স্পেন দলটা কি এবারে শেষ পর্যন্ত আবারও ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর বিশ্ব চ্যাম্পিয়ন হবে, সেটা নিয়ে একটা সবারই খুব ভাবনা রয়েছে। যেটা তারা 2008 এবং 2010 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল, তারপরে আবারও ইউরো যেতে, সেটা একটা গোল্ডেন টাইম ছিল ভিসেন্তে দেল বস্কের টিমটা। তো এই যে টিমটা লুইস দেলাফন্তে নিয়ে এসছেন, এটা অনেকে বলছে যে তার কাছাকাছি, কিন্তু কিছু বিশেষজ্ঞ আবার অন্য কথাও বলছেন যে ফ্রান্সকে আরো আরো বেশি প্রতিরোধ দেখাচ্ছে। আসলে কালকের একদমই অস্ট্রিয়াকে দাঁড়াতেই দেয়নি, মানে অফ দেয়ার ফিট করে দিয়েছে এত।

0: পাস খেলেছে, এত আক্রমণাত্মক ফুটবল খেলেছে, এবং মিকেল ওয়ার্সাবল একটা অসম্ভব সুন্দর খেলোয়াড়, গোল স্কোরার, নাম্বার 9 পজিশনে ঢুকে পড়তে পারেন, এবং ওই খুব বেশি হাঁক ডাক নেই, একটা লালিগার মোটামুটি মিডল পর্যায়ের ক্লাবে খেলে থাকে, রিয়াল সোসিয়েদাদ, এত হম্বিতম্বি করা বড় ক্লাব নয়, কিন্তু ঠিক সময় ঠিক গোলটা করে দেয়, যেমন ইউরো ফাইনালেও ওর গোলেই কিন্তু স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল, এবং কালকে জোড়া গোল পেয়েছে দুর্দান্ত, এবং পেড্রো পোরোর প্রথম গোল, যেটা নিয়ে এখনই হয়তো বলা সম্ভব হবে না যে সম্ভাব্য চ্যাম্পিয়ন কিনা স্পেন, কিন্তু এই দলটাকে ভালো লাগছে, আরো কঠিন দলের মুখে পড়লে কি দাঁড়াবে সেটা অবশ্য একটু আলোচনার বিষয়, এবং তার কারণ হচ্ছে তারা এরপরের রাউন্ডে পর্তুগালকে ফেস করবে, ইন্টারেস্ট ছিল সেটা হচ্ছে পর্তুগাল নিয়ে, পর্তুগাল ক্রোয়েশিয়া একটা অসম্ভব, দুটো ফুটবলের অল টাইম গ্রেটেস্ট লেজেন্ড দুটো পার্টে ছিলেন, একদিকে ক্রোয়েশিয়ার লুকা মডরিচ, বলা হচ্ছে শেষ বিশ্বকাপ, শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আর ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে তো কোনো কথাই বলা চলে না, যে প্রতি মুহূর্তে মাঠে নামেন রেকর্ড তৈরি হয়, এবারেও হলো, যেটা হয়েছে আগে তো প্রত্যেকটা 6টা বিশ্বকাপে পরপর গোল পেয়েছেন, যা পৃথিবীর কারণেই। দ্বিতীয়ত কালকে যেটা হলো, ওনার ফুটবল জীবনে নক আউট পর্যায়ের ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচে গোল ছিল না, কালকে যদিও পেনাল্টি থেকে গোল এসছে, এবং ম্যাচটায় প্রথমার্ধ পুরোটাই নিয়ন্ত্রণ রেখেছিল পর্তুগাল, কিন্তু গোলটা আসেনি, ইভান পেরিসিচ গোল করে এগিয়ে দিয়েছিলেন ক্রোয়েশিয়াকে, তখন সবাই ভেবেছিল এই রে আবার বোধ হয় জার্মানি বা নেদারল্যান্ডস এর মতো পর্তুগাল না বিদায় নেয়, কিন্তু তারপরে একটা পেনাল্টি আসে, সেটাকে গোল শোধা, এবং রোনাল্ডোকে কালকে প্রথমবার দেখা গেল রিপ্লেস করলেন, রবার্টো মার্টিনেজ তাকে সাবস্টিটিউট করলেন, যেটা সাধারণত পর্তুগালের কোচেরা খুব সাহস পান না রোনাল্ডোকে বসানোর, কালকে খুব একটা কিছু বিরক্ত হননি, এবং তার পরিবর্তে যিনি এলেন সেই কিন্তু শেষ পর্যন্ত জয়সূচক গোলটা করলো। তবে আবারও কিছু কিছু জায়গায় টকিং পয়েন্ট, কিছু কিছু প্রশ্ন এসে যাচ্ছে, একদম শেষ মুহূর্তে ক্রোয়েশিয়ার গোলটা নাকচ হয়েছে ভিআর, সেনেগালের যে পেনাল্টি দেওয়া হয়েছিল সেটা নিয়েও কিছু কিছু আলাপ আলোচনা চলছে, যে সেটা শেষ মুহূর্তে আদৌ পেনাল্টি ছিল কিনা, যেটা জয়সূচক গোল হলো বেলজিয়ামের জন্য। তো এই সবগুলো মিলিয়ে গোটা বিশ্বকাপটা টান টান উত্তেজনাপূর্ণ, কিন্তু এইবারে মানে ফাইনাল পর্যায়ের দিকে যত এগোবে, রাউন্ড অফ 32 শেষ, রাউন্ড অফ 16 শুরু হবে, আরো আরো কয়েকটা দেশ ফেরত যাবে, এবং আবারও একটা আশাভঙ্গ স্বপ্নভঙ্গ হবে, এবং যে দেশ ফেরত যাবে আবার 4 বছর অপেক্ষা করতে হবে, কিন্তু এটা একেবারে ঠিক যে শেষ পর্যন্ত সেই দলই জিতবে যে প্রকৃত অর্থে সেরা, সেটা এখনই কে হবে এটা বলার বোধহয় সময় আসেনি, নিশ্চিতভাবে ফ্রান্স যেহেতু ফিফা র্যাঙ্কিং 1 নম্বর এবং অসম্ভব সুন্দর খেলছে, সুতরাং সেই জায়গাটা কিছুটা ফ্রান্সকে সবাই এগিয়ে রাখছেন, এবং তারপরে দাবিদার নিশ্চিতভাবে স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল নিয়ে একটু কম কথা হচ্ছে, কিন্তু এই দলটাও বেশ বেশ শক্তিশালী, সুতরাং সবকিছু মিলিয়ে বিশ্বকাপ কিন্তু জমজমাট।
1: হ্যাঁ বন্ধুরা, বিশ্বকাপ জমজমাট, তবে এই বিশ্বকাপ জমজমাটের মধ্যে আমাদের ক্রীড়াঙ্গন একটি বিশেষ অনুষ্ঠান রেখেছে আপনাদের জন্য বিশ্বকাপের রঙ্গমঞ্চে। এখানে থাকছে বিশ্বকাপের নানান ধরনের ঘটনা, যেগুলো হয়তো অনেকটাই প্রচারের বাইরে থাকে, সেরকমই বেশ কিছু ঘটনা এবং বেশ কিছু পরিস্থিতি তুলে ধরা হয় আমাদের এই বিশেষ অনুষ্ঠানে বিশ্বকাপের রঙ্গমঞ্চে। আজকের বিশ্বকাপের রঙ্গমঞ্চে থাকছে বল। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে ম্যাচ বল নিয়ে রয়েছে একাধিক অদ্ভুত ও রোমাঞ্চকর ঘটনা। বলের প্রযুক্তি, নানান পরিবর্তন এবং খেলোয়াড়দের মধ্যে তা নিয়ে তুমুল বিতর্ক মাঝে মধ্যেই দেখা যায়। 1930 সালের বিশ্বকাপের প্রথম আসরে ফাইনালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ের মধ্যে বল নিয়ে চলে চরম দ্বন্দ্ব। দুই দলই নিজেদের দেশের তৈরি করা বল নিয়ে খেলতে চেয়েছিল, শেষ পর্যন্ত ফিফা সম্পূর্ণ আলাদা দুটি বল ব্যবহার করে একটি আপোষমূলক ফর্মুলা বের করে। প্রথমার্ধে ব্যবহার করা হয় আর্জেন্টিনার আনা বল টিয়েন্টো, এবং দ্বিতীয় অর্ধে ব্যবহার করা হয় উরুগুয়ের বল টি মডেল। এর পরবর্তী পর্যায়ে বলের নাম হয় ট্যাঙ্গো এসপানা। 1982 সালের বিশ্বকাপে স্পেনে অনুষ্ঠিত হওয়াতেই মূলত বলটির এই নামকরণ হয়। এই বলটির ভিতরে যাতে জল ঢুকতে না পারে সেজন্য এর স্তরগুলোকে একত্রে জুড়ে সেলাই করে দেওয়া হয়েছিল, ফলে বলের উপরে আর চামড়ার আস্তরণের প্রয়োজন পড়েনি। 1986 সালে মেক্সিকোর বিশ্বকাপে ব্যবহৃত হয় যে বলটি, তার নাম ছিল দ্য আজটেকা।

এই বল যেমন জনপ্রিয়তা না পেলেও কয়েকটি কারণে বিশ্বকাপ ফুটবলে বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 1986 সাল থেকে আয়োজক দেশগুলির নামের সাথে নাম মিলিয়ে বলের নামকরণ করার সিদ্ধান্ত করা হয়। বিশ্বকাপের ইতিহাসে এটি ছিল প্রথম সিনথেটিক বল। 1990 সালের বিশ্বকাপের বলেও আয়োজকদের ঐতিহ্যবাহী প্রতীকের সাথে মিল রেখে প্রাচীন ইতালির ইতস্করান সভ্যতাকে সম্মান জানিয়ে বিশ্বকাপের বলের নামকরণ হয় ইতরাস্কো ইউনিকো। বলটির ডিজাইন দেখতে ট্যাঙ্গো বলটির মতো হলেও ত্রিভুজাকৃতির কালো প্যাটার্নগুলো ছিল ইতরাস্কান সিংহের মাথা দিয়ে তৈরি, চমৎকারভাবে সজ্জিত। 1994 সালে বিশ্বকাপে প্রথম আয়োজন করার স্বীকৃতি পায় যুক্তরাষ্ট্র। একটি বহুজাতিক ক্রীড়া সামগ্রী নির্মাণকারী সংস্থা সেবার কুয়েস্ট্রা নামক বলের হাত ধরেই বিশ্বকাপের বলের বিপ্লব শুরু করে। কারণ এই বলের বাইরের আবরণের মধ্যে প্রথমবার ব্যবহার করা হয়েছিল পলিয়েস্টারের ফোম। এটি কিছুটা নরম এবং নিয়ন্ত্রণ করতে সুবিধা হতো। 1998 সাল থেকে তার আগে পর্যন্ত বলের রং ছিল সাদা কালো। এই বিশ্বকাপে সেই রীতি ভেঙে বেরিয়ে আসে ফিফা এবং বল নির্মাণকারী সংস্থা। এইবার ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম দেখা যায় লাল, নীল এবং সাদা মিলিয়ে তিন রঙের সমাহার বিশিষ্ট বল। 2002 সালে কোরিয়া এবং জাপানের মাটিতে বিশ্বকাপ ফুটবলে উন্মোচিত হয় এক সম্পূর্ণ নতুন ধরনের বল, যার নাম ছিল ফেভারনোভা। 2006 সালের বিশ্বকাপে টিমগাইস্ট নামক বলের প্রদর্শন করেন আয়োজক দেশ জার্মানি। টিমগাইস্ট শব্দের অর্থ হল দলীয় চেতনা। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া 2010 সালের বিশ্বকাপে আত্মপ্রকাশ করে জাবুলানি ফুটবল। এই বলকে আকর্ষণীয় রূপ দিতে বলের প্যানেলের সংখ্যা 14 থেকে 8 নামিয়ে নামানো হয়। তবে বলটিকে নিয়ে গোলরক্ষকদের অভিযোগের অন্ত ছিল না, কারণ বাতাসে বলের গতিপথ এতটাই অদ্ভুত ছিল যে হুগো লরিস একে বিপর্যয় এবং ডেভিড জেমস একে ভয়ঙ্কর বলে আখ্যা দিয়েছিলেন। অবশেষে যুগের সঙ্গে পাল্লা দিয়ে এবারের বিশ্বকাপ অর্থাৎ 2026-এ এক নতুন ধরনের ফুটবল দেখল ফুটবল বিশ্ব। এই বলটির নাম হল ট্রাইওন্ডা। এবারের বিশ্বকাপের আয়োজক দেশ তিনজন, যে তিনটি দেশ আমেরিকা, কানাডা এবং মেক্সিকো, তাকে সম্মান জানিয়ে এই নামকরণ, যার অর্থ হল তিনটি ঢেউ। মাত্র 4টি প্যানেলের দ্বারা নির্মিত এই বলটি আমেরিকার লাল, কানাডার নীল এবং মেক্সিকোর সবুজ মিলিয়ে তিন দেশের জাতীয় পতাকার রঙকে ব্যবহার করা হয়েছে প্রতীক হিসেবে। তবে বলটির মূল আকর্ষণ হল বলটির মধ্যে প্রথমবার 500 হার্জের সেন্সর এবং AI প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই সেন্সর প্রতি সেকেন্ডে 500 বার রিয়েল টাইম ডেটা সংগ্রহ করতে পারে, হ্যান্ডবল অফসাইড থেকে VAR প্রযুক্তিকে নির্ভুল করবে, তার প্রমাণ তো আমরা গতকালের ম্যাচেই দেখলাম। আধুনিক চিপ থাকার কারণে এই প্রতিটি ম্যাচ শুরু হওয়ার আগে এই ফুটবলকে চার্জ করতে হয়। একবার চার্জ হলে প্রায় 6 ঘন্টা চার্জ থাকে এই বলটিতে। কম স্পিন এবং দূরপাল্লার শর্টে গোলরক্ষকদের ফাঁকি দিয়ে বলগুলো অবিশ্বাস্য গতিতে জালে জড়াতে দেখা যায়। কি বন্ধুরা, ভাবতে বেশ অবাক লাগছে না? হ্যাঁ, এই বলটিকেই এবারের বিশ্বকাপে আমরা দেখছি। শুনছিলাম বিশ্বকাপের রঙ্গমঞ্চে। চলে আসি বিস্তারিত খবরে। বিশ্বকাপ থেকে আলজেরিয়ার বিদায়ের পর বিশ্বকাপের আলজেরিয়া দলের অন্যতম খেলোয়াড় রিয়াদ মাহরেজ অবসর ঘোষণা করলেন। সুইজারল্যান্ডের বিপক্ষে 2-0 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আলজেরিয়া। বিশ্বকাপ থেকে বিদায়ের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন রিয়াদ মাহরেজ। তিনি বলেছেন, দেশের জার্সিতে এটাই আমার শেষ ম্যাচ ছিল। আলজেরিয়ার হয়ে 119টি ম্যাচে তিনি 40টি গোল করেছিলেন। 86 মিনিটের গেরো যেন কিছুতেই পিছু ছাড়ছে না আফ্রিকান টিমগুলোর। তিনটি আফ্রিকান টিম আইভরি কোস্টা, কঙ্গো এবং সেনেগাল বিদায় নিয়েছে রাউন্ড অফ 32 থেকে। এই তিনটি দলই গোল হজম করেছে 86 মিনিটের মাথায়। আইভরি কোস্টা আর্লিং হল্যান্ডের 86 মিনিটের গোলে জেতে নরওয়ে, কঙ্গোর বিরুদ্ধে হ্যারিকেনের 86 মিনিটের মাথায় গোলে জেতে ইংল্যান্ড, আর সেনেগালের

বিরুদ্ধে 2-0 গোলে পিছিয়ে থাকা অবস্থায় বেলজিয়ামের রোমেলু লুকাকু প্রথম গোলটি করেন এই 86 মিনিটের মাথাতেই। তাই বন্ধুরা, 86 মিনিটটা যেন একটা গাঁট হয়ে দাঁড়িয়েছে আফ্রিকান দলগুলোর ক্ষেত্রে। আগামীকাল কেপ ভার্দের বিরুদ্ধে খেলতে নামবে আর্জেন্টিনা। তার আগে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া বললেন, মেসি বিশ্বসেরা, তার বিরুদ্ধে খেলবো ভাবলেই অবাক লাগছে, কিন্তু আমার কাজ হবে গোল বাঁচানো। অন্যদিকে ঘরের মাঠ মায়ামিতে অনুশীলনে নেমে পড়েছেন ফুটবলের ঈশ্বর মেসি, আর তাকে ঘিরেই চরম উন্মাদনা চলছে মায়ামির বিচ থেকে পার্ক, রাস্তা, রেস্তোরাঁ সর্বত্র। এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের রাজশাহী স্টার্স পেল ভারতের ইস্টবেঙ্গলকে তাদের গ্রুপ পর্যায়ের। প্রথম দুবার বাংলাদেশ থেকে কোনো ক্লাব এই টুর্নামেন্টে অংশগ্রহণ না করলেও এবার এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় আসরে খেলতে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল লীগের চ্যাম্পিয়ন রাজশাহী স্টার্স। বাংলাদেশের মহিলা ফুটবলের কোনো ক্লাবের এটাই হবে প্রথম এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণকারী দল। আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে 2026-27 আসরে প্রাথমিক পর্বে ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখানে গ্রুপ এতে থাকা রাজশাহী স্টার্সের প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের ঐতিহ্যবাহী দলের প্রতিপক্ষ থাকছে ভারতের আরেক ঐতিহ্যবাহী ফুটবল দল ইস্টবেঙ্গল। আগামী 17 থেকে আগামী 23 অগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এই খেলাগুলি। গতকাল মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড 40 রানে হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলকে। দক্ষিণ আফ্রিকা টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ইংল্যান্ডের প্রথমে ব্যাট করতে নেবে 5 উইকেটের বিনিময়ে নির্ধারিত 20 ওভারে 169 রান তোলেন। দক্ষিণ আফ্রিকা 8 উইকেটে 20 ওভারে 129 রানে পরাজয় স্বীকার করেন। মাত্র 47 বলে 75 রান করে গুরুত্বপূর্ণ দুটি ক্যাচ ধরে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নাট সিভার ব্রান্ট। অন্যদিকে শ্রীলঙ্কা সফররত ভারতীয় এ ক্রিকেট দল শ্রীলঙ্কান এ ক্রিকেট দলের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে। আজ দ্বিতীয় দিনে ভারত 1টি উইকেট হারিয়ে 212 রান তুলেছেন। উইম্বলডনের তৃতীয় রাউন্ড শুরু হলো আজ থেকে। আর্থার রিন্ডারকানেকের বিরুদ্ধে খেলতে নেমেছেন নোভাক জোকোভিচ। অন্য ম্যাচে ইয়ান লেনার্ড স্টোরফের বিরুদ্ধে খেলতে নামছেন দানিল মেদভেদেব। ফেদেরারকে ছোঁয়ার জন্য আর সামান্য পদ বাকি জোকোভিচের। যদিও দ্বিতীয় রাউন্ড তবুও প্রতিপক্ষের কাছে জেতা অতটা সহজ ছিল না। সেই প্রতিপক্ষ সিসিপাসকে হারিয়ে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে তিনি জিতলেন। স্ট্রেট সেটে 6-3, 6-4 এবং 6-2 উড়িয়ে দিলেন সিসিপাসকে। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে অনায়াসে দ্বিতীয় রাউন্ডে জিতে ম্যাচ শেষ করলেন ইগা সিয়ান্তেক। তিনি 6-1, 6-3 সেটে হারালেন ক্যারোলিনা স্প্লিচকোভাকে। আজ 3রা জুলাই। আজকের দিনে 1980 সালে পাঞ্জাবে জন্মগ্রহণ করেছিলেন ভারতের প্রাক্তন কৃতি স্পিনার হরভজন সিং। 2002 সালে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি সহ 2007 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ এবং 2011 সালে ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। আন্তর্জাতিক মানের ভারতীয় তারকা তীরন্দাজ জ্যোতি সুরেখা ভেন্না নামে শুভ জন্মদিনও আজ। এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে পদকজয়ী আন্তর্জাতিক মানের মহিলা শুটার শ্বেতা চৌধুরী আজ জন্মগ্রহণ করেছিলেন। এনাদের প্রত্যেকের জন্মদিনে ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজ আর সময় নেই, তাই আজকের মতো বিদায় নেই ক্রীড়াঙ্গন থেকে। শুনতে থাকুন ক্রীড়াঙ্গন।

0: এতক্ষণ শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সঞ্জয় হাজরা, আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, গ্রাম বাংলায় যে সমস্ত কৃষক

0: বন্ধুরা রয়েছেন বা আমাদের শ্রোতা বন্ধুরা রয়েছেন যারা আমাদের নিয়মিত অনুষ্ঠান শোনেন, আপনারা তো জানেন আপনাদেরই প্রয়োজনে বিভিন্ন রকম বিষয়ে বিভিন্ন বিশেষজ্ঞদের মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ঠিক তেমনি যে সমস্ত শ্রোতা বন্ধুদের বাড়িতে, বিশেষ করে গ্রামীণ এলাকায় যারা থাকেন, কমবেশি দুটো চারটে গবাদি প্রাণী তো দেখতেই পাওয়া যায়, সে গরু হতে পারে, ছাগল হতে পারে, মহিষ ভেড়া যাও হতে পারে। কিন্তু আপনারা যারা নিজেদের বাসস্থানটা সুন্দর করে গড়ে তোলেন এই বর্ষার সময়, বিশেষ করে যাতে না কোথাও জল পড়ে, আপনারা যাতে ভিজে না যান, আপনার যে থাকার জায়গাটা কোনোভাবে ভিজে না যায়, সেখান থেকে আপনার যাতে কোনো রোগ জীবাণু না আক্রমণ করে, সে ব্যাপারে যতটা খেয়াল করেন, আপনার কি আদৌ আপনার যে প্রাণীটি পালন করছেন, যে গবাদি প্রাণীটি আপনার বাড়িতে রয়েছে, তাদের যত্নের ব্যাপারে সচেতন হন? এটা কিন্তু ভাববার বিষয়, কেননা আপনারা তাদেরকে পুষেছেন সেখান থেকে কিছু আর্থিকভাবে আপনি লাভবান হবেন বলে আমরা কম বেশি প্রত্যেকে সেই আশাই পুষে থাকি, সে গরু ছাগল যাই হোক না কেন। কিন্তু তাদেরও তো শরীর খারাপ করতে পারে, বর্ষার সময় ভিজে তাদেরও সমস্যা হতে পারে, রোগ জীবাণু বাসা বাঁধতে পারে দেহে। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে তারা এই বর্ষাকালে বিশেষ করে তারা যেন ভালো থাকে। এবার তারা কিভাবে ভালো থাকবে, সেই ভালো থাকার জন্য আপনার কিছু যত্ন পরিচর্যা গ্রহণ করতে হবে, সেগুলো কেমন হওয়া দরকার আমরা সেই ব্যাপারটা আজকের আলোচনা করব, বর্ষাকালে গবাদি প্রাণীর যত্ন ও পরিচর্যা। আর এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমন্ত্রিত অতিথি হিসেবে সুন্দরবন দুগ্ধ সমবায়ের প্রাণী চিকিৎসক ডাক্তার উৎপলেন্দু মণ্ডল। ডাক্তার মণ্ডল, আপনাকে আকাশবাণীতে স্বাগত, নমস্কার।
1: নমস্কার।
0: সঙ্গে রয়েছি আমি সুব্রত। আমি যে কথাটা বলছিলাম যে মূলত আমরা গ্রামীণ এলাকায় যারা থাকি তাদের তো বাড়িতে কম বেশি দুটো চারটে গবাদি প্রাণী দেখতে পাওয়া যায়।
1: হ্যাঁ, গ্রাম বাংলা তো কৃষিজীবী মানুষের সংখ্যা বেশি,
0: সেই
1: সবাই বাড়িতে রাখেন।
0: এবারে তারা কিন্তু ওই প্রত্যেকেই চেষ্টা করে নিজেরা যাতে ভালো থাকে, নিজের বাসস্থানটা ঠিক থাকে, কিন্তু যে গবাদি প্রাণীগুলো পুষছেন তাদেরও তো বাসস্থানের একটা ভালো,
1: অবশ্যই সেও তো বাড়ির একটা সদস্য,
0: ঠিক ঠিক,
1: তাকে তো সেইভাবেই দেখতে হবে,
0: এবং
1: তবে তো তার কাছ থেকেও আমরা পাবো।
0: একদম,
1: যাকে রাখো সেই রাখে,
0: যাকে রাখো সেই রাখে, ঠিক ঠিক। এবারে আমরা আজকের আলোচনা করছি যে বর্ষাকালে যে গবাদি প্রাণীগুলো রয়েছে তাদেরকে যত্ন পরিচর্যা কিভাবে নেবেন। আমি তার আগে একটু আপনার থেকে জানবো, আমরা তো মোটামুটি সারা বছর তাদেরকে পালন করছি, সেখানে বিভিন্ন রকম সমস্যা হতে পারে, হঠাৎ বর্ষাকালে জোর দিচ্ছি কেন?
1: বর্ষাকালে নামই হচ্ছে বর্ষাকাল, অর্থাৎ এই সময়ে বৃষ্টিপাতটা বেশি হয়, আর বৃষ্টিপাত বেশি মানে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি, আর বাতাসে জলীয় বাষ্প বেশি থাকলে কি হয়, এই যে জীবাণু এবং ভাইরাস ঘটিত রোগের আক্রমণটা বেড়ে যায়। এছাড়াও যেটা হচ্ছে, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে যে চারণ ক্ষেত্র, অর্থাৎ গরু যেখানে চড়তে যায়, মাঠ ঘাট জলে ডুবে যায়, এর ফলে তাদের যে খাবার যেটা মাঠ থেকে তারা সংগ্রহ করে, ঘাস পাতা, সেইগুলো জলে যদি ডুবে থাকে, তারপরে নোংরা জল, সেইগুলো খাবে, পেটের রোগ হতে পারে। আবার যে বিচালি বা খড়ের গাদা, সেখানেও অতিরিক্ত বৃষ্টিপাত ফলে সেখানে ছত্রাক জাতীয় জন্মায় এবং পচেও যেতে পারে, সেইগুলোকে গরুকে খাওয়ানো হয়, তার থেকেও পেটের অসুখ হতে পারে, পেট ফাটতে পারে, এই সমস্যা রয়েছে। তারপরে বাসস্থান, আপনি তো বললেন, বাসস্থানের একটা সমস্যা, অন্তত ছাউনি এমন হবে যাতে জল না পড়ে, মেঝেটা এমন হবে যাতে শুকনো থাকে, এছাড়াও রোগ জীবাণু যেগুলো সংক্রামক রোগ সেগুলো ছড়ায়। এই কারণেই বর্ষাকালটায় একটু বিশেষ নজর দিতে হয়, এবং শুধু বর্ষাকালে ভালো রাখার জন্য আমাদের প্রস্তুতিটা বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকেই নেওয়া,
0: বর্ষার আগে থেকে,
1: আগে থেকেই নেওয়া দরকার।
0: আচ্ছা, বর্ষাকালে মূলত যে সমস্ত গবাদি প্রাণীর কথা বলছি আমরা, কি ধরনের তাদের সমস্যা হতে পারে?
1: আচ্ছা, বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি যদি ভেজে আমার গরু বাছুর ছাগল মোষ, তাহলে কি হবে, আমাদের মতো সেটাও একটা প্রাণী, আমরা বৃষ্টিতে ভিজলে কি হয়, হাঁচি হবে, নাক দিয়ে জল পড়বে, সর্দি হবে, কাশি হবে, তারপর আবার যদি জীবাণুর আক্রমণ হয় জ্বরও আসবে, এই জিনিসটাই গরু বাছুরেরও হয়।
0: আচ্ছা,
1: তার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে দুটো জিনিস, এক হচ্ছে তার বাসস্থানটা যেটা থাকবো সেটাতে যেন সে শুকনো থাকে, অর্থাৎ ছাদ দিয়ে, আমরা তো জেনারেলি খড়ের ছাউনি করি, তা খড় ঠিক মতো না দেওয়ার ফলে ভেতর থেকে জল পড়ে ভিজে যায়, এবং সেই স্যাঁত সেঁতে মেঝে, মেঝেটা যদি স্যাঁত সেঁতে হয় তাহলে সে যেই থাকুক, মানুষ হোক, গরু হোক, বাছুর হোক, প্রত্যেকটি ঠান্ডা লাগবে, তার বুকে সর্দি বসবে, তাহলে আমার মেঝেটাকে শুকনো রাখতে হবে, সেটা কি করে করব, ওপরে খড়টা দিয়ে দিলাম ঠিকঠাক, জল পড়লো না, আর গরু তো মলমূত্র ত্যাগ করে।

0: ভিজে থাকবে, তার জন্য আমাদেরকে আগে থাকতে কিছু ঘুঁটে পোড়া ছাই আমাদের সঞ্চয় করে রাখতে হবে, এবং দিনে পাঁচবার ছবার পারলে মেঝেটাকে শুকনো ছাই দিয়ে ভালো করে মুছে শুকনো রাখতে হবে, যাতে আমার যে গবাদি পশুটি রাতের শোবে সে যেন শান্তিতে থাকতে পারে, শুতে পারে, স্যাঁতস্যাঁতে না লাগে, এই দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমি বুঝবো যে এই সর্দিজনিত বা ঠান্ডাজনিত রোগ তার হবে না। আর একটা জিনিস, যেদিন বৃষ্টিপাত বেশি হবে, অত সকাল থেকে মেঘলা দিন বাদলানি বলি, সেই সব দিনে গরু বাছুর ছাগলকে আমাকে ঘরে বেঁধে খাওয়াতে হবে, অর্থাৎ তাকে আমি বাইরে যেতে দেব না, ভিজতে
1: দেব না।
0: তাহলে আমার
1: তবে ডাক্তারবাবু
0: একটা নিশ্চয়তা থাকে,
1: অধিকাংশ গ্রাম বাংলার বুকে যখন ঘুরি বা দেখি, এই বিশেষ করে বর্ষাকালে ছাগলগুলো ধরুন সকালের দিকে আকাশটা পরিষ্কার রয়েছে, গ্রামের যে সমস্ত মানুষজন যাদের বাড়িতে রয়েছে তারা হয়তো পালখানেক ছাগল নিয়ে মাঠে বেঁধে দিয়ে এলেন, কিন্তু আকস্মিকভাবে হঠাৎ করে চলে এলো বৃষ্টি, তারা তো অতটা তাড়াতাড়ি ছুটে আসতে পারছেন না, কিন্তু ছাগলগুলো ভিজেই গেল।
0: এইটা হচ্ছে কি বলি, ছাগল বুঝতে পারে কিছুটা, যখন আকাশে মেঘ করে ওরা কিন্তু থাকতে চায় না,
1: একদম ছটপট,
0: যখন টিকটক করে বৃষ্টি পড়ে ওরা কিন্তু ডাকতে ছুটে চলে আসবে, কারো কথা শুনবে না। এই জন্য আমরা টুকটাক বৃষ্টি হলে বলি ছাগল তাড়ানো বৃষ্টি, ছাগল কিন্তু সহজে ভেজে না, ওরা কিন্তু গরু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবে, কিন্তু ছাগলের গায়ে কিন্তু বৃষ্টি লাগলে ছাগল কিন্তু ঘর চলে আসে,
1: সামান্য এক দু ফোঁটা বৃষ্টি হলো ওরা
0: ওরা কিন্তু
1: চেঁচামেচি শুরু করে, চেঁচামেচি করে
0: এবং ঘর চলে আসে ছাগল।
1: এবারে ধরুন যারা বেঁধে রেখেছে, এখন তো যেহেতু প্রত্যেকের মাঠে ঘাটে চাষ হয়েছে, ক্ষতি করবে সেই জন্য বেঁধে রাখা, তারা তো ভিজেই গেল, এই ভিজে যাওয়ার পরে তাদের
0: ভিজে যাওয়ার পরে যেটা করতে পারেন সেটা হচ্ছে কি, গাটা ভালো করে মুছিয়ে দেওয়া, এবং যে ঘরটায় থাকে ছাগল, আমরা সাধারণত গ্রাম বাংলায় এটা ফলো করি না বা অনুসরণ করি না, নিয়ম হচ্ছে দেড় ফুট উঁচু বাঁশ দিয়ে ওই বাঁশের মাচা মতো করে রাখা,
1: দেওয়াল
0: বরাবর, হ্যাঁ, দু ফুট করে যদি আমরা বাঁশের মাচা করে দিই ঘরের পাঁচিল বরাবর, মানে দেওয়াল বরাবর, তাহলে কি ছাগল কিন্তু সেইখানে উঠে শোবে, ছাগল মেঝে থাকতে কিন্তু পছন্দ
1: করে, উঁচু জায়গায় থাকতে পছন্দ,
0: তাহলে কি হবে, তার ঠান্ডা লাগবে না, সর্দি লাগবে না, অকস্মাৎ ভিজে এলো আমি মুছিয়েও দিলাম, তারপরেও ঠান্ডা সর্দি লাগতে পারে, তার জন্য চিকিৎসা করতে হবে। সেই জন্য তো সর্দি কাশি ছাগলের বৃষ্টি ভিজলেই কিন্তু সম্ভাবনা খুব বেশি থাকে, কিন্তু গরু বাছুরের ক্ষেত্রে এতটা ভয় নেই, অর্থাৎ এদেরও ঠান্ডা লাগে, এদেরও সর্দি লাগে, সবই হয়, কিন্তু ছাগল বেশি তাড়াতাড়ি আক্রান্ত হয়,
1: ঠান্ডাটাই বেশি,
0: হ্যাঁ, সর্দিতে বেশি ওরা আক্রান্ত হয় গরুর চাইতে। এছাড়াও
1: আরেকটা যেটা দেখা যায় যে এই সময় আপনার কথায় যেমন উঠে এলো যে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাদেরকে বাড়িতে রেখে আমরা খাওয়াবো, কিন্তু ধরুন দু চার দিন কন্টিনিউ বৃষ্টি হয়েই চলেছে, সেক্ষেত্রে তো আর সবসময় খাবার যোগান থাকেও না, সেক্ষেত্রে কি করবেন তাহলে?
0: হ্যাঁ, আমরা সাধারণত কি করি, গ্রাম বাংলায় আমরা গরুকে শুকনো খড় দিই, আর দিই কি বাড়িতে যে আনাজ কাটা হয় তার খোসা, ভাতের ফ্যান, একটু খোল,
1: ঠিক,
0: এই তো আমরা গরুকে দিই, আমার চাষি ভাইরা গ্রামের যেটা সাধারণত করে থাকেন। আর ছাগলকে কি দিই, একটু সকালবেলায় গুড় জল, তারপরে মাঠে ছেড়ে দিই, চড়ে এলো দুটো ভাত দিই, আমাদের খাবার যে ভাত বাড়তি থাকে ছাগলকে দুমুঠো দিই, সন্ধ্যাবেলায় একটু গম বা চাল বা খুদ দিই, আর গাছের ডালপাতা যেখানে থাকে সেখানে একটু বেঁধে দিই, সে রাত্রে সেইটা খায়, খেয়ে ঘুমায়, আবার সকালবেলা হলে আমরা ছেড়ে দিই, চড়তে যায় এসে, এই যেমন চলছে। আর গরুর ক্ষেত্রে কি করি আমরা, গরুর ক্ষেত্রে আমরা তাকে খড় দিই, খড় সকালবেলায় খাওয়ার পরে আমরা ছেড়ে দিই, মাঠে চলে যায়, চড়তে চলে যায়। এখন যদি বৃষ্টি এক নাগারে হয় তাহলে আমি তো আর তাকে ছাড়তে পারবো না, কারণ মাঠ ঘাট জলে ডুবে আছে, সেখানে গিয়ে যদি খায়ও সেই খাওয়াটার তার পক্ষে সুখকর হবে না, কারণ মাঠ যদি জলে ডুবে থাকে সেখানে শামুক গুগলি বেড়ে যায়,
1: শামুক
0: গুগলি বেড়ে গেলেই চ্যাপটা কৃমির যে লার্ভা এই শামুক গুগলির মধ্যে বড় হয় এবং ওই সব ঘাসে বাসা বাঁধে।
1: আচ্ছা,
0: সেই জন্য গরুকে ওই সময় না ছাড়াই ভালো,
1: তাহলে কি ওই ঘাস খাবার ফলে
0: ওই ঘাসের সঙ্গে তার ওই কৃমি লার্ভাগুলো পেটে গেল এবং তারপর জলের মতো পায়খানা হবে এবং মারাও যেতে পারে। সেই জন্য যখন মাঠ জলে ডুবে থাকবে চারণ ক্ষেত্র, তখন গরুকে ছাড়া উচিত নয়। তাহলে খাওয়াবো কি, শুধু শুকনো খড় আর খোল দিয়ে তো তার পেটটাই ভরবে কিন্তু তার পুষ্টি হবে না।
1: ঠিক ঠিক,
0: এর জন্যই চাষি ভাইকে আমি অনুরোধ করব যে তার যদি চাষের জমি দু পাঁচ কাঠা থাকে তাহলে চৈত্র বৈশাখ মাস থেকে সেই জমিতে পারলে আপনি তিলের সাথে সাথী ফসল হিসেবে জোয়ার বা ভুট্টা চাষ করুন।
1: মানে যখন কি আপনার আলু উঠে যাচ্ছে,
0: আলু উঠে যাচ্ছে, তারপর যে আমরা অনেকে আলু চাষে

0: তিল চাষ করি, সেই জমিতে তিলের সাথে ভুট্টা মানে যেটা আমরা জোনারি বলি গ্রাম বাংলায়, এবং গ্যামা বা সারগাম এটা চাষ করতে পারেন। এর চাষ করলে কি হয়, আমরা যখন গাছটা বড় হচ্ছে কেটে খাওয়াতে পারি, আবার কিছু গাছ আমরা একটু বেশি করে করি তাহলে সেই কিছু গাছ ছোট ছোট করে কেটে মাটিতে এক মিটার বাই এক মিটার বাই এক মিটার, অর্থাৎ দৈর্ঘ্য এক মিটার, প্রস্থ এক মিটার, উচ্চতা এক মিটার গর্ত করলাম, যে সেই গর্তটায় ওই ছোট ছোট আমি ভুট্টার গাছ বা জোয়ার যেটা গ্যামা বলছি এই গাছ দিয়ে পুরো চেপে চেপে ভর্তি করে পায়ে করে চেপে চেপে দিয়ে একটু উঁচু করলাম, দিয়ে গোবর মাটি দিয়ে সেটাকে লেপে দিলাম যাতে ভিতরে জল বাতাস না ঢোকে। এক মাস পরে বা দু মাস পরে যখন ওইটাকে আমরা খাওয়াবো সেটাকে আমরা বলি সাইলেজ। এই সাইলেজ যদি আমরা করে রাখতে পারি তাহলে কিন্তু ওই দু মাস আমার এই বর্ষার সময় যে অসুবিধাটা আমরা মেটাতে পারবো। এইটা চাষি ভাইদের কিন্তু আমি আবার অনুরোধ করছি, আপনারা অবশ্যই চৈত্র বৈশাখ মাস থেকে এই চাষটা শুরু করুন, তাহলে আপনার বর্ষাকালে আপনার গরুর খাবারের অভাব হবে না, মাঠেও ছাড়তে হবে না, এর থেকে কোনো রোগ জীবাণুও আসবে না, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন।
1: এবং সেটা বোধহয় এখন বেশিরভাগই বিশেষজ্ঞ যারা আসেন তারাই বলেন যে আগে যদি ছাগল চাষ করতে চান তাহলে তার আগে করুন ঘাস চাষ। সেটা অবশ্যই ছাগল চাষ নয়, গবাদি প্রাণী চাষ করলে
0: অবশ্যই
1: আগে ঘাস চাষ করাটা দরকার।
0: শুনুন, আমরা যদি প্রাচীনকাল থেকে ভাবি যে প্রাণীর উৎপত্তি হয় তখন তারা তো জঙ্গলই খেত।
1: ঠিক ঠিক,
0: গবাদি পশু মানেই হচ্ছে তৃণভোজী এবং তারা ঘাস খেয়েই বড় হয় এবং ঘাস খেয়েই বেঁচে থাকে। তা আমরা যদি বলি তুমি গরু ছাগল পালবে আগে চাবুক কিনে তারপর ঘোড়া কেন, অর্থাৎ আগে তুমি খাবারের ব্যবস্থা করো তারপর তুমি তোমার গোয়ালে গরু বা ছাগল ঢোকাও। আর আমার যদি সবুজ ঘাস থাকে তাহলে আমার কিন্তু খাবারের যে ম্যাশ কেনার খরচা কমে যাবে বা অন্যান্য খাবার কিন্তু পরিমাণ কম লাগে, এগুলো ভাবতে হবে চাষি ভাইদের, এই জন্য এটা দরকার।
1: আচ্ছা, এবারে বর্ষাকালে এই তো আপনি একটা কথা বললেন যে মাঠে চড়তে গিয়ে যে গেঁড়ি গুগলির যে জীবাণুগুলো পেটের মধ্যে চলে যেতে পারে, এছাড়া আর একটা যে সমস্যা দেখা যায় যে তারা দীর্ঘক্ষণ জলে টলে থাকলে তাদের ওই পায়ে খুর বা এরকম কিছু একটা সমস্যা হয়।
0: দীর্ঘক্ষণ জলে থাকলে যেটা হয় ফুটরট হয় বা হাজা জাতীয় যে রোগগুলো হয় এগুলো যদি আমরা জল থেকে ভালো করে মুছে অ্যান্টিফাঙ্গাল যে ওষুধগুলো আছে অর্থাৎ ছত্রাকনাশক, কারণ ভিজে জায়গায় ছত্রাক হয়,
1: আচ্ছা
0: সেইটা দেওয়া, সেক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জল দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে ঘরে গরুকে রাখুন, ওইগুলো সমস্যা মিটে যাবে। মেন হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট খুবই ভালো জীবাণুনাশক, ছত্রাকনাশকের কাজ করে, খুব অল্প দিতে হয়, আপনার এক লিটার জলে ওই এক গ্রামও না হাফ গ্রামের মতো দিয়ে পাগুলো ধুয়ে শুকনো করে রেখে দিলে
1: তারপরে আর মানে বিশেষ কিছু
0: না। অ্যাকচুয়ালি বর্ষাকালে যে সমস্যাটা মেন যেটা হয় সেটা হচ্ছে কৃমি। বর্ষাকালে এক হচ্ছে গোল কৃমি আর একটা যেটা বললাম চ্যাপ্টা কৃমি, এই দুটো কৃমি হওয়ার সম্ভাবনা খুব ভীষণ থাকে, কারণ প্রকৃতি পরিবেশ এই কৃমির বংশ বিস্তারের জন্য খুব সহায়ক,
1: একদম উপযুক্ত পরিবেশ।
0: হ্যাঁ, এই গোল কৃমির জন্য যেগুলো আছে আমাদের অ্যালবেন্ডাজল গ্রুপের ওষুধ, প্রত্যেক প্রাণীকে সে ছাগল হোক বাছুর হোক গরু হোক খাওয়াতে হবে, এবং তার সাথে সাথে একটা নির্দিষ্ট 15 দিন বা 20 দিন পরে চ্যাপ্টা কৃমির ওষুধ, যেগুলো আছে বাজারে অনেক ওষুধই পাওয়া যায়, রাফোক্সানাইড নিক্লোজামাইড এসব অনেক ওষুধ আছে, এই ওষুধগুলো যদি আমরা গরুকে খাওয়াই।
1: আচ্ছা, সেটা ধরুন এই যে বর্ষার সময় আমরা কথা বলছি যে যত্ন পরিচর্যা, এই সময় কি খাওয়াবেন নাকি তার আগে থেকে প্রথম থেকেই খাওয়া
0: ভালো হয়? বর্ষার আগে একবার, বর্ষার পরে একবার,
1: আচ্ছা
0: দু মাস গ্যাপে খাওয়ালে আমি তাকে একটা প্রোটেকশন দিয়ে রাখলাম। তবে এটা তো ভ্যাকসিন নয় যে একটা আমার ইমিউনিটি তৈরি করবে, বর্ষার আগে কেন দিলাম, আমার যদি কিছু থেকেও থাকে সেটা চলে গেল, আবার বর্ষার মধ্যে যদি কিছু ঢুকলো সেটা আমি বর্ষার পরে যেটা দিচ্ছি সে কাজ করবে, আবার এর মধ্যে যদি একই উট কিছু হয়ে যায় তখন তো আমাকে তখন দিতেই হবে। বিশেষ করে চ্যাপ্টা কৃমিটার জন্য খুব সাবধান থাকতে হবে, এক্ষেত্রে কি হয় জলের মতো পায়খানা হয় গরু ছাগল সবারই, পেটে আওয়াজ হয় এবং এত পাতলা হয় হাতে করে তোলা যায় না এই গোবরটাকে, এবং দুর্গন্ধ হয়, এটা কিন্তু হচ্ছে চ্যাপ্টা কৃমি জনিত ডায়রিয়ার লক্ষণ। এছাড়াও যে
1: এছাড়া কি কোনোভাবে বুঝতে পারবেন যে আমার গরু বা ছাগলটা যেটা রয়েছে তার পেটে কোনো কৃমি হয়েছে বা?
0: ওই তো কৃমি তো বললামই, আবার পচা ঘাস পচা খড় খেয়ে পেট ফাঁপতে পারে, পাতলা পায়খানা হতে পারে, আবার ওই যে পচা জল মানে নোংরা জল খেলেও হতে পারে, সেক্ষেত্রে আমাকে চকের গুঁড়ো কেওলিন ক্যালসিয়াম কার্বনেট এইসব গুঁড়ো খাওয়ালে পরে

0: আর কি কোনো সমস্যা দেখা দিতে পারে?
1: এইবার বর্ষাকালে দুটো রোগ খুবই ভীষণভাবে, বিশেষ করে জীবাণুঘটিত রোগ খুবই, আজকেও রোগটা রয়েছে। আজ থেকে বছর 35-40 আগে গ্রামে গঞ্জে ঘুরলে আষাঢ় শ্রাবণ মাসে ভাগাড় বলতো, ভাগাড়ে কখনো ফাঁকা যেত না, ফাঁকা বলতে প্রতিদিনই দুটো একটা করে গরু মরত বর্ষাকালে বিশেষ করে। এবং তার কারণ ছিল যে দুটো রোগ, একটা হচ্ছে হেমারেজিক সেপ্টিসেমিয়া, যেটাকে আমরা বলি গলা ফোলা বা ওরা। এই রোগে কি হয়, এই রোগে হয় যেটা অত্যধিক জ্বর, 106-107 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যায়। আপনারা জানেন চাষি ভাইরা, গরুর স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 101 থেকে 101.5, অর্থাৎ তার থেকে 5-6 ডিগ্রি তার তাপমাত্রা বেড়ে যায়। আর কি হয়, তাপমাত্রা বেড়ে যাওয়ার সাথে সাথে তার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাবে, খাড়া খাড়া হবে, এর সাথে লক্ষণ কাঁপবে। আচ্ছা, তারপরে কি হবে, তার মাজেল অর্থাৎ নাকের নিচে যে জায়গাটা, সেই জায়গাটা সাধারণত গরু ঘামে শুকিয়ে যায়। আর কি হবে, গলা থেকে অর্থাৎ দুই চোয়ালের ফাঁক থেকে বুক অব্দি পুরোটা ফুলে যায়, গোল হয়ে কলকম্বলটা, আর তখন যে ঝোলে বোঝা যায় না, পুরো গোল হয়ে ফুলে এবং শক্ত, আঙুল দিলে একটু ঢুকেও যায়, এই যে লক্ষণটা, এই জন্যই নাম হচ্ছে গলা ফোলা।
0: আচ্ছা আচ্ছা।
1: আর একটা রোগ গ্রাম বাংলায় বলে ওরা, আর ইংরেজিতে আমরা বলি হেমারেজিক সেপ্টিসেমিয়া, এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, সেই জন্য এই রোগটা হয়। এবং এত মারাত্মক, 24 ঘন্টার মধ্যে চিকিৎসা না হলে কিন্তু আপনার প্রাণীটি মারা যায়, এবং আগে এই জন্য এত গরু এই রোগে মারা যেত, ঠিকঠাক চিকিৎসা হতো না। তাই এর, যেহেতু গ্রাম নেগেটিভ, এর স্ট্রেপটোমাইসিন সবচেয়ে পুরনো ওষুধ, স্ট্রেপটোমাইসিন মোটামুটি 2 গ্রাম করে দিনে 2 বার করে 3-4 দিন দিলে রোগটাকে কন্ট্রোল করা যায়। এর সাথে আরও ওষুধপত্র আছে, সেগুলো ডাক্তারবাবুরা, স্থানীয় যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা আপনাদের ভালোভাবে গাইড করবেন।
0: এবারে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় যারা থাকেন, সেখানে ধরুন এমন কোনো প্রাণী চিকিৎসক তারা কাছে পিঠে পাচ্ছেন না, বা প্রাণী চিকিৎসার যে সমস্ত হাসপাতাল বা যেগুলো থাকে সেখানে হয়তো পৌঁছতে পারছেন না, যোগাযোগ ব্যবস্থার কারণে হোক বা যে কোনো কারণে, সেক্ষেত্রে স্থানীয়ভাবে বা কোনো একটা, এই যেগুলো লক্ষণ আপনি বললেন দেখা পেলেন, তারা হয়তো বুঝতে পারলেন গরুটার কোনো একটা সমস্যা হয়েছে, ছাগলের কোনো একটা সমস্যা হয়েছে, ঘরোয়াভাবে কি তারা কিছু করতে পারেন?
1: শুনুন, এই যে রোগটা বললাম এটা ঘরোয়াভাবে করলে হবে না, এটার সুস্পষ্ট চিকিৎসা, যেটা ওই আমি বললাম এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বা জীবাণু, এবং তার জন্য স্পেসিফিক অ্যান্টিবায়োটিক দিতেই হবে। এবং এই অ্যান্টিবায়োটিকটা হচ্ছে ভালো হচ্ছে আমরা পুরোনো দিন থেকে স্ট্রেপটোমাইসিন জাতীয় ওষুধ, স্ট্রেপটোমাইসিন একটা জেনেরিক ওষুধ, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় এই ওষুধ। এছাড়াও এখনকার সব বেরিয়েছে এন্ডোফ্লক্সাসিলিন, সাইপ্রোফ্লক্সাসিলিন, সেফালেক্সিন, এসব নতুন নতুন ওষুধ বেরোচ্ছে।
0: এই এই যে ওষুধগুলোর কথা বলছেন, এগুলো আমাদের প্রাণীপালক যারা রয়েছেন তারা কোথা থেকে সংগ্রহ করবে?
1: এগুলো বলি, এগুলো গ্রামে এখন ব্লক লেভেলে প্রাণী চিকিৎসক আছেন, তাদের কাছে শিখে নিয়ে প্রাণীবন্ধু, প্রাণীমিত্রা, প্রেমেশিবী, এরা এসব কাজগুলো করছেন, তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা গাইড করতে পারবেন,
0: গ্রামে গ্রামে দেখা যায় প্রাণীমিত্রাদের যেতে,
1: হ্যাঁ গাইড করতে পারবেন। আর একটা যেটা রোগ আছে বলে দিই আমি সংক্ষেপে, সেটা হচ্ছে বাদলা বা বজবজে, ব্ল্যাক কোয়ার্টার।
0: আচ্ছা,
1: এই রোগটা হচ্ছে যেগুলো ইয়াং গরু, ইয়াং মানে বেশ যুবক, বেশ অর্থাৎ 6 মাস থেকে 2 বছর অবধি, যাদের বেশ শরীরে মাংসপেশি বেশ সুগঠিত, মানে মাংস সমৃদ্ধ গরু আর কি, চেহারাটা বেশ ভালো, তাদের কি অ্যাটাক করে। এবং এই জীবাণুটা হচ্ছে আমাদের যে টিটানাস হয়, টিটানাস, ওই টিটানাসের একটা ভ্যারাইটি ক্লস্ট্রিডিয়াম সোব হয় বলে একটা জীবাণু আছে, এইটা গরু বিশেষ করে এঁড়ে বাছুর যেগুলো, এগুলো চেহারা তো বগনাপ্তের চেয়ে একটু ভালো হয়, 6 মাস থেকে 2 বছরের বাছুর যার বেশ সুগঠিত তাকেই অ্যাটাক করে, অর্থাৎ আক্রমণ করে।
0: এই
1: তার ফলে যেটা হয়, এরও টেম্পারেচার 105-এর উপরে আসবে, খাবে না, এবার দেখবেন পা খোঁড়াচ্ছে, তখন যদি আপনি ভালোভাবে দেখেন জায়গায় জায়গায় ফুলেছে,
0: মানে পায়ের গাঁটে গাঁটে,
1: গাঁটে নয় যেখানে মাংস আছে,
0: আচ্ছা
1: বললাম মাংস,
0: ঠিক ঠিক
1: মাংসটাতেই ওরা আক্রমণ করে, মাংস একবার সেই মাংসকে আক্রমণ করবে, সেখানে বংশ বিস্তার করবে, এবং একটা টক্সিন, বিষাক্ত পদার্থ বের করে, সেইটা কি করে মাংসটাকে পচিয়ে দেয়, এবং গ্যাস, একটা বাজে গ্যাস তৈরি করে, গ্যাংগ্রিনাস ঘা তৈরি হয় ভেতরে। আর ওপর থেকে যদি আমরা আঙুল দিয়ে চাপ দিই, তাহলে সেই ধানের ভিজে, ধানের বস্তা টিপলে যেমন আওয়াজ হয় গজগজ করে, সেরকম একটা আওয়াজ হবে, যার জন্য এটা বলে বজবজে।
0: আচ্ছা আচ্ছা।
1: অর্থাৎ আঙুল দিলে বজবজ করবে, তার মানে ভিতরে গ্যাস এবং তরল আছে।

0: যখনই সেটা বুঝতেন সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে, কারণ এও 24 থেকে 48 ঘন্টার মধ্যে মারা যেতে পারে। এত খারাপ টিটেনাস যেমন মানুষের সময় দেয় না, ওই একই জাতীয় জীবাণু এও সময় দিতে চায় না সঙ্গে সঙ্গে। এর খুব ভালো ওষুধ হচ্ছে পেনিসিলিন, এও সে আমি প্রাচীন যুগের ওষুধ এই যাচ্ছি। বড় গরু হলে 40 লাখ, মাঝারি হলে 20 লাখ, ছোট হলে বাছুর হলে 5 থেকে 10 লাখ, দিনে 3 বার করে তার মাংসপেশিতে দেওয়া, মানে ইঞ্জেকশন ইন্টারমাস্কুলার, আর যেখানটা হয়েছে তার চারিদিকে গোল করে দেওয়া, যাতে জীবাণুটা আমার ছড়াতে না পারে।
1: আচ্ছা আচ্ছা,
0: মানে কিছুটা ওখানে, বাকিটা তার মাংসে। এইটা সঙ্গে সঙ্গে যদি দিতে পারেন তাহলে কিন্তু আমরা রোগটাকে আটকাতে পারবো। আর যেটা, এদের টিকাটা অবশ্যই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে করতে হবে, এটারও করতে হবে, এবং যেটা গলা ফোলা বললাম তারও টিকা একসাথে পাওয়া যায়, HSBQ কম্বাইন ভ্যাকসিন বলে, এটা কোম্পানিরও পাওয়া যায়, আবার প্রাণীবন্ধু প্রাণীমিত্রারাও আপনাকে বাড়িতে এসে বললে করে দিয়ে যাবে।
1: মোটামুটি তাহলে তো এই সমস্ত কমন রোগগুলো বর্ষাকালে দেখা দিতে পারে, এছাড়াও কি আরো কোনো রোগ জীবাণু দেখা দিতে পারে আমাদের গবাদি পশুতে?
0: আর একটা নতুন রোগ এসেছে যেটা লাম্পি স্কিন ডিজিজ, এই রোগটা আমাদের এখানে ছিল না। বর্তমানে পশ্চিমবঙ্গের এই আমাদের গঙ্গা সমভূমি ফারাক্কার থেকে নিচে এই রোগটার প্রাদুর্ভাব খুবই বেড়েছে বিগত 3-4 বছরে। এতে কি হচ্ছে, গরুর চামড়া গোল গোল, আমাদের যেমন আমবাদ বলি গ্রামে, অ্যালার্জিকে আমবাদ বলে, গোল গোলে ফুলে যায়, সেরকমভাবে জায়গায় জায়গায় ফুলছে। ছোট বাছুর থেকে বড় গরু সবাইকেই আক্রমণ করছে, এটা একটা ভাইরাস ঘটিত রোগ। এবং তাতে কি হচ্ছে, তারপর সেইগুলো ফেটে ঘা হচ্ছে এবং অনেক গরু বাছুর মারাও যাচ্ছে, বিশেষ করে ক্রস ব্রিড গরু। এই ভাইরাস ঘটিত রোগটা থেকে আপনাদের রক্ষা পেতে হলে চিকিৎসা তো করবেনই, যেটা হচ্ছে, তাছাড়াও এরও এখন ভ্যাকসিন প্রত্যেক ব্লকে দেওয়া হচ্ছে, LSD ভ্যাকসিন বলে। এবং এই ভ্যাকসিনটা করানোর জন্য আপনারা স্থানীয় BLDO ব্লক লাইফ স্টক ডেভেলপমেন্ট অফিসারের সঙ্গে যোগাযোগ করবেন, তিনি আপনার এলাকার প্রাণীবন্ধু প্রাণী মিত্রা বা প্রাণীসেবী এনাদের বলবেন এই ভ্যাকসিনগুলো যাতে করে দেন। এছাড়াও FMD বর্তমানে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ সারা বছর ধরে হচ্ছে। এই ফুট অ্যান্ড মাউথ ডিজিজ রোগটা আগে শীতকালে হতো, কিন্তু বর্তমানে সারা বছর এমনকি বর্ষাকালেও হচ্ছে। এরও ভ্যাকসিন বছরে 2 বার করে করতে হয়, এবং এই ভ্যাকসিন আপনারা BLDO সাহেব যিনি আছেন ব্লকের প্রাণী চিকিৎসা আধিকারিক আছেন, তাদের বললে তারা আপনার এলাকার যে প্রাণীবন্ধু প্রাণীমিত্রা প্রাণীসেবী আছেন তাদের মারফত বিনা পয়সায় আপনার বাড়িতে এই ভ্যাকসিন করার ব্যবস্থা করবেন।
1: বেশ, মানে খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন যে আমাদের যে সমস্ত গ্রাম বাংলার প্রাণীপালক ভাইরা থাকেন, তারা যে খুব সমস্যার সম্মুখীন হতে হয় প্রাণী পালন করতে গিয়ে, সেগুলো কীভাবে আপনারা সেখান থেকে পরিত্রাণ পাবেন সে ব্যাপারে এতক্ষণ বুঝিয়ে বললেন। বিশেষ করে বর্ষাকালে যে সমস্ত রোগ জীবাণু বাসা বাঁধে আপনার গবাদি প্রাণীর দেহে, সেখান থেকে কীভাবে আপনারা পরিত্রাণ পেতে পারেন। আবার সবশেষে ডাক্তারবাবু যেটা বললেন যে আপনারা অবশ্যই যাই চিকিৎসা করেন না কেন, আপনার স্থানীয় যে সমস্ত প্রাণীমিত্রা প্রাণীসেবী বা প্রাণী চিকিৎসক রয়েছেন তাদের পরামর্শ মেনে করবেন। ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম বর্ষাকালে গবাদি প্রাণীর যত্ন পরিচর্যা, এ ব্যাপারে বিস্তারিত জানালেন সুন্দরবন দুগ্ধ সমবায়ের প্রাণী চিকিৎসক ডাক্তার উৎপলেন্দু মণ্ডল। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। ডাক্তারবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: ধন্যবাদ আপনাকেও।
1: আর আমাদের অনুষ্ঠানগুলি আপনাদের কেমন লাগছে তা লিখে জানান আমাদেরকে, যে অনুষ্ঠানের জন্য লিখতে চাইছেন প্রথমে তার নাম লিখুন, তারপর লিখুন প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, অথবা আপনারা মেল করেও আপনার মতামত জানান aircoalagri@gmail.com এ। আজ এই পর্যন্ত, সবাইকে অনেক ধন্যবাদ, নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশ্রম।

মশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্জে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ থেকে পরপর তিন দিন তিন পর্বের ধারাবাহিক কথিকা শুনবেন কোন পাতা কোন রোগে। আজ শুনবেন প্রথম পর্ব, বলছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ চিকিৎসক সুবল মাইতি।
2: ভেষজ পাতাপুতি গাছপালাতে ভর্তি বাংলার প্রায় সর্বত্র। আজকের আলোচনা কয়েকটি ঔষধি গুণে ভরপুর পাতাকে নিয়ে, তার মধ্যে কয়েকটিকে আমরা রান্না করে খাই। এই খাদ্যের মধ্য দিয়ে আমাদের শরীরে সেটির পুষ্টিগুণ ঢুকে গিয়ে শরীরকে সুস্থ রাখার চেষ্টা করে। পরপর তিনটি পর্বে এগুলিকে নিয়ে আলোচনা হবে। আজকের প্রথম পর্বের মুখবন্ধটা শুরু করছি আমাদের চিরপরিচিত অমোঘ শক্তিশালী ভেষজ গুণে ভরপুর নিম পাতাকে নিয়ে। বসন্তে কচি নিম পাতা ভেজে খাওয়ার রীতি সুদীর্ঘ কাল ধরে চলে আসছে। ফাল্গুন চৈত্রে সপ্তাহে তিন চার দিন ভাতের প্রথম পাতে কচি নিম পাতার ভাতে মেখে খান, সপ্তাহে তিন চার দিন। এর দ্বারা ক্ষুধা বৃদ্ধি পাবে, যকৃতের ক্রিয়া ভালো হবে, হঠাৎ করে অ্যালার্জি বা চুলকানির দ্বারা আক্রান্ত হবেন না, শরীরে জমে থাকা দূষিত পদার্থ বা টক্সিন বেরিয়ে যাবে। এছাড়া লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার স্বাভাবিক মাত্রা বজায় থাকবে। কচি নিম পাতা বেশি পরিমাণে শুকিয়ে রেখে সারা বছর সপ্তাহে দু তিন দিন খেতে পারেন। এটি চলবে জীবনের স্বাভাবিক ছন্দ ধরে, যার ফলে অরুচি চলে যাবে, ক্ষুধা বৃদ্ধি পাবে, কৃমির উৎপাদ নির্মূল হবে, কোষ্ঠবদ্ধতা থাকবে না, চুলকানি অ্যালার্জি ও নানাবিধ চর্মরোগে আক্রান্ত হবার সম্ভাবনা নষ্ট হবে। লিভার সক্রিয় থাকলে অনেক ঝামেলার হাত থেকে রক্ষা পাবেন, সারা বছর ধরে এটি খেতে ভুলবেন না। ঔষধ হিসাবে ব্যবহার করতে হলে 10 গ্রাম মাঝারি ধরনের নিম পাতা 100 মিলি জলে সিদ্ধ করে 25-30 মিলি থাকতে রাতে নামিয়ে ঢাকা দিয়ে রাখুন এবং পরদিন সকালে ছেঁকে জলটি খালি পেটে খেয়ে নিন। সাধারণ জন্ডিসের মোক্ষম দাওয়াই, প্রয়োজনে সকালে তৈরি করে সন্ধ্যার দিকে আরেকবার খাবেন। কোনো প্রকার চর্মরোগ অ্যালার্জি জন্ডিস হলে দিনে দুবার করে খাবেন, নতুবা শরীরকে স্বাভাবিক রাখতে সপ্তাহে এক বা দুদিন সকালে খালি পেটে খাবেন। যেদিন কচি নিম পাতার ভাজা খাবেন সেদিন নিম পাতা সিদ্ধ জল খাবেন না। নিম পাতা ও কাঁচা হলুদ সিদ্ধ জলে মাসে দুদিন স্নান করুন। সারা বছর

0: কচি নিম পাতা খেতে চাইলে টবে দু তিনটি নিম চারা লাগিয়ে রাখুন, ফোটকানি হলে ডগাটা ভেঙে খান, তারপর থেকে ওটি ঝাঁকড়া হয়ে পাতা দেবে। সপ্তাহে একদিন, সম্ভব হলে দুদিন খেতে পারবেন। এটিকে আহার্য হিসাবে মেনে নিলে অনেক সমস্যার হাত থেকে রক্ষা পাবেন, শরীরের চামড়াটি ঝরঝরে নিখুঁত থাকবে আর দূষণমুক্ত একটা শরীর পাবেন। ডুমুর পাতা, ডুমুর পাতা মানে যোগ্য ডুমুরের পাতা, কাকডুমুরের খসখসে বড় বড় পাতা নয়। টবে বা মাটিতে একটা গাছ লাগিয়ে রাখতে পারেন, ডগাটা কেটে দিলে ঝাঁকড়া হয়ে পাতা দেবে। এটিকে ভেষজ অ্যান্টিবায়োটিক ভাবতে পারেন। এর ফলটিও উপাদেয় ও বলকর খাদ্য। এরই পাকা ফল দিয়ে তৈরি হয় আঞ্জির, অনেক দাম দিয়ে লোকে কিনে খেয়ে থাকেন। তবে কাঁচা ফলের তরকারি অত্যধিক উপকারী, পারলে সপ্তাহে একদিন করে খান, দু তিন দিন খেতে পারলে খুবই ভালো। এবার পাতার কথা বলি। মাঝারি ধরনের কাঁচা পাতা অথবা কচি নরম ডাল সমেত পাতা কুচি কুচি করে কেটে থেতো করে কাপ তিনেক জলে ফুটিয়ে আন্দাজ কাপখানিক বা দেড় কাপ থাকতে নামিয়ে ছেঁকে হালকা গরম থাকতে থাকতে তাতে এক চিমটে ফটকিরির গুঁড়া মিশিয়ে গার্গেল করুন দিনে দুবার। ওটির সঙ্গে আর একটু জলও মেশাতে পারেন, প্রয়োজনে বেশি পাতা দিয়ে আর একটু বানিয়ে দিনে তিন চারবার গার্গেল করতে পারেন। একদিন বানিয়ে দুদিনও ব্যবহার করতে পারেন। এটি দু থেকে চারবার গার্গেল করতে পারলে মুখের ঘা, মাড়ি ফোলা, ব্যথা, জিভে ঘা, মুখ দুর্গন্ধ, টনসিলাইটিস, ফেরিনজাইটিস প্রভৃতি রোগের হাত থেকে রেহাই পাবে। বেশি পাতা ও কচি নরম ডগা কুচি কুচি করে কেটে আট গুণ জলে সিদ্ধ করে সিকি থাকতে নামিয়ে ছেঁকে সেই জলটিকে ঢিমে আঁচে ঘন করে নিতে হবে। তারপর সেটিকে বড় মুকলা কাঁচে পাত্রে রেখে দিলে দীর্ঘদিন থাকবে। একে উদুম্বর সার, ঘন সার বলা হয়। প্রতিদিন পাতা সিদ্ধ না করে এটি ব্যবহার করবেন। হালকা গরম জলে সামান্য ঘন সার ও এক চিমটে ফিটকিরি মিশিয়ে গার্গল করতে পারবেন। কেটে ছিঁড়ে গেলে সামান্য পরিমাণে লাগালে রক্ত পড়া ও ব্যথা কমে যাবে। ফোঁড়ায় লাগালে পাকবে, ফাটবে এবং পুঁজ বেরিয়ে ঘা শুকিয়ে যাবে। দাঁতের গোড়ায় ব্যথা ও ফোলা হলে ঘন সার দিয়ে দাঁত বেজে হালকা গরম জলে মুখ ধুতে হবে। বহু রোগের চিকিৎসায় এটা ব্যবহার করতে পারবেন।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ তিন পর্বের ধারাবাহিক কথিকার প্রথম পর্ব শুনলেন কোন পাতা কোন রোগে, বললেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ চিকিৎসক সুবল মাইতি।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আজ অর্থাৎ 3/7/2026 শুক্রবারের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

সাতটায় শুনবেন বেতার নাটক অবশেষে, লেখক ডক্টর অমিতাভ ভট্টাচার্য, প্রযোজক সমরেশ ঘোষ। রাত 7:45 শুনবেন হাউসফুল, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী, গায়িকা এবং অভিনেত্রী মালবিকা সেনের সাক্ষাৎকার নিয়েছেন ইনা বাগচি। শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, প্রযোজনা দুর্বা দে। 8:15 শুনবেন মহিলাদের আসর সৃষ্টি, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন চিত্রা মুখোপাধ্যায়, উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় সৃজিতা রায়। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা, 9:45 সঙ্গীত শিক্ষার আসর, শুনবেন রবীন্দ্রসঙ্গীত প্রমিতা মল্লিক। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন এসরাজ, শিল্পী শুভায়ু সেন মজুমদার, রাগ বাগেশ্রী, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সুধীর ঘোড়াই। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সৃজিতা রায়। রাত 12:00 মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আজ অর্থাৎ শুক্রবার 3/7/2026 সারাদিনের, মাফ করবেন, পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

আজকের নাটক অবশেষে, রচনা ডাক্তার অমিতাভ ভট্টাচার্য, প্রযোজনা সমরেশ ঘোষ। নাটক অবশেষে।

0: রক্ত দিয়েলে বাবা?
1: হ্যাঁ রে মা।
0: আচ্ছা বাবা, এই নিয়ে কতবার রক্ত দিলে তুমি?
1: কতবার? মুশকিলে ফেললি। তা কলেজ লাইফ থেকে শুরু করে কতবার হবে? তা ধর 20 তো হলোই।
0: 20 বার?
1: জানিস তো এদেশে রক্তের অভাবে কত শিশু মারা যায়। থ্যালাসেমিয়া শিশুদের কথাই ভাবনা, আমরা না দিলে রক্ত পাওয়া যাবে কোথা থেকে? রক্ত তো আর ফ্যাক্টরিতে তৈরি হয় না মা।
0: জানি তো বাবা, সেই জন্যই তো আমি এবার নার্সিং কলেজে ব্লাড ডোনেশন ক্যাম্পে নাম দিয়েছিলাম, কিন্তু আন্ডারওয়েট হয়ে যাওয়াতে বাতিল হয়ে গেলাম।
1: আন্ডারওয়েট? হতেই পারে না, ও মনে হচ্ছে ওয়েট মেশিনটা কোনো গোলমাল ছিল। নার্সিং স্টুডেন্ট কখনো আন্ডারওয়েট হয়?
2: না না, কোনো গন্ডগোল ছিল না। আরে ঠিক মতো খাওয়া দাওয়া না করলে ওজনটা বাড়বে কোত্থেকে? না দুধটা ধরো।
1: দুধ? দুধ কেন শুভ্রা? মানে আমি তো এখন নেই খেয়ে অফিসে বেরোবো।
2: অফিস?
1: হ্যাঁ,
2: এতটা রক্ত দেবার পর তুমি এখন অফিসে যাবে?
1: শোন,
2: না না না না না, আজ তোমার অফিস যাওয়া হবে না, বরং দুধটা খেয়ে 2 ঘন্টা শুয়ে থাকো।
1: কি বলছো কি তুমি?
2: ওফ, কেন যে বছর বছর শরীর থেকে এত রক্ত দাও কে জানে।
0: মা, তুমি তো দিন দিন ওভারওয়েট হয়ে যাচ্ছ, তুমি তো মাঝে মাঝে রক্ত দিলেই পারো।
2: ও তোরা দে, তুই আর তোর বাবা দিয়ে পুণ্য অর্জন কর। ওসব আদিক্ষেতা দেখানোর সময় আমার নেই।

0: গো, আজও তোমার ফিরতে রাত 8টা বেজে গেল? আচ্ছা, চেষ্টা করলে আর একটু আগে কি ফেরা যায় না?
1: যায়, তবে তাতে কাজে ফাঁকি দিতে হয়। আর তাছাড়া কলকাতার রাস্তাঘাট আর গাড়ি ঘোড়ার অবস্থা দিন দিন যা হচ্ছে, ওসব আর তুমি বলো না।
0: দেখো তোমার না কয়েকদিন কেমন ফ্যাকাশে লাগছে।
1: হ্যাঁ,
0: রক্ত দিয়েছে তো 8-9 দিন হয়ে গেল, অথচ উইকনেসটা কিছুতেই কাটছে না, তাই না?
1: উইকনেস আমার আগেও ছিল না আর এখনো নেই।
0: হ্যাঁ, নেই বললেই হলো, নিশ্চয়ই আছে। শোনো, তুমি না একটা ভালো টনিক কিনে 1 মাস খাও তো।
1: টনিক?
0: হুম,
1: খাবো, নিশ্চয় খাবো।
0: ও শোনো, তোমার একটা রেজিস্ট্রি চিঠি এসেছে হসপিটাল থেকে, আমি সই করে রেখেছি।
1: আচ্ছা,
0: ওই যে ওই টিভির ওপর রয়েছে।
1: ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি দেখছি। ডিয়ার স্যার, দিস ইজ ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন দ্যাট ইয়োর ব্লাড টেস্ট শুড বি রিপিটেড ফর এক্সক্লুডিং দি প্রেজেন্স অফ HIV ভাইরাস।
0: কি গো ভাইরাস, সেটা আবার কি
1: ভাইরাস?
0: মা, একেবারে নাইট ডিউটিটা করে ফেললেই তো পারতিস।
2: বাবা বাবা, ঘরে ঢোকার মুখে কি সাদর সম্ভাষণ! মা, ইভিনিং ডিউটি রাত 8টায় শেষ হয়েছে, বেরোতে বেরোতে 8:30, আর বাড়ি ফিরলাম এই দেখো 9:16। খুবই কি দেরি করেছি?
1: না না, একদম দেরি করিসনি। জানিস মিমি, আমার নামে না একটা চিঠি এসেছে, ভাইরাস টাইরাস কি সব লিখেছে, ও মাথা মুন্ডু, আমি তো কিছুই বুঝতে পারছি না মা।
2: কই, দেখি দেখি।
0: এই নে, ভালো করে পড়ে দেখে বুঝিয়ে বলতো, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে।
2: কই দাও। দিস ইজ ফর ইউ কাইন্ড।
0: কিরে, রক্তে খারাপ কিছু পাওয়া গেছে?
2: না না, সেরকম কিছু নয়। আচ্ছা বাবা, তোমার তো এমনি শারীরিক কোনো অসুস্থতা নেই, তাই না?
1: না, মাঝে মাঝে ওই অ্যাসিডিটি ছাড়া আমার তো কোনো প্রবলেম নেই মা।
2: ওজন তো ঠিকই আছে, কোনো গ্ল্যান্ড প্ল্যান ফলেনি তো বাবা?
1: না না না না, আর ওজন মানে এই ব্লাড ডোনেশনের সময় তো দেখলাম 64 কেজি, ও গত বছরও আমার তাই ছিল। আচ্ছা, ব্যাপারটা কি বলতো,
2: ওই ব্লাড ডোনেশনের সময় তুমি যেখানে রক্ত দিয়েছিলে, তারা তোমার ব্লাড স্যাম্পলটা আরেকবার পরীক্ষা করে দেখতে চাইছে যে তাতে HIV নামে এক ধরনের ভাইরাস আছে কিনা।
0: সেটা আবার কি জিনিস রে, কোনো খারাপ টারাপ কিছু নয় তো?
2: হ্যাঁ, এত ভাবছো কেন মা, এটা একটা রুটিন ব্যাপার, ওরা বাবাকে ডেকে পাঠিয়েছে আর একবার রক্তটা পরীক্ষা করবার জন্য।
1: যাবো বলছিস?
2: হ্যাঁ নিশ্চয়ই যাবে, আমিও যাব তোমার সঙ্গে। আর তাছাড়া ওখানে ছাড়াও আমাদের হাসপাতালে প্যাথোলজিতে ব্লাডটা আর একবার করিয়ে নেব।
1: আর একবার কেন,
2: দুবার করলে ক্ষতি কি বাবা?
1: যা ভালো বুঝিস করো।
0: তখনই পই পই করে বারণ করেছিলাম যে রক্ত দিয়ে এত পুণ্য অর্জনের দরকার নেই, এবার ঠেলা সামলাও। কি রোগ শরীরে নিয়ে এলো কে জানে।
2: মা তুমি যাও তো রান্নাঘরে যাও, আমার ভীষণ খিদে পেয়েছে।
0: যাচ্ছি, তুই হাত মুখ ধুয়ে নে।
3: আরে বৌদি, আপনি হঠাৎ?
0: সনাতন, তোমার কাছে আমার একটা বিশেষ প্রয়োজন আছে।
3: সেজন্য তো মিমিকে দিয়ে আমাকে ডেকে পাঠালি পাতেন।
0: মানে ব্যাপারটা খুব গোপনীয়, তাই পাঁচ কান করতে চাই না। তুমি হেলথে কাজ করো বলেই তোমার কাছে এসেছি।
3: গোপনীয় কি ব্যাপার বলুন তো বৌদি?
0: তোমার দাদা মাঝে মাঝে রক্তদান করে, তাতে তুমি জানো।
3: হ্যাঁ, এই তো কিছুদিন আগেও ভলেন্টারি ব্লাড ডোনারদের হয়ে রক্ত দিয়েছেন, আমার সঙ্গে বাজারে দেখা হয়েছিল।
0: ওই রক্ত দিয়েই কাল হয়েছে, এই দেখো ওরা কি চিঠি ফাটিয়েছে।
3: কই দেখি দেখি। ওরা ওই দাদার ব্লাড স্যাম্পলটা ওখানে আরেকবার টেস্ট করতে চায়।

0: চেয়েছে।
1: কেন চেয়েছে বলো তো?
0: ওই এইডস বলে একটা রোগ আজকাল খুব হচ্ছে না, ওর জীবাণুর নাম হলো এইচআইভি ভাইরাস। তা ওরা হয়তো সন্দেহ করছে দাদার রক্তে ওই জীবাণু থাকতে পারে।
1: বলো কি, আচ্ছা রোগটা কি খুব বাজে রোগ?
0: বুদি বুদি, আমি তো ডিটেলসে বলতে পারবো না, তবে শুনেছি মানে বাজে পাড়ায় গেদে নাকি এসব রোগ হয়। এক কাজ করুন, আপনি বরং এই চিঠিটা আমার কাছে রেখে যান, আমি আজই একবার ডাক্তার চক্রবর্তীর কাছ থেকে সব জেনে আসবো।
1: ভয়ে আমার হাত পা ধরে ঠান্ডা হয়ে আসছে, কি বিপদে পড়লাম বলো তো সনাতন।
0: বৌদি আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন, দাদার তো আর এইডস হয়নি, হয়তো কোনো কারণে ওদের সন্দেহ হয়েছে। আপনি বাড়ি যান, আমি রাতে দেখা করব।

0: গেল চিঠিটা এইখানে তো রাখলাম। মা, ও মা,
1: কি
0: মা, ব্লাড ব্যাংক থেকে পাঠানো বাবার চিঠিটা কোথায় গেল?
1: কোথায় তা আমি কি করে জানবো? দেখ, হয়তো তোর বাবা অন্য কোথাও রেখেছে।
0: বাবা জানেই না, চিঠি তো পরশুদিন আমি নিয়ে এখানে রাখলাম। তুমি কাউকে দাওনি তো মা?
1: আমি আমি আবার ওই চিঠি কাকে দেবো? আর আমি ওর সবই বুঝি বা কি?
0: বোঝো না বলেই হয়তো কারো কাছে বোঝবার জন্য দিয়েছ।
1: আহ, কি যে উল্টো পাল্টা বকছিস নাই সাত সকালে!
0: উল্টো পাল্টা নয় মা, আমি ঠিকই বলছি। তুমি কাল সনাতনদার কাছে গিয়েছিলে, সঙ্গে ছিল না ওই চিঠিটা? কি ঠিক বলছি তো?
1: তুই তুই এসব জানলি কি করে?
0: জানতে হয় মা, কিন্তু তুমি কোন বুদ্ধিতে সনাতনদার কাছে গেলে বলো তো?
1: সনাতন হেলতে কাজ করে, আর তোর বাবা, আর তুই যখন আমার কাছে সবকিছু গোপন করে গেলি তখন
0: তখন কি
1: তখন তখন এছাড়া আমার আর কি করার ছিল বল?
0: বাহ, ঘরের সমস্যা বাইরে জানিয়ে এসে এখন বলছো আমার কি করার ছিল বল। তা সনাতনদা তোমায় কি বলল?
1: বলল তোর বাবার নাকি এইডস হতে পারে। আরে খারাপ জায়গা গেলে নাকি ওইসব রোগ হয়। আরে এসব কথা সত্যি নাকি?
0: সত্যি মিথ্যে যাচাই করার জন্য তুমি আমার কাছে জিজ্ঞেস করতে পারতে মা, তা না করে হাসপাতালের স্টোর কিপার সনাতনদার কাছে গেলে কেন? সারা পাড়ার লোকের কাছে এইভাবে বাবার মাথাটা হেঁট করলে কেন মা?
2: মায়ের ওপর রাগ করে কোনো লাভ নেই মিমি। খবরটা আজ দু তিনটে নিউজ পেপারে বেরিয়েছে।
0: কই দেখি দেখি।
2: এই দেখ,
0: কলকাতায় নতুন এইডস রোগী। কিন্তু কিন্তু বাবা, এ তো রং ইনফরমেশন। এইচআই ভাইরাস তোমার রক্তে আছে কিনা তাই ওরা জানতে চেয়েছে। আর আর এখানে লিখেছে কিনা?
2: আরে বাবা, এই কথা তুই আমায় বোঝাতে পারিস, কিন্তু ওদের মুখ বন্ধ করবি কি করে বল?
0: এত দায়িত্বজ্ঞানহীন ওরা। আগে তো ভালো করে খোঁজ নেবে। যে কোনো ব্লাড ডোনারের এইচআইভি টেস্ট করা তো এখন একটা রুটিন ব্যাপার বাবা।
1: কি সব বলছিস তোরা, আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝছি না।
0: তোমার এত বুঝে দরকার নেই মা, তুমি বরং বাবার জন্য চা জল খাবার করে আনো, যাও।
1: কি রোগ যে নিয়ে এলো তোর বাবা জানি না। মনিমা, ও মনিমা, মনিমা!
0: এত ডিপ্রেসড হয়ে পড়ো না বাবা। দু জায়গায় ব্লাড টেস্ট করাতে দিয়েছি, রিপোর্টটা আগে আসতে দাও, তারপর
2: ওই রিপোর্ট আসার সময় পর্যন্ত যে কেউ অপেক্ষা করতে রাজি নয় মিমি।
0: কে রাজি নয় বাবা?
2: আমার অফিসের কর্তৃপক্ষ, কলিগরা, এমনকি আমার প্রতিবেশীরাও। অপরাধী জানিল না কিবা অপরাধ বিচার হইয়া গেল।
0: অফিসে তোমায় কেউ কিছু বলেছে?
2: হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্টাল ইনচার্জ

0: বোঝা আমায় দেখেছেন? আরে এসো এসো, আমি তোমাকেই খুঁজছি। গতকাল তো অফিসে আসুনি
1: না, ক্যাজুয়াল নিয়েছি, মানে ওই ব্লাড টেস্ট করতে গিয়েছিলাম, দেরি হয়ে গেল।
0: বেশ তো, আরো কয়েকটা দিন ছুটি নিয়ে নাও, তোমার তো ছুটি পাওনাই আছে।
1: তা আছে, কিন্তু হঠাৎ নিতে যাব কেন?
0: না, তোমার শরীরটা খারাপ যাচ্ছে তো, এই সময় তোমার কয়েকদিন বিশ্রামের দরকার।
1: শরীরটা আমার, বোঝা, আমি তো কোনো রকম অসুস্থতা বোধ করছি না, তবে ছুটি নেব কেন?
0: প্রভাস, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তোমাকে বলতে আমার খারাপ লাগছে, অথচ না বলেও উপায় নেই।
1: কি বোঝা?
0: তোমার সহকর্মীরা তোমার সঙ্গে কাজ করতে হেজিটেট করছে।
1: হ্যাঁ
0: হ্যাঁ, মানে যতক্ষণ না তোমার ব্লাড টেস্টের ফাইনাল রিপোর্টটা আসছে।
1: কি বলছেন বোঝা? মানে ব্লাড ডোনার্সদের এইডস এর জীবাণু পরীক্ষাটা তো একটা রুটিন ব্যাপার। হ্যাঁ, আর আমার মেয়ে নার্সিং পড়ছে, তাই আমি ওর হাসপাতালেই।
0: প্রভাস, আমার হাত পা বাঁধা।
1: এই দেখো দেখো,
0: 21 জন সহকর্মীর গণ আবেদন। প্লিজ প্রভাস, আমায় তুমি ভুল বুঝো না।

0: আশ্চর্য, তোমার তো এজ হয়নি বাবা, তা সত্ত্বেও এই অপমান তোমাকে ওরা করতে পারলো। আর তাছাড়া কারো এজ হলেও তা একমাত্র ছড়াতে পারে দৈহিক সংযোগের ফলে, রক্তের মাধ্যমে বা ইঞ্জেকশনের সিরিঞ্জের মাধ্যমে, ছোঁয়াছুঁই থেকে বা খাবার বা জল থেকে, নিঃশ্বাসের সঙ্গে তো এরকম ছড়ায় না। প্রফেসর আলম সেদিন পরিষ্কার বললেন যে এইডস রোগীর সঙ্গে এক ঘরে থাকলে, এক বাথরুম ব্যবহার করলে, এমনকি এক থালা থেকে খাবার খেলেও বাবা এরকম ছড়ায় না।
1: বলা আর করার মধ্যে যে অনেক পার্থক্য মিমি, আমি যে এখন কি করি
0: বাবা? বাবা তুমি কি খুব ভয় পাচ্ছ বাবা?
1: হ্যাঁ,

0: প্রভাস, ও প্রভাস,
1: কে?
0: এক মিনিট,
2: পরশুটিকে তো আমাকে খুঁজছি। আমাকে হঠাৎ একটু গোপন কথা আছে তোমার সঙ্গে।
1: আমার সঙ্গে গোপন কথা?
2: হ্যাঁ, যে জন্যে বাড়ি না গিয়ে এখানেই তোমাকে ধরলাম, জাস্ট দু মিনিট।
1: বেশ বলো।
2: তোমার ওই ব্লাড রিপোর্টটার কথা বলছিলাম আর কি।
1: ও,
2: সাসপেক্টেড কেস তো?
1: সাসপেক্টেড? কে কি সাসপেক্ট করেছে বলো।
2: এই নানা জনে নানা রকম সাসপেক্ট করছে আর কি, জনপ্রতিনিধি হিসেবে। আমারও তো একটা ডিউটি আছে।
1: বটে তো।
2: হ্যাঁ, তাই বলছিলাম কটা দিন একটু বাইরে থেকে ঘুরে এসো না, কি দরকার? পাড়ার লোকের অহেতুক কৌতূহলের খোরাক হয়ে।
1: তাহলে শিবু, তুমি বলছো যে আমি এখন এই এলাকার লোকের অহেতুক কৌতূহলের খোরাক?
2: প্রভাস, প্লিজ প্লিজ ব্যাপারটা অন্যভাবে নিও না। জানো তো, এইডস রোগটা নিয়ে

0: মৃত্যু ভয়ে জড়িয়ে আছি সবার মনে।
1: জানি, ঠিক আছে, তোমার প্রস্তাব বিবেচনা করে দেখব।
0: আচ্ছা,
1: তুমি আজ হঠাৎ মনির মার হাত দিয়ে চা পাঠালে?
2: কাজে ব্যস্ত ছিলাম তাই। কেন, মনির মা কি মানুষ নয়?
1: না না না, আমি সে কথা নয় সুপ্রা, তবে আমাদের এতদিনের দাম্পত্য জীবনে আজ হঠাৎ এই পরিবর্তন তো, তাই
2: ও পরিবর্তন মনে করলেই পরিবর্তন। তোমার সংসারে আমি কি চিরকাল ওই দাসীর মতো খাটবো নাকি?
1: তার মানে?
2: মানে আর কি, তুমি এখানে সেখানে ফুর্তি করে বেড়াবে আর আমি তোমার হুকুম তামিল করে যাব।
1: এই সমস্ত তুমি কি বলছো সুভ্রা? আমি আমি ফুর্তি করে বেড়াই?
2: নিশ্চয়ই, নইলে এসব নোংরা রোগ কারো হয়? লজ্জায় আমি কারো কাছে মুখ দেখাতে পারছি না, সমিতিতে যেতে পারছি না।
1: ওরা নিশ্চয় রোগটার সম্বন্ধে সঠিক তথ্য জানে না, তাই ওরা এই সমস্ত মনে করছে।
2: তাহলে তুমি জনে জনে গিয়ে ওদের বোঝাও যে তুমি নোংরা পাড়ায় যাওনি।
1: কি বলছো কি তুমি?
2: আকাশ থেকে এই রোগ তোমার উপর পড়েছে?
3: হ্যাঁ মা, বোঝাবো, ওদের সবাইকে বোঝাবো যে এইডস হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ। ভাইরাসটার নাম হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, সংক্ষেপে HIV। এই ভাইরাস দেহে ঢুকলেই যে রোগটা হবে এমন কোনো কথা নেই মা, হতে পারে এই পর্যন্ত। আর আর হলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে, বারে বারে জ্বর হয়, গ্ল্যান্ড ফলে ওজন কমে যায়।
2: আমাকে এত বুঝিয়ে কি হবে, যা হবারটা তো হয়েছে। ও, আমি তো এখন কি করব তা জানি না।
1: চাকরিটাও বোধ হয় গেল মিমি, বাধ্যতামূলক অবসর নেবার প্রস্তাব এসেছে। কালকে বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং বসবে, কি হবে কে জানে।
3: কি হবে মানে, দেশে কি আইন কানুন বলে কিছু নেই নাকি?
1: আছে, আবার নেইও। কয়েকদিন আগে সেই ঘটনাটা পেপারে পড়িসনি, এইডস আক্রান্ত এক তরুণকে দিন রাত রাস্তায় পড়ে থাকতে হয়েছিল। তার বাড়ির লোক তাকে আশ্রয় দেয়নি, স্থানীয় হাসপাতাল, থানা, এমনকি কোনো সমাজসেবী সংস্থাও তার সাহায্যে এগিয়ে আসেনি। জানিস মা, আমার মতো সেই হতভাগ্য তরুণও ছিল ভলেন্টারি ব্লাড ডোনার। আর তো মানুষের প্রয়োজনে বার বার রক্ত দিয়েছে সে, অথচ সে নিজে যখন আর্ত, তার প্রয়োজনে কেউ এগিয়ে এলো না। আমারও হয়তো ভবিতব্যে তাই লেখা আছে।
3: বাবা বাবা, এইসব তুমি কি বলছো? আমি তো সবসময় তোমার পাশে আছি।
1: শুধু তুইই আছিস, আর কেউ নেই। এমনকি তোর মা আলাদা শুচ্ছে, আলাদা থালায় আমায় খেতে দিচ্ছে।
3: সে কি, আমি তো কিছু জানি না।
1: তোর তো জানার কথা নয়, তোর তো একদিন নাইট ডিউটি চলছে, কতক্ষণই বা তোর সঙ্গে আমার দেখা হয়। আর একটা ব্যাপার দেখ, তোর মা আমার চরিত্র নিয়ে কদিন ধরে সুযোগ পেলেই বাজে কথা বলছে। আমার আমার নিজেকে নিজের কাছে বড় ছোট মনে হচ্ছে মিমি, বড় ছোট মনে হচ্ছে।
3: বাবা আর দুটো দিন বাবা, পরশুদিনই ব্লাড টেস্টের রিপোর্টটা পেয়ে যাব।
1: রিপোর্টে নেগেটিভ এলেও কি সবার ওই ভুল ধারণাগুলোকে রাতারাতি পাল্টে দিতে পারবো? পারবো না মিমি, পারবো না। আমাদের এই অশিক্ষিত মনগুলো যতদিন না শিক্ষিত হবে ততদিন এভাবেই চলবে রে।
3: তবুও তো চেষ্টা করতে হবে বাবা, কত পুরনো রোগ কুষ্ঠ, তার থেকে আমরা কি এখনো সম্পূর্ণ সংস্কার মুক্ত হতে পেরেছি বলো?

0: আচ্ছা বাবা, তোমায় একটা কথা জিজ্ঞেস করব।
1: নিশ্চয়। তুই তো শুধু আমার একমাত্র সন্তান নস, তুই আমার সত্যিকারের বন্ধু। বল মিমি।
0: বাবা বাবা, একটা কথা আমায় সত্যি করে বলবে?
1: বল।
0: মানে তুমি তুমি কখনো বিপথে এই ভয়ঙ্কর রোগের?
1: মিমি মিমি, শেষ পর্যন্ত তুইও আমাকে
0: বাবা,
1: আমি তোর কাছেও?
0: না না বাবা, তা নয়। তুমি বিশ্বাস করো, তুমি আমার কাছে চিরটা কাল যেমন দেবতার আসনে ছিলে, তাই থাকবে বাবা। কিন্তু কিন্তু আমার যে বড্ড ভয় করে বাবা, যদি ভুল করেও ওই রিপোর্টটা পজিটিভ আসে, তাহলে তোমাকে যে আজ নয় কাল চিরকালের জন্য হারাতে হবে বাবা।

0: মা ও মা সবাই শুনে যাও, রিপোর্টটা নেগেটিভ।
1: হ্যাঁ মা, হ্যাঁ, বাবার রক্তে এইচআই ভাইরাস নেই। আমি নিজে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ডক্টর রায়ের সঙ্গে দেখা করেছি, উনি বলেছেন যে ভয়ের কিচ্ছু নেই মা, কিচ্ছু নেই।
0: কি হলো মা, চুপ করে আছো কেন?
2: তোর বাবা
0: কি
2: চলে গেছে মিমি?
0: কি বলছো মা? বাবা চলে গেছে?
2: এই চিঠিটা পড়ে দেখ।
0: বাবার চিঠি কই দেখি।
3: শুভ্রা, গত সাত দিনে আমার চারপাশের পৃথিবীটা যে এত দ্রুত বদলে যাবে তা আমি স্বপ্নেও ভাবিনি। আমার অফিস কলিগ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার কাছেই আমি একটা আতঙ্কের জীব হয়ে দাঁড়িয়েছি। আমার এই দুঃসহ মানসিক যন্ত্রণায় আমি তোমাদের কাছে, মানে বিশেষ করে তোমার কাছে সহমর্মিতা আশা করেছিলাম। তুমি আমার পাশে দাঁড়ালে আমি সসম্মানে বেঁচে থাকার লড়াইটা লড়তে পারতাম, কিন্তু তার হলো না। শুধুমাত্র সন্দেহের বশে আমি সবার কাছে অপরাধী হয়ে গেছি। আমার একমাত্র মেয়ে, যাকে আমি প্রাণের চেয়েও ভালোবাসি, গতকাল মনে হলো আমাকে নিয়ে সন্দেহ তার মনে উঁকি মারছে। বলো শুভ্রা, এরপর এখানে আর আমি থাকি কি করে? হ্যাঁ, আমি চলে যাচ্ছি। না না, এ পৃথিবী ছেড়ে নয়, চলে যাচ্ছি এক সমাজসেবী সংস্থার হয়ে বাইরে।

কাজ করতে। তারাই আমার চিকিৎসার দায়িত্ব নেবে যদি কখনো সত্যি সত্যি আমার এইডস হয়। তোমরা সুখে থেকো, তোমাদের প্রভাষ।

ডাক্তার অমিতাভ ভট্টাচার্য রচিত অবশেষে নাটকটির অভিনয় এখানে শেষ হল। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন বোসবাবু তরুণ মিত্র, শিবু দেবকুমার চক্রবর্তী, সনাতন স্বপন সাঁই, মিমি নমিতা চট্টোপাধ্যায়, শুভ্রা শেফালী বন্দ্যোপাধ্যায় ও প্রভাসের ভূমিকায় অরুণ মুখোপাধ্যায়। কারিগরি সহযোগিতা বিশ্বনাথ মান্না, সম্পাদনা শিখা সাহা। অবশেষে নাটকটি প্রযোজনা করলেন সমরেশ ঘোষ।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান

ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। ভারত বলেছে তিস্তা নদী প্রকল্প নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি ইতিমধ্যেই বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধপ্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ ডিএসই 52,000 কোটি টাকা সামগ্রী ক্রয় অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। পশ্চিমবঙ্গে কলকাতায় আজ তিনি নবনির্বাচিত বিধায়কদের 2 দিনের ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধন করেন। ষোড়শ অর্থ কমিশনের সুপারিশগুলি নিয়ে আলোচনার লক্ষ্যে নতুন দিল্লিতে আজ পঞ্চায়েতিরাজ মন্ত্রক জাতীয় স্তরের একটি কর্মশালায় নানা দিক খতিয়ে দেখেছে। বিশ্বকাপ ফুটবলে আজ ভারতীয় সময় রাত 11:30 অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ কাবো ভার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদে সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ জানিয়েছেন সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত আগের মতোই দৃঢ় অবস্থান বজায় রেখেছে। পাকিস্তানকে সীমান্ত পারে সন্ত্রাসবাদ অতি অবশ্যই পরিত্যাগ করতে হবে বলে তিনি জানান।
1: India's position on the Indus Waters Treaty is consistent. IWT stands in abeyance in response to Pakistan's continued cross-border terrorism. Pakistan must credibly and irrevocably abjure its support for cross-border terrorism.
0: তিস্তা নদী সুসংহত ব্যবস্থাপনা ও পুনরুজ্জীবন প্রকল্পের বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন পারস্পরিক সহমতের ভিত্তিতে গৃহীত কর্মপরিকল্পনার উপর ভিত্তি করে বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য ভারত সহায়তা প্রদান

0: ভারতীয় নাবিকের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ বাদ থাকার অভিযোগের প্রেক্ষিতে শ্রী জয়সওয়াল বলেন, ভারত বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে, ঘটনার তদন্ত করে দেখার জন্য ভেনেজুয়েলা কর্তৃপক্ষকে বলা হয়েছে। পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে যুব সম্প্রদায়কে জঙ্গি সংগঠনে কাজে লাগানোর জন্য চিহ্নিত করে নিয়োগ ও প্রশিক্ষণ চালাচ্ছে বলে এক সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে। এতে বলা হয়েছে, তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি, জৈশ ই মহম্মদ জেইএম এবং ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ আইএসকেপি পাকিস্তানের মধ্যে বা তার বাইরে নিজেদের কাজের ধরন বদলেছে। তুরস্কের এক সাংবাদিক উজায় বুলুত তাঁর রিপোর্টে উল্লেখ করেছেন, জঙ্গি গোষ্ঠীগুলি তাদের প্রচার, অর্থ সংগ্রহ, কর্মী নিয়োগ এবং অনলাইনে সমর্থন জোগাড়ের জন্য সামাজিক মাধ্যমগুলিকে ব্যবহার করছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে জঙ্গি নেটওয়ার্ক গড়ে তুলতে পাকিস্তান মূল কেন্দ্রবিন্দু হিসেবে কাজ চালিয়ে যাচ্ছে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সূচি অনুযায়ী পাকিস্তান শীর্ষে রয়েছে। প্রতিরক্ষা বাহিনী যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ ডিএসই 52,000 কোটি টাকার সামগ্রী ক্রয়ে অনুমোদন দিয়েছে। এর অধীনে ভারতীয় সেনার জন্য অ্যান্টি আনম্যান্ড এরিয়াল ভেহিকল, বৈদ্যুতিন যুদ্ধ সরঞ্জাম আকাশ তরঙ্গ, মানববাহী ট্যাঙ্ক, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এমপিএ টিজিএম ব্যবস্থাপনা, মধ্যপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র যুদ্ধ সরঞ্জাম, অতি স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা এবং ট্যাঙ্ক ও জেট ভিত্তিক কামিকাজে ড্রোনের জন্য কার্যকরী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, একই সঙ্গে আজ ভারতীয় নৌবাহিনীর জন্য মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন, নৌজাহাজ ভিত্তিক চালকবিহীন আকাশযান ব্যবস্থা এবং বৈদ্যুতিক প্রোপালশন ব্যবস্থার জন্য স্থলভিত্তিক পরীক্ষা কেন্দ্র স্থাপনেরও অনুমোদন দেওয়া হয়েছে। বায়ুসেনার ক্ষেত্রে ফিক্সড উইং বেসড হাই অল্টিটিউড সিউডো স্যাটেলাইট এবং অন্যান্য ব্যবস্থাপনা ক্ষেত্রেও ছাড়পত্র মিলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 480 কোটি টাকা নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পের সূচনা করবেন। আগামীকালই সন্ধ্যায় প্রধানমন্ত্রী যাবেন গুজরাট, সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটির সূচনা করবেন তিনি। এর মাধ্যমে ভারতে সেমি কন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই প্রকল্পের জন্য 7,500 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রী মোদী ইন্দোনেশিয়া থাকবেন। তাঁর কর্মসূচি মূলত জাকার্তাতে হলেও শ্রী মোদী সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগাকার্তায় যাবেন। সেখানে শ্রী মোদী পরম্বানান মন্দির ঘুরে দেখবেন। শ্রী ট্যান্ডন জানান, ভারত ও ইন্দোনেশিয়া সেখানে যৌথভাবে সংরক্ষণমূলক কাজ করবে। এদিকে সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে পৌঁছে শ্রী মোদী মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল, উদ্ভূত প্রযুক্তি এবং অন্যান্য নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়িয়ে তুলতে সম্মেলনে আলোচনা হবে। অন্যদিকে সফরের শেষ পর্যায়ে চলতি মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন শ্রী মোদী। সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুস্কেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। 40 বছরের মধ্যে এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করবেন বলে পূর্বাঞ্চলীয় সচিব জানিয়েছেন। অপারেশন আমিস্টাডের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারত তার মানবিক সহায়তার পরিমাণ আরও বাড়িয়েছে। চিকিৎসা সেবা ও ত্রাণ পাঠানোর বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভেনেজুয়েলার ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল ধারাবাহিকভাবে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছে। অন্যদিকে ভেনেজুয়েলায় নিযুক্ত ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতের মানবিক ত্রাণ কর্মসূচি, পেশাদারিত্ব ও সেবার মানের জন্য সেদেশের সাধারণ মানুষ ব্যাপক প্রশংসা করেছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল এআইআর নিউজ কলকাতাতে। বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। কলকাতায় আজ রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই মত প্রকাশ করেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে শ্রী বিড়লা বলেন, বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা, সংসদীয় শালীনতা এবং জবাবদিহির সংস্কৃতিকেও সমান গুরুত্ব দিতে হবে। আজকের অনুষ্ঠানে শ্রী বিড়লা বাংলার গৌরবময় ঐতিহ্যের কথাও তুলে ধরেন।
1: बंगाल की विरासत जो गौरवपूर्ण है, उस विरासत को भी पुनर्जीवित करते हुए आधुनिकता के समय नए युग की तरह 2047 तक विकसित भारत के सपनों को साकार करने

0: संस्कृति के लिए, बंगाल को विकसित बनाने का, बंगाल को सांस्कृतिक पुनर्जागरण, बंगाल को उद्योग व्यापार की दृष्टि से बेहतर बनाना, समाज के अंतिम व्यक्ति के जीवन को बदलने के लिए आप सब मिलकर काम करेंगे।
1: ষোড়শ অর্থ কমিশনের সুপারিশগুলি নিয়ে আলোচনার লক্ষ্যে নতুন দিল্লিতে আজ পঞ্চায়েতি রাজ মন্ত্রক জাতীয় স্তরে একটি কর্মশালার আয়োজন করে। মন্ত্রক জানিয়েছে, ষোড়শ অর্থ কমিশনের অধীনে গ্রামীণ সংস্থাগুলির জন্য 4,35,236 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা আগের অর্থ কমিশনের তুলনায় প্রায় 84% বেশি। ডিজিটালি দক্ষ, অর্থনৈতিক ক্ষমতাসম্পন্ন এবং দায়বদ্ধ পঞ্চায়েত গড়ে তুলতে ভারত বিকশিত দেশ গঠনের লক্ষ্য পূরণে এগিয়ে চলেছে বলে মন্ত্রক জানিয়েছে। পঞ্চায়েতি রাজমন্ত্রী রাজীব রঞ্জন সিং জানিয়েছেন, ষোড়শ অর্থ কমিশনের মূল অর্থ অনুমোদনের 80% পঞ্চায়েতগুলির জন্য বরাদ্দ করা হয়েছে, বাকি 20% কাজকর্মের অগ্রগতির নিরিখে বরাদ্দ করা হবে। অন্ধ্রপ্রদেশে উৎপাদিত তোতাপুরী আম চাষে উদ্ভূত সমস্যার মোকাবিলায় কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ভারতীয় কৃষি গবেষণা পরিষদ আইসিএআরকে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তথ্য সম্প্রচার মন্ত্রক 2026 টেলিভিশন রেটিং পলিসির অধীনে লাইসেন্স পুনর্নবীকরণ না হওয়া পর্যন্ত নিউজ এবং নন নিউজ ঘরানা চ্যানেলগুলির টিভি রেটিং প্রকাশ না করার জন্য ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বার্ককে নির্দেশ দিয়েছে। মন্ত্রকের চালু করা নতুন রূপরেখা অনুযায়ী লাইসেন্স পুনর্নবীকরণ করা না হলে এই রেটিং প্রকাশ করা হবে না। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে আজ অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:30। এছাড়াও গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাউন্ড অফ 32 ম্যাচে কাবো ভার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে ডিএসই 52,000 কোটি টাকার সামগ্রী ক্রয়ে অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান হাউসফুল। আজকের অতিথি নৃত্যশিল্পী মালবিকা সেন, তার সঙ্গে কথা বলবেন ইনা বাগচি। আজ শুনবেন দ্বিতীয় পর্ব।
1: এবার একটা অন্য প্রসঙ্গে কথা বলবো দিদির সাথে। তুমি তো একজন শিক্ষিকা এবং তোমার নিজস্ব নৃত্য শিক্ষার স্কুলও রয়েছে, মালবিকা সেন ডান্স একাডেমি। তুমি তোমার ছেলে মেয়েদের বা ছাত্রছাত্রীদের কিভাবে মোটিভেট করবে? মানে আমি এটা বলতে চাই, তুমি তো একজন দশভুজার মতন অনেক কিছু একা হাতে সামলাও, এই যে টাইম ম্যানেজমেন্ট করো সেটাও তো একটা নিয়মানুবর্তিতাই বটে। তো তুমি কিভাবে ওই টাইম ম্যানেজমেন্টটা করো, এবং তারপরে আমি জানতে চাইবো তুমি তোমার ছাত্রছাত্রীদের কি বলবে এই বিষয়টা নিয়ে, কিভাবে এগোতে?
2: দেখো, আমি নিজে ভীষণ ডিসিপ্লিন লাইফ লিড করি। আমি মনে করি যে একজন শিল্পী হতে গেলে সেই শিল্পটাকে দীর্ঘদিন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু নিয়মানুবর্তিতা অর্থাৎ ডিসিপ্লিন লাইফ লিড করা কিন্তু অত্যন্ত জরুরি। আমি আমার ক্ষেত্রে বলছি, আমি তো নাচের সঙ্গে যুক্ত, নৃত্যশিল্পটা এমন একটা জিনিস যেখানে আমার যতদিন আমার শরীর কাজ করবে ততদিন আমি এই শিল্পটাকে বজায় রাখতে পারবো, এগিয়ে নিয়ে যেতে পারবো। তার জন্য আমাকে যা যা করণীয় আমাকে করতে হবে, আমাকে সঠিক সময় ঘুমোতে হবে, সঠিক সময় ঘুম থেকে উঠতে হবে, খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে, মোটা হলে চলবে না, কারণ এটা একটা ভিজুয়াল প্রেজেন্টেশনের ব্যাপার আছে, নিজেকে অন্যরকম প্রেজেন্ট করা আমি পছন্দ করি না, অ্যাটলিস্ট সেখানে নিজেকে ঠিক রাখতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয়, খাওয়া দাওয়া থেকে শুরু করে লাইফস্টাইল অনেক স্যাক্রিফাইস করতে হয়। আমি সেটা হাসি মুখে করি, কারণ আমি জানি আমি শিল্পটাকে ভালোবাসি, সেটা করি। আর ঠিক এই জিনিসটাই আমি আমার ছাত্রছাত্রীদের মধ্যে ঢোকানোর চেষ্টা করি, তাদের মাথায় দেওয়ার চেষ্টা করি। এবং যারা আমার খুব কাছের ছাত্রছাত্রী আছে তারা কিন্তু সব ব্যাপারটা খুব ভালো করে জানে, এবং আমি যেরকমভাবে সাজগোজ করি, যেভাবে কথা বলি, ওদের মধ্যেও একটা অদ্ভুত সেটা এসে গেছে জীবনযাত্রা। তো আমি চাই সহজে ভেঙে না পড়া, শিল্পটাকে

0: ভালোবেসে এগিয়ে যাওয়া এবং ডেডিকেশন, পরিশ্রম। আমি নিজে যেরকমভাবে উঠেছি, পরিশ্রম করে প্রচণ্ড ঘাম ঝরিয়েছি, পাগলের মতো প্র্যাকটিস করতাম। তো এই জিনিসটা আমি যেটা করেছি, আমি চাই না যে পুরোটাই তারা করুক, কিন্তু তার কিছুটা করলেও কিন্তু অনেকটা তারা এগোতে পারবে। এবং আজকালকার ছেলেমেয়েরা যথেষ্ট ট্যালেন্টেড। এবং আমি যেটা মনে করি যে ট্যালেন্ট 25% নিয়ে জন্মায়,
1: সঠিক,
0: তারপর 25% টিচার, সঠিক টিচার তাকে শিখিয়ে দেয়, আর 25% নিজে অনুশীলন করে করে করে নিজেকে তৈরি করে, আর বাকি 25% কিন্তু কালক্রমে শেখায়, মানে দেখে দেখে, ভালো জিনিস দেখে দেখে শেখে। তো এই সবটা যদি তুমি করতে পারো, তাহলে তুমি একজন শিল্পী হতে পারবে। এবং শিল্পী হওয়ার জন্য কিন্তু আরো কিছু কিছু জিনিস জরুরি, সেটা হচ্ছে ডিসিপ্লিনের সঙ্গে সঙ্গে তোমাকে পিয়ার, লোকের সঙ্গে যোগাযোগটা ঠিক মতন রাখতে হবে, যেটা আমার খুবই কম, ভীষণ খারাপ আমি সেটাতে, তবু আমি আমার কাজ দিয়ে এগিয়ে যাই। যতটুকু মানুষ দেখে আমাকে, আমার পারফরমেন্স দেখে ভালো লেগেছে, সেভাবে প্রোগ্রাম এসেছে। কিন্তু এখনকার আমার হয়ে গেছে, আমার যুগ প্রায় শেষের পথে, আমি এখন টিচার, পারফর্মারও অবশ্যই, কিন্তু এখনকার জেনারেশন, যুগ তো পরিবর্তন হচ্ছে, এখন কিন্তু নিজের, যে বলে না, নিজের ঢাক নিজের পেটাতে হয়। তো নিজেকে প্রজেক্ট করা, আমি এটা জানি, মানুষকে বলতে, এখন সোশ্যাল মিডিয়া এসে গেছে, সেই মাধ্যমে তুমি নিজেকে প্রকাশ করছো।
1: একটা কথা জানো তো, এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা, আমি এটা লক্ষ্য করেছি, তারা কিন্তু খুব ফোকাসড,
0: ভীষণ ফোকাসড,
1: মানে হয়তো তারা প্রলোভন অনেক কিছু পায়, কিন্তু তার সঙ্গে এটাও রয়েছে যে তারা খুব ফোকাসড, তারা জানে যে ঠিক পথে যদি চালনা করা যায়, তারা কিন্তু ঠিক পথেই এগোবে।
0: বেশিরভাগই মানে ছোট ছোট ছেলেমেয়েরা একটু বিপথে যাওয়ার কারণে, ওদের না খুব তাড়াতাড়ি করে অনেক কিছু অ্যাচিভ করার একটা টেন্ডেন্সি, আমি এটা চাই, এটা চাই, এটা চাই, এটাই ভালো, এটা ভালো, এটা এটা ভালো লাগছে, আমি এটা চাই, এই করতে করতে গিয়ে হয় লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়,
1: ধৈর্যটা চলে যায়,
0: আসলে তো এটা হলো না, কেন হলো না, সেই নিয়ে ডিপ্রেশন, কেন তোমার এই, তুমি তো পরিশ্রম করছো, তোমার কপালে যদি না থাকে, যেটা থাকার নয় সেটা কখনোই হবে না, মাথা খুঁটলেও হবে না, তোমাকে সেটা মেনে নিতে হবে, পরবর্তী নিশ্চয়ই ভালো জিনিস আসছে, ভালো দিন আসছে, তার জন্য তৈরি হও, অপেক্ষা করো, নিশ্চয়ই আসবে, ধৈর্যটা তো নেই,
1: সময়টা খুব জরুরি, যখন যেটা হবার সেই সময়েই হবে।
0: একদম, আমি খুব ভাগ্যে বিশ্বাসী, কাজ করো এবং দেখবে তোমার ঠিক কোনো না কোনো দিন তুমি তোমার রিওয়ার্ড পাবে।
1: এই যে দশভুজা একজন আমার সামনে বসে আছেন, যিনি কিনা প্রকৃত অর্থে মা দুর্গার ভূমিকাতেও অভিনয় করেছেন, এই অভিনয় দিয়ে বলতে চাই যে উনি কিন্তু একজন অত্যন্ত দক্ষ অভিনেত্রীও বটে। এই অভিনয় নিয়ে আমি কিছু শুনতে চাইবো দিদির কাছে, তুমি কিভাবে অভিনয়ে এলে বা এখন কিছু কিভাবে এগোচ্ছ, কি ভাবনা রয়েছে?
0: অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি খুবই ইন্ট্রোভার্ট, দশটা কথা জিজ্ঞাসা করলে আমি হয়তো চারটি কথার উত্তর দিই, বাকিটা চুপ করে থাকতাম, মানে থাকতাম, এখন নয়, এখন যদি তাই করতাম তাহলে তোমার সামনে আমি বসতাম না। কি হয়েছে, আমি কিন্তু ছোটবেলা থেকেই যখন নাচটা শুরু করেছিলাম তখন অভিনয়টা করতাম না, না আমি হাসবো না, কেন লোকে আমাকে, শুধু শুধু আমি কেন হাসবো, এরকম নানান রকম প্রশ্ন ছিল আমার মনের মধ্যে, মা বাপি রাগ করতো, এক্সপ্রেশন দাও না কেন। তারপর হঠাৎ করে একটা টার্নিং পয়েন্ট আসে না, যখন আমি এমইউস পরীক্ষা দেই, সেভেন্থ ইয়ার পরীক্ষা দিই অ্যাকচুয়ালি, তখন এমন একটা জিনিস, তখন নতুন আমার বিয়ে হয়েছে, তখন কাত্থাকের কথা বলছি, 3 মাস হয়েছে তখন বিয়ে হয়েছে, তখন অভিনয়টা আমি করতে পারতাম না, আমি চোখের মুখে কোনো এক্সপ্রেশন ছিল না, টিমিড, ভয় পেতাম সব কিছুতে। আমার যে টিচার, উনি তবলায় বসেছেন, যিনি পরীক্ষা, তখন আমার সময় সেভেন্থ ইয়ার পরীক্ষা এখনকার মতন অত ক্যাজুয়াল পরীক্ষা ছিল না, ভীষণ পরীক্ষায় পড়াশোনা করে বসতে হতো, যেহেতু 6th আর 7th ইয়ারটা ভীষণ সিরিয়াস ছিল। এবার আমাকে একটা হঠাৎ করে এমন একটা সাবজেক্ট দিলেন, এটাকে তোমাকে পঞ্চম সাবারি তালে অভিনয় করে দেখাতে হবে, কি তুমি নতুন বিয়ে হয়েছে, তোমার হাজব্যান্ডের সঙ্গে তোমার থাকতে ভালো লাগছে, অফিসে যাচ্ছে, তার ওয়ালেট, তার বেল্ট, তার পেন, এগুলো তুমি এগিয়ে দিচ্ছ, হঠাৎ তোমার দরজার শাশুড়ি দূর থেকে দেখে উঠল, মামা এদিকে চলে এসো, এক্ষুনি আসতে হবে। তখন যে তোমার দোনামোনা মনটা, এটাও ভালো লাগছে, দেখ এই কাজটা করতে ভালো লাগছে, আর ওখানে যেতে তুমি বাধ্য, এই দুটো যে তোমার অভিনয়ের মধ্যে তুমি এই মানসিক দ্বন্দ্বটা দেখাও, তালটা বাজবে 15 মাত্রার পঞ্চম সবারি এবং তুমি তার মধ্যে এই গাদভাওটা দেখাও। একটা কন্টেম্পোরারি গল্প দিয়েছে, বললো আমি চাটা খাচ্ছি, চাটা শেষ করতে করতে তোমার এটা ভাবনা চিন্তাটা শেষ করতে হবে। কিন্তু আমার যে গুরু ছিলেন, তিনি সামনে, উনি সুমিতা ঘোষ,

0: ভালো তো উনি আমার সঙ্গে সঙ্গত করতেন। উনি আমার দিকে তাকিয়ে ভাবলো এবার তো মেয়ে গেল, অভিনয় তো করতেই পারবে না, উঠে আমি আসছি বলে চলে গেল, তুই রেডি হলে বলিস, চলে গেল। তারপরে উনি যিনি এক্সামিনার ছিলেন, হয়েছে আমার দেওয়ালে পিঠ ঠেকে গেলে যা হয়, আমাকে পাশ করতে হবে, না পাশ করে নতুন বিয়ে হয়েছে, আমি যদি ফেল করে যাই শ্বশুরবাড়ির কাছে আমি কি মুখ দেখাবো, তখন আমাকে অভিনয়টা করতে হবে। অদ্ভুতভাবে আমি এমনভাবে অভিনয়টা করলাম, ভীষণ খুশি হলো, আমি ইস্টার্ন জোনে ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেল পেলাম।
1: বাহ,
0: আমার সেখানে ভাবলাম আমি পারি তো। তারপরে যখন আমি আন্টির কাছে এলাম, তখন আমার অভিনয়ের ব্যাপারটা খুললো। ভারতনাট্যমে খুব ইলাবোরেটলি সব দেখাতে হয়, যারা দূরে বসে আছে একদম লাস্ট সিটে, সেখানে আমার অভিনয় পৌঁছতে হবে। এবং আন্টি আমার উপর ছাড়তেন, তুমি অভিনয় করো, তুমি তোমার মতন করে এক্সিকিউট করো। এটা করতে করতে একটা জায়গায় পৌঁছলাম, তখন আমার স্কুলেরই একজন স্টুডেন্টের বাবা একটা প্রোগ্রাম দেখে আমাকে বলেছিলেন যে আপনি একটু অভিনয় আসবেন, সিরিয়াল, একটা নতুন সিরিয়াল শুরু হচ্ছে, সেখানে একজন গল্পটাই হবে একজন ক্লাসিক্যাল ডান্সারের লেখনীতে, গল্পটা শুরু হচ্ছে, মোস্ট প্রবাবলি সেটা সুধা চন্দ্রনের করার কথা ছিল, আমি শুনেছি, শোনা কথা, হয়তো সেটা হয়নি, আমাকে অ্যাপ্রোচ করা হবে,
1: যোগাযোগ আর কি,
0: যোগাযোগ। আমি তখন বললাম যে আমি একদম, তখন আমি আমার প্রচুর প্রোগ্রাম, আমি পারবই না, এখানে ঢুকলে আমার প্রচুর সময় নষ্ট হবে, কারণ সকালবেলা একটা সিন হলে সন্ধেবেলা একটা, নয়তো রাত্রিবেলা একটা সিন, আমি এতক্ষণ বসে সময় নষ্ট করতেই পারবো না, স্কুল আছে, তার সঙ্গে আমার নাচের ক্লাস আছে, প্র্যাকটিস আছে, আমি পারবো না, আসুন দেখুন না একবার, একটু ট্রাই করুন না। ঠিক আছে, হঠাৎ রাজি হলাম। তখন আমি সাংঘাতিক টকবক করে ফুটছি, রেসের ঘোড়ার মতন, মানে একেবারে পরপর পরপর প্রোগ্রাম। গেলাম, উনি দেখালেন যিনি স্নেহাশিস চক্রবর্তী, উনি সিনটা বুঝিয়ে দিলেন, নিজে হাতে ক্যামেরা লাইট সমস্ত কিছু বুঝিয়ে দিলেন, টেকনিশিয়ানরা ভর্তি সামনে, চোখের সামনে, আমি তাকে ডায়লগ বলবো, বাচিক অভিনয় কিন্তু এই ফার্স্ট টাইম করলাম, বাচিক অভিনয় করা তোমরা নিজেরা ভালো বুঝবে, কারণ তুমি থিয়েটারের মানুষ, নাচের অভিনয়টা শুধু মুখ এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে হয়, মুখ দিয়ে কথা বলা হয় না, বাচিক সেখানে নেই, এখানে আমি প্রথম বাচিক অভিনয় আসছি, কি কতটা পারবো আমি জানি না, কিন্তু এখানেও তাই পেরে গেলাম, হঠাৎ করে পারলাম, আমি ভাবলাম পারলাম তো এটাও পারি। তারপর কিন্তু আমি থামিনি, পরপর পরপর অনেকগুলো সিরিয়াল। তারপর আমার জীবনে একটা খুব বড় ঘটনা ঘটে গেল, আমি আমার হাজব্যান্ডকে হারালাম, সেই সময় আমার অনেকটা গ্যাপ, তখন এই যে মাহিরি বোস যার কথা বললাম, গান নিয়ে আমাকে চর্চা করতে বলল, দিদিয়া এখন আপনি গানটা নিয়ে একটু ফোকাস করুন, আপনি পারবেন, তখন করলাম, করতে করতে নাচটাও আমার, আমি প্র্যাকটিসে রাখছি রাখছি রাখছি, চেষ্টা করে যাচ্ছি, কিন্তু মানসিকভাবে এত ভেঙে পড়েছি, এত লোনলিনেস, চারিপাশটা তো ফাঁকা হয়ে গেল, কারণ আমি বায়োলজিক্যাল মাদার নই, আমার কোনো সন্তান নেই, যার ফলে কি হয়, কেউ যেন আমার কাছে নেই, একটা কারুর, একজন কাউকে নিয়ে তো বাঁচবো। ও তখন অদ্ভুতভাবে আসলো, আমার ছোট বোন রেমা মাহিরি আর কি, একসঙ্গে পিলারের মতন কাজ করলো, বললো না চলো তোমাকে এগোতেই হবে, ও একটা ছবি করলো ভাগশেষ, তখন মাদারহুড নিয়ে, বলল আপনার মধ্যে যে মাদারলি ফিলিংটা আছে সেটা নিয়ে ছবি করব, ভাগশেষ তৈরি হলো, প্রিয়াঙ্কা সরকার, আমি, মেইন ক্যারেক্টার আমার ছিল অম্বরীশ, কৌশিক রায় এবং সৌমিত্র চ্যাটার্জি, একটা সুন্দর পরিবেশে আমরা ছবিটা শেষ করলাম, 11টা না 12টা অ্যাওয়ার্ড পেয়েছে ছবিটা, ফেস্টিভ্যালে পাঠানো হলো, তখন আমার প্রচুর প্রোগ্রাম, ততদিনে আমি আবার শুরু করে ফেলেছি ফুল ফ্লেজড প্রোগ্রাম। তখন উনি বললেন যে ফ্রি আছেন, আমি বললাম হ্যাঁ, কতদিন কাজ করতে হবে, এখন আপাতত আমি চাই, আমার কাছে সামনে এতগুলো প্রজেক্ট আছে, বিদেশে যাওয়া আছে, এনএবিসিতে যাচ্ছি, এনএবিসির পুরো ওপেনিং সেরিমনিটা আমি করব, তো আমার কিন্তু অনেকগুলো কাজ আছে সামনে, বলে ঠিক আছে, তার মানে উনি আমাকে চেয়েছিলেন কোনোভাবে ম্যানেজ করে নিয়ে, বলে ঠিক আছে আপনি করুন না কাজ দেখব, এইভাবে কিন্তু কাজটা শুরু হলো, এবং একটা ফ্যামিলি আমি পেলাম, ফ্যামিলি ড্রামাতে ঢুকলাম, এতদিন কিন্তু আমি কোনো ফ্যামিলি ড্রামাতে ঢুকিনি, আমি যেহেতু অল্প দিনের কাজ করতাম, অল্প সময়ের কাজ করতাম, তাই আমি স্পেশাল ক্যারেক্টারগুলো করতাম, এবার ফ্যামিলি ড্রামাতে ঢুকলাম, এই যে ঢুকলাম পরপর আমি 11টা সিরিয়াল করেছি,
1: ছবিও তো অভিনয় করেছি,
0: ছবিতে অভিনয় করেছি অনেকগুলো, পোস্ত আমার প্রথম ছবি, ওটা প্রথম রিলিজ হয়েছে, কিন্তু ভাগশেষটা একটু পরে রিলিজ হয়েছে, কিন্তু ভাগশেষে অভিনয়টা শুরু করেছি প্রথম, কিন্তু পোস্তটা আগে রিলিজ হয়েছিল, যেহেতু এটা ফেস্টিভ্যালে গেছিল, তাই আরও অনেক ছবি করেছি, রাজশ্রীদের প্রচুর ছবি করেছি, কিছু ছবি আটকে গেছে, কিছু ছবি রিলিজ করেছে, কিন্তু এইটা আমার সব থেকে বড় পাওনা, যেটা ভাগশেষটা আমার খুব কাছের একটা চরিত্র করেছিলাম, ভীষণ ওই চরিত্রের সঙ্গে নিজে খুব ইনভলভ ছিলাম। তারপরে ফাগুন বউতে ঢুকলাম,

0: তারপরে পরপর পরপর একটু পজিটিভ, গ্রে শেড, নেগেটিভ শেড সব কিছু আমাকে করতে হয়েছে এবং আমাকে নানানভাবে এক্সপ্লোর করেছেন, আমি করেছি।
1: বাহ, এ তো গেল তোমার অভিনয়ের ক্ষেত্রের কথা। এবার না একেবারে অন্য একটা প্রসঙ্গে কথা বলবো দিদির সাথে। আমি যেটা ভাবছিলাম, তুমি একটু আগেই বললে যে অবসাদ, এই যে তুমি যখন মন খারাপের সময় তুমি গানটা আরো আঁকড়ে ধরলে, এই অবসাদ বিষয়টা না ভীষণভাবে প্রাসঙ্গিক এখন। এবং শুধু আমি এটা বলছি না যে শুধুমাত্র এই প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে আছে, সেটাও যেমন সঠিক, তেমনি আমাদের প্রজন্মের অনেক, বিশেষ করে মিড লাইফ ক্রাইসিস আমরা যেটা বলি,
0: ক্রাইসিস সাংঘাতিক।
1: আমি তোমার কাছে জানতে চাইবো দিদি, এই অবসাদের ক্ষেত্রে কিভাবে শিল্প কতটা সাহায্য করে এগিয়ে থাকতে, হাত ধরে থাকতে, বা তুমি যদি কখনো এটা ফেস করে থাকো, তুমি কিভাবে এর থেকে বেরিয়ে আসলে?
0: অবশ্যই সাহায্য করে শিল্প। তুমি একটা কথা বলো তো, এই যে যখন কোভিড টাইমে, যখন সবাই এই লকডাউনের সময় সবাই বাড়িতে বসে আছে, একটা কাজ নেই কারুর, কেউ কাজ করতে পারছে না, কেউ বাড়ি থেকে কাজ করছে বা করছে না, প্রত্যেকেই তো বাড়িতে বসে বসে শুধু খাওয়া ঘুমানো ছাড়া কোনো কাজ ছিল না, আর মৃত্যু ভয় সেছাড়া তো কোনো কথা ছিল না,
1: সঠিক।
0: সেই সময়টা কিন্তু তুমি খেয়াল করে দেখবে এই সোশ্যাল মিডিয়ার যে নানান রকম রিলস, সেই থেকেই কিন্তু উঠল, প্রত্যেকে নানান ধরনের কাজ করতে শুরু করলো, নাচ গান যে যা পারে সবভাবে নিজেকে এক্সপ্লোর করতে শুরু করলো। এটা কিন্তু খুব একটা জরুরি, ভীষণভাবে জরুরি। কিন্তু আমি আমার ক্ষেত্রে বলছি, আমি যখন আমার হাজব্যান্ডকে হারাই সেই সময় তো মানসিকভাবে আমি সাংঘাতিক ভেঙে পড়েছিলাম, কিন্তু আমাকে দাঁড়াতে হবে, লাইফ হ্যাজ টু গো অন, আমি তো থেমে থাকলে চলবে না, আমাকে আমাকে এগোতে হবে, স্কুল আছে, চাকরি আছে, এতগুলো বাচ্চা, তাদের ভবিষ্যৎ আছে, নাচের ক্লাস আছে, সব নিয়ে আমাকে এগোতে হবে। তখন আমি না নাচ প্র্যাকটিস করতাম, তুমি ভাবতে পারবে না, আমি যাচ্ছি প্র্যাকটিস শুরু করছি, আমি হাউ হাউ করে কাঁদছি, মাটিতে বসে পড়ছি, আমি পারছি না, আমি বাড়ি চলে আসছি, আবার যাচ্ছি, আবার বাড়ি চলে আসছি, ভেঙে পড়ছি বারবার। তারপরে আমি ঠিক করলাম যে আমাকে তো এতগুলো, এই সামনে এত প্রোগ্রাম আছে, আমাকে তো দাঁড়াতে হবে, একটা তো কিছু ওয়ে আউট বের করতে হবে। সব থেকে বড় তোমার ডক্টর তুমি নিজে। আমার অবসাদকে কাটিয়ে দেওয়ার কেউ করতে পারবে না, কাউন্সিলরের কাছে গিয়ে কাউন্সিলিং করব ঠিকই, একটু সাময়িক আরাম পাব, কিন্তু উঠে দাঁড়ানোর জন্য কিন্তু তোমার ভেতরের অন্তরাত্মাই সব থেকে বড় তোমাকে গাইড করতে পারে।
1: তিনি হয়তো পথটা দেখাতে পারেন, কিন্তু পথে অনুসরণ
0: করে চলতে গেলে নিজেকেই করতে হবে, সেলফ টক করতে হয়, আয়নার সামনে দাঁড়িয়ে সেলফ টক করতে হয় যে আমি কেন এরকম ভেঙে পড়লাম, কি আমার আমার তো আমার কাছে তো অনেক কিছু আছে, সার্সে অনেক রাস্তা খোলা আছে, কেন পারবো না, অন্যরা যদি পারে আমি কেন পারবো না, আমার থেকে আরও অনেক কষ্টে আরও অনেক লোক আছে, তারা যদি বাঁচতে পারে আমি কেন পারবো না। এইভাবে করতে করতে করতে করতে একটা সময় আমি ভাবলাম যে আমার সামনে ওই যে থাকে না একজন কেউ মোটিভেট করার একটা মানুষ চাই, মানে আমার আন্টি, আমার তাঙ্কমণি কুট্টি গুরুজি শুনি সবসময় বসে থাকতেন, মালবিকা প্র্যাকটিস, আমি একা প্র্যাকটিস করি সবসময়, বিশাল বড় একটা রুম, সেখানে আমি একা প্র্যাকটিস করি, তো আন্টি এসে এসে মাঝে মাঝে করছে, তো ব্যাস ওইটুকুই আমার মোটিভেশন, ওইটুকুই আমার কাছে একটা বিরাট ইন্সপিরেশন। আন্টি ঘুরে বেড়াচ্ছেন চারিদিকে, আন্টি একটু অসুস্থ ছিলেন সেই সময়টা, উপরে থাকতেন, তুমি করো না মালবিকা আমি আছি, তুমি বিশ্বাস করবে না, সামনের চেয়ারটাকে আমি মনে করতাম আন্টি বসে আছেন, রুমটার জানালাগুলোর যে রেলিংগুলো আছে, ওই রুমের জানালার যে রেলিংগুলো আছে সেই গ্রিলগুলোকে মনে করতাম, অজস্র দর্শক বসে আছে, তাদের সামনে আমি আমার বেস্টটা পারফর্ম করব, আর আছে আমার ভেতরের ঈশ্বর যে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি ঈশ্বর বিশ্বাসী, কিন্তু আমি নাস্তিক নই, কিন্তু আমি কখনো
1: ভাবছিলাম জিজ্ঞেস,
0: হ্যাঁ আমি কোনো পূজা, এই আচার অনুষ্ঠান করে পুজো করি না, এই নাচ আমার পুজো, আমি যে কোনো তো কিছু তোমার কনসেন্ট্রেট করাটাই তো পুজো, আমি ঠাকুরের সামনে বসে চোখ বন্ধ করে ধ্যান করছি, একটা বিষয় ধ্যান করছি, সেটাই তো কনসেন্ট্রেশন, সেটাই তো পুজো, আমার আত্মাশুদ্ধি। আত্মাশুদ্ধি কখন হবে? যখন আমি আমাকে ভালোবাসতে পারবো, আমি নিজে স্যাটিসফাইড হব, তাহলে আমি আমার নাচ যদি আমি সব থেকে ভালোবাসি, তাকে যদি আমি পুজো করি, তাকে যদি পুজো করে আমি স্যাটিসফাইড হই, আমার আত্মাশুদ্ধি হয়, সেটাও তো একটা পুজো, আমি সেই পুজোতে বিশ্বাসী, সেই জন্য আমি সেই পুজো করে করে আবার নিজের পায়ে নিজে আবার শক্ত হয়ে দাঁড়িয়েছি। তাই আমি বলতে চাই যে এই যে নাচ, যে কোনো শিল্প, যে সেতার বাজায়, যে গান গায়, যে নাচ করে, যে আবৃত্তি করে, যে কোনো কিছু, তুমি

0: ক্ষেত্রে বলো, তোমার যখন মন খারাপ লাগে তুমি রবীন্দ্রনাথের একটা কবিতা পড়লে, একটা পাঠ একটা একটু করলে, তোমার মনটাই একটা খুশিতে আনন্দে ভরে যাবে, মনটাকে একেবারে অন্য জগতে নিয়ে যায়। তাই শিল্প তোমার সঙ্গ কখনো ছাড়বে না যতদিন না তুমি তাকে ছাড়ছ।
1: সঠিক। আর এটাই কোথাও একটা মনে হয় যে এই যে এখন এত নিঃসঙ্গতা বেড়ে গেছে, মানুষ যে এক সমাজে থেকেও সামাজিক জীব তো বটেই, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেক মানুষ যেন নিজের মধ্যে একা, তো তখন এই যে যে শিল্পের সাথে যুক্ত সেটা যদি আঁকড়ে ধরা যায়, সেটা নিয়ে যদি এগোনো যায়, কোথাও একটা নিজস্ব জগৎ তৈরি করা যায়, তাহলে বোধ হয় অবসাদ আস্তে আস্তে কমবে, যেটা খুব প্রয়োজন, খুবই প্রাসঙ্গিক এই সময়টা। এবং একজন মধ্যবয়স্ক মানুষ, তুমি ভেবে দেখো, ধরো মধ্যবয়স্ক একজন নারী বা পুরুষ, যে সময়টা তার ছেলেমেয়েরা বড় হয়ে যাচ্ছে
0: সেই সময়টাতে তার ক্রাইসিস হয়, ছেলেমেয়েদের পেছনে সমস্ত সময়টা বিলিয়ে দিলাম, তাকে বড় করে দিলাম, তারপরে তারা নিজের জগতে ফিরে গেল, নিজের জগৎ নিয়ে ব্যস্ত, আমার কি হলো, আমি তো অনেক কিছু করে দিলাম, এবার আমার কি হবে? তখন মনে হতে থাকে যে ইমা আমি তো সময়গুলো পুরো তো ওদের দিয়ে দিলাম। হ্যাঁ, একটা স্যাটিসফ্যাকশন, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, সেটা একটা সুন্দর একটা আরামের জগৎ, কিন্তু আমি কি পেলাম? এখন আমি একা। এই সময়টাই কিন্তু ক্রাইসিসটা শুরু হয়। তখন যদি কোনো একটা ভালো লাগার জিনিস, ভালো আর যে কোনো শিল্প নিয়ে একটু আঁকড়ে থাকা যায়, একটু কাজ করা যায়, সময় কাটানো যায়, নিজের একটা জগৎ তৈরি করা যায়, তবে কিন্তু অনেক ভালো থাকা যায়।
1: সেই সাকসেসফুল মানে তো আর আমি কত লোকের কাছে পৌঁছতে পারলাম সেটা তো না, নিজের প্রশান্তি, কাজ করে কতটা নিজে
0: নিজের শান্তি পেলাম, রাত্রে একটু ভালো ঘুমোতে পারলাম, এটাই তো।
1: একদম। আজকে একেবারেই শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি, আড্ডার তো শেষ নেই, কথা বলতে বসলে কোথার থেকে যে সময় চলে যায় তার হিসেব রাখা যায় না। আজকে আমরা একেবারেই শেষ প্রান্তে এসে পৌঁছেছি, শুধু শেষ প্রশ্নে আসবো দিদির কাছে আজকের মতন, তুমি দর্শকদের বা শ্রোতা বন্ধুদের কি বলতে চাও, কি বার্তা পৌঁছতে চাও,
0: কি বিষয়ে কথা বলছো বলো, কি বিষয়ে
1: ভালো লাগা তোমার, আশা আজকের এই যে
0: প্রথমত বলি আমি এই অনুষ্ঠানে এসে এই সুন্দর একটা সময় কাটানো, নিজের সম্পর্কে নিজের কথাগুলো, মনের কথাগুলো তো সবসময় সবার সঙ্গে আলোচনা করা যায় না, বিভিন্ন কথা তুমি জিজ্ঞাসা করলে সেই প্রসঙ্গে অনেক না বলা কথা বেরিয়ে আসলো, উঠে আসলো, সেগুলো নিয়ে আলোচনা হয়, এটা কিন্তু মনের একটা প্রশান্তি, অনেকটা ভেতর থেকে একটা অনেকটা হালকা হওয়া যায়। আর সব থেকে বড় পুজো কি জানো তো, নিজের মা বাবাকে সেবা করা মনে করি, তো সেটাও আমি করি। তো কিছু কিছু ক্ষেত্রে এত ভালো লাগা থাকে, এই যে তোমার সঙ্গে কথা বলছি, বিভিন্ন সাবজেক্ট নিয়ে কথা বলছি, এই সময়টা কিন্তু আমি যাপন করছি, আমার খুব ভালো লাগে।
1: হ্যাঁ,
0: তো যে কোনো মানুষের কিন্তু ভালো থাকতে গেলে তার ভালো লাগা সাবজেক্টটা নিয়ে কিন্তু কিছুটা সময় দিতে হবে, যাপন করতে হবে সেই সময়টা। এবং আরেকটা জিনিস আছে, মি টাইম, আমাকে নিজেকে নিয়ে ভাবতে হবে তো, নিজেকে ভালোবাসতে হবে তো, আমার ভেতরে যে অন্তরে যে ঈশ্বর আছে তাকে তো শ্রদ্ধা করতে হবে আগে, সেই জন্য তো আমি তো ডিসিপ্লিনের কথাটাই আসছি, আমি যদি নিজেকে না ভালোবাসি কী করে শিল্পকে ভালোবাসব,
1: ঠিক
0: তাই না? তো সেই জন্য শিল্পকে ভালোবাসতে হলে নিজেকে আগে ভালোবাসতে হবে, নিজের আত্মাকে আগে শুদ্ধি করতে হবে। সততা কিন্তু মানুষকে অনেকটা কাজে এগিয়ে নিয়ে যায়, সততা থাকলে কিন্তু ঈশ্বর একটা না একটা সময় তোমার কাছে তোমার ভালো দিনটাকে ফিরিয়ে দেবেই, এটা আমি বিশ্বাস করি।
1: খুব ভালো লাগলো দিদি আজকে কথা বলে, সময় একেবারেই শেষ প্রান্তে, আজকে আমাদের সঙ্গে হাউসফুল অনুষ্ঠানে আমরা পেয়েছিলাম সুদক্ষ নৃত্যশিল্পী, অভিনেত্রী, শিক্ষিকা শ্রীমতী মালবিকা সেনকে। ভালো থাকবেন, ভালো রাখবেন।
0: নমস্কার, সকলে ভালো থাকবেন।
2: শুনলেন অনুষ্ঠান হাউসফুল, আজকের অতিথি ছিলেন নৃত্যশিল্পী মালবিকা সেন, তার সঙ্গে কথা বলেছেন ইনা বাগচি। আজ শুনলেন দ্বিতীয় পর্ব, প্রযোজনা দুর্বা দে।

0: আমার দুই বাংলা শ্রোতা বন্ধুকে নমস্কার, স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। আর বন্ধুরা, আজকের মহিলাদের আসরে আমরা একজনের কথা শুনব, যিনি কিনা একদম অন্য রকমের কাজ করছেন। তিনি কি করছেন? না, তিনি দেওয়ালে, মাটির দেওয়ালে, বাড়ির দেওয়ালে যে আঁকা হতো, এখনো হয় অনেক জায়গায়, অনেক গ্রামে, অনেক জায়গায় আঁকা হয় কোনো কোনো অঞ্চলে, সেইগুলোকে তিনি সংরক্ষণ করেন এবং নিজেও তিনি আঁকেন। কিন্তু তার যে বাড়ি, যেখানে, যে গ্রামে বা যেখানটা নিয়ে তিনি কাজ করেন, সেখানের অনেক বাড়িকে তিনি এইভাবে রং তুলি দিয়ে রাঙিয়ে তুলেছেন। তো সেই রকম একজনের কথা আমরা শুনব। তার সঙ্গে কথা বলেছেন আমাদেরই এক বন্ধু, এবং আমরা চলে যাই, সরাসরি চলে যাই তার কাছে। তিনি হচ্ছেন প্রীতিকণা জানা। আমরা সরাসরি তার কাছে চলে যাই।
1: রবি ঠাকুরের স্নেহধন্য শান্তিনিকেতনের লাল মাটির পথ বেয়ে যারা একফালি আলু মাখা শান্তির খোঁজে গেছেন, তাদের নিশ্চয়ই চোখে পড়েছে লাল মাটির শেষ পথে সারি সারি সাঁওতালি গ্রাম। আর এই গ্রামগুলোতে যা সব থেকে দৃষ্টিনন্দন, তা হল গ্রামবাসীদের নিজের হাতে নিকোনো ঘরের দেওয়ালে অপূর্ব সব দেওয়াল চিত্র। এ এক অপূর্ব শিল্প, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় প্রাচীন শিল্পও একদিন গুহার অন্ধকারে হারিয়ে যায়। এদের হারায়নি, সত্যি করে বলতে গেলে হারাতে দেওয়া হয়নি, কারণ এই বীরভূমের গোপালনগরে প্রীতিকণা জানা নিজের সর্বস্ব পুঁজি দিয়ে, বুক দিয়ে আগলে রেখেছেন এই দেওয়াল চিত্রের সম্ভারকে, বাঁচিয়ে রেখেছেন আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যকে। সৃষ্টিশীলতা

0: কাজ বড় কঠিন, কিন্তু সৃষ্টির সম্ভারকে বাঁচিয়ে রাখার কাজ, জাগিয়ে রাখার কাজও কি কম কঠিন? সৃষ্টিকে সৃষ্টিশীল রাখার এও যেন এক সৃষ্টিশীল শিল্প। তাই আজকের সৃষ্টি অনুষ্ঠানে রইল প্রীতিকণা জানার কথা, যিনি দীর্ঘ ছ বছর ধরে এই সৃষ্টি রক্ষার সৃষ্টিতে মেতে আছেন। চলুন কথা বলে নি ওনার সঙ্গে। প্রীতি, আকাশবাণী মহিলাদের আসরে আপনাকে স্বাগত। আজকে আপনার গল্প শোনাব কথা দিয়েছি শ্রোতা বন্ধুদের, আর আপনার গল্প শুনতে যে সব কথাগুলো আমাদের জানা দরকার সরাসরি সেই কথাগুলোতে চাই, কেমন? আচ্ছা, আপনি দীর্ঘ ছয় বছর ধরে বীরভূমের গোপালনগর গ্রামের সাস্টেনেবল ডেভেলপমেন্টের কাজ করছেন, আর সেই কাজের মধ্যেই একটি হল দেওয়াল চিত্র সংরক্ষণ। হঠাৎ করে এই দেওয়াল চিত্র সংরক্ষণের যে ভাবনা, সেটা কিভাবে পেলেন?
1: আমি যখন প্রথম কাজটা শুরু করি তখন এডুকেশন দিয়ে শুরু করেছিলাম, কিন্তু পড়ানোর সঙ্গে সঙ্গে আমি আরও নানান ধরনের কাজ করতাম, বৃক্ষরোপণ, ওদের বিভিন্ন যে হারিয়ে যাওয়া সংস্কৃতি আছে সেগুলোকে নিয়ে কাজ করতাম। কারণ আমি কাজ করতে গিয়ে দেখেছিলাম যে ওদের অনেক সংস্কৃতি হারিয়ে গেছে, যেগুলোকে আবার ওদের মনে করানো উচিত, কারণ ওদের সংস্কৃতি হচ্ছে ওদের আইডেন্টিটির একটা বড় পার্ট, নাহলে নিজেদের সংস্কৃতি হারিয়ে যাওয়া মানে তো আমরা নিজেরাই হারিয়ে যাব। তো সেই কথাটা আমার প্রথম মাথায় আসে। তারপরে আমি গ্রামের লোকজনের সঙ্গে কথা বলতাম, কথা বলে আর একটা যেটা দেখতাম যে আমি পুরুলিয়া বাঁকুড়ার দিকে দেখেছি যে ওই জায়গাগুলোতে দেওয়াল চিত্র আছে, বীরভূমেও আছে কিছু কিছু জায়গায়, কিন্তু আমাদের গ্রামে, আমি যে গ্রামটা গোপালনগরে কাজ করছি সেই গ্রামে একটা দুটো বাড়ি ছাড়া কোনো বাড়িতে দেওয়াল চিত্র ছিল না। ফলে সেই সংস্কৃতিকে রক্ষা করার জন্যই আমার এই কাজটা শুরুর কথা ভাবা, এবং সেই কাজটা শুরু করার জন্য আমি গ্রামে বয়স্ক লোকেদের সঙ্গে আলাপ আলোচনা করি, তাদের কাছ থেকে জানতে চাই যে আগেকার দিনে কেমন দেওয়াল চিত্র হতো, এবং যারাই দেওয়াল চিত্র নিয়ে চর্চা করেন বা সাঁওতাল সংস্কৃতি নিয়ে চর্চা করেন বিভিন্ন ইউনিভার্সিটি প্রফেসর, তারাও সাঁওতাল জনজাতির মানুষ, তাদের সঙ্গে কথা বলি এবং তারা আমাকে গাইড করেন, সেইভাবেই আমি এই কাজটা আমার শুরু করা। এবং আমার কাজটা শুরু করার মূল উদ্দেশ্য, যেহেতু আমি সামগ্রিক উন্নয়নের উপরে কাজ করছি, সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপরে কাজ করছি, তো সাস্টেনেবল ডেভেলপমেন্টের একটা বড় দিক কিন্তু হচ্ছে তাদের সংস্কৃতিকে রক্ষা করা। কারণ সংস্কৃতি যদি রক্ষা না হয়, সংস্কৃতিকে যদি বাঁচানো না যায়, তাহলে কিন্তু ওই মানুষগুলোই একদিন হারিয়ে যাবে। এবং সেই কথাটাই ওনাদেরকে, গ্রামবাসীদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি, এবং তারা কিছুটা হয়তো বুঝেছেন এবং আমাকে সহযোগিতা করেছেন। তো সেই কারণেই আমার কাজটা শুরু করা, বা আমি কাজটা এখনও করতে পারছি এবং সেই উদ্দেশ্য নিয়েই আমার কাজটা করা।
0: আচ্ছা, এবার আপনার কাছে জানতে চাইব, এই যে সাঁওতালি দেওয়াল চিত্র, এই দেওয়াল চিত্রের কি কোনো বিশেষত্ব আছে?
1: অবশ্যই সাঁওতালি দেওয়াল চিত্রের একটা বিশেষত্ব আছে। কারণ আমরা যদি দেখি যে সাঁওতাল জনজাতি, তাদের জীবনটাই হচ্ছে প্রকৃতি কেন্দ্রিক জীবন, তারা প্রকৃতির মধ্যে বাঁচে, কিন্তু যে কোনো জনজাতিরই তার নিজস্ব শিল্প, সাহিত্য, সংস্কৃতি রয়েছে। কিন্তু এদের ক্ষেত্রে একটা খুব সুন্দর জিনিস যেটা দেখা যায় যে এরা যেহেতু প্রকৃতির মধ্যে বেড়ে ওঠে এবং তাদের জীবনটা প্রকৃতিকেই কেন্দ্র করে, ফলে তাদের যে দেওয়াল চিত্রে তাদের যে ভাবনা, ভালো লাগা, তাদের যে সৌন্দর্য বোধ, তার বহিঃপ্রকাশ ঘটে নানান রঙের মাধ্যমে এবং নানান প্রাকৃতিক চিত্র। অর্থাৎ তাদের চিত্রে আমরা দেখতে পাই গাছের লতা, পাতা, ফুল, নানান জীবজন্তু, কুকুর, ময়ূর, পাখি, আবার আমরা জিওমেট্রিক প্যাটার্নও দেখতে পাই, এই যে জ্যামিতিক প্যাটার্ন, মানে বৃত্তর মতো আমরা একটা অবয়ব দেখতে পাই, আপনার ত্রিভুজ, চতুর্ভুজ, চাঁদ, অর্ধচাঁদ, এবং তাদের যে বিভিন্ন শিকারে যাওয়ার জন্য যে তীর ধনুক তারা নিয়ে যায়, সেই তীর ধনুক, গরুর গাড়ি, এই ধরনের জিনিসগুলো আমরা তাদের দেওয়াল চিত্রে ফুটে ওঠে। আবার সবথেকে মজার বিষয় হচ্ছে এই যে জিনিসগুলো তারা দেওয়ালে ফুটিয়ে তোলে নানান রঙের মাধ্যমে বা রিলিফের কাজ করে, অর্থাৎ মাটিকে উঁচু করে একটা পাতার অবয়ব দেওয়া হয়, এরকম করে, তার আবার আলাদা আলাদা

0: মিনিং আছে। যেরকম আমরা ত্রিভুজ দেখতে পাই, ত্রিভুজ যেহেতু ওরা প্রকৃতির কোলে বাস করে, পাহাড় পাহাড় ছোট ছোট টিলা আমরা দেখতে পাই না, তো সেইটাকে ইন্ডিকেট করে। চতুর্ভুজ সাঁওতালি সমাজে আছে, অপদেবতার কথা আমরা শুনতে পাই, নানান গল্পেও আমরা শুনেছি। ওদের বিয়ের সময় চারদিকে সুতো বাঁধা হয়, কারণ হচ্ছে এই চতুর্ভুজ, এই যে চারদিকে একটা রেখা টেনে চতুর্ভুজের মতো করা হচ্ছে, এটাতে নাকি অপদেব খারাপ কোনো কিছুকে আটকানো, অর্থাৎ নিরাপত্তার কথা বলে ওই চতুর্ভুজ। বৃত্ত, বৃত্ত বলছে জীবন চক্র। আপনারা দেখবেন যে এই সাঁওতাল জনজাতির মধ্যে না, মানে ওরা খুব ঐক্যবদ্ধভাবে বাঁচে, একসঙ্গে বাঁচে। আবার এই বৃত্ত ঐক্যের কথাও বলছে। আবার আমরা দেখতে পাই যে পাখি দেখতে পাই, যে উড়ন্ত পাখি দেওয়ালে সুন্দর রং করা আছে। পাখিকে আমরা পাখি, ওরা বলে যে পাখি হচ্ছে স্বাধীনতার কথা কথা বলে বা জীবনের কথা বলে। আমরা যেরকম তুলি ব্যবহার করি, কিন্তু ওদের মধ্যে তুলির ব্যবহারটা ওরা অন্যভাবে করে, যেটা হচ্ছে কোনো একটা কাঠি নিল, কাঠির উপরে কাপড় জড়িয়ে দেয়, সেইটাকে ওরা তুলি হিসেবে ব্যবহার করে এবং খুব সুন্দরভাবে বানায়। এটা হচ্ছে সাঁওতালি জনসমাজের দেওয়াল চিত্রের একটা নিজস্ব বৈশিষ্ট্য এবং বিশেষত্ব।
1: এই শিল্পের ক্ষেত্রে আমি শুনেছি যে বিভিন্ন ধরনের রং ব্যবহার করা হয়। কোনো কোনো রং আছে একেবারে প্রকৃতি থেকে নেওয়া, সেই রং সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন।
0: হ্যাঁ, এই শিল্পের ক্ষেত্রে নানান ধরনের রং ব্যবহার করা হয়। আমরা যদি একটু পিছিয়ে যাই, মানে আগেকার দিনে যেটা হতো, যে তখনকার দিনে তো বাজারে এইভাবে রং পাওয়া যেত না, এবং তারা বন জঙ্গলের মধ্যে বসবাস করত। তারা কি করত, তারা আর্থ কালার ব্যবহার করত, অর্থাৎ আমরা মাটি যদি খুঁড়ি, মাটি খুঁড়লে না নানান রঙের মাটি আমরা পাই, একদম কালচে ধরনের একটা মাটি, লাল রঙের মাটি, হলুদ রঙের মাটি, আবার একটা বালির মতো যে রংটা, যে সাদা সাদা রঙের একটা মাটি, এরকম বিভিন্ন ধরনের মাটি পাওয়া যেত। সেই মাটিগুলোকে তারা নদীর পাড় থেকে বা মাঠ থেকে খুঁড়ে খুঁড়ে খুঁড়ে খুঁড়ে ওইভাবে তারা নিয়ে আসতো, নিয়ে এসে সেটা রং করত। কালো রঙের জন্য তারা কি করতো, না হাঁড়ির পেছনে রান্না করার পরে যে কালি বেরিয়ে যায় সেই কালি থেকে করত, বা খড়পুড়িও অনেক সময় তারা করত, এখনও সেটা করা হয়। গাছের পাতা থেকে সবুজ রং বার করত, এবং সিঁদুর ফল বলে একটা ফল হয় যেটা থেকে লাল রং বেরোতো, সেটা আগেকার দিনে হতো, এখনো হয়। এখনো মাটির যে বিভিন্ন কালারগুলো, কালো কালো রঙের জন্য ওরা মাঝে মাঝে টায়ার যেগুলো আছে, টায়ার পোড়ায়, খড় পোড়ায় হাঁড়ির পেছনের কালি থেকে, এবং আপনার লাল মাটি, রাস্তার যে লাল মাটি পাওয়া যায় সেই মাটি থেকে এখনো করে। কিন্তু এখন যেটা হচ্ছে যে সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে, তো আমাদের সবার সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে তো বিবর্তন ঘটেছে, আমাদের জীবনে পরিবর্তন এসেছে, ওরাও তো ব্যতিক্রম নয়, ওদের জীবনেও পরিবর্তন এসেছে। কিন্তু নতুন জেনারেশন যারা, তারা এখন আর এই আর্থ কালার পছন্দ করছে না, তারা তো প্রাকৃতিক রং ব্যবহার করতো আগেকার দিনের লোকজন, এখন প্রাকৃতিক রং ব্যবহার করছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যেরকম আপনার সবুজ রং, এই রংগুলো বা নীল রং, এরা বাজার থেকেই কিনে আনছে। তবে আমাদের কাজের ক্ষেত্রে আমরা দুটোকেই ব্যবহার করছি, আর্থ কালারও ব্যবহার করছি, আবার দোকান থেকে বাজার থেকে কেনা রং নিয়ে এসেও রং করছি। কারণ যেটা হচ্ছে, নতুন জেনারেশন তারা বলছে যে নতুন, মানে বাজার চলতি যে রংগুলো পাওয়া যায় তার উজ্জ্বলতা অনেক বেশি, কিন্তু মাটির নিচ থেকে যে রঙগুলো আসছে, গাছের পাতা থেকে যে রং তৈরি হচ্ছে, সেই রঙের উজ্জ্বলতাটা অনেকটাই কম বাজারের রঙের থেকে। ফলে নতুন জেনারেশন এটাতে আগ্রহী হচ্ছে না। এবার নতুন জেনারেশনকে যদি কোনোভাবে আগ্রহী না করা যায়, তাহলে তো এই সংস্কৃতিটাকে বাঁচানো যাবে না। ফলে আমরা কিছুটা আর্থ কালার রাখছি, আবার যে যে কালারগুলো একদমই, মানে এখন যেরকম পাতা থেকে, শিম পাতা থেকে একটা সবুজ রং বের হতো, শিম পাতা তো আর সবসময় পাওয়া যায় না শীতকাল ছাড়া, তো সেটার একটা, আবার শিম পাতাটা প্রচুরও পাওয়া যাবে না, পালং পাতা থেকেও হয়, ফলে সেটা তো সবসময় পাওয়া যাবে না। সেই কারণে আমরা কিছুটা আর্থ কালার ব্যবহার করছি, আবার কিছুটা বাজারের রং ব্যবহার করছি।
1: এবার বলি, এই যে শিল্প, এই শিল্পকে সংরক্ষণ করা কিংবা নতুন প্রজন্মের কাছে আরো বেশি করে পৌঁছে দেওয়া, এই যে কাজ, এই কাজে অর্থ

0: সাহায্য কিভাবে পাচ্ছেন আপনি?
1: হ্যাঁ, এই কাজটা তো একটা ব্যয়বহুল কাজ, যথেষ্ট অর্থের প্রয়োজন। আমাদেরকে অর্থ সাহায্য দিয়েছেন লিলুয়া নিবেদিতা সংঘ থেকে, আমরা এই অর্থ সাহায্যটা পেয়েছি। এবং এই অর্থ সাহায্য পেতে সাহায্য করেছেন ইন্দ্রনীল চক্রবর্তী এবং রাহুল গাঙ্গুলি। ওনাদের সহযোগিতা না পেলে আমাদের এই কাজটা আমরা করতে পারতাম না।
0: এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা, এটাই আপনার জীবনের এখন ব্রত। আমি যেটা বুঝতে পাচ্ছি যে জীবনের সব কিছু দিয়ে আপনি সেগুলো সংরক্ষণ করার চেষ্টা করছেন বা প্রিজার্ভ করার চেষ্টা করছেন। আচ্ছা, এই যে দেওয়াল চিত্র বা এই যে চিত্রকলা, সেটা কি সাঁওতাল জনজাতির মানুষদের একটা আইডেন্টিটি তৈরি করে বলে আপনার মনে হয়?
1: অবশ্যই, এই চিত্রকলা সাঁওতাল জনজাতির মানুষদের আইডেন্টিটি তৈরি করে। তার কারণ হচ্ছে যে এই চিত্রকলাটা মূলত যে সময় তৈরি করা হয় সোহরাই পরব উপলক্ষে। আমরা বলে থাকি যে আদিবাসী মানুষরা তারা প্রকৃতিকেন্দ্রিক জীবন, প্রকৃতির কোলে বাস করে, ফলে ওই সময় তাদের ধান ওঠে, ফসল বাড়িতে আসে। এই যে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে তারা উৎসবটা পালন করে, সোহরাই উৎসবটা পালন করে, এবং সেই সোহরাই উৎসবকে কেন্দ্র করেই তাদের দেওয়াল চিত্র ফুটে ওঠে। এবং তাদের যে এই যে নিজস্ব স্টাইল, তাদের যে জিওমেট্রিক প্যাটার্ন, এই যে লতা পাতা পশু পাখি, যেরকম আপনার শিকারে যাওয়ার সময় আগেকার দিনে কুকুর যেত, কুকুরকেও সেই কৃতজ্ঞতাটা জানায়, এই যে নিজস্ব একটা ঘরানা, সেটা অবশ্যই তার আইডেন্টিটিকে রক্ষা করে। দেখবেন আমরা যেরকম বলি বাঙালি মানেই রবীন্দ্রনাথ, আবার আমরা সাঁওতাল বা যে কোনো আদিবাসী জনগোষ্ঠী মানে আমরা বুঝি যে দেওয়াল চিত্র, ফলে আমাদের প্রত্যেকটা জনজাতির সঙ্গে একটা বিশেষ বিশেষ জিনিস জড়িয়ে রয়েছে, এবং সেগুলো আমাদের আইডেন্টিটি রক্ষার ক্ষেত্রে বা সেগুলো আমাদেরকে আইডেন্টিটি তৈরি করতে সাহায্য করে। ঠিক তেমনি এই চিত্রকলাও তাদের বেঁচে থাকা এবং তাদের নিজেদের আইডেন্টিটি রক্ষা করার পিছনে বড় ভূমিকা পালন করে।
0: আমাদের এই কথোপকথন, অনেক কিছু জানার আছে এই সাঁওতালি চিত্রকলা নিয়ে, তবু আমাদের অনুষ্ঠান শেষের পর্যায়ে, তাই প্রশ্নও শেষ করতে হবে। শুধু দু একটি প্রশ্ন শেষে রাখব, সেটা হলো এই যে চিত্রকলা যাকে আপনি দিন রাত পরিশ্রম করে প্রিজার্ভ করার চেষ্টা করছেন, তাতে কি নতুন প্রজন্মকে পাচ্ছেন, বা অদূর ভবিষ্যতে ইতিবাচক কি এমন কোনো ইঙ্গিত পাচ্ছেন যাতে আপনার মনে হচ্ছে যে এই সংরক্ষণটা সম্পূর্ণভাবে সফল হবে, এবং আপনার পরবর্তীকালে এই সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কেউ নেবেন?
1: এই কাজটি করতে গিয়ে আমি দেখেছি যে নতুন জেনারেশনকে প্রথমে আমি সেভাবে বোঝাতে পারিনি, কিন্তু গ্রামের বয়স্ক মানুষরা খুবই খুশি, বা যারা মাঝবয়সী লোকজন, যেহেতু এই চিত্রকলার সঙ্গে মহিলারা জড়িয়ে, মানে এই চিত্রকলার আরেকটা বিশেষত্ব হচ্ছে এই চিত্রকলারা মহিলারা বানায়, এখানে কোনো পুরুষের কোনো অংশগ্রহণ আমি দেখিনি, ফলে মাঝবয়সী বৌদি দিদিদের সঙ্গে কথা বলে তারা ভীষণ খুশি, তারা করবে, তারা খুব আনন্দের সঙ্গেই কাজটা করে। পাড়ার যারা বৌদি আছেন, আমাদের যেহেতু কাজটা কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে কাজ করছি, আমরা কমিউনিটিকেই কাজে লাগাচ্ছি, সঙ্গে তো আমি কাজ করছি, তো কিন্তু আমরা কাজ করতে গিয়ে দেখছি নতুন জেনারেশন এই কাদামাটি ঘাঁটতে আগ্রহী নয়, তারা রং তুলি নিয়ে একটা ফুল আঁকবে, তারা একটা পাখি আঁকবে, একটা গাছ আঁকবে, এবং সেই যে গাছটা আঁকবে সেটা মেন স্ট্রিম ঘরানার। কারণ এখন ছেলেরা স্কুলে যাচ্ছে, তারা যেখানে পড়ে আঁকার ক্লাস হয়, আমাদের এখানে যারা বাচ্চারা পড়তে আসে আমাদের আঁকার ওয়ার্কশপ হয়, এগুলো পেপারে দেখছে, এগুলোর তো একটা প্রভাব রয়েছে। মোটিভটা যেটা বানানো হয় কাদা দিয়ে, কাদাটাকে চাপিয়ে চাপিয়ে, মানে মাটিটাকে চাপিয়ে চাপিয়ে উঁচু করে যে রিলিফের কাজটা, সেই কাজটা খুব কষ্টসাধ্য। মানে একটা ধরুন একটা দেওয়ালে একটা গাছ আছে, একটা কয়েকটা ফুল আছে, লতা আছে, পাখি আছে, সেই দেওয়ালটাকে রং করার আগের অবস্থাতে নিয়ে আসা পর্যন্ত যদি ঠিকঠাকভাবে রোদ লাগে এবং প্রত্যেক দিন মাটি দিয়ে ঘষা হয়, তাহলে 8 থেকে 10 দিন লাগবে। কিন্তু এই যে কষ্টসাধ্য কাজটা, সেটা বাচ্চারা করতে চাইছে না নতুন জেনারেশন, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে তারা গায়ে হাতে পায়ে কাদা লাগাবে না। কিন্তু আমাদের যেহেতু সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে আমাদের কাজ, তো আমরা চেষ্টা করছি যে নতুন জেনারেশনকে কাজে

0: লাগাতে নতুন জেনারেশন আসছে, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি, তাদেরকে আমরা বোঝাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে মিটিং করে, সমস্ত আমাদের কাছে যারা পড়তে আসে তাদেরকে নিয়ে আমরা বোঝাচ্ছি যে এই সংস্কৃতিটাকে রক্ষা করাটা কেন জরুরি, কারণ এই সংস্কৃতি না বাঁচলে তোমরাও বাঁচবে না, আমরা সেটা বোঝাচ্ছি। এবং সেটা বোঝাতে গিয়ে আমরা দেখছি যে কিছু বাচ্চা এগিয়ে আসছে, এবং আমাদের যদি আমাদের দেওয়াল চিত্র দেখেন আমাদের গ্রামে এসে, বা আমাদের কাজ যদি কেউ মানে আপনারা ফলো করেন, তো সেখানে দেখতে পাবেন যে নতুন ছেলেমেয়েরা এসে কাজ করছে। এবার আমার যেটা কোথাও মনে হয় ব্যক্তিগতভাবে, যে জিনিসটা ধরুন হারিয়ে যেতে বসেছে, নতুন জেনারেশন আগ্রহী নয়, সেটা এই কাজটা হচ্ছে একটা লম্বা প্রসেস, দীর্ঘদিন একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে তাকে নিয়ে যেতে হবে, তাকে বোঝাতে হবে। সেরকম যদি আমরা প্র্যাকটিসের মধ্যে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো একদিন এই যে ধরুন কিছু জন আসছে, কিছু জন আগ্রহী হচ্ছে না, কিছু জনকে আমরা বোঝাতে পারছি, তো সেটা হয়তো একদিন আসবে যে সেদিন আমরা সবাইকে পাব। এবং তার জন্য কিন্তু আমরা যারা এই সংস্কৃতিটাকে গুরুত্ব বুঝছি যে না এটাকে হারানো যাবে না, হারিয়ে ফেললে তাহলে ওদের অস্তিত্ব শেষ, তাদেরকে এগিয়ে আসতে হবে। এবং আমরা কি করছি, বাচ্চাদেরকে হ্যামারিং করছি, বারবার করে বোঝাচ্ছি ক্লাসের পরে ক্লাসের আগে, বাচ্চাদের মায়েদেরকে বোঝাচ্ছি যে তোমরা বাচ্চাদেরকে বোঝাও কেন এই ফলে। আমি আশা করছি যে আগামী দিনে এই প্রচেষ্টার মধ্যে যদি বাচ্চাদেরকে রাখা যায়, তাহলে আগামী দিনের নতুন জেনারেশন এই কাজটা এগিয়ে নিয়ে যাবে। কিন্তু এখন আস্তে আস্তে আস্তে আস্তে বাচ্চারা ইনভলভ হচ্ছে। এবং সবথেকে মজার বিষয় যে আমি যখন প্রথম কাজটা শুরু করেছিলাম, তখন কেউ সেভাবে রাজি হচ্ছিল না, এমনকি মানে গ্রামের লোকজন তারা বুঝে উঠতেই পারছিল না আমি কি করতে চাইছি। যখন একটা দুটো বাড়িতে রং হলো, তখন সবাই এগিয়ে এসে, দিদি আমার বাড়ি কবে করবে, দিদি আমার বাড়ি কবে করবে, এবং তারা নিজেরাই উদ্যোগ নিয়েছে, দিদি তুমি চলো দেখিয়ে দেবে, চলো আমি করছি। এবং এখন গোটা পাড়াটা যখন রং হয়ে গেছে, বাইরের লোকজন এসে যখন বলছে যে বাহ খুব সুন্দর হাতের কাজ, খুব সুন্দর রং হয়েছে, ওদের ছবি তুলছে, ফলে ওদের না নিজেদের মধ্যে একটা গর্ববোধ তৈরি হচ্ছে যে এটা আমাদের সংস্কৃতি। এই জিনিসটা ওদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি, এবং সেটা কিছুটা হলেও বোঝাতে পেরেছি। কিন্তু এটা একদিনের কাজ নয়, লম্বা প্রসেস। আমরা আজকে 8 মাস 9 মাস ধরে কাজ করছি, এখনো পুরো গ্রামটা কমপ্লিট করে উঠতে পারিনি। তো আশা করি যে আগামী বছর আমরা আরো 5-6 মাস কাজ করলে পুরো গ্রামটা আমরা কাজ করা সম্পূর্ণ করতে পারবো। তো সেই আশায় আছি, এবং একটা দিন নতুন জেনারেশন এই কাজটার দায়িত্ব নেবে একদম সম্পূর্ণভাবে, সেদিন আর আমাকে কোনো প্রয়োজন হবে না, সেই দিন আমি খুব খুশি হব। এবং আমি আমার খুব দৃঢ় বিশ্বাস যে নতুন জেনারেশন একদিন এই দায়িত্বটা নেবে, আর আমি তাদের কাছে ভীষণ কৃতজ্ঞ, এই গ্রামবাসীদের কাছে, আমার ছেলেমেয়েদের কাছে, যারা আমাকে প্রত্যেকটা মুহূর্তে উৎসাহ যুগিয়েছে, আমাকে সাহায্য করেছে এই কাজটা করতে, এবং যারা অর্থ সাহায্য দিয়েছে ওনাদের কাছেও আমি কৃতজ্ঞ, এবং ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওনারা অর্থ সাহায্য না দিলে এই কাজটা আমি করতে পারতাম না। আর আমাকে আকাশবাণীতে আমার কথা জানার জন্য বা আমাকে কথা বলতে দেওয়ার জন্য আকাশবাণীকে অসংখ্য ধন্যবাদ।
1: ভালো থাকবেন প্রীতি। আপনার এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে আমরা সত্যি সকলে মিলে কুর্ণিশ জানাই। আজকে মহিলাদের আসরে আপনার এই সৃষ্টি, অর্থাৎ সৃষ্টিকে বাঁচিয়ে রাখার যে সৃষ্টির কাজ, সেই সৃষ্টির কাজ আরও এগিয়ে যাক, এই ভাবনা নিয়ে, এই শুভেচ্ছা নিয়ে আজকের মতো আমাদের এই আলাপচারিতা শেষ করলাম। আপনাকে অনেক ধন্যবাদ।
2: আমরা শুনলাম প্রীতিকন্যা জানার সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন আমাদের এক বন্ধু চিত্রা মুখোপাধ্যায়।

হ্যাঁ, আমরা রবীন্দ্রসঙ্গীতটি শুনলাম দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। কিন্তু ঘড়ির সময় যত এগিয়ে যাচ্ছে মহিলাদের আসর থেকে বিদায় নেওয়ার জন্য, যেহেতু মহিলাদের আসর একটা রেসিপি না বললে বোধহয় পুরোটা ঠিক সম্পূর্ণ হয় না, কি বলেন? আর একেবারে রাত্রের দিকে সেখানে আমি বলবো না চা খেতে, কিন্তু চা দিয়ে যদি মকটেল বানানো যায় এই গরমে কিন্তু মন্দ হয় না, তাই নয়? তো ম্যাঙ্গো বেসিল ব্লিস যদি করেন, মানে নামটা খুব খটোমটো, বেশ একটু অন্য রকমের নাম, কিন্তু বিষয়টা হচ্ছে চা এবং আম, এই হচ্ছে মূল উপকরণ। আর তার সঙ্গে লাগবে অবশ্যই জল তো লাগবেই, মধু লাগবে, আর পাকা আমের পিউরি লাগবে, মানে যেটাকে আমরা আমের পিউরি বলি, আমের কুচিও একটুখানি লাগবে, আর লাগবে ক্যাস্টার সুগার, যদি না থাকে চিনি গুঁড়ো করেও নিতে পারেন, আর কিছু বেসিল পাতা লাগবে, লেবুর রস লাগবে, আর লেমনেড লাগবে, যেহেতু ভালো লাগবে খেতে, আর বরফ তো লাগবেই ঠান্ডার জন্য, ব্যাস এই। আর যদি পারেন, যদি ডাঁটি সমেত বেসিল পাতা থাকে তাহলে সাজানোর জন্য সেটা ভালো। এবার কি করবেন, জল গরম করবেন, ফুটতে শুরু করলে তাতে দার্জিলিং চা পাতা আর মধু দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে ছেঁকে নেবেন, তাহলে টি ডিকশন তৈরি হয়ে গেল। এবার একটি গ্লাসে আমের কুচি, বেসিল পাতা, ম্যাঙ্গো পিউরি এবং ক্যাস্টার সুগার দিয়ে ভালোভাবে ঘেঁটে মিশিয়ে নেবেন। এতে একে একে ক্রাশ করা বরফ, লেমনেড এবং ওই যে দার্জিলিং চায়ের যেটা ডিকশনটা করে রেখেছিলেন সেটা মিশিয়ে নেবেন, ব্যাস। তারপরে আমের স্লাইস, আর যদি ডাঁটি সমেত বেসিল পাতা থাকে সেইটা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ম্যাঙ্গো বেসিল ব্লিস। শুধু পরিবেশন করবেন না, নিজেও খাবেন। আজকে রাত্রিটা কিন্তু আমার মনে হয় না খুব একটা খারাপ যাবে বলে, এই রকম যদি একটা পানীয় আমরা পাই আর তার সঙ্গে যদি থাকে একটু সুন্দর কোনো গান, তাহলে বোধ হয় সত্যি সময়টা একটু ভালোই যায়। আর মহিলাদের আসর যখন সঙ্গে আছে তখন এই সমস্ত কিছুই থাকবে। তাহলে ঘড়ির সময় বলছি বিদায় নিতে হবে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে সাগরিকা ছবির এই গানটা শুনতে শুনতেই আজকের মতো বিদায় নেব মহিলাদের আসর থেকে। আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা, ভালো থাকুন আর অবশ্যই মহিলাদের আসরে সঙ্গে থাকুন।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কথা।

সে এক রূপকথার গল্প, বাঙালির অতীত নিয়ে, তার গৌরব নিয়ে যেসব গল্পগাথা চলে ফিরে বেড়ায়, সেই ছবির কথা আজ। আসলে সে এক স্মৃতিকথা, তবে শুধুই কি স্মৃতিকথা? স্মৃতির আড়ালে মিশে থাকে যেসব ছবি, গ্রামের জীবন, আটপৌরি যাপন, আজ কথায় কথায় তাদের কাছে যাওয়ার পালা। আর সুরে থাকবে মিলেমিশে থাকা পাঠশালা, কালবৈশাখী, নকশিকাঁথা, মাছ, এমন কত লোকায়ত গল্প। আজ এক বইয়ের গল্প কথায় গানে অনুষ্ঠানে, আমার মায়ের বাপের বাড়ি। আসলে রানীচন্দের লেখা যে বই, তাতে যে শুধু গ্রামের ভালো দিকের কথাই আছে তা নয়, আছে খারাপ দিকও অল্প স্বল্প। ছবির মতো কখনো আলো আঁধারিতে যেসব বর্ণনা জীবনের কাছাকাছি নিয়ে যায়, অবিভক্ত বাংলার বিক্রমপুরের গঙ্গাধরপুর গ্রামের এই গল্প তেমন। বাবা মারা যাওয়ার পর ছেলে মেয়ে নিয়ে এক মেয়ের বাপের বাড়িতে চলে আসা, আর তারপর রূপকথার পাতা থেকে পল্লী বাংলার এক গ্রামের উঠে আসা, ফেলে আসা যে সময়কে এই দ্রুত জীবনে আমরা মাঝে মাঝে ফিরে দেখতে চাই। একান্নবর্তী পরিবার, গ্রামের সবাইকার মিলেমিশে এক হয়ে উৎসব পার্বণ পালন, নাড়ু মোয়া আলপনা, কত গল্প আমাদের অতীতের ভাণ্ডারে, তার কাছাকাছি লগ্ন হওয়া, নদীতে অঢেল মাছ, নিজেদের ক্ষেত গরু, বাড়ি বাড়ি সবজির চাষ, গরিব মানুষের তেমন খাওয়ার কষ্ট না থাকা, বদলে যাওয়া এই সময়ে দাঁড়িয়ে হয় না মনে বইয়ের পাতায় সেই যে সময় বেঁচে আছে, যে সমাজ বেঁচে আছে, যে মানুষেরা জীবন্ত হয়ে আছে, আমাদের যাপনে খানিক ঠাঁই পাক তারাও, তাদের গান।

এক গাঁয়ের সব মানুষ পুজো পার্বণে সুখে দুঃখে আনন্দে আপদে বিপদে এক পরিবারের মতো বাস করে। তাদের গোলাভরা ধান, বিলের জলে মাছ আর উঠোনময় ফুলের বাগান। বলুন তো, এমন ছেলেবেলার গল্প স্মৃতিতে প্রায়শই ফিরে আসে না? মনে হয় এইসব বুঝি ঐশ্বর্যের কাল, যে সময় কেটে গেছে।

বহু আগে, সেসব সময়ের কথা কিছু বইয়ের পাতায় ধরা আছে, স্বপ্নের মতো সুন্দর বর্ণনা সেসব। রূপকথার পাতা থেকে উঠে আসে যেমন করে, শুরু থেকে শেষ পর্যন্ত নিরলস টানা বর্ণনায় জীবন খানিক জিরোয়ে, চোখের সীমা পেরিয়ে সুন্দর সব ছবি যদি সরে যায়, গান শোনার মতো একটু সময় নিয়ে দেখবার ফুরসত মেলে যায় যদি জীবনে, তবে এক রাশ মুগ্ধতা নিয়ে ফিরে যেতে হয় গ্রামের বাড়ির কাছে, আমার মায়ের বাপের বাড়ি। তেমনি রোমান্টিক বিষণ্ণ এক কল্পনা, শুধু গদ্যের মাধ্যমে কেমন করে এক গতিময় সুরকে ধরে রাখা যায়, কখনো কখনো আমরাও পড়তে পড়তে টের পেয়ে যাই, তাই না শ্রোতা বন্ধু? তেমনি ওই যে গতিশীল সুর গান জুড়ে, আসুন আমাদের চলার পথ মসৃণ।

এক মেয়ের জন্ম থেকে বেড়ে ওঠা যে চেনা পরিবেশে, সে সব ছেড়ে হুট করে অচেনা এক পরিবেশে গিয়ে সেই পরিবেশে মানিয়ে নিয়ে জীবন অতিবাহিত করা বোধহয় অনেকের যাপনই চেনা। ছোট একটা গণ্ডির মধ্যে পাক খেতে খেতে তার মধ্যে নিজের ভালো থাকা খুঁজে নিয়ে বেঁচে থাকা। রানীচন্দের স্মৃতিকথা, আমার মার বাপের বাড়ি, এই একই গল্প।

চমৎকার কল্পনার রঙে সাজানো এক গ্রাম, তার পরিবেশ এবং বৈচিত্র্যময় চরিত্র মিলে আমাদের জীবনের সঙ্গে এক আত্মীয়তার বন্ধন। আসা যাওয়ার পথে আমরা যেসব তাগিদ মাঝে মাঝে হয়তো অনুভব করি, আমাদের ঋতুর বৈচিত্র্যে, পালা পার্বণে, উৎসবে, কল্পনায় কত ভাবনা ধরা দেয়, মিলেমিশে একাকার হয়ে যায় আবহমান বাংলার গ্রাম সভ্যতার ধারণা। রোজকার জীবনে একটু নস্টালজিয়া, আপনার আমার গ্রামের বাড়ি, আমাদের প্রিয়জনের বাড়ি, আমাদের বন্ধুর বাড়ি। কথায় গানে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে ছিলাম আমি সৃজিতা, বন্ধুর বাড়ির গান নিয়ে অনুষ্ঠান শেষ করব এখানে। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বিশ্ব পরি

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি রক্তিম ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন অর্ক সেন। আজকের শিরোনামে রয়েছে, সীমান্তপারের সন্ত্রাসবাদে ইসলামাবাদের মদতের কারণেই সিন্ধু জলচুক্তি স্থগিত রয়েছে, এ বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত, নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে স্পষ্ট বার্তা দিল বিদেশ মন্ত্রক।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরে রওনা হবেন।
0: ভারত চলতি বছরে রপ্তানি ক্ষেত্রে $1,00,000,000,000 লক্ষ্যমাত্রা অর্জনের পথে, বললেন কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।
1: দেশের প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ প্রস্তুতি মজবুত করার লক্ষ্যে $52,000,000,000,000 মূলধনী অধিগ্রহণ প্রস্তাব অনুমোদিত।
0: বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা পূরণে দায়বদ্ধ থাকতে হবে। নিউ টাউনে পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের কর্মশালায় মন্তব্য করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।
1: বিশ্বব্যাপী এআই পরিকাঠামো সম্প্রসারণে ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব নতুন দিশা দেখাচ্ছে, বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
0: পাকিস্তানে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত 40, সিরিয়ার দামাস্কাসে বিস্ফোরণে মৃত 9, থাইল্যান্ডে ট্রাকের ধাক্কায় 9 ভিক্ষুর প্রাণহানি।
1: ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত, ফ্রান্সে এক সপ্তাহে প্রায় 9,000 মানুষের মৃত্যু।
0: বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে অস্ট্রেলিয়া মিশরের ও আর্জেন্টিনা কাবোভার্দের বিরুদ্ধে খেলবে, আগামীকাল রাত থেকে শুরু হচ্ছে রাউন্ড অফ 16। আজকে বিস্তারিত খবরে এখন দেশের খবর। বাংলাদেশে বিভিন্ন প্রকল্পের জন্য ভারতের উন্নয়ন সহায়তা পারস্পরিকভাবে সম্মত কর্মপরিকল্পনার উপর ভিত্তি করে পরিচালিত হয় এবং তা নিয়মিত পর্যালোচনা করা হয় বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, তিস্তা নদী প্রকল্প নিয়ে ভারতের অবস্থান ইতোমধ্যেই বাংলাদেশকে জানানো হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও বলেন, তিস্তা সংক্রান্ত সামগ্রিক পদক্ষেপের ক্ষেত্রে ভারত সংশ্লিষ্ট সব বিষয় ও ঘটনা প্রবাহের উপর লক্ষ্য রাখবে।
2: India's development assistance for projects in Bangladesh is based on a mutually agreed roadmap which is regularly reviewed. Our views on the Tista River project have been previously conveyed to the Bangladesh side. We will factor all related developments in our overall approach to the Tista issue.
1: সীমান্তপার সন্ত্রাসবাদে ইসলামাবাদ ক্রমাগত মদত দেওয়ায় সিন্ধু জল চুক্তি স্থগিত রয়েছে বলে নতুন দিল্লি আজ আবারও জানিয়েছে। নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সিন্ধু জল চুক্তির বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত রয়েছে। তিনি বলেন, সীমান্তপার সন্ত্রাসবাদে বিশ্বাসযোগ্য ও অপরিবর্তনীয়ভাবে পাকিস্তানকে তাদের সমর্থন পরিত্যাগ করতে হবে।
2: India's position on the Indus Waters Treaty is consistent. IWT stands in abeyance in response to Pakistan's continued cross-border terrorism. Pakistan must credibly and irrevocably abjure its support for cross-border terrorism.
1: ভেনেজুয়েলা থেকে ফিরিয়ে আনা এক ভারতীয় নাবিকের মৃতদেহ

0: থেকে অঙ্গহানির অভিযোগের প্রেক্ষিতে শ্রী জয়সওয়াল জানান, ভারত বিষয়টি ভেনেজুয়েলার নজরে এনেছে এবং তাদের কাছে জরুরি ভিত্তিতে এ বিষয়ে তদন্তের অনুরোধ জানিয়েছে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন। নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানান, প্রধানমন্ত্রী 6 থেকে 8 তারিখ পর্যন্ত ইন্দোনেশিয়ায় থাকবেন। প্রধান কর্মসূচিগুলি জাকার্তায় হলেও তিনি সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগিয়াকার্তাও পরিদর্শন করবেন। শ্রী ট্যান্ডন জানান, জোগিয়াকার্তায় প্রধানমন্ত্রী প্রাম্বানান মন্দির চত্বর পরিদর্শন করবেন। তিনি বলেন, মালাক্কা প্রণালী অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতায় ইন্দোনেশিয়া সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে।
2: In Indonesia, the main place of engagement is the capital, Jakarta, but the Prime Minister will also be visiting the cultural center or historic city of Yogyakarta, where he will go to the Prambanan temple complex, where India is planning to work with Indonesia, which is, by the way, a World Heritage Site designated by UNESCO. So India and Indonesia will be collaborating on the conservation work there.
1: সফরের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী 8 থেকে 10 তারিখ পর্যন্ত অস্ট্রেলিয়া সফর করবেন। মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। তিন দেশ সফরের তৃতীয় ও শেষ ধাপে 10 থেকে 11 জুলাই নিউজিল্যান্ডে থাকবেন প্রধানমন্ত্রী। শ্রী ট্যান্ডন জানান, সেখানে প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের সঙ্গে আলোচনা করবেন। গত 40 বছরের মধ্যে ভারতের কোনো প্রধানমন্ত্রীর এটিই প্রথম নিউজিল্যান্ড সফর বলেও তিনি উল্লেখ করেন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান ও গুজরাত সফরে যাবেন। রাজস্থান সফরে প্রধানমন্ত্রী যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 480 কোটি টাকা ব্যয়ে বার্ষিক 20 লক্ষ যাত্রী পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে এটি নির্মাণ করা হয়েছে। এছাড়া তিনি যোধপুরে সংশোধিত উড়ান প্রকল্পের সূচনা করবেন। সফরকালে তিনি রাজস্থানের বালোত্রায় পেট্রোকেমিক্যাল, নগর পরিবহন, রেলপথ, সড়কপথ, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং বিদ্যুৎ পরিষেবা ক্ষেত্রে 10,600 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি বালোত্রার পচপাদরায় ভারতের প্রথম গ্রিনফিল্ড ইন্টিগ্রেটেড রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এছাড়া শ্রী মোদী 13,000 কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি জয়পুর মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে নিয়োগপ্রাপ্ত প্রায় 54,000 জনের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। পরবর্তীতে সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুজরাত সফর করবেন এবং সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রের উদ্বোধন করবেন। এই কেন্দ্র ভারতের সেমিকন্ডাক্টর উৎপাদন যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
1: জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির ভারত সফর উভয় দেশের সহযোগিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে সহায়ক এই অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করা হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। উল্লেখ্য, এদেশ সফর শেষে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি আজ সেদেশে রওনা হয়েছেন। বিমানবন্দরে প্রথামাফিক তাঁকে বিদায় জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। এদিকে নতুন দিল্লিতে অনুষ্ঠিত ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনের বিষয়ে জাপানের কিয়োটো নিউজ, জাপান টাইমস ও জাপান নিউজ সহ বেশ কয়েকটি সংবাদপত্র ও গণমাধ্যম ইতিবাচক প্রতিবেদন প্রকাশ করেছে।
0: কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত চলতি বছরে 1 লক্ষ কোটি ডলারের রফতানির লক্ষ্যমাত্রা অর্জনের পথে রয়েছে। প্রথম ত্রৈমাসিকে বার্ষিক রফতানির প্রায় 15% ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। নতুন দিল্লিতে বোর্ড অব ট্রেডের বৈঠকে ভাষণ দেওয়ার সময় শ্রী গোয়েল উল্লেখ করেন, এই লক্ষ্য অর্জনের জন্য পণ্য রফতানি প্রায় 44,000 কোটি ডলার থেকে বাড়িয়ে 53,000 কোটি ডলারে এবং পরিষেবা রফতানি প্রায় 42,100 কোটি ডলার থেকে বাড়িয়ে 47,000 কোটি ডলারে উন্নীত করতে হবে। তিনি আরও জানান, প্রথম ত্রৈমাসিকে পণ্য রফতানি 15% এবং পরিষেবা রফতানি 10 থেকে 11% হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
3: Our aim is to grow in the current year. We were $863 billion last year. We want to grow to $1 trillion export this year. And to reach $1 trillion, our goods export will have to increase from 440 to about 530. $90 billion increase. That is 17% growth in goods. Services will have to grow from 421 to about 470. That is how we'll reach a trillion, which is a growth of about 11%.
1: প্রতিরক্ষা বাহিনীগুলির যুদ্ধপ্রস্তুতি মজবুত করার লক্ষ্যে প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ DAC 52,000 কোটি টাকার মূলধনী অধিগ্রহণ প্রস্তাব অনুমোদন করেছে। ভারতীয় সেনাবাহিনীর জন্য আকাশ তরঙ্গ নামক অ্যান্টি UAV বা ড্রোন প্রতিরোধী বৈদ্যুতিন ব্যবস্থা, ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সিস্টেম, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, অতি স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাঙ্কের জন্য সুরক্ষা ব্যবস্থা এবং জেট চালিত কামিকাজে ড্রোন সিস্টেম সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ভারতীয় নৌবাহিনীর জন্য মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন ও নৌ জাহাজ ভিত্তিক ড্রোন সংগ্রহ এবং ইলেকট্রিক

0: প্রপালশন সিস্টেমের জন্য স্থলভিত্তিক পরীক্ষাগার স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে ভারতীয় বিমান বাহিনীর জন্য ফিক্সড উইং বেসড হাই অল্টিটিউড সিউডো স্যাটেলাইট FWHAPS এবং অন্যান্য প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
1: টেলিভিশন রেটিং নীতি 2026 আওতায় নতুন করে লাইসেন্স না হওয়া পর্যন্ত ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বার্ককে সংবাদ ও বিনোদনমূলক উভয় ধরনের অনুষ্ঠানের টেলিভিশন রেটিং প্রকাশ না করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সংস্থাটি নতুন করে লাইসেন্স না করানো এবং মন্ত্রকের প্রবর্তিত নতুন নিয়ন্ত্রণ কাঠামো শর্তাবলী পুরোপুরি মেনে না নেওয়া পর্যন্ত বার্কের রেটিং কর্মসূচি স্থগিত থাকবে।
0: ষোড়শ অর্থ কমিশনের সুপারিশ নিয়ে আলোচনার লক্ষ্যে পঞ্চায়েতিরাজ মন্ত্রক আজ নতুন দিল্লিতে বিভিন্ন রাজ্যের পঞ্চায়েতিরাজ মন্ত্রীদের নিয়ে একটি জাতীয় কর্মশালার আয়োজন করেছে। মন্ত্রক জানিয়েছে, ষোড়শ অর্থ কমিশনের আওতায় গ্রামীণ স্বায়ত্তশাসিত সংস্থাগুলির জন্য 435,236 কোটি টাকা বরাদ্দের সুপারিশ করা হয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের সমতুল্য 5 বছরের বরাদ্দের তুলনায় এটি প্রায় 84% বেশি।
1: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রত্যেক জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা প্রয়োজন। কলকাতার নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধায়কদের দুদিনের ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে, সংসদীয় স্বাধীনতা মেনে চলতে হবে, নাগরিকদের কাছে তাদের দায়বদ্ধ থাকতে হবে বলেও শ্রী বিড়লা মন্তব্য করেন।
2: রাজ্য বিধানসভা রাজ্য কি জনতা কে কল্যাণ কে লিয়ে নীতিয়া কানুন বনানে কে সাথ উনকে সমাধান উনকে বেহতর জীবন কে লিয়ে ভি কাম করতি হে। ইসলিয়ে আপ জিতনি বিধানসভা কে অন্দর তর্কপূর্ণ তরিকে সে তথ্যোঁ কে আধার পর অচ্ছি চর্চা সংবাদ করেঙ্গে উতনা হি আপ অচ্ছা নেতৃত্ব দে পায়েঙ্গে ওর যে বিধানসভা কে ইস নেতৃত্ব সে হি রাজ্য কা নেতৃত্ব নিকলতা হে দেশ কা নেতৃত্ব নিকলতা।
0: লোকসভার অধ্যক্ষ নতুন বিধায়কদের সংসদীয় রীতি, বিধানসভার কার্যপ্রণালী এবং বিভিন্ন কমিটির কাজ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে বলেন। তার মতে, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখাই জনপ্রতিনিধিদের অন্যতম দায়িত্ব।
2: यह समय डिजिटल का समय है, डिजिटल के नवाचार का समय है और AI टेक्नोलॉजी का भी समय है। आप देश और दुनिया की विधानसभाएं, पार्लियामेंट, उनकी डिबेट, उनकी चर्चाएं, उनके अच्छे अनुभव, उनके विचार, जनता के अच्छे कल्याण, नीतियां, कानून, ये सब आज एक प्लेटफॉर्म पर आप देख सकते हैं। आप दुनिया के बजट देख सकते हैं, देश के अलग राज्यों के बजट देख सकते हैं। हमने माननीय प्रधानमंत्री जी के आग्रह पर एक प्लेटफॉर्म पर सारी देश की विधायी संस्थाओं को ला दिया है। इसलिए डिजिटल संसद में आपको संपूर्ण देश की चर्चा डिबेट आपको वहां पर मिलेगी।
1: এদিনের মঞ্চ থেকে বিধানসভার আধুনিকীকরণ সংক্রান্ত একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিধানসভার কার্যক্রমের লাইভ সম্প্রচার, ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা চালু এবং সম্পূর্ণ ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্বতন সরকারের কর্মপন্থার সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিরোধী বিধায়কদের প্রশাসনিক বৈঠক ও সরকারি কর্মসূচি থেকে দূরে রাখা হতো, কিন্তু নতুন সরকার আসার পর গত দেড় মাসে বিভিন্ন প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে শাসক বিরোধী নির্বিশেষে সকল বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
0: জমি সংক্রান্ত খতিয়ান এবং জমির দাগের তথ্যের ডিজিটালি স্বাক্ষরিত কপি এখন থেকে বিনামূল্যে পাওয়া যাবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সমাজ মাধ্যমে আজ এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকার এ সংক্রান্ত তথ্যের জন্য যে অ্যাপ্লিকেশন ফি নিত, এখন থেকে তা আর দিতে হবে না। এর ফলে রাজ্যের জমির মালিক এবং কৃষকরা বিশেষ উপকৃত হবেন বলে তাঁর অভিমত। নাগরিক পরিষেবা স্বচ্ছ, সমস্যামুক্ত এবং সহজলভ্য করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী।
1: নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে সরকার গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ব্যাট বিএমএস, ইপোচ আই আয়ন এবং লসিজি অ্যাপগুলি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। ই রিক্সাসহ বিভিন্ন বৈদ্যুতিক যানবাহন দূর থেকে অচল বা অকার্যকরী করে দেওয়ার কাজে এই অ্যাপগুলি ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ ওঠার পরই এই পদক্ষেপ। বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকি ও অপব্যবহারের আশঙ্কার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
0: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া UIDAI সরাসরি আধার অ্যাপের মাধ্যমে বিনামূল্যে আধারে ইমেল আপডেট করার সুবিধা চালু করেছে। এই ব্যবস্থাটি 1 জুলাই থেকে 6 মাসের জন্য কার্যকর করা হয়েছে। বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, আধার অ্যাপে এই নতুন পরিষেবা চালু হওয়ার মাত্র 2 দিনের মধ্যেই 2.5 লক্ষেরও বেশি মানুষ তাদের ইমেল আপডেট করেছেন। এখনও পর্যন্ত 40 লক্ষেরও বেশি মানুষ নতুন আধার অ্যাপ ব্যবহার করে তাদের মোবাইল নম্বর আপডেট করেছেন।
1: মাদ্রাজ হাইকোর্ট আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পর মানহানির একটি মামলায় তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী ও DMK নেতা অনিতা রাধাকৃষ্ণনকে আজ রাজ্য পুলিশ গ্রেফতার করেছে। গত 20 জুন এক জনসভায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের বিরুদ্ধে কথিত মন্তব্যের জেরে

0: দায়ের করা মামলায় প্রাক্তন মন্ত্রীর আগাম জামিনের আবেদন বিচারপতি জি কে ইলান্থিরাইয়ান প্রত্যাখ্যান করার পরই এই পদক্ষেপ।
1: নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জেইশ-ই মোহাম্মদের সঙ্গে যুক্ত আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা এটিএস। গুজরাটের বনসকান্থা, মেহসানা, নভসারি ও পাটন এবং মধ্যপ্রদেশের দেওয়াস জেলায় যৌথ অভিযান চালিয়ে পুলিশ এই আটজনকে গ্রেপ্তার করে। ধৃতদের সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনটির আবদুল্লাহ ও মোহাম্মদ ওমরের যোগাযোগ ছিল। তারা জেইশ-ই মোহাম্মদের বিভিন্ন নথি ও প্রচারপত্র গুজরাটি ভাষায় অনুবাদ করত। তাদের কাছ থেকে জেইশ-ই মোহাম্মদের পতাকাসহ মোট 254টি নথি ও প্রচারপত্র উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ জারি রয়েছে।
0: দিল্লি পুলিশের দক্ষিণ জেলার স্পেশাল টাফের একটি আন্তর্জাতিক দল আন্তর্জাতিক অবৈধ বাজারে প্রায় 9 কোটি টাকা মূল্যের 8 কেজিরও বেশি পরিমাণ চরস উদ্ধার করেছে। বিপুল পরিমাণ চরস সরবরাহের সঙ্গে জড়িত 3 নেপালি নাগরিককেও গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ভারত নেপাল সীমান্ত থেকে এই চরস সংগ্রহ করত এবং হোয়াটসঅ্যাপ ভিত্তিক একটি ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে তা পুরো দিল্লিতে ছড়িয়ে দিত।
1: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় থাকা নিম্নচাপ ক্রমশ আরও শক্তিশালী হয়ে আগামী দুদিনে আরও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আগামী সোমবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে। মৎস্যজীবীদের আগামী 7 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির কোনো সতর্কতা না থাকলেও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এখন বিদেশের খবর।
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব সুস্থায়ী, স্থিতিশীল এবং উদ্ভাবন কেন্দ্রিক বিকাশের ভবিষ্যৎ অগ্রগতির জন্য অত্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে। প্যারিসে আয়োজিত ভারত ফ্রান্স ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে ভাষণ দিতে গিয়ে শ্রীমতী সীতারামন বলেন, প্রযুক্তিগত অগ্রগতি, সরবরাহ শৃঙ্খলের বৈচিত্র্য, বিকল্প জ্বালানি ব্যবহার এবং ভূ রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের ফলে বিশ্ব অর্থনীতির চালচিত্র দ্রুত পাল্টাচ্ছে। অর্থমন্ত্রী ফরাসি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বিকশিত ভারত 2047-এর পথে ভারতের যাত্রায় অংশীদার হওয়ার আহ্বান জানান। ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পরিমণ্ডল গড়ে তোলার ক্ষেত্রে এই অংশীদারিত্ব নতুন প্রজন্মের জন্য নতুন সুযোগ সৃষ্টি করছে। ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্কের কথা তুলে ধরে শ্রীমতী সীতারামন বলেন, গত 1 দশকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ হয়েছে। ভারত একটি শীর্ষস্থানীয় ডিজিটাল অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি আধার, ইউপিআই, ডিজিলকার, ওএনডিসি এবং ইন্ডিয়া স্ট্যাকের মতো ডিজিটাল পাবলিক পরিকাঠামোর বিষয়গুলি তুলে ধরেন।
1: পাকিস্তানে একাধিক সন্ত্রাসবাদী গোষ্ঠীর ডিজিটাল মাধ্যম ব্যবহার করে তরুণদের দলে টানা এবং প্রশিক্ষণ দেওয়ার কাজ চালাচ্ছে বলে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি, জৈশ-ই মোহাম্মদ বা জেইএম এবং ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স আইএসকেপি তাদের কার্যপ্রণালী পরিবর্তন করেছে। তুরস্ক বংশোদ্ভূত সাংবাদিক উজাই বুলুত তার প্রতিবেদনে লিখেছেন, এই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে অপপ্রচার চালানো, তহবিল সংগ্রহ, সদস্য নিয়োগ এবং অনলাইনে দলীয় সমর্থকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ করছে। উল্লেখ্য, সর্বশেষ আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সূচক বা গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2026-এ পাকিস্তানকে তালিকার শীর্ষে রাখা হয়েছে।
0: সুদানের এল ওবেইদ শহর ও তার আশেপাশের এলাকায় সংঘটিত অপরাধের আশঙ্কায় রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভোল্টার টার্ক রেড অ্যালার্ট জারি করেছেন। র্যাপিড সাপোর্ট ফোর্সেস নতুন করে আক্রমণ চালানোয় নাগরিকরা সংকটে পড়েছেন। এ নিয়ে রাষ্ট্রসংঘ নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে। জেনেভায় আজ মানবাধিকার পরিষদে ভাষণ দেওয়ার সময় তিনি বিশ্ব নেতাদের প্রতি সন্ত্রাসবাদ দমনে আরও অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ট্রাক সতর্ক করে বলেছেন, সেখানে লাগাতার ড্রোন হামলার জেরে সাধারণ নাগরিকরা বিপদে পড়ছেন। উল্লেখ্য, বিভিন্ন প্রতিবেদনে পাওয়া খবর অনুযায়ী 2023 সালের এপ্রিলে দেশের সেনাবাহিনী ও আধাসেনা র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে শুরু হওয়া গৃহযুদ্ধে অন্তত 59,000 মানুষ প্রাণ হারিয়েছেন, প্রায় 1,30,00,000 নাগরিক বাস্তুচ্যুত।
1: ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 30 জন প্রাণ হারিয়েছেন, আহত 100-এর কাছাকাছি। কিয়েভের 30টি স্থানে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, একাধিক আবাসিক ভবন ও অসামরিক পরিকাঠামো ক্ষতিগ্রস্ত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার উপর ইউক্রেনের হামলার জবাবেই এই হামলা চালানো হয়েছে। এদিকে রাশিয়ার জাপোরোজির তোকমাকের একটি বাজার অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় 5 জন নিহত, আহত 18। এদিকে দেশের বিভিন্ন স্থানে রাশিয়ার রাতভর হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি আজ ইউক্রেনের আকাশসীমা সুরক্ষার আহ্বান জানিয়েছেন। জরুরি পরিষেবা ও উদ্ধার কাজ চলাকালীন রাজধানী কিভে রুশ হামলার পরবর্তী পরিস্থিতির দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি। অসামরিক পরিকাঠামোর উপর হামলার বিষয়টি উল্লেখ করে জেলেন্সকি রাশিয়াকে যুদ্ধাপরাধের দায় অভিযুক্ত করেন।
0: ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। গত 24 জুন সেদেশের কারাকাসের উত্তরাঞ্চলে 7.5 ও 7.2 মাত্রার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2,595। 12,000-এরও বেশি মানুষ আহত হন, 189টি ভবন ধ্বংস হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সহস্রাধিক মানুষ এখনও নিখোঁজ, উদ্ধার ও ত্রাণ কাজ চলছে। এদিকে অপারেশন আমি

0: তাদের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় মানবিক সহায়তা পরিচালনা আরও জোরদার করেছে ভারত।
1: পাকিস্তানের বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ার সীমান্তবর্তী দানাসার এলাকায় শেরানিঝাব মহাসড়কে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত 40 জন নিহত হয়েছেন, আহত 8 জন। বাসটি কোয়েটা থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। মেডিকেল ইমার্জেন্সি রেসপন্স সেন্টার সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী দুর্ঘটনাস্থল থেকে 40টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য ঝাবের ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ এখনও চলছে।
0: সিরিয়ার রাজধানী দামাস্কাসে গতকাল একটি ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 9 জন প্রাণ হারিয়েছেন, আহত 20। সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, হেজাজ এলাকায় অবস্থিত প্যালেস অব জাস্টিস থেকে 100 মিটার দূরে ওই ক্যাফেটির ভেতরেই বিস্ফোরকটি রাখা হয়েছিল। যদিও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে।
1: থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলীয় মুগদাহান প্রদেশে তীর্থযাত্রায় যাবার সময় পিকআপ ট্রাকের ধাক্কায় 9 জন ভিক্ষু প্রাণ হারিয়েছেন। 11 বছর বয়সী এক বালক ট্রাকটি চালাচ্ছিল বলে খবর। আধিকারিকরা জানিয়েছেন, মুগদাহান প্রদেশের মোট 35 জন ভিক্ষু এই তীর্থযাত্রায় অংশ নিয়েছিলেন। ঘটনাস্থলেই 5 জন প্রাণ হারান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও 4 জনকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া আরও 13 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 3 জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, ওই বালককে হেফাজতে নেওয়া হয়েছে। সরকারি শিশু সুরক্ষা সংক্রান্ত আধিকারিকদের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
0: ইউরোপ জুড়ে বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ চলছে। বিশ্বের মহাসাগরগুলিতেও গত মাসে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা 2023-24 সালের এল নিনো সময়ের তাপমাত্রাকেও ছাড়িয়ে গেছে। ভূমধ্যসাগরের কিছু অংশের তাপমাত্রা গড়ের তুলনায় 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি। এদিকে ফ্রান্সে গত মাসে রেকর্ড তাপপ্রবাহে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। সেদেশের জনস্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী 22 থেকে 28 জুনের মধ্যে প্রায় 9,000 মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এই পরিসংখ্যান অসম্পূর্ণ এবং চূড়ান্ত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে জনস্বাস্থ্য দপ্তর আশঙ্কা প্রকাশ করেছে। বয়স্কদের পরিচর্যা কেন্দ্রে মৃত্যুর হার প্রায় 37% এবং হাসপাতালে প্রায় 20% বৃদ্ধি পেয়েছে। এখন খেলার খবর।
1: এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে আজ অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:30। এছাড়া গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাউন্ড অফ 32 ম্যাচে কাবো ভার্দের বিরুদ্ধে খেলবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 3:30। এদিকে আজ সুইজারল্যান্ড আলজেরিয়াকে 2-0 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 উঠেছে। অন্য খেলায় পর্তুগাল ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 উঠেছে। গত রাতের খেলায় স্পেন অস্ট্রিয়াকে 3-0 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 উঠেছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 আগামীকাল শেষ হচ্ছে। আগামীকাল কানসাস সিটি স্টেডিয়ামে ভারতীয় সময় সকাল 7:00 এই পর্বের শেষ ম্যাচে কলম্বিয়া ঘানার বিরুদ্ধে খেলবে। আগামীকালই শুরু হচ্ছে রাউন্ড অফ 16 পর্ব। ভারতীয় সময় রাত 10:30 হাউস্টন স্টেডিয়ামে এই পর্বের প্রথম ম্যাচে কানাডা মরক্কোর মুখোমুখি হবে।
1: মার্কিন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসের চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন। চতুর্থ বাছাই পেগুলা আজ অবাছাই স্পেনের জেসিকা বৌজাস মানেইরোকে 6-1-6-3 সেটে হারিয়ে দিয়েছেন। চতুর্দশ বাছাই জাপানের নাওমি ওসাকা অস্ট্রেলিয়ার দারিয়া কাসাতকিনাকে 6-1-6-3 সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন। এদিকে পুরুষদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডের ম্যাচে গত বছরের চ্যাম্পিয়ন শীর্ষ বাছাই জ্যানিক সিনার অবাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের জেনসন ব্রুকস বাইকে স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছেন। তিনি 6-4-6-3-6-4 সেটে ম্যাচটি জিতে নেন। সপ্তম বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ ফ্রান্সের আর্থার রিন্দারনেসের মুখোমুখি হয়েছেন। তিনি খেলাটি স্ট্রেট সেটে জিতে নিয়েছেন। তিনি 5-7-6-4-6-1-7-6 সেটে ম্যাচটি জিতে নেন। অষ্টম বাছাই দানিল মেদভেদেব এবং জার্মানির জান লেনার্ড স্ট্রাফের মুখোমুখি হয়েছেন। স্ট্রাফ প্রথম দুটি জেত সেট 7-6-7-6 জিতে নিয়েছেন। তৃতীয় সেটের খেলা চলছে।
0: ইংল্যান্ড মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে। গতকাল লন্ডনের ওভালে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ড 40 রানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে পৌঁছয়। দক্ষিণ আফ্রিকা টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। ইংল্যান্ড 20 ওভারে 5 উইকেটে 169 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা 20 ওভারে 8 উইকেটে 129 রান তুলতে সমর্থ হয়। রবিবার লর্ডসে ফাইনালে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মুখোমুখি হবে।
1: গলে দ্বিতীয় বেসরকারি টেস্টের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে ভারতের এ দল প্রথম ইনিংসে 1 উইকেটে 247 রান করেছে। সাই সুদর্শন 104 ও দেবদত্ত পাডিকাল 94 রানে অপরাজিত আছেন। শ্রীলঙ্কা এ দলের প্রথম ইনিংস 366 রানে শেষ হয়। এখন দৃষ্টিকোণ।
0: অভিনেতা রাজকুমারের প্রয়াণবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

0: नसीहत है कि तुम अपनी गर्दन को जरा मुलायम रखो। रामास्वामी, इसे आखिरी वार्निंग समझना।
1: বলিউডের বেতাজ বাদশা অভিনেতা রাজকুমার রঙ্গলি ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তার রূপলি পর্দায় আত্মপ্রকাশ, সেটা ছিল ১৯৫২ সাল। বালুচিস্তানের পঞ্জগুড়ের কাশ্মীরি পণ্ডিত পরিবারের কুলভূষণ পণ্ডিত তার জীবনের মুম্বাই পালা শুরু করেছিলেন মুম্বাই পুলিশের সাব ইন্সপেক্টর হয়ে। রঙ্গলি এবং আরও কিছু ছবির পর ১৯৫৭ সৌরব মোদীর নাশেরওয়ানে আদিল ছবি রাজকুমারকে বেশ পরিচিতি এনে দেয়। সেই বছরই অস্কার মনোনীত ছবি মাদার ইন্ডিয়ায় নার্গিসের বিপরীত

0: পরিচালক যশ চোপড়ার ওয়াক ছবিতে সুনীল দত্ত, শশী কাপুর এবং বলরাজ সাহানির মতো শক্তিশালী অভিনেতাদের মধ্যেও রাজকুমারের সংলাপ প্রক্ষেপণের স্টাইল তাকে আলাদা করে চিনিয়ে দেয়। ফিল্মফেয়ারের সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে নেন তিনি।
1: রাজা, তুমি কবি এ ভি সোচা হ্যাঁ মিনা ও তুমি কতনা ফাসলা হাসলা কেসা, তুম কানুন কে তোড়নে বালে বাপ কানুন কাজ রখবালা, তুম এক বেনাম ও বেখানদান আদমি আর ও রইস ও খানদান, তুম চোর আর ও জজ, আর আগে তুমারা ইয়ে অসলি রূপ উন্হে দিখা দিয়ে গিয়া বস সমঝ লো ফির ক্যা হো সকতা হ্যায়, মেরা অসলি রূপ কন দিখা সকতা হ্যায় উন্হে, তুমারে কা দিল হ্যাঁ ইসলিয়ে কাম ছোড় দিয়া হ্যায় মেনে চিনয় সেঠ, লেকিন ইয়ে গুজরি কল জো তুমারে পিছে দৌড়ি দৌড়ি চলি আ রহি হ্যায়, আগে ইসনে কিসি দিন আপনা চেহারা দিখা দিয়ে তো আপ ক্যা সমঝতে হ্যায় মেরি জান আপকে কবজে মে হ্যায়।
0: আখির পর এক হমরাজ হিররাঞ্ঝা, মর্যাদা লালপাথর, পাকিজা ছবিতে সর্বকালের এই সেরা অভিনেতার বিচিত্র সব সফল চরিত্রায়ণ।

0: 80 থেকে 90 এর মধ্যে কুদরত এক নই পহেলি মট দম তক সুভাষ খাইয়ের সৌদাগরের মতো ছবিতে সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন।
1: চলো দে

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সীমান্তপারের সন্ত্রাসবাদে ইসলামাবাদের মদতের কারণেই সিন্ধু জলচুক্তি স্থগিত রয়েছে। এ বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত, নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে স্পষ্ট বার্তা দিল বিদেশ মন্ত্রক।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরে রওনা হবেন।
0: ভারত চলতি বছরের রপ্তানি ক্ষেত্রে $1,00,000,000,000 লক্ষ্যমাত্রা অর্জনের পথে, বললেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল।
1: দেশের প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ প্রস্তুতি মজবুত করার লক্ষ্যে 52,000 কোটি টাকার মূলধনী অধিগ্রহণ প্রস্তাব অনুমোদিত।
0: বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা পূরণে দায়বদ্ধ থাকতে হবে। নিউটাউনে পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের কর্মশালায় মন্তব্য করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।
1: বিশ্বব্যাপী এআই পরিকাঠামো সম্প্রসারণে ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব নতুন দিশা দেখাচ্ছে, বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
0: পাকিস্তানে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত 40, সিরিয়ার দামাস্কাসে বিস্ফোরণে মৃত 9, থাইল্যান্ডের ট্রাকের ধাক্কায় 9 জন ভিক্ষুর প্রাণহানি।
1: ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত, ফ্রান্সে এক সপ্তাহে প্রায় 9,000 মানুষের মৃত্যু।
0: বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে আজ অস্ট্রেলিয়া মিশরের ও আর্জেন্টিনা কাবো ভার্দের বিরুদ্ধে খেলবে। আগামীকাল রাত থেকে

0: হচ্ছে রাউন্ড অফ 16। আজ বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সঙ্গীত শিক্ষার আসর, প্রশিক্ষণে প্রমিতা মল্লিক।
1: নমস্কার, আবার এলাম সকলের সামনে সঙ্গীত শিক্ষার আসরের আরেকটি পর্ব নিয়ে। আজকে যে গানটি বেছেছি, গীতবিতানে দেখলে সেটাকে প্রেম পর্যায়ে পাওয়া যাবে, প্রেম পর্যায়ের মধ্যে, কিন্তু গানের মধ্যের কথাগুলি যা, সেটা বসন্তেও অনায়াসেই গাওয়া চলতে পারে। তো সেই গানটি আমি শেখাবো আজকে তোমাদের। গানটি হচ্ছে কবে তুমি আসবে বলে রইব না বসে। আগে আমার মনে হয় তোমরা গানটা লিখে নাও, তারপরে আমি গানটার সম্বন্ধে একটু বলে তারপরে আমি গানটা শেখাতে শুরু করব। কবে তুমি আসবে বলে রইব না বসে, কমা, কবে তুমি আসবে বলে রইব না বসে, কমা। আচ্ছা, অনেকে হয়তো তোমরা দেখেছ যে এই যে আসবে বলে, বলে কথাটা বর পরে একটা অ্যাপোস্ট্রফি থাকে তারপরে লে, এটার কারণ হচ্ছে এটা বলিয়া থেকে বলে, এই জন্য এটা যখন লেখা হয় তখন এরমভাবে উপরে একটা অ্যাপোস্ট্রফি। এখন আর সেটা আমরা ব্যবহার করি না, কিন্তু এটা হরদমেই গীতবিতানে বা স্বরবিতানে আমরা দেখতে পাই। কবে তুমি আসবে বলে রইব না বসে, কমা, পরের লাইন, আমি চলবো বাহিরে, আমি চলবো বাহিরে দাঁড়ি। তৃতীয় লাইন, শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে, শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে, কমা, আর সময় নাহিরে, আর সময় নাহিরে। এটা হচ্ছে স্থায়ী। কবে তুমি আসবে বলে রইব না বসে, কমা, আমি চলবো বাহিরে দাঁড়ি, শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে, কমা, আর সময় নাহিরে, দুটো দাঁড়ি, স্থায়ী শেষ হলো। অন্তরা, বাতাস দিল দোল, কমা, দিল দোল, সেমিকোলন, বাতাস দিল দোল, কমা, দিল দোল, সেমিকোলন, পরের লাইন, ও তুই ঘাটের বাঁধন খোল, কমা, ও তুই খোল, বাতাস দিল দোল, কমা, দিল দোল, সেমিকোলন, ও তুই ঘাটের বাঁধন খোল, কমা, ও তুই খোল দাঁড়ি। পরের লাইন, মাঝ নদীতে, মাঝ হাইফেন নদীতে, মাঝ নদীতে ভাসিয়ে দিয়ে তরি বাহিরে, তরি বাহিরে, মাঝ নদীতে ভাসিয়ে দিয়ে তরি বাহিরে, দুটো দাঁড়ি দাও, তার মানে অন্তরা শেষ হলো। এরপরে সঞ্চারী আসব, মাঝ নদীতে ভাসিয়ে দিয়ে তরি বাহিরে শেষ করে এবার সঞ্চারী শুরু করি। আজ শুক্লা একাদশী, আজ শুক্লা একাদশী, কমা, পরের লাইন, হ্যারো নিদ্রাহারা শশী, হ্যারো নিদ্রাহারা শশী, পরের লাইন, ওই স্বপ্ন পারাবারের খেয়া একলা চালায় বসি, ওই স্বপ্ন পারাবারের খেয়া একলা চালায় বসি দাঁড়ি। তোর পথ জানা নাই, কমা, নাই বা জানা নাই, তোর পথ জানা নাই, কমা, নাই বা জানা নাই, একটা ড্যাশ, পরের লাইন, ও তোর নাই মানা নাই, কমা,

মনের মানা নাই, আবার ড্যাশ, তার মানে কি হলো, তোর পথ জানা নাই কমা, নাই বা জানা নাই ড্যাশ, পরের লাইন, ও তোর নাই মানা নাই কমা, মনের মানা নাই ড্যাশ, শেষ লাইন, সবার সাথে চলবি রাতে সামনে চাহিরে, সবার সাথে চলবি রাতে সামনে চাহিরে, দুটো দাড়ি। এই হচ্ছে গানের লিরিকটা, প্রেম পর্যায়ের ভুক্ত, তবে এর শুনেই মানে মনে বোঝা যাচ্ছে যে কোনো একটা শুক্লা একাদশী, মানে যে কোনো পূর্ণিমার কয়েকদিন আগে গানটা গাওয়া যেতেই পারে, মানে এরম সময়তে তো বটেই গাওয়া যেতেই পারে, কদিন পরে মানে একটার পর একটা তো পূর্ণিমা আসতেই থাকে, কাজে যে কোনো পূর্ণিমার আগেই গাওয়া যেতে পারে। তো আরেকটা কথা বলে দিই গানটা সম্পর্কে, যে এইটা পরে রবীন্দ্রনাথ দুবার তার বেশ কয়েকবার সুন্দর ওর যে গীতি আলেখ্য অদল বদল করেছেন, দুবার করিয়েওছেন, তো তার মধ্যে এই গানটি একবার উনি রেখেছিলেন কবে তুমি আসবে বলে গানটি। তো এটা একটা কীর্তনাঙ্গ একটা ভাব আছে, একটা কীর্তনের ভাব আছে গানটার মধ্যে, কিন্তু মানে এটা একতাল নয় কিন্তু দাদরা, আর শুরুটা হচ্ছে সোম থেকে। আমরা গানটা একটুখানি যাই।

আচ্ছা, এই একবার কথাটা দেখো, কবে তুমি আসবে বলে দম নিয়ে তোমরা বলছো, তো বলে কবে তুমি আসবে বলে, হ্যাঁ সেটা না করে কবে তুমি আসবে বলে এই কথাটা বলা হলে তারপর দমটা নাও। আচ্ছা ঠিক আছে, নাও আরেকবার নাও।

আবার স্বরলিপি অনুযায়ী ফার্স্ট লাইনটায় আসা যায়, আবার অনেক সময় আমরা গাইবার সময় সোজা অন্তরাতে চলে যাই। মানে একটা ছবি তো তৈরি হচ্ছে, সেই ছবিটার কন্টিনিউ যেন করে গেলাম, কিন্তু স্বরলিপি অনুযায়ী আবার আমরা কবে তুমি আসবে বলে আসতে পারি। হ্যাঁ, আমি অন্তরার দিকটা আগে একবার করে নিই।

0: সঙ্গীত শিক্ষার আসর অনুষ্ঠানটি এখানেই শেষ হল।
1: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পরিষদ DAC 52,000 কোটি টাকার সামগ্রী ক্রয়ে অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত এবছরে $1,00,000 রপ্তানি অর্জনের লক্ষ্যে এগিয়ে চলেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। পশ্চিমবঙ্গের কলকাতায় তিনি আজ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের 2 দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। ফ্রান্সে রেকর্ড ভাঙা তীব্র তাপপ্রবাহের সময়ে 22 থেকে 28 জুনের সপ্তাহে প্রায় 9,000 মানুষ প্রাণ হারিয়েছেন। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে আজ ভারতীয় সময় রাত 11:30 অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ কাবুভার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। আসছি বিস্তারিত খবরে। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদের সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ জানিয়েছেন, সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত আগের মতোই দৃঢ় অবস্থান বজায় রেখেছে। পাকিস্তানকে সীমান্ত পারে সন্ত্রাসবাদ অতি অবশ্যই পরিত্যাগ করতে হবে বলে তিনি জানান।
2: India's position on the Indus Waters Treaty is consistent. IWT stands in abeyance in response to Pakistan's continued cross-border terrorism. Pakistan must credibly and irrevocably abjure its support for cross-border terrorism.
1: প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পরিষদ DAC 52,000 কোটি টাকার সামগ্রী ক্রয়ে অনুমোদন দিয়েছে। এর অধীনে ভারতীয় সেনার জন্য অ্যান্টি আনম্যান্ড এরিয়াল ভেহিকলস, বৈদ্যুতিন যুদ্ধ সরঞ্জাম, আকাশ তরঙ্গ, মানববাহী ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র MPA-TGM ব্যবস্থাপনা, মধ্যপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র যুদ্ধ সরঞ্জাম, অতি স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা এবং ট্যাঙ্ক ও জেট ভিত্তিক কামিকাজের ড্রোনের জন্য কার্যকরী নিরাপত্তা ব্যবস্থাপনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রী মোদী ইন্দোনেশিয়ায় থাকবেন। তাঁর কর্মসূচি মূলত জাকার্তায় হলেও শ্রী মোদী সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগ্যাকার্তায় যাবেন। সেখানে শ্রী মোদী পরম বানান মন্দির ঘুরে দেখবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে পৌঁছে শ্রী মোদী মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল, উদ্ভূত প্রযুক্তি এবং অন্যান্য নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়িয়ে তুলতে সম্মেলনে আলোচনা হবে। অন্যদিকে সফরের শেষ পর্যায়ে চলতি মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন তিনি। সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। 40 বছরের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করবেন বলে পূর্বাঞ্চলীয় সচিব জানিয়েছেন। পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে যুব সম্প্রদায়কে জঙ্গি সংগঠনের জন্য চিহ্নিত করে নিয়োগ ও প্রশিক্ষণ দিচ্ছে বলে এক সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে। এতে বলা হয়েছে, তেহরিকে তালিবান, পাকিস্তান TTP, জাইশ এ মহম্মদ JEM এবং ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ ISKP পাকিস্তানের মধ্যে বা তার বাইরে নিজেদের কাজের ধরন বদলেছে। তুরস্কের এক সাংবাদিক উজায় বুলুত তাঁর রিপোর্টে উল্লেখ করেছেন, জঙ্গি গোষ্ঠীগুলি তাঁদের প্রচার, অর্থ সংগ্রহ, কর্মী নিয়োগ এবং অনলাইনে সমর্থন জোগাড়ের জন্য সামাজিক মাধ্যমগুলি ব্যবহার করছে। ইউক্রেনের বিভিন্ন স্থানে গতরাতে রাশিয়ার ধারাবাহিক আক্রমণের ফলে অন্তত 30 জন নিহত এবং প্রায় 100 জন আহত। সামাজিক মাধ্যমের পোস্টে কিয়েভে রাশিয়ার হামলা পরবর্তী দৃশ্য শেয়ার করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, জরুরি ভিত্তিতে উদ্ধার কার্যক্রম চলছে। তিনি ইউক্রেনের আকাশসীমা রক্ষার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। জেলেনস্কি জানান, এখনও পর্যন্ত 30 জনের মৃত্যু হয়েছে এবং 10 জন এখনও নিখোঁজ। দেশের নাগরিক পরিকাঠামোতে আক্রমণের কথা উল্লেখ

0: করে তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করেন। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে দাবি করেছে, গতরাতে ইউক্রেনের নাগরিক পরিকাঠামোর উপরে বোমা বর্ষণ দীর্ঘদিন ধরে রাশিয়ার নাগরিক পরিকাঠামোর উপরে ইউক্রেনের হামলার প্রত্যুত্তর। রাশিয়ার জাপোরোজিয়া অঞ্চলের টোকম্যাকের একটি বাজারে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 5 জন নিহত এবং 18 জন আহত হয়েছেন। জাপোরোজিয়ার গভর্নর এভগেনি বালৎস্কি বলেছেন, উদ্ধারকাজ চলছে এবং চূড়ান্ত তালিকায় মৃতের সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাশিয়ার বেলগোরোড অঞ্চলে রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় এক মহিলা নিহত এবং আরেকজন আহত হয়েছেন। মলদোভার প্রধানমন্ত্রী আলেকজান্দ্রু মুন্তেয়ানু পদত্যাগ করেছেন। তাঁর এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে মন্ত্রিসভাতেও। মুন্তেয়ানু অবশ্য তাঁর ইস্তফার স্পষ্ট কোনো কারণ জানাননি। রাষ্ট্রপতি মাইয়া সান্দু তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তিনি জানিয়েছেন, শীঘ্রই নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করা হবে, ততদিন পর্যন্ত মুন্তেয়ানু অন্তর্বর্তী দায়িত্ব পালন করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত এবছরে 1 লক্ষ কোটি ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে এগিয়ে চলেছে। চলতি আর্থিক বছরের প্রথম 3 মাসে বার্ষিক রপ্তানির 15% অর্জন করা সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লিতে বোর্ড অফ ট্রেড মিটিংয়ে অংশ নিয়ে বলেন, এর জন্য পণ্য সামগ্রীর রপ্তানির পরিমাণ 440 বিলিয়ন ডলার থেকে 530 বিলিয়ন ডলার হওয়া প্রয়োজন। এছাড়া পরিষেবা ক্ষেত্রে রপ্তানিও 421 বিলিয়ন ডলার থেকে বেড়ে 470 বিলিয়ন ডলার হওয়া প্রয়োজন।
1: Our aim is to grow in the current year. We were 863 billion last year. We want to grow to $1 trillion export this year. And to reach $1 trillion, our goods export will have to increase from 440 to about 530. $90 billion increase. That is 17% growth in goods. Services will have to grow from 421 to about 470. That is how we'll reach a trillion.
0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। তিনি আজ কলকাতার পশ্চিমবঙ্গে বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের 2 দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে এই মন্তব্য করেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে ওম বিড়লা বলেন, বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা, সংসদীয় শালীনতা এবং জবাবদিহির সংস্কৃতিকেও সমান গুরুত্ব দিতে হবে। তিনি নতুন বিধায়কদের সংসদীয় রীতি, বিধানসভার কার্যপ্রণালী এবং বিভিন্ন কমিটির কাজ সম্পর্কে গভীরভাবে জানার আহ্বান জানান। ওম বিড়লা বলেন, বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা।
2: রাজ্য বিধানসভা রাজ্য কি জনতা কে কল্যাণ কে লিয়ে নীতিয়া কানুন বনানে কে সাথ উনকে সমাধান উনকে বেহতর জীবন কে লিয়ে ভি কাম করতি হে। ইসলিয়ে আপ জিতনি বিধানসভা কে অন্দর তর্কপূর্ণ তরিকে সে তথ্যোঁ কে আধার পর অচ্ছি চর্চা সংবাদ করেঙ্গে উতনা হি আপ অচ্ছা নেতৃত্ব দে পায়েঙ্গে ওর যে বিধানসভা কে ইস নেতৃত্ব সে হি রাজ্য কা নেতৃত্ব নিকলতা হে দেশ কা নেতৃত্ব নিকলতা।
0: কেন্দ্রীয় সরকার প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য ইউনিক নাম্বার চালু করবে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ এক শিক্ষামেলার উদ্বোধন করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, কোনো ছাত্র কলেজে ভর্তি হয়ে 2 বছর পরে রোজগারের প্রয়োজনে তাঁর শিক্ষা গ্রহণ বন্ধ রাখতে পারে এবং পরবর্তীকালে তা আবার শুরু করতে পারবে। এর জন্য আধার নম্বরের মতো তাদের জন্য ইউনিক নম্বর চালু করা হবে। এর ফলে ওই ছাত্রকে মার্কশিট নিয়ে ঘুরতে হবে না, ইউনিক নম্বরের মাধ্যমেই তার শিক্ষাগত যোগ্যতার যাবতীয় তথ্য পাওয়া যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ এল নিনোর কারণে দেশের স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত ও তার প্রভাবে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেছেন। বৈঠকে শ্রী শাহ বলেন, এল নিনোর প্রভাবে দেশের কয়েকটি জায়গায় খরা পরিস্থিতির দিকে সরকার নিরন্তর নজর রেখে চলেছে। এ ব্যাপারে সদা সতর্ক থাকা এবং উপযুক্ত ফসল চাষের ব্যাপারে কৃষকদের পরামর্শ দিতে রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয় বজায় রাখার জন্য শ্রী শাহ কৃষি ও সংশ্লিষ্ট মন্ত্রকগুলিকে নির্দেশ দিয়েছেন। ফ্রান্সে গত মাসের রেকর্ড ভাঙা তীব্র তাপপ্রবাহের সময় সবচেয়ে গরমের সপ্তাহে মৃতের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে সেদেশের জনস্বাস্থ্য দপ্তর জানিয়েছে। 22 থেকে 28 জুনের সপ্তাহে প্রায় 9,000 মৃত্যু রেকর্ড করা হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় অন্তত 2,000 বা 29% বেশি। সংস্থাটি বলেছে, এই সংখ্যা এখনও অসম্পূর্ণ এবং চূড়ান্ত তালিকায় মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। বয়স্কদের কেয়ার হোমে মৃত্যু 37% এবং হাসপাতালে মৃত্যু প্রায় 20% বেড়েছে। নিজের বাড়িতে মৃত্যুর সাপ্তাহিক হার 91% বেড়েছে। হাসপাতালগুলিতে তীব্র গরমের কারণে ডিহাইড্রেশন, হার্ট অ্যাটাক, কিডনির জটিলতা এবং অন্যান্য রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে আজ অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে আর্লিংটন স্টেডিয়ামে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:30। এছাড়া গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাউন্ড অফ 32 ম্যাচে কাবু ভার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কার্যক্রম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পরিষদ DAC 52,000 কোটি টাকার সামগ্রী ক্রয়ে অনুমোদন দিয়েছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে আজ ভারতীয় সময় রাত 11:30 অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ কাবু ভার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। খবর শেষ হলো, পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল 4 জুলাই শনিবার আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় সকাল 5:56। প্রথম অধিবেশনে সকাল 6:05 শুনবেন সুচিন্তন অনুষ্ঠানে অন্নদাশঙ্কর রায়ের রচনা থেকে পাঠ। সকাল 6:10 সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান প্রথম আলোতে শুনবেন সরোদ শিল্পী পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়, রাগ যোগিয়া কালিঙ্গরা এবং ভৈরব। সকাল 6:30 শাশ্বত ভারত অনুষ্ঠানে শ্রী অরবিন্দের রচনা থেকে পাঠ। সকাল 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দুর্বা সিংহ রায় চৌধুরী। 6:55 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানে দেশীয় পদ্ধতিতে বীজ উৎপাদন নিয়ে একটি কথিকা বলবেন সুভাষ হাঁসদা। সকাল 7:05 লোকগীতির অনুষ্ঠান। 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান, গন্তব্য কুষ্টিয়া। উপস্থাপনায় থাকবেন সৃজিতা রায়। সকাল 7:35 সকালের আড্ডা, 8:30 পথ চলতে। স্টুডিওর বাইরে থেকে এই অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন বিতোষক চক্রবর্তী। সকাল 8:45 শুনবেন সুমিতা সাহার কণ্ঠে কীর্তন। সকাল 9:00 ছোটদের আসর। আসর পরিচালনায় থাকবেন সুচিস্মিতা গুপ্ত। আগামীকালের বিষয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পুনর্ব্যবহার। সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী। 10:30 তরজা গান নিয়ে থাকবেন আব্দুল হামিদ মণ্ডল এবং সহশিল্পীবৃন্দ। বেলা 11:00 শিল্প প্রাঙ্গণ অনুষ্ঠানে প্রথমে কাঁথা শিল্প বিষয়ে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান সৌরভ গুপ্তের প্রতিবেদনে, এবং তারপর তেলেঙ্গানার হস্তশিল্প বিষয়ক একটি অনুষ্ঠান স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সোমা রায়, প্রযোজনা দুর্বা দে। 11:30 রম্যগীতি। বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা নিয়ে থাকবেন প্রিয়াশা চক্রবর্তী। 12:30 বেতার নাটক লুব্ধক, রচনা অঞ্জন বাগচি, প্রযোজনা দীপক চন্দ্র পোদ্দার। 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি হবে। দ্বিতীয় অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় দুপুর 3:30। দ্বিতীয় অধিবেশনে ভারতীয় সময় 3:35 শুনবেন অনুরোধের আসর। 4:05 মহিলাদের আসরে ছবিঘর, উপস্থাপনায় থাকবেন অঙ্কিতা পাল। 4:35 আরোগ্য নিকেতন, বিশ্ব জুনোসিস দিবস বিষয়ক একটি সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়। 4:50 শুনবেন ঢাকার চিঠি। বিকেল 5:05 আজ সন্ধ্যায় নিয়ে থাকবেন উৎসব সিনহা। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা। 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা। আন্তর্জাতিক সমবায় দিবস বিষয়ক অনুষ্ঠান নিয়ে থাকবেন স্বাগতা মণ্ডল মল্লিক, এবং তারপর সমবায় নিয়ে আলাপচারিতায় থাকবেন ডক্টর অর্জুন কুমার মণ্ডল এবং সুনীল কুমার ঘোষ। সন্ধ্যে 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে কোন পাতা কোন রোগে, এই নিয়ে একটি কথিকা শুনবেন ডাক্তার সুবল।

মাইতির লেখা। অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব আগামীকাল সন্ধে ৭টায় তরজা গান পরিবেশনায় আব্দুল হামিদ মণ্ডল এবং সহশিল্পীবৃন্দ। ৭:৩৫ নস্টালজিয়া অনুষ্ঠানে অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় থাকবেন সুতপা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনতে পাবেন ৮:১৫ শ্রবণী। প্রথমে কথিকা স্মরণী বরণী অমিয় চক্রবর্তী, বলবেন শুভব্রত বন্দ্যোপাধ্যায় এবং তারপর স্বরচিত কবিতা পাঠে রাজীব কর। ৯:০০ কথায় গানে নিয়ে থাকবেন আম্রপালি ঘোষ মিত্র। ৯:১৫ বিশ্ব পরিক্রমা। ৯:৪৫ আলোর সন্ধানে, বিষয় ডাউন সিন্ড্রোমে আক্রান্ত ব্যক্তিদের পরিচর্যাকারী ও অভিভাবকদের নানাবিধ সংগ্রাম। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বাদে। ১০:১৫ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে গিটার পরিবেশন করবেন প্রদীপ নাগ, রাগ বেহাগ। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন দেবাশিস সরকার। ১০:৪৫ উপমহাদেশের খবর, ১১:০০ হারানো দিনের গান নিয়ে থাকবেন আম্রপালি ঘোষ মিত্র। ১২:০০ মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকাল শনিবার ৪ জুলাই আকাশবাণী মৈত্রীর পূর্ণাঙ্গ অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রী, এখন শাস্ত্রীয় সঙ্গীত। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন এসরাজ, শিল্পী শুভায়ু সেন মজুমদার, রাগ বাগেশ্রী। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন সুধীর ঘোড়াই। এসরাজ, রাগ বাগেশ্রী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী শুভায়ু সেন মজুমদারের পরিবেশনায় বাগেশ্রী রাগে শুনলেন এসরাজ। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সুধীর ঘোড়াই। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি অর্প সেন, সঙ্গে রয়েছেন রক্তিম ভট্টাচার্য। আজকের শিরোনামে রয়েছে, সীমান্তপারের সন্ত্রাসবাদে ইসলামাবাদের মদতের কারণেই সিন্ধু জলচুক্তি স্থগিত রয়েছে, এই বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত, নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে স্পষ্ট বার্তা দিল বিদেশ মন্ত্রক।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরে রওনা হবেন।
0: ভারত চলতি বছরের রপ্তানি ক্ষেত্রে $1,00,000 লক্ষ্যমাত্রা অর্জনের পথে, বললেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।
1: বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা পূরণে দায়বদ্ধ থাকতে হবে। নিউ টাউনে পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের কর্মশালায় মন্তব্য করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।
0: পাকিস্তানে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত 40, থাইল্যান্ডে ট্রাকের ধাক্কায় 9 জন ভিক্ষুর প্রাণহানি।
1: বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 ম্যাচে অস্ট্রেলিয়া মিশরের ও আর্জেন্টিনা কাবো ভার্দের বিরুদ্ধে খেলবে। আগামীকাল রাত থেকে শুরু হচ্ছে রাউন্ড অফ 16।
0: আসছি বিস্তারিত খবরে। বাংলাদেশের বিভিন্ন প্রকল্পের জন্য ভারতের উন্নয়ন সহায়তা পারস্পরিকভাবে সম্মত কর্মপরিকল্পনার উপর ভিত্তি করে পরিচালিত হয় এবং তা নিয়মিত পর্যালোচনা করা হয় বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, তিস্তা নদী প্রকল্প নিয়ে ভারতের অবস্থান ইতিমধ্যেই বাংলাদেশকে জানানো হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও বলেন, তিস্তা সংক্রান্ত সামগ্রিক পদক্ষেপের ক্ষেত্রে ভারত সংশ্লিষ্ট সব বিষয় ও ঘটনা প্রবাহের উপর লক্ষ্য রাখবে।
2: India's development assistance for projects in Bangladesh is based on a mutually agreed roadmap which is regularly reviewed. Our views on the Tista River project have been previously conveyed to the Bangladesh side. We will factor all related developments in our overall approach to the Tista issue.
1: সীমান্তপার সন্ত্রাসবাদে ইসলামাবাদ ক্রমাগত মদত দেওয়ায় সিন্ধু জলচুক্তি স্থগিত রয়েছে বলে নতুন দিল্লি আজ আবারও জানিয়েছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সিন্ধু জলচুক্তির বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত রয়েছে। তিনি বলেন, সীমান্তপার সন্ত্রাসবাদে বিশ্বাসযোগ্য ও অপরিবর্তনীয়ভাবে পাকিস্তানকে তাদের সমর্থন পরিত্যাগ করতে হবে।
2: India's position on the Indus Waters Treaty is consistent. IWT stands in abeyance in response to Pakistan's continued cross-border terrorism. Pakistan must credibly and irrevocably abjure its support for cross-border terrorism.
0: ভেনেজুয়েলা থেকে ফিরিয়ে আনা এক ভারতীয় নাবিকের মৃতদেহ থেকে অঙ্গহানির অভিযোগের প্রেক্ষিতে শ্রী জয়সওয়াল জানান, ভারত বিষয়টি ভেনেজুয়েলার নজরে এনেছে এবং তাদের কাছে জরুরি ভিত্তিতে এই বিষয়ে তদন্তের অনুরোধ করেছে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন। নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানান, প্রধানমন্ত্রী 6-8 তারিখ পর্যন্ত ইন্দোনেশিয়ায় একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। সফরের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ায় তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। তিন দেশ সফরের তৃতীয় ও শেষ ধাপে 10-11 জুলাই নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের সঙ্গে আলোচনা করবেন। গত 40 বছরের মধ্যে ভারতের কোনো প্রধানমন্ত্রীর এটিই প্রথম নিউজিল্যান্ড সফর বলেও তিনি উল্লেখ করেন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান ও গুজরাত সফরে যাবেন। রাজস্থান সফরে প্রধানমন্ত্রী যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। এছাড়া তিনি যোধপুরে সংশোধিত উড়ান প্রকল্পের সূচনা করবেন। রাজস্থানের বালোত্রায় 10,600 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। তিনি বালোত্রার পচপাদরায় ভারতের প্রথম গ্রিনফিল্ড ইন্টিগ্রেটেড রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এছাড়া শ্রী মোদী 13,000 কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি জয়পুর মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে নিয়োগপ্রাপ্ত প্রায় 54,000 জনের হাতে নিয়োগপত্র তুলে দেবেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে সন্ধ্যায় গুজরাত সফরে প্রধানমন্ত্রী সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রের উদ্বোধন করবেন।
1: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত চলতি বছরে $1,00,000 রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনের পথে রয়েছে। প্রথম ত্রৈমাসিকে বার্ষিক রপ্তানির প্রায় 15% ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। নতুন দিল্লিতে বোর্ড অফ ট্রেডের বৈঠকে ভাষণ দেওয়ার সময় শ্রী গোয়েল উল্লেখ করেন, এই লক্ষ্য অর্জনের জন্য পণ্য রপ্তানি প্রায় $44,000 কোটি থেকে বাড়িয়ে $53,000 কোটি এবং পরিষেবা রপ্তানি প্রায় $42,100 কোটি থেকে বাড়িয়ে $47,000 কোটি উন্নীত করতে হবে। তিনি আরও জানান, প্রথম ত্রৈমাসিকে পণ্য রপ্তানি 15% এবং পরিষেবা রপ্তানি 10-11% হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ এলনিনোর প্রভাবে দেশের কিছু অংশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত এবং সে সংক্রান্ত পরিস্থিতি পর্যালোচনা করেছেন। বৈঠকে শ্রী শাহ বলেন, এলনিনোর কারণে দেশের কিছু অংশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত এবং সম্ভাব্য খরা পরিস্থিতির উপর সরকার নজর রাখছে। শ্রী শাহ সাম্প্রতিক

0: বৃষ্টি, হরফাবান এবং ভূমিধ্বসের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দলকে আসাম ও অরুণাচল প্রদেশে পাঠানোর নির্দেশ দেন।
1: ইস্পাত আমদানি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য ইস্পাত মন্ত্রক আগামী 9 জুলাই নতুন দিল্লিতে একটি উন্মুক্ত আলোচনার আয়োজন করবে। মন্ত্রক জানিয়েছে, বিভিন্ন কোম্পানি ও সংগঠন এই দিন ইস্পাত আমদানি সংক্রান্ত ক্ষেত্রে তাদের মতামত তুলে ধরতে পারবে। এই আলোচনা সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে। সংশ্লিষ্ট কোম্পানি ও সংগঠনগুলিকে ইমেলের মাধ্যমে নির্দিষ্ট সময়সূচি জানিয়ে দেওয়া হবে।
0: টেলিভিশন রেটিং নীতি 2026 আওতায় নতুন করে লাইসেন্স না হওয়া পর্যন্ত ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বার্ককে সংবাদ ও বিনোদনমূলক উভয় ধরনের অনুষ্ঠানের টেলিভিশন রেটিং প্রকাশ না করার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সংস্থাটি নতুন করে লাইসেন্স না করানো এবং মন্ত্রকের প্রবর্তিত নতুন নিয়ন্ত্রণ কাঠামোর শর্তাবলী পুরোপুরি মেনে না নেওয়া পর্যন্ত বার্কের রেটিং কর্মসূচি স্থগিত থাকবে। শুনছেন উপমহাদেশের খবর।

0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রত্যেক জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা প্রয়োজন। কলকাতার নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধায়কদের দুদিনের ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে, সংসদীয় শালীনতা মেনে চলতে হবে, নাগরিকদের কাছে তাদের দায়বদ্ধ থাকতে হবে বলেও শ্রী বিড়লা মন্তব্য করেন।
1: राज्य विधानसभा राज्य की जनता के कल्याण के लिए नीतियां कानून बनाने के साथ उनके समाधान उनके बेहतर जीवन के लिए भी काम करती है। इसलिए आप जितनी विधानसभा के अंदर तर्कपूर्ण तरीके से तथ्यों के आधार पर अच्छी चर्चा संवाद करेंगे उतना ही आप अच्छा नेतृत्व दे पाएंगे और ये विधानसभा के इस नेतृत्व से ही राज्य का नेतृत्व निकलता है, देश का नेतृत्व निकलता है।
2: লোকসভার অধ্যক্ষ নতুন বিধায়কদের সংসদীয় রীতি, বিধানসভার কার্যপ্রণালী এবং বিভিন্ন কমিটির কাজ সম্পর্কে বিস্তারিত জানতে বলেন। এদিনের মঞ্চ থেকে বিধানসভার আধুনিকীকরণ সংক্রান্ত একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিধানসভার কার্যক্রমের লাইভ সম্প্রচার, ইভিএম ব্যবস্থা চালু এবং সম্পূর্ণ ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
0: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া UIDAI সরাসরি আধার অ্যাপের মাধ্যমে বিনামূল্যে আধারে ইমেল আপডেট করার সুবিধা চালু করেছে। এই ব্যবস্থাটি 1 জুলাই থেকে 6 মাসের জন্য কার্যকর করা হয়েছে। বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, আধার অ্যাপে এই নতুন পরিষেবা চালু হওয়ার মাত্র 2 দিনের মধ্যেই 2.5 লক্ষেরও বেশি মানুষ তাদের ইমেল আপডেট করেছেন।
2: অন্ধ্রপ্রদেশের তোতাপুরি আম চাষিরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তা খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ICAR এর অধীনে একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী সাম্প্রতিক অন্ধ্রপ্রদেশ সফরের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। প্রক্রিয়াজাতকরণ শিল্পের জন্য ব্যাপকভাবে উৎপাদিত তোতাপুরি আমের দাম সাম্প্রতিক মাসগুলিতে উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে ওই সফরে চাষিরা তাকে জানিয়েছিলেন। শ্রী চৌহান বলেন, তোতাপুরি আমচাষীদের আয় ও জীবিকা রক্ষা সরকারের কাছে অগ্রাধিকারের বিষয়।
0: ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের সঙ্গে পরামর্শের পর অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে 3 জন বিচার বিভাগীয় আধিকারিকের নিয়োগের বিষয়ে অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নবনিযুক্ত অতিরিক্ত বিচারপতিরা হলেন সুনিথা গান্ধম, আলাপাটি গিরিধর এবং পুরুষোত্তম কুমার চিন্তালাপুরি।
2: অযোধ্যায় শ্রীরাম মন্দিরের দানপাত্র থেকে অর্থ তছরুপের নিন্দা জানিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS। RSS এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে এক বিবৃতিতে বলেছেন, এই ঘটনা সমগ্র সম্প্রদায় এবং ভগবান রামের ভক্তদের অনুভূতি ও বিশ্বাসকে গভীরভাবে আহত করেছে। মন্দির কর্তৃপক্ষ এবং উত্তরপ্রদেশ সরকার কর্তৃক গঠিত বিশেষ তদন্তকারী দল সিট প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
0: নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জৈশ ই মোহাম্মদের সঙ্গে যুক্ত 8 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা ATS। গুজরাটের বনাসকান্থা, মেহসানা, নভসারি ও পাটন এবং মধ্যপ্রদেশের দেওয়াজ জেলায় যৌথ অভিযান চালিয়ে পুলিশ এই 8 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনটির আবদুল্লাহ ও মোহাম্মদ ওমরের যোগাযোগ ছিল। তাদের কাছ থেকে জৈশ ই মোহাম্মদের পতাকা সহ মোট 254টি নথি ও প্রচারপত্র উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।
2: নুয়ান, পহেলগাম এবং বালতাল উভয় পথেই শ্রী অমরনাথ যাত্রা আজ সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। আজ ভোরে বেস ক্যাম্প থেকে বেরিয়ে আসা হাজার হাজার তীর্থযাত্রীকে দুর্গম পথ পাড়ি দিতে দেখা যায়। এই দীর্ঘ ও কঠিন যাত্রাপথে তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও সুব্যবস্থা নিশ্চিত করতে পানীয় জল, খাবার এবং বিশ্রামের জায়গার ব্যবস্থা করা হয়েছে। আজ ভোরেই কর্তৃপক্ষ তীর্থযাত্রীদের জন্য একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, তাদের কেবল নির্দিষ্ট তারিখেই যাত্রা করতে হবে। তারা উল্লেখ করেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নিরাপত্তার স্বার্থে প্রতিদিন তীর্থযাত্রীর সংখ্যার একটি ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হয়েছে। তাই নির্ধারিত তারিখের আগে আসার তীর্থযাত্রীদের

0: যাত্রার অনুমতি দেওয়া হবে না।
1: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় থাকা নিম্নচাপ ক্রমশ আরও শক্তিশালী হয়ে আগামী দুদিনে আরও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আগামী সোমবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে। মৎস্যজীবীদের আগামী 7 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির কোনো সতর্কতা না থাকলেও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।
0: তেহরানে ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেয়ের শেষকৃত্যে ভারতের পক্ষ থেকে বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা উপস্থিত ছিলেন। সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী মার্গারিটা জানান, তারা ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে নিহত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। পাশাপাশি সাম্প্রতিক সংঘাতের ঘটনায় নিহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন তারা।
1: পাকিস্তানে একাধিক সন্ত্রাসবাদী গোষ্ঠী ডিজিটাল মাধ্যম ব্যবহার করে তরুণদের দলে টানা এবং প্রশিক্ষণ দেওয়ার কাজ চালাচ্ছে বলে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি, জৈশ মোহাম্মদ বা জেইএম এবং ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স আইএসকেপি তাদের কার্যপ্রণালী পরিবর্তন করেছে। তুরস্ক বংশোদ্ভূত সাংবাদিক উজায় বুলুত তার প্রতিবেদনে লিখেছেন, এই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে অপপ্রচার চালানো, তহবিল সংগ্রহ, সদস্য নিয়োগ এবং অনলাইনে দলীয় সমর্থকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ করছে।
0: পাকিস্তানের বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া সীমান্তবর্তী দানাসার এলাকায় শেরানি ঝব মহাসড়কে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত 40 জন নিহত হয়েছেন, আহত 8। বাসটি কোয়েটা থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। মেডিকেল এমার্জেন্সি রেসপন্স সেন্টার সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী দুর্ঘটনাস্থল থেকে 40টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য ঝবের ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ এখনও চলছে।
1: থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলীয় মুগদাহান প্রদেশে তীর্থযাত্রায় যাবার সময় পিকআপ ট্রাকের ধাক্কায় 9 ভিক্ষু প্রাণ হারিয়েছেন। 11 বছর বয়সী এক বালক ট্রাকটি চালাচ্ছিল বলে খবর। আধিকারিকরা জানিয়েছেন, মুগদাহান প্রদেশের মোট 35 ভিক্ষুই তীর্থযাত্রায় অংশ নিয়েছিলেন। ঘটনাস্থলেই 5 ভিক্ষু প্রাণ হারান, আরও 13 হাসপাতালে ভর্তি করা হয়েছে। 3 অবস্থা আশঙ্কাজনক।
0: এখন ফুটবল বিশ্বকাপের খবর।

0: বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে আজ অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:30। এছাড়া গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কাবো ভার্দের বিরুদ্ধে খেলবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 3:30। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 আগামীকাল শেষ হচ্ছে। আগামীকাল কানসাস সিটি স্টেডিয়ামে ভারতীয় সময় সকাল 7:00 এই শেষ পর্বের ম্যাচে কলম্বিয়া ঘানার বিরুদ্ধে খেলবে। আগামীকালই রাউন্ড অফ 16 পর্ব শুরু হচ্ছে। ভারতীয় সময় রাত 10:30 হাউস্টন স্টেডিয়ামে কানাডা মরক্কোর মুখোমুখি হবে।
1: মার্কিন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসের চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন। চতুর্থ বাছাই পেগুলা আজ অবাছাই স্পেনের জেসিকা বোর্জেস মানেইরোকে 6-1-6-3 সেটে হারিয়ে দিয়েছেন। চতুর্দশ বাছাই জাপানের নাওমি ওসাকা অস্ট্রেলিয়ার দারিয়া কাসাতকিনাকে 6-1-6-3 সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন। এদিকে পুরুষদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডের ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন শীর্ষ বাছাই ইয়ানিক সিনার অবাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের জেনসন ব্রুকসবাইকে স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছেন। তিনি 6-3-6-3-6-3 সেটে ম্যাচটি জিতে নেন। সপ্তম বাছাই সার্বিয়ার নোভাক জোকোভিচ ফ্রান্সের আর্থার রিন্দরনেচকে 4 সেটের খেলায় হারিয়ে দিয়েছেন। জোকোভিচ 7-5-6-4-1-6-7-6 সেটে রিন্দরনেচকে হারিয়ে দেন। অষ্টম বাছাই দানিল মেডভেডেভ জার্মানির জান লেনার্ড স্ট্রাফের কাছে 7-6-7-6-7-5 স্ট্রেট সেটে পরাস্ত হয়েছেন।
0: নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও আজ কোহিমায় তার বাসভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের 16 ক্রীড়া পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করেছেন। এর মধ্যে রয়েছে খেলো ইন্ডিয়া কর্মসূচির আওতাধীন 4 এবং রাজ্য সরকারের অর্থ সহায়তায় 12 প্রকল্প। সমাজ মাধ্যমে এক বার্তায় নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী ভারতের যুব সমাজের উন্নতি ও ক্রীড়া পরিকাঠামোয় উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দূরদর্শী চিন্তাধারার জন্য তাকে ধন্যবাদ জানান। ভার্চুয়াল মাধ্যমে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া অংশ নেন।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সীমান্ত পারের সন্ত্রাসবাদে ইসলামাবাদের মদতের কারণেই সিন্ধু জলচুক্তি স্থগিত রয়েছে। এ বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে স্পষ্ট বার্তা দিল বিদেশ মন্ত্রক।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরে রওনা হবেন।
1: ভারত চলতি বছরে রপ্তানি ক্ষেত্রে $1,00,000 লক্ষ্যমাত্রা অর্জনের পথে, বললেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল।
0: বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা পূরণে দায়বদ্ধ থাকতে হবে। নিউটাউনে পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের কর্মশালায় মন্তব্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার।
1: পাকিস্তানে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত 40, থাইল্যান্ডে ট্রাকের ধাক্কায় 9 ভিক্ষুর প্রাণহানি।
0: বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে আজ অস্ট্রেলিয়া মিশরের আর্জেন্টিনা কাবো ভার্দের বিরুদ্ধে খেলবে। আগামীকাল শুরু হচ্ছে রাউন্ড অফ 16।
1: আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে।

1951 সাল, গণনাট্য সংঘের প্রাদেশিক কমিটির খসড়া প্রস্তাবে ঋত্বিক ঘটক লিখছেন, কলিকাতা ভারতীয় ফিল্মের দুটি প্রধান প্রাণকেন্দ্রের একটি, যে কলকাতায় বসে 40-এর দশকে প্রবাদ প্রতিম শিল্পী প্রমথেশ বড়ুয়া মুম্বাই থেকে অফার আসার পর মাছি তাড়ানোর ভঙ্গিতে বলেছিলেন, ওই বাজারের মধ্যে কে যাবে। কানুন দেবী যে কলকাতাতে বসেই পরিণত হয়েছিলেন ভারতীয় চলচ্চিত্রের প্রথম স্টাইল আইকনে, যে কলকাতায় রাজত্ব করছে ভারতলক্ষ্মী বা ইস্ট ইন্ডিয়া ফিল্ম কোম্পানির মতো বৃহৎ স্টুডিও, 30 বা 40-এর দশকে গত শতকে এসব খুবই স্বাভাবিক। সবার উপরে সর্বভারতীয় ক্ষেত্রে কলকাতার শ্রেষ্ঠত্বের প্রতীক নিউ থিয়েটার্স, সংক্ষেপে NT, নিউ থিয়েটার্স 30-এর দশক থেকে সর্বভারতীয় হিট ছবি তৈরি করা প্রযোজনা সংস্থা, মুক্তি বা স্ট্রিট সিঙ্গারের মতো কিংবদন্তি ইতিহাস নির্মাণকারী ছবির জন্ম, যেখানে শৈল্পিক মানে অভাবনীয় সৌন্দর্য ভাবনার পরিবেশন, ভারতীয় ছবির ইতিহাসে প্রথম প্লেব্যাক, রবীন্দ্রনাথের চলচ্চিত্র নির্মাতার ভূমিকায় আবির্ভাব, নিউ থিয়েটার্সের বদৌলতে এই সব আখ্যানের জন্ম। নেপথ্যে BN সরকার, সিনেমাপ্রেমী শৈল্পিক এক প্রযোজক, বাংলা ছবির যে লগ্নিকর্তা বীরেন্দ্রনাথ সরকার জন্মদিনের প্রাককালে, আকাশবাণী মৈত্রী তার জন্মদিনকে মনে রেখে এক চিন্তাশীল প্রযোজককে স্মরণ করবে আজ। তার ভাবনার কাছে গানের ভুবন মূলত চিরঋণী। নিউ থিয়েটার্সে এসেছিলেন আমেরিকান শব্দ বিশেষজ্ঞ উইলফোর্ড ডেমিং, তিনি নিউ থিয়েটার্স নিয়ে মুগ্ধ, আর মুম্বাইয়ের কাজকর্মকে আখ্যা দিয়েছিলেন আধা খেচড়া। শোনা যায় ডেমিং এতটাই আপ্লুত ছিলেন, টলির সঙ্গে হলির ধনী সাজুজ্যকে মাথায় রেখে তিনি প্রথম টালিগঞ্জের ডাকনাম দিয়েছিলেন টলিউড। বীরেন্দ্রনাথ সরকার এবং তাঁর নিউ থিয়েটার্সের অসীম অবদানকে আমাদের প্রণতি। আগামী 5ই জুলাই বীরেন্দ্রনাথ সরকারের জন্মদিন, সেই দিনটি মনে রেখে আজ আমাদের এই অনুষ্ঠান। সঙ্গে আছি আমি সৃজিতা। বলে রাখি আজকের অনুষ্ঠানে একান্ত দুষ্প্রাপ্য কিছু গান সংগ্রহ আছে, ক্রমান্বয়ে শ্রবণী আসবে তারা। প্রথমে বরং শুরু করি বীরেন্দ্রনাথ সরকারের শেষ লগ্নে প্রযোজিত ছবির গান দিয়ে। রইলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

বীরেন্দ্রনাথ সরকারের জীবনের দিকে তাকাতে হয়। ১৯০১ জন্মানোর পর হিন্দু স্কুলের গণ্ডি পেরিয়ে প্রেসিডেন্সি কলেজে বিজ্ঞান নিয়ে পড়াশোনা, তারপর বিলেতে পাড়ি জমান বীরেন্দ্রনাথ। সেখানে ইঞ্জিনিয়ারিং পড়ার ফাঁকে প্রচুর থিয়েটার দেখতেন। তখন থেকেই শিল্প সংস্কৃতির জাতীয় অভিনিবেশ গড়ে তোলার চিন্তা তার মাথায় ঘুরত। আপনাদের নিশ্চয়ই মনে আছে শিক্ষাবিদ প্যারিচরণ সরকারের কথা? হ্যাঁ, ফার্স্ট বুকের রচয়িতা প্যারিচরণ সরকার ছিলেন বীরেন্দ্রনাথের পিতামহ, আর বাবা নৃপেন্দ্রনাথ সরকার আইনবিদ, অবিভক্ত বাংলার অ্যাডভোকেট জেনারেল। গত শতকের বিশের দশকে ইংল্যান্ড থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে যখন দেশে ফিরলেন, তখন বাংলা বা ভারতীয় সিনেমার গোড়ার যুগ। কলকাতা কর্পোরেশনে কন্ট্রাক্টরি শুরু করেছিলেন, কিন্তু তীক্ষ্ণ ব্যবসায়িক বুদ্ধির পাশাপাশি শিল্পী সুলভ মন থাকায় বীরেন্দ্রনাথ চাইছিলেন আমাদের সংস্কৃতি ঐতিহ্যকে এই দেশের ঘরে ঘরে পৌঁছে দিতে, অবশ্যই তা ফিল্মের মাধ্যমে। ফলে কর্মক্ষেত্র বদল, চলে এলেন ছবির জগতে, তৈরি করলেন নিউ থিয়েটার্স। বীরেন্দ্রনাথের কাছে একেবারেই অপরিচিত ছিল এই চলচ্চিত্র জগৎ। এখানে তার প্রবেশ বলতে পারেন ইমপ্রেসারিও হরেন ঘোষের হাত ধরে। প্রথম প্রথম যত অসুবিধেই হোক, সড়গড় হতে সময় লাগেনি, কারণ বরাবরই সময়ের তুলনায় অনেক এগিয়ে থাকা মানুষ ছিলেন, শিল্পচেতনা সাহিত্যবোধ ছিল প্রখর। স্থিতধীপ

বিশ্বাসী, সর্বোপরি স্বাধীনচেতা এক মানুষ, নিজে যা ভাবতেন ঠিক তাই করতেন। সেই জন্যই যুগান্তকারী সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতা এবং ইতিহাসে প্রবেশ। আসুন নিউ থিয়েটার্স প্রযোজিত ছবির আরও একটি গান শুনি। আসছি তারপর বীরেন্দ্রনাথের দুঃসাহসী সিদ্ধান্তের গল্পে।

con chờ jila mothura hai go.

তপন সিনহা তাঁর স্মৃতিকথায় লিখছেন, শুধু নিউ থিয়েটার্সের নামে সারা ভারতবর্ষে ছবি চলত। বাঙালিদের চিত্ত বিনোদনের জন্যে অতি প্রিয় দুটি সংস্থা ছিল, নিউ থিয়েটার্স আর মোহনবাগান। 1931-এর ফেব্রুয়ারির 10 তারিখ কোম্পানি হিসেবে স্বীকৃতি পায় নিউ থিয়েটার্স। আসলে বীরেন্দ্রনাথের ফিল্ম তৈরির অভিপ্রায়ের পিছনে প্রচ্ছন্ন ছিল তার বাঙালি মন। প্রায় দুঃসাহসিকভাবেই বিএন সরকার ছবির জগতে ঢুকেছিলেন। তখন শুধু বাংলা নয়, সারা ভারতের ছবির জগতে একচেটিয়া আধিপত্য ম্যাডেন থিয়েটার্সের। পার্সি ব্যবসায়ী ম্যাডেনের কোম্পানি। ধরুন, বাংলার যে প্রথম সবাক ছবি, নির্মাণের কৃতিত্ব এই ম্যাডেনদের। এমন অবস্থায় কোনো কোনো বাঙালি সেটা ভাঙার চেষ্টা করেছিলেন, কিন্তু কেউই বীরেন্দ্রনাথের মতো অভিঘাত তৈরি করতে পারেননি। 1931-এ

প্রথম বাংলা সবাক ছবি জামাই ষষ্ঠী। ওই বছর 7টি বাংলা ছবি মুক্তি পেয়েছিল। বাঙালি প্রতিষ্ঠান হিসেবে কিন্তু একমাত্র ছিল নিউ থিয়েটার্স। 1931-এ শরৎচন্দ্রের কাহিনী অবলম্বনে প্রেমাঙ্কুর আতর্থীর পরিচালনায় মুক্তি পায় দেনা পাওনা। তাও উত্তর কলকাতায় নিজস্ব প্রেক্ষাগৃহে, যার নাম চিত্রা। উদ্বোধন করেন সুভাষচন্দ্র বসু। এখানেই বলতে হয়, স্যার বীরেন্দ্রনাথ সরকার এই যে ফিল্ম তৈরিতে এসেছিলেন, শুধু তাই নয়, বাংলা সিনেমার এক জাতীয় চরিত্র তৈরি করেছিলেন, যাকে বলতে পারেন ন্যাশনাল সিনেমা। অহিন্দ্র চৌধুরীর আত্মকথায় এই ইতিহাস স্পষ্টভাবে পাওয়া যায়। রূপমঞ্চ পত্রিকার সঙ্গে কথোপকথনে নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা হিসেবে বিএন সরকার বলেছিলেন, ব্যক্তিগতভাবে কোনো বাদই আমি বুঝি না, এক জাতীয়তাবাদ ছাড়া। চলচ্চিত্রের ব্যবসায়ের দিক অবশ্য রয়েছে, তাকে আমি অস্বীকার করি না, কিন্তু চলচ্চিত্রের ব্যবসায়ের দিকটাকেই আমি বড় করে দেখিনি। এর আভ্যন্তরীণ শিল্পময়ী প্রতিভার মাধুর্যে মুগ্ধ হয়েছিলাম। জাতির সাহিত্য, কৃষ্টি, হাসিকান্নার সুর ধ্বনিত হয়ে উঠবে রূপালী পর্দায়। চলচ্চিত্রের সেই রূপে আমি মুগ্ধ হয়েছিলাম। জানি না আমার সেই পরিকল্পনা কতখানি সাফল্যের রূপ পরিগ্রহণ করেছে, সে কথা জনসাধারণই বলতে পারেন। কথা বলছে সময়, নন্দিত হচ্ছেন স্যার বিএন সরকার তাঁর নিউ থিয়েটার্স নিয়ে।

এই মোচর মোচর সব দেয় মা দোকান পেতে রবে মত মত মত এই মত এই মত মত মত সব দেয় মা দোকান পেতে রবে পাড়ার লোক হইয়ারে কাবু শিব বাবু কবে ছিরি শিব বাবু কবে সাজতে হবে শিব তোমারে সাজতে হবে সাজতে হবে শিব হে শিব হে শিব হে কুরতক কুরতক কুরতক।

এই সোহাগে বামঙ্গে তোমার উমাহেলে রবে, এই উমাহেলে রবে সাজতে হবে শিব তোমারে, সাজতে হবে সাজতে হবে। আহারে হই মবতী শিব সোহাগী রাজার নন্দিনী, আহার রাজার নন্দিনী তার কপালে পাগলা ভোলা, লোকে কি কবে লোকে কি কবে, সাজতে হবে শিব তোমারে, সাজতে হবে সাজতে হবে। শিব হে শিব হে শিব হে কৃষ্ণ।

সিনেমা তৈরির সঙ্গে সঙ্গে বিএন সরকার কলকাতায় তথা পশ্চিমবঙ্গে সিনেমা হল নির্মাণ করা শুরু করেছিলেন। নিউ থিয়েটার্সের প্রথম সিনেমা বললামই উত্তর কলকাতায় চিত্রা, তাছাড়াও নিউ থিয়েটার্স কলকাতায় দুটি, হাওড়ায় একটি, বর্ধমানে একটি, বেনারসে একটি এবং শিলংয়েও একটি প্রেক্ষাগৃহ তৈরি করেছিল। সিনেমা ব্যবসায় নিউ থিয়েটার্স শুরুতেই যে সাফল্যের মুখ দেখেছিল এমন নয়, ক্রমশ জনপ্রিয়তা আসতে সময় লাগে। তবে এবার খানিক ইতিহাসের কাছাকাছি চলে যাব। নিউ থিয়েটার্সের ভাগ্যচক্র এই ছবিটি মুক্তি পায় 1935 অক্টোবরের 3 তারিখ। পরিচালক ছিলেন নিতিন বসু, সঙ্গীত পরিচালনায় রাইচাঁদ বড়াল। এই ছবিতেই প্রথম ব্যবহার হয় প্লেব্যাক পদ্ধতি, মানে ফিল্ম নেগেটিভে গান উঠিয়ে সেই গান রিপ্লে করে অভিনেতা অভিনেত্রীদের মুখে হুবহু লাগানো হলো। এই ছবিতেই প্রথম নেপথ্য গান গেয়েছিলেন হরিমতি দেবী, উমাশশী দেবী এবং সুপ্রভা সরকার। নেপথ্যে বিএন সরকারের নিরন্তর চিন্তা ভাবনা। শ্রোতা বন্ধুরা, এই প্লেব্যাক পদ্ধতি আসার পরে ঠিক কী সুবিধে হয়েছিল সেই সম্পর্কে জানতে প্রত্যক্ষদর্শী হীরেন বসুর লেখার স্মরণাপন্ন হব আমরা। তিনি লিখছেন, প্লেব্যাক পদ্ধতির আগমনে দ্বিবিধ সুবিধা হল। ইতিপূর্বে যেসব অভিনেতা অভিনেত্রী ক্যামেরা ও মাইক জোনেতে আড়ষ্ট হয়ে গান গেয়েছেন, তারা স্বতঃস্ফূর্তভাবে গান গাইবার সুযোগ পেলেন। শুধু ঠোঁট মেলানোর জন্য এদের অভিনয় চাতুর্য বৃদ্ধি পেলেও আগে ক্যামেরা কোনো একটা অ্যাঙ্গেল থেকে ছবি নিত, বড় জোর ক্যামেরাকে মোবাইল করার জন্য ট্রলিতে বসিয়ে সামনে পেছনে নাড়াচাড়া করা ছাড়া কোনো গতি ছিল না। সুষ্ঠুভাবে এবার সম্ভব হলো মিউজিক অ্যারেঞ্জমেন্ট করার। আগে যেমন করতে হয়েছে পথিক গায়ক গায়িকাদের সঙ্গে অর্কেস্ট্রা দলকে ট্রলির ওপর বসিয়ে মাইকের গতির পিছু পিছু ছুটতে হয়েছে, স্বাভাবিকভাবেই এর ফলে গানের মান ক্ষুণ্ণ হয়েছে। অন্যদিকে গায়ক গায়িকারা, যারা তাদের ফটোজেনিক চেহারা নেই বলে গানের ক্ষেত্রে প্রতিভা সম্পন্ন হয়েও সুযোগ পান না, তাদের কাছে প্লেব্যাক হল সাপ মুক্তির মতো। বাংলা ছবির প্রথম প্লেব্যাক ভাগ্যচক্র ছবিতে আকাশবাণী কলকাতার নিজস্ব সংগ্রহশালা থেকে শোনাব 1935-এর ওই ছবির গান। আজকের অনুষ্ঠানে আসুন ইতিহাস স্পর্শ করি, স্পর্শ করি বীরেন্দ্রনাথ সরকারকে। কণ্ঠে কৃষ্ণচন্দ্র দে।

বীরেন্দ্রনাথ সরকার তার নিউ থিয়েটার্সের মধ্যে দিয়ে বাঙালির এক নিজস্ব চলচ্চিত্র চিন্তা তৈরি করার চেষ্টা করেছিলেন। এনটি যে দ্বিভাষিক ছবি বা বাংলা ছবি ছাড়া হিন্দি ছবি করেনি এমন নয়, কিন্তু হিন্দি সিনেমাটি মূলত হতো বাংলা সিনেমার হিন্দি সংস্করণ। বাঙালি সিনেমা চিন্তা যদি করা হয় স্বদেশী চিন্তার দিক থেকে, স্বদেশী আন্দোলনে অনেকটা অবদান ছিল নিউ থিয়েটার্সের। 1920 সাল থেকে বাংলা সিনেমায় শুরু হয়েছিল বাংলা ধ্রুপদী সাহিত্যের চলচ্চিত্রায়ন। আমরা এই তথ্য নাড়াঘাঁটা করলে কম বেশি পেয়ে যাই। ধ্রুপদী সাহিত্য যখন চলচ্চিত্রায়িত হতো, সেখানে বাঙালিয়ানার স্বাদ অনেক ক্ষেত্রেই দেখা গেছে একেবারেই নেই। না থাকা বাঙালিয়ানা ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন বীরেন্দ্রনাথ। প্লেব্যাক তার তুমুল জনপ্রিয়তার সোপান। ছিলাম ভাগ্যচক্র ছবির কথায়, যাতে প্লেব্যাক কার্যত ভারতীয় সিনেমায় খুলে দিয়েছিল এক নতুন দরজা বা আলাদা ডাইমেনশন। এই প্রসঙ্গে একজন মানুষের নাম অবশ্যই স্মরণ করা উচিত, বিশেষত হারানো দিনের গানের অনুষ্ঠানে। তিনি সেই সময়ের শব্দযন্ত্রী মধুশীল। তাঁরই মনন এবং বুদ্ধিমত্তায় এই সময় ওই পদ্ধতিতে গান রেকর্ড হয়। ভাগ্যচক্র ছবির আরও একটি গান সংগ্রহশালা থেকে আমরা পুনরুদ্ধার করতে পেরেছি, কানপাতি পাহাড়ি শ্যানলাল এই গান নিয়ে।

এই বাঁধন হারা পরাণ নিয়ে আগামীকাল মৈত্রী প্রচার তরঙ্গে। হারানো দিনের গানে কি অপেক্ষা করছে আসুন শুনে নি। গৌরীবাবু হাঁপাতে হাঁপাতে স্টুডিও পৌঁছে গানে নতুন লাইন যুক্ত করলেন। উত্তম কুমার পাড়ি দিলেন বম্বে আশাজিকে গান তোলাতে। সলিলবাবুর কানে কিছুতেই নিখুঁত ঠেকছে না সেতারের আওয়াজটা। ওদিকে পুলকবাবু তো দ্বিজেনবাবুকে নিয়ে পড়েছেন মহাভাবনায়। আবার উৎপলা সেন এই রে, নিশ্চয় ভাবছেন এত সব ঘটনার পরে কোন গান তৈরি হলো। একটা নয়, অনেক গান তৈরি হয়েছে এরকম অনেক ঘটনার পরে। সেসব নিয়ে বসা যাক একটি ঘন্টা। স্বর্ণযুগের বহু গানের আড়ালে লুকিয়ে থাকা যেসব গান গল্প, যা গল্প হলে সত্যি, স্বর্ণখনি থেকে সেই সব আহরণ করে আপনাদের মাঝে ছড়িয়ে দিতে থাকবে আগামীকালের হারানো দিনের গান। অনুসন্ধানে আম্রপালি ঘোষ মিত্র। মৈত্রী প্রচার তরঙ্গে ভারতীয় সময় ঠিক রাত 11টায় আগামীকাল 4 জুলাই। ফিরে আসি আমাদের আজকের আড্ডায়। বীরেন্দ্রনাথ সরকার বিখ্যাত প্রযোজক, তার জন্মদিন আর 2 দিন পরেই, তাই তার জীবন, তার চলচ্চিত্র ভাবনা আজ মৈত্রী প্রচার তরঙ্গে হারানো দিনের গানে। সেই সময় বীরেন্দ্রনাথ সরকার যারা বাঙালি প্রতিভা হিসেবে পরিচিত ছিলেন তাদের এক ছাদের তলায় আনার চেষ্টা শুরু করেছিলেন। বলতে হয় এ ব্যাপারে তিনি পুরোপুরি সফল হন। টালিগঞ্জের চণ্ডীঘোষ রোডে প্রায় 10 বিঘা জমির ওপর বিশাল এক স্টুডিও করার পর তিনি চলচ্চিত্রের নানা শাখার লোককে নিউ থিয়েটার্সে নিয়ে আসেন। সেই সময়ের সেরা শিল্পী, পরিচালক, সুরকার, যেমন ধরুন দেবকী কুমার বসু, প্রমথেশ বড়ুয়া, রাইচাঁদ বড়াল, নীতিন বসু, কানুন দেবী, কেএল সাইগল, পঙ্কজ কুমার মল্লিক, হেমচন্দ্র চন্দ্র, অমর মল্লিক, বিমল রায়, পৃথ্বীরাজ কাপুর, কৃষ্ণচন্দ্র দে, না আর তালিকা লম্বা করব না, কোনো না কোনোভাবে

1930-এর দশকে সক্রিয়ভাবে জড়িয়েছিলেন সকলে নিউ থিয়েটার্সের সঙ্গে। বলতেই হয় রবীন্দ্রনাথকে দিয়ে বীরেন্দ্রনাথ সরকার সিনেমা পরিচালনা করালেন সেই কথাও। 1931 সালের শেষের দিকে রবীন্দ্রনাথ তখন বিশ্বভারতীর দল নিয়ে কলকাতায় এসেছিলেন নটীর পূজা অভিনয় করতে। নিউ থিয়েটার্সের সত্তাধিকারী যে বীরেন্দ্রনাথ সরকারের কথা বলছি, তিনি এই নৃত্যনাট্যের অভিনয়ের সুখ্যাতিতে মুগ্ধ হয়ে কবিকে অনুরোধ জানান তার নিউ থিয়েটার্সের ব্যাপারে, আর রবীন্দ্রনাথের পরিচালনায় নটীর পূজার মঞ্চরূপকে ছায়াছবিতে পরিণত করার। বিশ্বভারতী তখন আর্থিক অনটনে। বীরেন্দ্রনাথ প্রস্তাব দিয়েছিলেন এই ছায়াছবির টিকিট বিক্রি থেকে যা লাভ হবে তার অর্ধেক রবীন্দ্রনাথের শ্রীনিকেতন প্রকল্পের সাহায্যার্থে দেওয়া হবে। সম্মতি আসে, শুটিং শুরু হয় নিউ থিয়েটার্সের স্টুডিওর 1 নম্বর ফ্লোরে। নিউ থিয়েটার্সের 25 জন সদস্যের একটি মাত্র টিম 5 দিনে এক নাগাড়ে শুটিং করে ছবির কাজ শেষ করে। নিউ থিয়েটার্স রবীন্দ্রনাথের প্রতিকূল পরিস্থিতির প্রতি সম্মান দেখিয়ে সব রকমের সহযোগিতা করেছিল। শুটিংয়ের সুবিধার জন্য স্টুডিওর ভেতর থেকে, সেই সময় শুট হচ্ছিল শকুন্তলা ছবি, তার জন্য তৈরি যে কুঁড়ে ঘর, কুঁড়ে ঘরের সেট রাতারাতি সরিয়ে ফেলা হয়। যখন এই ছবির শুটিংয়ের কাজ চলছে তখন গ্রীষ্মকাল, ফ্লোরে এয়ার কন্ডিশনের ব্যবস্থা না থাকায় চারদিকে একরকম হাঁসফাঁস করা দমবন্ধ গরমে সবাইকে কাজ করতে হতো। শুটিং চলার সময় ফ্যান চালানো যেত না, ফ্যান চলতো প্রত্যেক শটের শেষে। রবীন্দ্রনাথ সেই গরম সহ্য করতে না পেরে মাঝে মধ্যে বেরিয়ে আসতেন ফ্লোরের বাইরে, আম গাছের ছায়ায় খানিক বিশ্রাম নিয়ে আবার ঢুকে যেতেন ফ্লোরে। বীরেন্দ্রনাথ সরকার রবীন্দ্রনাথের এই কষ্টের কথা জানতে পেরে হুকুম দিয়েছিলেন পুকুর পাড়ে চারদিক খোলা, হাওয়া খেলবে এমন গোলাকৃতি ঘর তৈরি করতে। রাতারাতি তৈরি হয় 1 নম্বর ফ্লোরের সামনে আম গাছের ছায়ায় খড়ের ছাউনি দেওয়া ঘর। কবি যে কদিন স্টুডিওতে কাজ করেছিলেন সেই কদিনই ওই ঘরে বিশ্রাম নিতেন শুটিংয়ের ফাঁকে ফাঁকে। অনমনীয় দরদি ব্যক্তিত্বের বীরেন্দ্রনাথ। তাঁরই প্রযোজিত আরেক ছবি অধিকার, মুক্তির সাল 1939। এই ছবিতে পঙ্কজ কুমার মল্লিকের প্রথম প্লেব্যাক, অবশ্যই রবীন্দ্রনাথের গান। আসুন সেই ঐতিহাসিক রেকর্ড শুনি আকাশবাণীর সংগ্রহশালা থেকে, রবীন্দ্র প্রসঙ্গে রবীন্দ্র গান।

1940-এর 9ই আগস্ট, স্টুডিওর গেটে পা রাখতে রাখতেই দেখতে পেয়েছিলেন আগুনের শিখা ল্যাবরেটরির ছাদের উপর দিয়ে প্রায় আকাশ ছুঁয়েছে। দীর্ঘকালের অক্লান্ত পরিশ্রমে তৈরি সব ফিল্মের নেগেটিভ চোখের সামনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। দেখতে দেখতে আর সহ্য করতে পারছিলেন না প্রমথেশ বড়ুয়া, বলেই ফেলেন, আমার দেবদাসটাও পুড়ে গেল। তার পাশেই দাঁড়িয়েছিলেন বীরেন্দ্রনাথ, তিনিও তার এতকালের স্বপ্নকে পুড়ে যেতে দেখছেন, তা সত্ত্বেও পিঠে হাত রেখেছিলেন প্রমথেশ বড়ুয়ার, বলেছিলেন, পড়িনি, এই তো দেবদাস আমার পাশেই দাঁড়িয়ে। কখনো বিচলিত হতেন না বীরেন্দ্রনাথ। দেশভাগ দাঙ্গায় যখন দর্শকের একটা বড় অংশ হারিয়ে গেল 47-এর স্বাধীনতার সঙ্গে সঙ্গে, দর্শকের অভাবে ছবির বাণিজ্য ক্ষতিগ্রস্ত হল, তখনও বীরেন্দ্রনাথ তার নিউ থিয়েটার্সকে ছোট করে ছেঁটে ফেলেননি। নির্দ্বিধায় নিজের সঞ্চিত অর্থভাণ্ডারকে কাজে লাগিয়ে কোম্পানির ব্যয়ভার চালু রেখেছিলেন, সকলকে নিয়ে চলতে চাইতেন। বীরেন্দ্রনাথ সরকারের ছত্রছায়ায় কত যে দিকপাল শিল্পী বেড়ে উঠেছেন তার ইয়ত্তা নেই, যেমন রাইচাঁদ বড়াল। রাইচাঁদের সঙ্গীত পরিচালনার হাতে খড়ি নিউ থিয়েটার্সের ছবিতে, তারপর ধরুন কুন্দনলাল সাইগল, বীরেন্দ্রনাথ সরকারই তাঁকে নিয়ে আসেন গান রেকর্ড করাতে। তালিকা দীর্ঘ, তালিকা চমকপ্রদ। আসুন, ভজন ঠুমরি গজল গানে অবিশ্বাস্য দখলধারী রাইচাঁদের গান শুনি, প্রাচ্য পাশ্চাত্যের হাত মেলানো রাইচাঁদ, অবশ্যই নিউ থিয়েটার্স প্রযোজিত ছবিতে।

প্রভৃতি গায়ক নায়ক কুন্দনলাল সহগলকেও আবিষ্কার করেছিলেন বীরেন্দ্রনাথ সরকার। একবার গিয়েছিলেন জলন্ধরে, সেখানকার ডিস্ট্রিবিউটার আর হল মালিকরা তার সম্মানে এক পার্টি দেন, সেই পার্টিতে গান গান সহগল। গান শুনে ওই অখ্যাত অবাঙালি যুবককে ডেকে বীরেন্দ্রনাথ সরকার বলেছিলেন, যদি তুমি সিনেমায় আসতে চাও কলকাতায় চলে এসো, নিউ থিয়েটার্স তোমাকে নিয়ে নেবে। এক মুহূর্ত সময় নষ্ট না করে কলকাতায় চলে আসেন সহগল। নিউ থিয়েটার্স স্টুডিওতে মাসিক 200 টাকার চুক্তিতে কাজ করেছেন আমাদের পরের শিল্পী, হ্যাঁ মাহফিলে মুশায়েরার কিংবদন্তী কুন্দনলাল সহগল, বীরেন্দ্রনাথ সরকারের আরেক আবিষ্কার। হারানো দিনের গানে বীরেন্দ্রনাথ সরকারের জীবন, তার নিউ থিয়েটার্স নিয়ে আজকের অনুষ্ঠান, তাঁরই জন্মদিনের প্রাক্কালে শুনি নিউ থিয়েটার্সের ছবিতে কেল সহগলকে।

নিউ থিয়েটার্সের বীরেন্দ্রনাথ সরকার আসলে ছিলেন স্কলার। শ্রোতাবন্ধু, আপনারা ভেবে দেখলে অনেকেই নিশ্চয় সহমত হবেন, সাউন্ড বা ফটোগ্রাফির মতো কাজে ফর্মুলা অনুযায়ী টেকনোলজি শেখা বড় কথা নয়। নিউ থিয়েটার্স ওই ধরনের টেকনোলজি শেখাকে আমলই দিত না, তারা শিক্ষা দিতেন টেকনোলজির সঙ্গে তার অ্যাস্থেটিক্স জানবার জন্য, অর্থাৎ প্রযুক্তি এবং নান্দনিকতা যেখানে মিশে যাচ্ছে, এই নান্দনিকতাকে জানবার জন্য, বোঝার জন্য তো এক অন্য ধরনের মানসিকতা প্রয়োজন হয়। নিউ থিয়েটার্স এই মানসিকতাও কি অনায়াসে তৈরি করে দিত? বাংলা সহ হিন্দি, উর্দু, তামিল, তেলেগু, ইংরেজি বিভিন্ন ভাষায় প্রায় 165টি ছবি তৈরি করেছিল নিউ থিয়েটার্স তাদের হাতিমার্কা ব্যানারের অধীনে। 1980 সালে জীবনাবসান জি বীরেন্দ্রনাথের, এই নিউ থিয়েটার্সের সর্বময় কর্তা। তার আগে 1972 একই সঙ্গে পেয়েছিলেন পদ্মভূষণ এবং দাদাসাহেব ফালকে। অবিচলিত মনোভাবের বীরেন্দ্রনাথ সরকার উদ্যোগপতি থেকে সিনেমার নতুন যৌবনের দূত, বাঙালি জীবনে স্পন্দিত হতে থাকুন। তার 106তম জন্মদিন আর মাত্র 2 দিন পরে। জন্মদিনের প্রাক্কালে আকাশবাণী মৈত্রীর প্রণাম। আপনাদের সঙ্গে ছিলাম আজকের হারানো দিনের গানে, আমি সৃজিতা। আসি বন্ধু, শুভরাত্রি। যেতে যেতে কেল সাইকেল।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 এবং বাংলাদেশ সময় 12:42। একটু পরেই শুনবেন DTH বাংলার সম্প্রচার।

12:15 শুরু হল ডিটিএইচ বাংলা পরিষেবা। এখন থেকে রাত দুটো পর্যন্ত শুনতে পাবেন আধুনিক গান। রাত দুটো থেকে রাত তিনটে পর্যন্ত ছায়াছবির গানের অনুষ্ঠান। রাত তিনটে থেকে ভোর চারটে পর্যন্ত শুনবেন নানা রঙের গান।

সঙ্গে আছি সুমন শেঠ। সঙ্গে থাকুন, কান রাখুন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন আধুনিক গান। আধুনিক গানের প্রথম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, গানটির গীতিকার সুবোধ পুরকায়স্থ, সুরকার কমল দাশগুপ্ত। গানটি রইল আপনার জন্য।

হেমন্ত মুখোপাধ্যায়ের পর এবারে শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, গানটির গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুরকার নচিকেতা ঘোষ।

এবারের গানটি গেয়েছেন তরুণ বন্দ্যোপাধ্যায়, গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার, সুরারোপ করেছেন নচিকেতা ঘোষ।

এবারে শিল্পী উৎপলা সেন, গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার সতীনাথ মুখোপাধ্যায়।

শ্যামল মিত্রের পর এবারে শিল্পী, সরি, হৈমন্তী শুক্লার পর এবারে শিল্পী শ্যামল মিত্র। গানটির গীতিকার পবিত্র মিত্র, সুরকার সুধীর লাল চক্রবর্তী।

অখিল বন্ধু ঘোষের পর এবারের শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়, গীতিকার মুকুল দত্ত, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।

এবারের গানটি গেয়েছেন মাধুরী চট্টোপাধ্যায়, গীতিকার লক্ষ্মীকান্ত রায়, সুরকার হিমাংশু বিশ্বাস।

0: মল্লিকা ডেকে বলে প্রজাপতি, লোক চুরি খেলো যদি নেই ক্ষতি, মন যদি হয়ে যায় মধুমতি, মন নিয়ে খেলা ভালো তো লাগে না, চুপি চুপি কাছে এসো
1: কাছে এসো কাছে এসো,
0: পারো যদি ভালো বেশো
1: ভালো বেশো ভালো বেশো।
0: মল্লিকা ডেকে বলে প্রজাপতি, লোক চুরি খেলো যদি নেই ক্ষতি, মন যদি হয়ে যায় মধুমতি, মন নিয়ে খেলা ভালো তো লাগে না, চুপি চুপি কাছে এসো, পারো যদি ভালোবেসো।

0: পারো যদি ভালোবেসো,
1: ভালোবেসো, ভালোবেসো,
0: চুপি চুপি কাছে এসো,
1: কাছে এসো, কাছে এসো,
0: পারো যদি ভালোবেসো,
1: ভালোবেসো, ভালোবেসো,
0: চুপি চুপি কাছে এসো,
1: কাছে এসো, কাছে এসো,
0: পারো যদি ভালোবেসো।
2: শ্যামল গুপ্তের কথায় নিজের সুরে এবারের গানটি গেয়েছেন মান্না দে।

শ্যামল সেনগুপ্তের কথায় বাবুল বসু সুরে এবারের গানটি গেয়েছেন আশা ভোঁসলে।

এবারের গানটির গীতিকার শিবনাথ বন্দ্যোপাধ্যায়, সুরকার অমিত কুমার, গানটি গেয়েছেন কিশোর কুমার।

বাবার খুব শখ ছিল উকিল বন্ধুদের বাড়িতে ডেকে এনে আসর বসাতেন, আর সেই আসরে ঘুম থেকে টেনে তুলে আমাকে বলতেন, খোকা ওরে খোকা, শুনে দে সকলকে অশোক আর দেবিকার ওই গানটা তাড়াতাড়ি। আর আমি সেই আসরে গান শুনিয়ে পেয়েছি কত সম্মান, কত ক্যাশ, কত কড়ি। তখন আমি কি গান গাইতাম জানেন?

এখন কিশোর কুমার হারিয়েছে গাঙ্গুলি, বুঝলেন না? বোঝাচ্ছি, আমি গায়ক হলাম, খুব নাম হলো, আমি অভিনেতা হলাম, আরো নাম হলো, আরে কায়র নিকলতা কেউ নহি বাহার, পূজা কর উস ঔরত কি জো তেরে জুতে খোলনে মে আপনা স্বর্গ সমজতি হ্যায়, মগর তু তো উস ঔরত কি পূজা কর রাহা হ্যায় জিসকে জুতে তুঝে খোলনে পড়তে হ্যায়। হঠাৎ হঠাৎ আমার জীবনের আকাশে উঠল ঝড়, ঝড় না ঝড় না কর, আয় কর আয় কর আমায় করল দেশান্তর সংসার।

0: এবারের গানটি শুনবেন শ্রাবন্তী মজুমদার ও ভূপেন্দর সিংয়ের দ্বৈত কণ্ঠে। গীতিকার মুকুল দত্ত, সুর দিয়েছেন বসু মনোহারী।
1: হ্যালো, কে?
2: আমি।
1: আমি কে? আমি
2: তোমার। আমি
1: না।

ডিটিএইচ বাংলা পরিষেবায় এতক্ষণ শুনছিলেন আধুনিক গান। আধুনিক গানের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল। একটু পরেই শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান।

এখন ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম ছবি মাদার, শিল্পী কিশোর কুমার ও আশা ভোঁসলে।

এবারে শিল্পী আরতি মুখোপাধ্যায়, ছবির নাম হিরে মানিক।

0: শাইরো।
1: এবারের গানটি গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, ছবির নাম নায়িকার ভূমিকায়।

ছবির নাম সাত ভাই চম্পা। গানটি গেয়েছেন আরতি মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যরা।

0: গুন গুন করে ওই মনের ভ্রমর, কেন সারাদিন গুন গুন করে ওই মনের ভ্রমর। আমি জানি
1: তুমি জাদুকর।
0: না না না না।

0: চাচ্ছো মন চায়।
1: শোন শোন শোন রে সখি, সদাগর বলছে ওকি, হায় রে হায় হায়।
2: ওর ঝুলি কোথায়? সব দাও এই তো মাথায়।
1: হায় রে হায় হায়।

আজি ঝুমুর ঝুমুর তোলে আমি চাই না কিছুই মন সদার দাম যে তাহলে আমি চাই না কিছুই মন সদার দাম যে তাহলে।

0: ছবির নাম বিষকন্যা, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।
1: খাবো খাবো করছে আমার পাগলা মন, জল ছড়িয়ে হাত বুলিয়ে, ওরে জল ছড়িয়ে হাত বুলিয়ে, পেতে দেনা কুশাসন।

పులావ్, ఆలు బకరార చట్నీ, పులావ్, ফুলকলুচির সাথে করো মুড়ি ঘন্টের আয়োজন, ফুলকলুচির সাথে করো মুড়ি ঘন্টে।

paglamo. তাহলে দিকে নি টোপা টোপা অরুচি নাই সন্দেশে মোর, অরুচি নাই সন্দেশে মজা ভাই লাগে যখন পায়েছে মেসে দরবেশে, ভাই পায়েছে মেসে দরবেশে, ভাই পায়েছে মেসে দরবেশে। রসগোল্লার হাড়ি আনো বলি ভাই, রসগোল্লার হাড়ি আনো, সেই রসে হইনি মগন ওই আহা সেই।

আমার পেটের মধ্যে বাবাকে জ্বলছে আগুন, ওরে বাপে বাপ, নিভবে না বাবা দমকলে। এটা খাবো না ওটা খাবো, না না সেটা খাবো, না না এটা খাবো। কি খাই কি খাই, ভাঙা খাই, গোটা খাই, মাছ খাই, ডিম খাই, ঝাল খাই, নিম খাই, খাই খাই খাই খাই খাই খাই খাই, আরে খাই খাই খাই খাই খাই খাই খাই, খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো রে, খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো রে, লুচি পুরি ঝুড়ি ঝুড়ি ছানা বড়া গোটা কুড়ি খাবো রে, টক টক ঝাল ঝাল মিন মিন মোগলাই খাবো রে, আরে যত পাই তত খাই, ধরে ধরে মাথা খাই, আরো পেলে আরো খাই, খাবো রে, হাতি খাই, ঘোড়া খাই, উট খাই, ভাড়া খাই, রাজা খাই, প্রজা খাই, খাবো রে, মাথা জিম জিম ভাই, ভেবে হিম চিম খাই, গোটা দুনিয়াটা ভাই খাবো রে। এ জ্বালা হাত বুঝবে না ভাই, ভুগছে যারা বাবা অম্বলে, এই আগুনে নিভবে যদি রাবড়ি করো বরিশন, এই আগুনে নিভবে।

এবারের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায় ও মানবেন্দ্র মুখোপাধ্যায়, ছবির নাম জয়া।

ডিটিএইচ বাংলা পরিষেবায় এতক্ষণ শুনছিলেন ছায়াছবির গানের অনুষ্ঠান। ছায়াছবির গানের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল। একটু পরে শুনবেন নানা রঙের গান।

ওকে গীত গোবিন্দ পদ্মাবতী, ওরে গীত গোবিন্দ পদ্মাবতী, এরাই কেবল কয় জনা, গোলে মালে গোলে।

ঘড়িতে 4:49, শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রথমে শুনবেন সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ আহির ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ আহির ভৈরব। এখন শুনবেন সরোদ, শিল্পী অনিন্দ ব্যানার্জি, রাগ আনন্দ ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন শরৎ, শিল্পী অনিন্দ্য ব্যানার্জি, রাগ আনন্দ ভৈরব, তবলা সঙ্গতে ছিলেন অভিষেক চ্যাটার্জি। শুনছিলেন এতক্ষণ প্রভাতী, আর কিছু সময় পরেই শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 4 জুলাই শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। আর অবশ্যই শুরুতেও বলে রাখি, মাঝে মাঝেই হয়তো বলবো, নতুন নতুন বন্ধু যারা তারা আসুন, যারা কেবল শোনেন অথচ লেখেন না তাদেরও বলবো চলে আসুন, গল্প কেমন লাগছে, কি শুনতে চান ইত্যাদি প্রভৃতি যা কিছু আপনার মনে হয় 9903653992 আপনার জন্য খোলা রইল এই নম্বর। আর চিরন্তনী মানে যেখানে আমরা গল্প শুনি। গতদিন এক শ্রোতা বন্ধুই বলবো, তিনি বলেছিলেন রূপকথার গল্প শুনতে চান। তো এই রূপকথার গল্প আমাদের নানান রকম গল্পই অবশ্য চিরন্তনীতে শোনানো হয়, আজ বলা যায় তার অনুরোধে এবং আরও অনেকেই আমরা সবাই গল্প শুনতে ভালোবাসি, সুতরাং আজ রূপকথার গল্প নিয়েই, রূপকথার ডালি নিয়ে সাজিয়েছি আমাদের চিরন্তনী। মাঝে মাঝে অবশ্যই গান শুনব আর চলে যাব সেই রূপকথার গল্পে। আজকের গল্পের নাম রাজপুত্র ও রাক্ষসী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম পূর্বাদামের কণ্ঠে এই গানটি, আর পূর্ব প্রতিশ্রুতি মতো হ্যাঁ একটু একটু বলেছিলাম সেদিন, মনে আছে? আজ তাই একদম আমরা রাজার রাজকীয় একটা ব্যাপার সেই গল্পের মধ্যেই ঢুকে যাচ্ছি।

গল্প ঠিক এরকম। রাজপুত্র কনককুমার মাঝে মাঝে শিকারে যান বন্ধু বান্ধবদের নিয়ে। কি আর করবেন, রাজপুত্রদের তো আর কাজকর্ম বলে কিছু নেই, শুধু খাওয়া দাওয়া, আয়েস করা, আরাম করা, এই আর কি। আর ইতিমধ্যে রাজপুত্র বিয়েও করেছেন। রাজকুমারী মানে এক্ষেত্রে রাজপুত্রের স্ত্রী কনকলতা, তিনিও খুব সুন্দরী। রাজা এখনো বৃদ্ধ হননি, দেশে যুদ্ধবিগ্রহ নেই, অতএব রাজপুত্র আর কি করেন, কোনো সমস্যা যখন নেই কোনো সমাধানের মাথা ব্যথাও নেই। তিনি মাঝে মাঝেই শিকার করতে বেরিয়ে পড়েন। এবারেও রাজপুত্র বন্ধু বান্ধব লোক লস্কর নিয়ে শিকারে বেরোলেন। একেবারে গভীর বনে গিয়ে তাঁবু ফেলা হয়েছে। ওখান থেকে এই রাজপুত্র বন্ধুদের নিয়ে ঘোড়ায় চেপে শিকারে যাবেন আরো ঘন বনে। সেদিনও রাজপুত্র বন্ধুদের নিয়ে বেরিয়েছেন। সামনে পাঁচটা হরিণ, ব্যাস হরিণ শিকারের ব্যাপারটা তো হয়েই গেল যে হরিণই শিকার করা হবে, খুব স্বাভাবিক। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ঘটল। কি ব্যাপারটা হলো? পাঁচটা হরিণ পাঁচ দিকে ছুটল। এরকমটা তো হওয়ার কথা নয়, হরিণরা তো সচরাচর দল বেঁধে একদিকেই যায়, এরা পাঁচজন পাঁচ দিকে ছুটল কেন? রাজপুত্র বন্ধুদের বললেন, শোনো, তোমরা চারজন চারটে হরিণের পিছে

পিছু ধাওয়া করো, আর আমি অন্য হরিণের পিছনে পিছনে যাচ্ছি। আমাদের মধ্যে যে হরিণ শিকার করে ফিরতে পারবে রাজামশাইকে বলে তাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে, বুঝলে? চারটে হরিণের পিছু পিছু চারজন বন্ধু ছুটে গেল। রাজপুত্রও ছুটলেন একটা হরিণের পিছু, মানে ঘোড়া নিয়ে একদম হরিণের পিছনে। পাঁচজন পাঁচ দিকে ছুটতে আরম্ভ করলেন। রাজপুত্র হরিণের পিছনে ছুটছেন তো ছুটছেনই, ছুটছেন তো ছুটছেনই, ছুটছেন তো ছুটছেনই। এই হরিণটাকে দেখা যাচ্ছে, এই দেখা যাচ্ছে, আবার মিলিয়ে যাচ্ছে। রাজপুত্রের জেদ বাড়ছে, যেভাবেই হোক হরিণটাকে শিকার করতে হবেই। কিন্তু হরিণের পিছনে ছুটতে ছুটতে কত দূর যে এসে পড়েছিলেন কে জানে, শেষ পর্যন্ত পরিশ্রান্ত হয়ে পড়লেন। হরিণের তো আর কোনো দেখাই পাচ্ছেন না, রাস্তাও হারিয়ে ফেললেন। আর বনের মধ্যে একবার রাস্তা হারিয়ে গেলে খুঁজে পাওয়া যে কত কঠিন। তখন তো আর এখনকার মতো জিপিএস ছিল না। ঘোড়াও ভাবছে কোথায় যাব এবার, রাজপুত্রও ভাবছে কি করি এবার, রাস্তা তো হারিয়ে ফেললাম, হরিণটাকেও দেখা যাচ্ছে না, কি করা যায়। এই যে একটু আগে বললাম, রাজ্যে কোনো সমস্যা নেই, কোনো সমাধানের প্রয়োজনই নেই, তাই কি করবেন? তাই রাজা রাজপুত্রেরা যখন বেশ একটা স্থিতাবস্থা চলছে তখন আনন্দ উত্তেজনার জন্য শিকারে বেরিয়ে পড়তেন। আর সেই শিকারে বেরিয়ে পড়ে নানান রকমের ঘটনা ঘটত। আর যেহেতু এরকম বেশ রাজা রূপকথা ইত্যাদি প্রভৃতি গল্প শুনতে চেয়েছেন, দেখুন না এই যে রাস্তা হারিয়ে ফেললেন এর পর কি ঘটে। রাজা বলে কথা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজই রাজা শোনে, শুনছিলাম গানটি সুশীল মল্লিকের গলায়। চলে আসি গল্পে, কেননা গল্পটা একটু বড় আর ঘড়ির টাইমটা বড্ড কম, তাই জন্য আমাদের একটু তাড়াহুড়ো করতে হয় শেষের দিকে। এবার একটু আগে আগে যার জন্য বলতে শুরু করি। যাই হোক, সেই রাজপুত্র তো রাস্তা হারিয়ে ফেলেছেন। তিনি হরিণের পেছনে ছুটতে ছুটতে ছুটতে ছুটতে আর কিচ্ছু খুঁজে পাচ্ছেন না, কি করবেন এবার। এরপর রাজপুত্র পথ হারিয়ে একেবারে কাহিল হয়ে পড়লেন। বেচারা ঘোড়ারও একই অবস্থা। দুরন্ত বেগে ঘোড়া ছুটিয়ে কত ক্রোশ পথ চলে এসেছেন কে জানে, ঘোড়ার মুখ দিয়ে যে ফেনা বেরোচ্ছে। রাজপুত্র নিজেও খিদের তেষ্টায় একেবারে পরিশ্রান্ত। এদিকে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। হ্যাঁ, বনের মধ্যে রাত নেমেলে তো চলাও যায় না, কি হবে তাহলে, তেষ্টায় মারা যেতে হবে। অতএব রাজপুত্র এবার ঘোড়ার অবস্থা বুঝে ঘোড়া ছুটিয়ে দিলেন, সে যেদিকে যায় যাবে। দেখুন, আমরা সবসময় বলি যারা প্রকৃতির মধ্যে থাকে, মানে যারা একদম নেচারকে খুব ভালো পড়তে পারে, বুঝতে পারে, তারা কিন্তু এই পশু পাখি প্রাণী এরা। তো ঘোড়াকে ঘোড়ার মতন ছুটে যেতে দিলেন। কেন না, সে ঠিক যেখানে মানুষের বাস সেইখানে সে চলে যাবে। তো যাই হোক, সেও চলছে চলছে চলছে, তো কিছুটা এগোতেই দেখলেন, আরে বাবাই কি কাণ্ড, বিরাট এক সরোবর, আর সরোবরের পাশে একটা শ্বেত পাথরের বিশাল প্রাসাদ। রাজপুত্রের মন তো একেবারে আনন্দে নেচে উঠল, যাক আমার ঘোড়ার কৃপায় অন্তত এ যাত্রা বেঁচে গেলাম, এই প্রাসাদে রাতটুকুনি কাটানো যাবে, তারপর সকাল হলে দেখা যাবে আবার কি করা যায়, কোথায় যাওয়া যায়। এগিয়ে গেলেন সেই প্রাসাদের দিকে। সরোবরের একপাশে শ্বেত পাথরের বাঁধানো ঘাট। কি ঘাটে কে, অবাক হয়ে দেখলেন রাজপুত্র, একটি পরমা সুন্দরী মেয়ে ঘাটের একপাশে বসে গালে হাত দিয়ে কি যেন চিন্তা করছে। রাজপুত্র প্রাসাদের কাছে গিয়ে অনেক ডাকাডাকি করলেন, কিন্তু কারুর সাড়া পাওয়া গেল না, একেবারে নিচ্ছুম। অতএব রাজপুত্র সেই শ্বেত পাথরে বাঁধানো ঘাটের কাছে এবারে চলে এলেন। এসে ডাকলেন, শুনছেন শুনছেন? মেয়েটি তাকিয়ে বলল, বলুন। উনি বললেন, আমি রাজপুত্র কনক কুমার, শিকার করতে এসে পথ হারিয়ে ফেলেছি, প্রাসাদের কাছে গিয়ে অনেক ডাকাডাকি করলাম, কিন্তু কেউ তো কোনো সাড়া দিলে না। ওখানে আমি ছাড়া তো আর কেউ থাকে না, কে সাড়া দেবে বলুন? আপনি একা এই বনে, কি করব বলুন, আমার বাবা মা লোকজন দাস দাসী সবাইকে এক রাক্ষস খেয়ে ফেলেছে, শুধু জানি না কোন স্নেহে সে আমায় বাঁচিয়ে রেখেছে। আশ্চর্য, আপনার নাম কি?
2: আমার নাম পদ্মকলি।
1: বাহ, আপনার উপযুক্ত নামই বটে। আর রাক্ষসটা কি এখনো এখানে রয়েছে?
2: না, গতকাল এসেছিল, 3 মাসে 6 মাসে একবার করে আসে, খাবার দাবার রেখে চলে যায়।
1: আরে তো সে সময় আপনি পালিয়ে গেলেই পারেন।
2: না, সে উপায় যে নেই।
1: কেন?
2: রাক্ষসটা একটা গণ্ডি কেটে দিয়ে গেছে, ওই গণ্ডির বাইরে গেলেই আমার মৃত্যু হবে।
1: ক্ষুধায় তেষ্টায় আমি মানে খুব কাতর হয়ে পড়েছি, আমার ঘোড়াটারও চলার ক্ষমতা নেই, আজ রাতের মতো কি একটু আশ্রয় পাওয়া যাবে?
2: মেয়েটি হেসে বললে, শুধু আজ রাতের মতো কেন, রাক্ষসটা না

আসা পর্যন্ত আপনি এখানেই থাকতে পারেন, আমি তো একাই থাকি, কথা বলার মতো কেউ নেই, খাবার দাবারও প্রচুর রয়েছে। রাজপুত্র ঘোড়াটাকে ঘাস জল ইত্যাদি খাইয়ে টাইয়ে বাইরে বেঁধে রাখলেন, তারপর প্রাসাদে ঢুকলেন। খাবার দাবার প্রচুর, ঘরও অনেক, নরম বিছানা, দুধের মতো ধপধপে সাদা। রাজপুত্র কনক কুমার এমনিতেই খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই মেয়েটি বলল, আপনি খুব ক্লান্ত, আজ তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। অতএব শ্রান্ত ক্লান্ত রাজপুত্র খাওয়া দাওয়ার পরেই আর থাকতে পারলেন না, নরম বিছানায় শুয়ে পড়তেই তার দু চোখ ঘুমে জড়িয়ে এলো। এক ঘুমেই রাত শেষ। এবার সকালবেলা মেয়েটি জিজ্ঞেস করলো, রাতে ভালো ঘুম হয়েছিল? রাজপুত্র বললেন, খুব ভালো ঘুমিয়েছে, ভাবছি এখানে আর কটা দিন বিশ্রাম নিই। মেয়েটি বলল, আর কটা দিন কেন, কয়েক মাস থাকতে পারেন, রাক্ষস যেদিন আসবে তার আগের দিন একটা বাজ পাখি আসে জানান দিয়ে যে রাক্ষস কাল আসবে, বাজ পাখিটা না আসা পর্যন্ত আপনি এখানেই থাকতে পারেন, তাছাড়া রাক্ষস এলেও আপনি দু চার দিন এই প্রাসাদে কোথাও লুকিয়ে থাকতে পারেন, রাক্ষস টেরও পাবে না, বন্দোবস্ত আমি সব করে দেব। আর পদ্মকুলি নামের ওই যে মেয়েটি, রাজপুত্রের ওকে খুবই ভালো লাগলো। তখনকার রাজা বা রাজপুত্রেরা বহু বিবাহ করতে পারতেন। রাজপুত্র বলেন, গণ্ডির বাইরে গেলে আপনার মৃত্যু হবে, এটা কেমন কথা? রাক্ষসের গণ্ডি, একমাত্র সেই তো এই জিনিসটা কাটাতে পারে, এবার এলে কান্নাকাটি করে গণ্ডির দোষ কাটাবার কথাটা তুলব। যাই হোক, এইসব কথাবার্তা শেষে রাজপুত্র বাইরে এলেন যে ঘোড়াটাকে এবার একটু খাবার দাবার দিতে হবে। এসে দেখলেন তার ঘোড়াটা নেই। আশ্চর্যের ব্যাপার, মেয়েটি বলল, বনে তো হিংস্র জন্তুর অভাব নেই, আপনাকে বলতেই ভুলে গিয়েছিলাম, ঘোড়াটাকে আস্তাবলের ঘরে আটকে রাখলেই ভালো হতো, খুব ভুল হয়ে গেছে আমার, ইস, ছি ছি ছি। রাজপুত্র মনে মনে ভাবলেন, আচ্ছা একটা কাজ করলে কি হয়, রাক্ষস আসা পর্যন্ত এখানেই থাকা যাক, পদ্মকুলিকে না হয় বিয়ে করে নেওয়া যাবে, তারপর কোনোভাবে যদি রাক্ষসের কাছ থেকে গণ্ডির দোষ কাটানোর কথাটা জানা যায়, তারপর পদ্মকুলিকে নিয়ে নিজের দেশের তিনি ফিরে যাবেন। পদ্মকুলিকে দেখে আসলে কনক কুমার এতটাই মুগ্ধ যে তাকে ছেড়িয়ে একা দেশে ফিরে যাওয়ার কথা এখন তিনি ভাবতেই পারছেন না। এই অবস্থাই হয়, আফটারঅল ইনিও তো একজন রাজকন্যা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: রাজকন্যা, কিন্তু রাজকন্যার সঙ্গে ঝালমুড়ি খাওয়া হয়তো যেত না, এটা কল্পনাতেই হয়। যাই হোক, সুরজিৎ চ্যাটার্জি এবং রূপলেখার গলায় শুনছিলাম এই গানটি। আর একেবারে গল্পে চলে যাই, কেননা সময় কিন্তু দ্রুত ছুটছে। ও বাবা, দেখতে দেখতে 5:25 হয়ে গেল। যা, যাই হোক, গল্পে আসি চটপট করে, কেমন? তো রাক্ষসের তো এরকম একটা গণ্ডি আটকানো রয়েছে, তাই জন্য রাজকন্যা বেরোতে পারছেন না, মানে মেয়েটি, মানে মেয়েটি বলে বলছি, তাকে আমরা রাজকন্যা নিশ্চয়ই বলতে পারি, পদ্মকলি। তো রাজপুত্র তো মনে মনে এইসব অনেক কিছু ভাবলেন যে না, ঠিক আছে, তাহলে ওকে বিয়ে করে দেশে নিয়ে যাবো ইত্যাদি প্রভৃতি। এইবার রাজপুত্রের বন্ধুরাও একটাও হরিণীর শিকার করতে না পেরে যথাসময় তাবুতে ফিরে গেছে। সবাই ফিরেছে, তাবুতে ফিরে গিয়েই তারা জানতে পারলো পরস্পর যে রাজপুত্র ফেরেননি। আরে, তার কোনো খোঁজও নেই। দুদিন অপেক্ষা করার পর তারা নানান রকম ভাবনা চিন্তা করতে লাগলো। না, নিশ্চয়ই রাজপুত্র কনক কুমার আর বেঁচে নেই, বেঁচে থাকলে তিনি নিশ্চয়ই ইতিমধ্যে ফিরে আসতেন। তো রাজপুত্রের বন্ধুরা রাজকর্মচারীদের বললে, আপনারা রাজধানীতে ফিরে যান, রাজপুত্র সম্ভবত আর বেঁচে নেই, তবু আমরা আর একবার সারাটা বন খুঁজে দেখছি, যদি রাজপুত্রের কোনো হদিশ পাই। তো রাজকর্মচারীদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন, রাজারানী, রাজপুত্রের কথা জিজ্ঞেস করলে আমরা কি বলবো? আপনাদের কিছু বলতে হবে না, যা বলবার আমরা গিয়েই বলবো, কিন্তু রাজপুত্রকে না নিয়ে ফিরলে কোন মুখে যে রাজারানীর কাছে দাঁড়াবো সেটাই আমরা ভাবছি। তো যাই হোক, তখন রাজকর্মচারীরা তাবু গুটিয়ে রাজধানীতে ফিরে গেল, আর রাজপুত্রের বন্ধুরা ঘোড়ায় চেপে রাজপুত্রকে খোঁজাখুঁজি করতে লাগলো, একবারে বন তোলপাড় করে। এরপর দিনের শেষে রাজপুত্রের বন্ধুরা সেই শ্বেত পাথরের সরোবর দেখতে পেলেন, আর সেখানে ওরকম কিন্তু কিন্তু করে ভিতরে ঢুকে ঢুকে তারা রাজপুত্র আর পদ্মকুলির দেখাও পেলেন। রাজপুত্র পদ্মকুলির সমস্ত কথা বন্ধুদের বললেন, বন্ধুরাও বুঝতে পারল পদ্মকুলি নামে সুন্দরী কুমারীকে ছেড়ে রাজপুত্র এক পাও নড়বেন না, বোঝাই যাচ্ছে। তিনি বন্ধুদের বললেন, তোমরা কয়েকদিন বিশ্রাম নিয়ে রাজ্যে ফিরে যাও, হ্যাঁ, আমি পদ্মগুলিকে নিয়েই এখান থেকে ফিরব, বাবা মা যেন আমার জন্য কোনো চিন্তা না করেন। রাজপুত্রের বন্ধু বললেন, বেশ, তাই হবে, আচ্ছা। পরদিন সকালে দেখা গেল রাজপুত্রের এক বন্ধু আর তার ঘোড়া উধাও, খোঁজ খোঁজ খোঁজ খোঁজ খোঁজ, কিন্তু কোনো পাত্তাই পাওয়া গেল না, তারও না, তার ঘোড়ারও না, ব্যাপারটা কি? অন্য তিন বন্ধু বলল, ও নিশ্চয়ই আগে ভাগে রাজরানীকে খবর দেওয়ার জন্য ভোর হতেই ঘোড়া নিয়ে ছুটে গেছে। পদ্মগুলি বলল, তাই হবে, তাছাড়া এখান থেকে উধাও হবে কি করে? তবে চলে যাওয়ার আগে ও রাজপুত্রকে বলে যাওয়া উচিত ছিল। কিন্তু পরদিন সকালে আবার একই রকমের ঘটনা, রাজপুত্রের আর এক বন্ধু আর তার ঘোড়া সহ উধাও। রাজপুত্রের দুই বন্ধু, এক বন্ধু বলল, পরশু থেকে অবশ্য বলছিল বাড়ির জন্য কেমন মন কেমন করছে, পাছে রাজপুত্র আরো কটা দিন থেকে যেতে বলেন, তাই বোধহয় ঘোড়া সহ উধাও হয়ে গেছে। বন্ধুদের এভাবে না বলে চলে যাওয়ার ব্যাপারে রাজপুত্র মনে মনে খুব বিরক্ত হলেন, মুখে কিছু বললেন না ঠিকই, কিন্তু পরদিন আবার সেই একই ঘটনা, রাজপুত্রের আর এক বন্ধুও তার ঘোড়া সহ উধাও। শুধু বাকি রইল একটি বন্ধুই। রাজপুত্র প্রচন্ড রেগে গিয়ে বন্ধুকে বললেন, দোহাই তোমার, তুমি আবার না বলে যেন চলে যেও না। বন্ধুটি বলল, আমি সেরকম মানুষই নই, আমি ছায়ার মতো তোমার সঙ্গে সঙ্গে থাকবো।

এরপর দুপুরে খাওয়া দাওয়ার পর রাজপুত্র পদ্মকলিকে বললেন, আমি আর আমার বন্ধু একটু ঘুরে আসছি। পদ্মকলি বললেন, রাজপুত্র যেখানেই যাও একটু তাড়াতাড়ি ফিরে এসো, একা একাই বাড়িতে থাকতে থাকতে আমি যেন কেমন হয়ে যাই, মাঝে মধ্যে মনে হয় আত্মহত্যাই করে ফেলি, ভালো লাগে না আর কিছু। রাজপুত্র পদ্মকলিকে বললেন, আমরা সূর্য অস্ত যাওয়ার আগেই ফিরে আসব। তো রাজপুত্র তার বন্ধুকে নিয়ে পায়ে হেঁটেই বেরিয়ে পড়লেন। কিছু দূর যেতেই দেখলেন একটা অজগর সাপ ময়না পাখির বাসায় হানা দিয়েছে, আর মা ময়না পাখি আর্ত চিৎকার করে বলছে, কে আছো, বাচ্চাগুলোকে বাঁচাও, আমার বাচ্চাগুলোকে বাঁচাও, ওরা এখনো যে উঠতে শেখেনি। রাজপুত্র তলোয়ারের ঘায়ে অজগরটাকে একদম কেটে ফেললেন ঘেঁচাং করে। মা ময়না বললে, তোমার উপকার ভোলার নয়, তুমি কে বাছা, এবনে কোথায় এসেছো? রাজপুত্র বললেন, বর্তমানে সরোবরের তীরে রয়েছে শ্বেতপাথরের প্রাসাদ, ওইখানে রয়েছি। ওখানে পদ্মকলি নামে একটি সুন্দরী মেয়ে রয়েছে, ভাবছি তাকে আমি বিয়ে করব। রাজপুত্রের কথা শুনে মা ময়না পাখি বলল, ওই পদ্মকলি মেয়েটি মোটেই মানুষের মেয়ে নয়, ও আসলে রাক্ষসী, মানুষকে ছলনা করে আশ্রয় দেয়, তারপর মাঝরাতের পর সমূর্তি ধরে তাদেরকে খেয়ে ফেলে। হ্যাঁ বলো কি? ঠিকই বলছি, শ্বেত পাথরে প্রাসাদের পিছনে রয়েছে একটা ডোবা, ওখানে মানুষ আর পশুর অনেক হাড়গোড় দেখতে পাবে, দেখো। কয়েকদিন পর পর আমার তিন বন্ধু ঘোড়াসহ উধাও হয়েছে, সেটা তাহলে কি ওই রাক্ষসেরই কাজ? নিশ্চয়ই, ওরা উধাও হয়নি, মায়াবিনী রাক্ষসী ওদের খেয়ে ফেলেছে। তবে উপায়, আর শ্বেত পাথরের প্রাসাদে যেও না, এখান থেকেই পালিয়ে যাও। আর যদি বন্ধুদের হত্যার প্রতিশোধ নিতে চাও, তবে মায়াবিনী রাক্ষসীটা যেই ঘুমোবে মাঝরাতের আগেই ওর গলা কেটে ফেলবে। রাজপুত্র আর তার বন্ধু বললে, ময়না দিদি তোমায় অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাদের সতর্ক করে না দিলে রাক্ষসীটা আমাদের খেয়েই ফেলত। তবে আমরা এখান থেকে পালাচ্ছি না, শ্বেত পাথরের প্রাসাদে ফিরে যাচ্ছি, মাঝরাতেই রাক্ষসীটাকে শেষ করে তিন বন্ধুর হত্যার প্রতিশোধ নেব। মা ময়না বললেন, ভগবান তোমাদের সহায় হন। রাজপুত্র আর তার বন্ধু ময়না পাখির কাছ থেকে বিদায় নিয়ে শ্বেত পাথরের প্রাসাদে ফিরে এলো। পদ্মকলি জিজ্ঞেস করলো, এত দেরি হলো কেন? আমি অনেক চিন্তা করছিলাম, আবার যদি পথ হারিয়ে ফেলেন কোথাও? রাজপুত্র বললেন, পথ হারিয়ে ফেললেও ঠিক খুঁজে খুঁজে ফিরে আসতাম। সন্ধ্যা রাতের পর পদ্মকলি শুয়ে পড়ল, রাজপুত্র আর তার বন্ধু এই সময়েরই অপেক্ষায় ছিল। তারা পদ্মকলির শোবার ঘরে ঢুকলেন আর রাজপুত্র তরোয়ালের এক কোপে পদ্মকলির গলা কেটে ফেললেন। গলা কাটতে পদ্মকলির আসল রূপ বেরিয়ে পড়ল, বিকট একটা রাক্ষসী। তবে গলা কাটা অবস্থায় ছটফট করতে করতে সে বললে, রাজপুত্র খুব বেঁচে গেলে, নইলে মাঝরাতের পর আজ তোমাদের দুজনকেই আমি খেয়ে ফেলতুম, কিন্তু তার আগে আমি শেষ হয়ে গেলুম। পদ্মকলির রাক্ষস মূর্তি সে কি ভয়ানক! এরপর তো নোটে গাছটি মরণ্য সময় আসতেই হবে, কেননা ঘড়িতে 5:30। শ্বেত পাথরের প্রাসাদে একটা ঘর ছিল, মনি মানিককে বোঝাই হবে না, সব রাজারা আসতো আর তাদেরকে ওই ভুলিয়ে ভালিয়ে পদ্মকলি খেয়ে ফেলতো, আর তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে ওই ঘরটায় বোঝাই করে রাখতো। মনি মানিক্য, চুনি, পান্না ইত্যাদি প্রভৃতি প্রচুর সব দামি দামি জিনিস। সেই ঘর থেকে রাজপুত্র আর তার বন্ধু প্রচুর মণিমাণিক্য নিয়ে নিজেদের রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তাহলে নটে গাছটি মুড়ল, আপনাদের ইচ্ছে পূরণ হলো তো? রাজা রাজকন্যা মানে রাজপুত্র রাজকন্যা রাক্ষসী সবাই ছিল আজকের এই রূপকথার গল্পে।